0: 2026 খ্রিস্টাব্দ।
1: শুভ সকাল। সুন্দর এই সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় এই মুহূর্তে রয়েছি মীর আশফাক হোসাইন এবং ফাতেমা জেবুন্নেসা মুনিয়া।
0: প্রকৌশলী দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, সোলেমান হোসেন খান, রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম।
1: এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন গোলাম সরোয়ার মির্জা।
2: অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত। সূরা নাহাল এর 57 থেকে 60 আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি আজিজ আল কাউসার।
3: أعوذ بالله من الشيطان الرجيم

0: এখন তরজমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ সিফাত উল্লাহ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতকৃত সূরা নাহালের 57-60 আয়াতে মহান আল্লাহ তাআলা এরশাদ করেন, তারা আল্লাহ তাআলার জন্য কন্যা সন্তান সাব্যস্ত করে, অর্থাৎ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার কন্যা বলে দাবি করে, যা চরম মিথ্যা ও কুফরি। অথচ তিনি এসব অপবাদ থেকে সম্পূর্ণ পবিত্র, আর নিজেদের জন্য তারা যা ইচ্ছা করে তাই নির্ধারণ করে। তাদের কাউকে যখন কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হয়, তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে অন্তরে অন্তরে প্রচণ্ড দুঃখ ও ক্রোধে ভরে ওঠে। সে এই দুঃসংবাদের কারণে লোকদের কাছ থেকে আত্মগোপন করে। সে চিন্তা করে, এ অপমান সহ্য করে তাকে বাঁচিয়ে রাখবে নাকি তাকে মাটিতে জীবন্ত পুঁতে ফেলবে। জেনে রেখো, তাদের এ সিদ্ধান্ত কতই না নিকৃষ্ট। যারা আখিরাতে বিশ্বাস করে না, নিকৃষ্ট উপমা তাদের জন্য। আর আল্লাহ তাআলার জন্যই রয়েছে সর্বোচ্চ ও পরিপূর্ণ গুণাবলী। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি সব ধরনের অপূর্ণতা ও মিথ্যা অপবাদ থেকে সম্পূর্ণ পবিত্র। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: পথ ও পাথেয়। আজকের বিষয়, প্রতিবেশী হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন মুফতি শেখ সুলাইমান।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আমরা সবাই কোনো না কোনোভাবে প্রতিবেশী। আমাদের বাড়ির পাশে কেউ থাকেন, আমাদের কর্মস্থলের পাশে কেউ বসেন, যেই আমার পাশে থাকে তাকে ইসলামে প্রতিবেশী বলে। আমি কেমন প্রতিবেশী? আমার প্রতিবেশী কি আমার কাছে তার অধিকার এবং প্রাপ্যগুলো বুঝে পাচ্ছে? আমার প্রতিবেশী কি আমার আচরণে নিরাপদ নাকি সে কষ্ট পাচ্ছে? এই যাবতীয় বিষয়ের সঠিক সমাধান এবং চমৎকার শিক্ষা নিয়েই এই ধরায় আগমন করেছিলেন সর্বকালের সর্বযুগের মহামানব, মানবতার মুক্তির দূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধুমাত্র নামাজ, রোজা, ইবাদত, হজ, জাকাতি শিক্ষা দেননি, বরং তিনি একজন পূর্ণাঙ্গ অর্থে আদর্শবান মানুষ হওয়ার জন্য যত কিছুর প্রয়োজন সমস্ত গুণাবলী শিক্ষা দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর অধিকার বোঝানোর জন্য আমাদেরকে বিভিন্নভাবে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। কোরআনুল করিমের সূরাতুন নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকটবর্তী প্রতিবেশী এবং দূরবর্তী প্রতিবেশীর সাথে সৎ আচরণ করার নির্দেশনা এই আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিব্রাইল আমার কাছে প্রতিবেশীর ব্যাপারে এতটাই বেশি উপদেশ দিয়েছেন যে আমার মনে হয়েছিল যে তিনি প্রতিবেশীকে সম্পত্তির উত্তরাধিকারী করে দেবেন। সহিহ আল বুখারী এবং মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবদ্দশায় যে বিষয়টির প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সেটি হল প্রতিবেশীর অধিকার, তার ন্যায্য পরিপূর্ণ হক আদায় করার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনই তার কোনো প্রতিবেশীকে কষ্ট দেননি, বরং কষ্ট দেওয়াকে ইমান বিধ্বংসী এবং ইসলামের সবচেয়ে গর্হিতকর কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আমার প্রতিবেশী কারা? দরজা খুললেই যাদের সাথে দেখা হয়, সকাল হলেই যাদের সাথে মুচকি হেসে কথা বলতে হয়, মসজিদে গেলেই যাকে আমি সালাম করে কথা বলি, অফিসে প্রবেশ করলে যাকে আমি দেখতে পাই, তারা সকলেই আমার প্রতিবেশী। প্রতিবেশীর ক্ষুধা এবং তার কষ্টে পাশে দাঁড়ানো এটিও একজন মুসলিমের দায়িত্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি মুমিন নয় যে তৃপ্ত হয়ে পেট ভরে ঘুমায় কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত হিসেবে থাকে। এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয় যে প্রতিবেশীর প্রতি তার অধিকার এবং তার হকগুলো আদায় করতে। আমরা অনেক সময় মনে করি যে কিছু খাদ্য এক প্যাকেট দুধ, এটা হয়তো আমাদের কাছে অনেক সামান্য, কিন্তু আমার গরিব প্রতিবেশী যে আমার পাশেই আছে তার জন্য এই বিষয়গুলো স্বপ্ন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মুমিন বা মুসলিম প্রতিবেশীর হক আদায় করতেই বলেননি, বরং তিনি বলেছেন প্রতিবেশী সে যেই হোক না কেন, অমুসলিম হোক, সকলকেই তার অধিকার বুঝিয়ে দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে বলতেন যে তোমরা তোমাদের গোশতের মধ্যে একটু ঝোল বাড়িয়ে দাও, যেন গোশতের এবং তরকারির কিছু অংশ প্রতিবেশীকে দেওয়া যায়। প্রতিবেশী অসুস্থ হলে আমরা কি করব? অসুস্থ হলে অবশ্যই প্রতিবেশীর সেবা যত্ন করা, তার খোঁজ খবর নেওয়া এবং তার কাছে গিয়ে দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন, লা বাসা তাহুরুন ইনশা আল্লাহ, অচিরেই তুমি সুস্থ হয়ে যাবে, এমন সুন্দর সুসংবাদ তাদেরকে শোনাতে হবে। প্রতিবেশীর গোপনীয়তা রক্ষা করা, এটাও প্রতিবেশীর একটি গুরুত্বপূর্ণ হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ভালো প্রতিবেশী সেই হবে যে তার প্রতিবেশীর গোপনীয়তা রক্ষা করে। আমি আমার প্রতিবেশীর অনেক কিছু জানি, কিন্তু সেটি অন্যের কাছে বলে বেড়ানো যাবে না। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে উঠে একটি হাদিস বললেন, আল্লাহর শপথ করে বলছি সেই ব্যক্তি ইমানদার নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, সে কে যার কথা আপনি বলছেন ইমানদার নয়? আল্লাহর রাসূল বললেন, মাল্লা ইয়ামানু জারুহু বা ওয়াইকাহু, যে এমন প্রতিবেশী যে তার অনিষ্টতা থেকে প্রতিবেশী নিরাপদ থাকে না। আমরা যে কোনো আনন্দের মুহূর্তগুলো আমাদের প্রতিবেশীর সাথে শেয়ার করব এবং প্রতিবেশীর কষ্টের মুহূর্তে তাদের পাশে গিয়ে দাঁড়াবো। আমরা সকলেই মিলেমিশে প্রতিবেশীর হক এবং তাদের অধিকারগুলো রক্ষা করে একটি সুন্দর এবং সুশৃঙ্খল সমাজ গঠনে আমরা সকলেই বদ্ধপরিকর হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
0: এতক্ষণ পথ ও পাথে অনুষ্ঠানে প্রতিবেশী হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বললেন মুফতি শেখ সুলাইমান। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন দুলাল চক্রবর্তী।
2: সুপ্রভাতম। ওম নমো ভগবতি বাসুদেবায়। শ্রীমদ ভগবদ গীতা প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যুগ। ধৃতরাষ্ট্র বাচ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব, মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, পুণ্যক্ষেত্র কুরুক্ষেত্রে আমার পুত্রগণ এবং পাণ্ডুপুত্রগণ মিলিত হয়ে কি করলেন? যুদ্ধ শুরু হবার আগে ব্যাসদেব অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে দিব্য চক্ষু দিতে চাইলেন, কিন্তু ধৃতরাষ্ট্র তাতে রাজি হলেন না। তিনি ব্যাসদেবকে বললেন, আমি কুরুক্ষেত্র যুদ্ধে জ্ঞাতি আত্মীয় স্বজনের মৃত্যু দেখতে চাই না। আপনার কৃপায় আমি যাতে যুদ্ধের সমস্ত ঘটনা শুনতে পারি, জানতে পারি, সেই কৃপা করুন। ব্যাসদেব একথা শুনে রাজার সভাসদ সঞ্জয়কে বর দিলেন। সেই বরের প্রভাবে সঞ্জয় যুদ্ধের সব কিছু দেখতে পেলেন। যোদ্ধাদের কথা মনোভাব জেনে অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করলেন। শ্রীগীতার সমস্তই সঞ্জয় বাক্য। শ্রীমদ ভগবদ গীতা মহাভারতের ভীষ্মপর্বের অন্তর্গত। ভীষ্মপর্বের তৃতীয় অধ্যায় থেকে ৪৩ অধ্যায় পর্যন্ত এ অংশের নাম ভগবদ গীতা পর্ব অধ্যায়। যুধিষ্ঠিরের রাজ্যের সমৃদ্ধি দেখে ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন তা নিজের করে নেওয়ার জন্য ইচ্ছা করলেন। যুধিষ্ঠিরকে পাশা খেলায় হারালেন। পাশা খেলায় হারানোর পর শর্ত হল, যুধিষ্ঠির ১২ বৎসর বনবাস এবং ১ বৎসর অজ্ঞাতবাসে থাকবেন। পাণ্ডবেরা ১২ বছর বনবাস ও ১ বছর অজ্ঞাতবাস শেষ করে দুর্যোধনের কাছে তাদের রাজ্য ফিরিয়ে দেবার জন্য বললেন, কিন্তু দুর্যোধন তাদের রাজ্য তাদেরকে ফিরিয়ে দিতে রাজি হলেন না। তখন পাণ্ডবেরা যুদ্ধ করে তাদের হারানো রাজ্য ফিরে পেতে প্রস্তুত হতে লাগলেন। উভয় পক্ষ সেনা সংগ্রহ করতে লাগলেন। এরপর যুদ্ধ করার জন্য কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষ কুরুক্ষেত্র নামক স্থানে সমবেত হলেন। যখন উভয় পক্ষের সেনাবাহিনী সম্মুখীন হয়েছে কিন্তু যুদ্ধ আরম্ভ হয় নাই, তখন এই গীতার আরম্ভ। কুরুক্ষেত্র একটি চক্র বা জনপদ। কুরুক্ষেত্রের প্রাচীন নাম সমন্তপঞ্চক। কুরু নামে চন্দ্রবংশের একজন রাজা ছিলেন, তার নাম থেকে এ স্থানটির নাম হল কুরুক্ষেত্র। তিনি দুর্যোধন ও পাণ্ডবদের পূর্বপুরুষ। রাজা কুরু এই স্থানে তপস্যা করে বর লাভ করেছিলেন। তার তপস্যার কারণেই কুরুক্ষেত্র হল ধর্মক্ষেত্র, ফলে চিরকালই কুরুক্ষেত্র পুণ্যক্ষেত্র বা ধর্মক্ষেত্র নামে বিখ্যাত হয়েছে। শতপথ ব্রাহ্মণে আছে, দেবাহ বৈ সত্রং নিষদরগ্নিমিন্দ্র সমমুখ বিষ্ণু বিশ্বদেবা অন্যত্র বা শিবাম তেষাং কুরুক্ষেত্রং দেবযজনমাস তস্মাদাহু কুরুক্ষেত্রং দেবযজনং। অর্থাৎ দেবতারা এ স্থানে যজ্ঞ করেছিলেন, তাই এ স্থানকে দেবতাদের যজ্ঞস্থান বলা হয়। মহাভারতের বনপর্বে তীর্থযাত্রা পর্বধ্যায়ে কুরুক্ষেত্রকে ত্রিলোকের প্রধান তীর্থ বলা হয়। অনেক যোগী, অনেক সাধু, অনেক সন্ন্যাসী কুরুক্ষেত্র ভ্রমণ করে থাকেন। ওম তৎসত, ওম তৎসত, ওম তৎসত।
1: এতক্ষণ পবিত্র গীতা থেকে পাঠ করলেন দুলাল চক্রবর্তী।
3: বাংলাদেশ বেতার আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫:৩৯ এবং সূর্য অস্ত যাবে ৬:২০। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কম মিডিয়াম এফ ৬৯৩ কিলোহার্টজ, এফএম ৯০ মেগাহার্টজ, এফএম ১০২ ও ১০৬ মেগাহার্টজে।

0: জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই ঢাকা কয়ের অনুষ্ঠান।
1: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া শুনতে পাবেন সকাল 7:30
0: সকাল 7:45 নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির।
1: সকাল 8:30 জাতীয় ঐতিহ্য শিক্ষা সাহিত্য এবং সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
0: স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ সকাল 9:05।
1: বেলা 11:30 শুনতে পাবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল।
0: বেলা 2:20 নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ।
1: নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন আমার গানের মালা শুনতে পাবেন বেলা 2:45।
0: সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা 3:35।

0: পবিত্র কুরআন শিক্ষার আসর শুনতে পাবেন বিকেল 4:05।
1: সুর তরঙ্গ গানের অনুষ্ঠান বিকেল 4:25।
0: জলবায়ু পরিবেশ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ পৃথিবী শুনবেন বিকেল 5:10।
1: সন্ধ্যে 6:05 সোনালী ফসল।
0: সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30।
0: রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার।
1: শ্রোতাদের পাঠানো চিঠিপত্রে জবাবের অনুষ্ঠান চমিপেশি শুনতে পাবেন রাত 9:05।
0: ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা শুনবেন রাত 10:00।
1: শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনতে পাবেন রাত 10:20।

0: সব শেষে জানিয়ে দেব এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান।
1: এফএম 90 মেগাহার্জে, এফএম 102 মেগাহার্জ ও এফএম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে দুপুর 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান।
0: প্রিয় শ্রোতা, জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

প্রতিটি সকাল নিয়ে আসে নতুন সম্ভাবনা, ভোরের হাওয়া এসে জানিয়ে দেয় আরও একটি নতুন দিন এলেও স্বাগত জানাতে। বাংলাদেশ বেতার প্রিয় শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি ভোরের গান শুনবার জন্য। শিল্পী মাহমুদুন নবী, গানের কথা লিখেছেন আজিজুর রহমান এবং সুর করেছেন শিল্পী নিজেই।

0: ভোরের গান শুনলেন মাহমুদুন্নবীর কণ্ঠে।
1: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনায় এবারে রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী নীলুফার ইয়াসমিন।

0: স্টুডিও রেকর্ডে দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন নীলুফার ইয়াসমিন।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি রবীন্দ্রসঙ্গীতের আয়োজনে। শোনাব তপন মাহমুদের কণ্ঠে।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন তপন মাহমুদের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: প্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা আপনাদের সবার জন্য। আশা করি ভালো আছেন, সুস্থ সুন্দর নিরাপদে আছেন সবাই। নিরাপদ জীবনের জন্য নিরাপদ পরিবেশ খুবই জরুরি। প্রকৃতি ও পরিবেশ ভালো থাকলে ফল ফসলও ভালো হয়। কৃষি প্রধান আমাদের এই দেশ, এদেশের মানুষের কৃষিতে রয়েছে প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণ। আমাদের জাতীয় অর্থনীতিও কৃষিকে কেন্দ্র করে আবর্তিত হয়। আমাদের জিডিপিতে কৃষির রয়েছে অসামান্য অবদান। আশা ও আনন্দের কথা হল কৃষিতে আমাদের উন্নতি অগ্রগতি চোখে পড়ার মতো। কৃষির প্রায় সব ক্ষেত্রেই আমাদের সফলতা ব্যাপক। কৃষির এই উন্নতির পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি তারা হলেন আমাদের কৃষিজীবী ভাই বোনেরা। পাশাপাশি রয়েছে সরকারের সময় উপযোগী কৃষি বান্ধব পরিকল্পনা এবং তা বাস্তবায়ন। আমাদের কৃষির এই অর্জন ধরে রাখতে হবে, পাশাপাশি আরো উন্নতি কিভাবে করা যায় তার উদ্যোগ নিতে হবে। কৃষির সফলতার জন্য আধুনিকায়ন ও যান্ত্রিকীকরণ খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় বন্ধুরা, আমার বাংলা পর্বে আজ আমরা শুনব একটি সাক্ষাৎকারমূলক আলোচনা। আজকের আলোচনার বিষয় হল খাদ্য নিরাপত্তায় ফল ও সবজির গুরুত্ব সম্পর্কে।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছি আমি জান্নাতুল ফেরদৌস তমা, আর আজ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সিকেডি হসপিটালের পুষ্টিবিদ রিজিয়া পারভিন। তার সাথে আজকে আমরা আলোচনা করব খাদ্য নিরাপত্তায় ফল ও সবজির গুরুত্ব এ বিষয়টি নিয়ে। স্বাগত আপনাকে। শুরুতেই জানতে চাইব যে খাদ্য নিরাপত্তা বলতে আমরা কি বুঝি?
2: খাদ্য নিরাপত্তা বলতে বোঝায় একটা নির্দিষ্ট সময়ে পর্যাপ্ত পরিমাণে নিরাপদ ও পুষ্টিকর খাবার সবার জন্য সহজলভ্য হওয়া এবং মানুষের তার খাদ্য গ্রহণের অধিকার থাকা। সহজ কথায় যদি বলি তাহলে খাদ্য নিরাপত্তা মানে হল সবার জন্য সবসময় পর্যাপ্ত নিরাপদ এবং পুষ্টিকর খাবার প্রাপ্তি নিশ্চিত করা।
1: ফল ও সবজি এই যে নিরাপত্তা দিচ্ছে কিভাবে আর কি ভূমিকা রাখে?
2: ফল ও সবজি বিভিন্ন রকম ভিটামিন, খনিজ উপাদান, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের মূল উৎস। এগুলো আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শিশু ও নারীদের পুষ্টির ঘাটতি পূরণ করে, খাদ্যের বৈচিত্র্য নিশ্চিত করে যা পুষ্টির জন্য জরুরি। এই ক্ষেত্রে আমরা সবসময় রঙিন ফল ও রঙিন শাকসবজি খাওয়ার পরামর্শ দিয়ে থাকি। খাদ্যের বৈচিত্র্য আনার জন্য বিভিন্ন রঙের সবজি প্রতিদিন একসাথে রান্না করতে হবে, যেমন ঝাল কুমড়া, লাউ বা পেঁপে। এইগুলো সবগুলোই সাদা রঙের সবজি। এই সাদা রঙের সবজি একসাথে ব্যবহার না করে আমরা যদি সব রকমের সবজি একসাথে ব্যবহার করি, অর্থাৎ চাল কুমড়া বা লাউ অথবা পেঁপে যেকোনো একটি হতে পারে, আর এর সাথে বেগুন বা সবুজ রঙের যেকোনো একটা সবজি অথবা হলুদ বা কমলা রঙের যেকোনো সবজির মিশ্রণে, এইরকম তিন চার রকম সবজির মিশ্রণে যদি আমরা সবজি রান্না করি তাহলে পুষ্টির প্রাপ্তিটা নিশ্চিত করা যায়। এতে বিভিন্ন রকম ভিটামিন ও খনিজ লবণ পাওয়া যায়, স্থানীয় উৎপাদনের মাধ্যমে স্বল্প খরচে পুষ্টি সরবরাহে সাহায্য করে। আমরা সবসময় দেশীয় ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকি। বিদেশি দামি ফলের তুলনায় কম দামে দেশীয় মৌসুমি ফল থেকে আমরা অনেক পুষ্টি পেয়ে থাকি। এছাড়া এগুলো দামেও সস্তা হয়, তাই সবার জন্য পুষ্টি নিশ্চিত করাটাও সহজ হয়।
1: আচ্ছা, আমাদের দেশে যে এই ফল বা সবজির উৎপাদন কিংবা প্রাপ্যতা কতটুকু সন্তোষজনক?
2: বাংলাদেশে মৌসুমি ফল ও সবজি উৎপাদন অত্যন্ত সন্তোষজনক, তবে কিছু কিছু জায়গায় যোগাযোগ, সংরক্ষণের ও বাজারজাতকরণের সামান্য কিছু সমস্যা থাকতে পারে। কিছু অসাধু ব্যবসায়ীর রাসায়নিক পদার্থ ব্যবহারের কারণে খাদ্য নিরাপত্তা মাঝে মাঝে হুমকিতে পড়ে। অনেক সময় অসাধু ব্যবসায়ী মধ্যস্বত্বভোগীদের মূল্যবৃদ্ধির যোগসাজশে মানুষ পর্যাপ্ত পরিমাণে ফল ও সবজি খেতে পারে না।
1: সুস্থ এবং নিরাপদ ফল ও সবজি নিশ্চিত করতে তাহলে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন?
2: এই ক্ষেত্রে অবশ্যই জৈব সারের ব্যবহার বাড়াতে হবে, রাসায়নিক সারের ব্যবহার বন্ধ করতে হবে অথবা কমাতে হবে, কীটনাশক ব্যবহারের সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে, কীটনাশক প্রয়োগ করার 15 দিন পর ফল ও সবজি বাজারজাতকরণ করতে হবে, এর আগে কোনোভাবেই এটা বাজারজাতকরণ করা ঠিক হবে না, সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা উন্নত করতে হবে, GAP গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস অনুসরণে ভোক্তাদের সচেতনতা বাড়াতে হবে।
1: এবারে একটু জানতে চাইব যে এই ফল এবং সবজি কেবল তো পুষ্টির জন্যই নয় তাই না, যে স্বাস্থ্য এবং অর্থনীতিতে কতটুকু প্রভাব ফেলে?
2: এই যে ফল এবং সবজি, এইগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই পুষ্টি, স্বাস্থ্য ও অর্থনীতি, এই কথাগুলো কিন্তু একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত। কারণ ফল সবজি খাওয়ার ফলেই কিন্তু আমাদের শরীরে পুষ্টিটা নিশ্চিত হয়, যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে, শরীর সুস্থ থাকছে। শরীর সুস্থ থাকলে চিকিৎসা ব্যয় কম হচ্ছে, যার ফলে স্বাস্থ্যগত দিক থেকে লাভবান হচ্ছে। এছাড়াও ফল বিক্রি করে চাষিদের আয় বাড়ছে, স্থানীয় বাজার শক্তিশালী হচ্ছে, আবার ফল চাষ করে নারী উদ্যোক্তাও কিন্তু তৈরি হচ্ছে।
1: আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আশা করছি যারা শুনছিলেন আমাদেরকে, আজকের আলোচনা থেকে অনেক উপকৃত হবেন আপনারা।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কৃষি ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান কৃষি সমাচার, প্রচারিত হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, কিছু কথাবার্তার পর গান শুনলে আশা করি আপনাদের ভালো লাগবে। শোনাব কৃষি বিষয়ক একটি গান, শিল্পী কে এম আবদুল্লাহ আল মুর্তজা মহিন, গীতিকার হাবিব।

বন্ধুরা, গান শুনতে শুনতে সময় হয়ে গেল বিদায় নেবার। যাবার আগে স্বাস্থ্য সম্পর্কিত দু একটি কথা বলতে চাই। আমরা প্রায় সবাই জানি এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়, তাই যেসব জায়গায় মশার জন্মায় তা পরিষ্কার রাখতে হবে। রাতে কিংবা দিনে শোবার সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। ডেঙ্গু জ্বর হয়ে গেলে আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ মতো স্বাস্থ্য সেবা দিয়ে সুস্থ থাকবার চেষ্টা করতে হবে। প্রিয় বন্ধুরা, আমাদের পরবর্তী অনুষ্ঠান শোনার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।

কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনা মীর মোহাম্মদ শহীদুল্লাহ, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভিন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়। বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম এফ 693 কিলোহার্টজ, এফএম 106 ও 102 এবং 90 মেগাহার্টজে। একটু পরেই শুনবেন বাংলায় খবর।

আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ শনিবার, 14ই ভাদ্র, 15ই রবিউল আউয়াল, 29শে আগস্ট। বাংলাদেশ বেতার, খবর পড়ছি শিরিন শিলা। শুরুতেই শিরোনাম, ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় খুলতে যাচ্ছে নতুন সম্ভাবনার দুয়ার। সাভারের আমিন বাজার ল্যান্ডফিল্ডের বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি এ থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর বুধবার। আইন পেশার সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনে নবীন আইনজীবীদের আহ্বান জানালেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। নারীদের উন্নয়ন অগ্রগতি হলে দেশ এগিয়ে যাবে, মন্তব্য সমাজ কল্যাণ মন্ত্রীর। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ

0: আরও বিশ্ব নেতৃবৃন্দ। সরকারের বিশেষ অনুরোধে 10,000 বাংলাদেশি কর্মী বিনা খরচে নিতে সম্মত মালয়েশিয়া। তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইরানের আহ্বান। এবং ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক দলকে 3 উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ হাই পারফরমেন্স দল। শুনছিলেন শিরোনাম।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
0: এখন শুনুন বিস্তারিত। রাজধানী ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে। সাভারের আমিনবাজার ল্যান্ডফিল্ডে বর্জ্য থেকে প্রতিদিন 42 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে আগ্রহ দেখিয়েছে চীন। সিটি কর্পোরেশনের জায়গা ভাড়া নিয়ে সেখানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা দেশটির। এই বিষয়ে আগামী বুধবার বেইজিংয়ে ত্রিপক্ষীয় চুক্তি সই হওয়ার কথা রয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: ঢাকা শহরে প্রতিদিন তৈরি হয় প্রায় 7 থেকে 8,000 টন বর্জ্য, যার বড় একটি অংশের শেষ ঠিকানা সাভারের আমিনবাজার ল্যান্ডফিল্ড। মানুষের তৈরি এসব বর্জ্য মানুষেরই ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এসব বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বহুদিন থেকে চেষ্টা চলছে, অবশেষে তাতে সাই দিয়েছে চীন। সিটি কর্পোরেশনের জায়গা ভাড়া নিয়ে চীন বিদ্যুৎ কেন্দ্র বানাবে বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
3: উত্তর সিটি কর্পোরেশনের ওয়েস্ট এনার্জি প্রজেক্ট তাদের দেশের কোম্পানি করছে, সেখানে সিএমইসি কোম্পানি, অলরেডি তারা কার্যক্রম শুরু করেছে এবং আগামী 1.5 বছরের মধ্যে তারা জাতীয় গ্রিডে 42 মেগাওয়াট বিদ্যুৎ ওখান থেকে দিবেন। সেটার একটা চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান রয়েছে চায়নাতে, আমি নিজে সেখানে যাচ্ছি আগামী 2 সেপ্টেম্বর।
2: পরিকল্পনা অনুযায়ী বর্জ্য থেকে প্রতিদিন 42 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। প্রতি ইউনিট 25 টাকা দরে সেই বিদ্যুৎ কিনবে সরকার। দাম তুলনামূলক বেশি হলেও বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় এর সুফল দেখছেন সংশ্লিষ্টরা।
3: মানে 25 টাকা ইউনিট, এটা এমনিতে মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু আমাদের লাভটা হচ্ছে অন্য জায়গায়। আমাদের ময়লা আবর্জনা গুলো তো তারা ধ্বংস করে দিচ্ছে এবং সেখানে যে ময়লা আবর্জনা ওয়েস্ট থাকছে সেখান থেকে জৈব সার হচ্ছে এবং তারা ল্যান্ডফিল্ডে ব্যবহার করবে, এটার জন্য মাসিক একটা ভাড়া সিটি কর্পোরেশনকে তারা দেবে এবং এই জায়গায় বাংলাদেশ সরকারের বিন্দু মাত্র কোন ইনভেস্ট করতে হচ্ছে না। তা আমাদের তো ময়লা আবর্জনা একটা বড় বোঝা এই জাতির জন্য, ঢাকা শহরের জন্য।
2: বাড়তে থাকা বর্জ্য ব্যবস্থাপনায় বিদ্যুৎ উৎপাদনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন আন্তর্জাতিক সংস্থা ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এর লিড এনার্জি অ্যানালিস্ট শফিকুল আলম।
4: এখানে একটা বিষয় সেটা হলো যে আমাদের যে গার্বেজ গুলো তৈরি হচ্ছে সেটা তো আমরা যে জমিয়ে রাখছি, স্তূপ করে আমাদের তো প্রচুর জমি নেই, সেটা একটা বিষয়। আর একটা হচ্ছে যেখান থেকে মিথেন ইমিশন হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, আর এই গার্বেজ ম্যানেজমেন্টের যে বিষয়টা সেটাও একটা দেখার বিষয়, কারণ বেড়ে যাচ্ছে, এটা কিভাবে ম্যানেজ করবে। তো সেক্ষেত্রে এটা তো আমাদেরকে অল্টারনেট অপশনে যেতে হবে, সেক্ষেত্রে এটা বিদ্যুৎ জেনারেট করবে সেটা ঠিক আছে, আমাদের কাজে লাগবে।
2: সঠিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বর্জ্যের বোঝা কমিয়ে বিদ্যুৎ উৎপাদনে আমিনবাজারের এই উদ্যোগ হতে পারে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফল হতে হলে শুধু অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। তিনি গতকাল রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ল গ্র্যাজুয়েটদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন। আইনমন্ত্রী ল গ্র্যাজুয়েটদের মেধা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের আদর্শ আইনজীবী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরও বলেন, একজন আইনজীবীর দায়িত্ব শুধু অর্থের বিনিময়ে মামলা পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়, অসহায় ও দরিদ্র মানুষের ন্যায় বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করাও তাদের সামাজিক ও পেশাগত দায়িত্ব। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এজ এডাম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়ন ও অগ্রগতি হলে দেশ এগিয়ে যাবে। তিনি গতকাল দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে দুস্থ অসহায় মেধাবী শিক্ষার্থী নির্যাতিত নারী ও শিশুদের কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক মেয়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, একটি পরিবারের মেয়েরা যদি শিক্ষিত ও কর্মক্ষম হয় তাহলে ওই পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ে। তিনি বলেন, একজন নারীকে স্বাবলম্বী করা মানে পুরো পরিবারকে স্বাবলম্বী করার পথ তৈরি ও অগ্রগামী করা। চীন বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক এমইউ স্বাক্ষরিত হয়েছে। গতকাল চীনের জিয়াংসি প্রাদেশিক সরকার এবং জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নর্মাল ইউনিভার্সিটি আয়োজিত চীন বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিনের উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া এবং চীনের পক্ষে জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নর্মাল ইউনিভার্সিটির প্রফেসর জ্যাং পেংইউ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সম্মেলনে বক্তৃতাকালে শিক্ষামন্ত্রী বলেন, মানসম্মত কারিগরি শিক্ষা ও আধুনিক প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে দেশের তরুণ জনগোষ্ঠীকে বিশ্বমানের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব। তিনি পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব, আধুনিক প্রযুক্তি, ব্যবহারিক শিক্ষা, কর্মসংস্থানমুখী শিক্ষায় বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানান। প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা বলেন, শিক্ষাকে দক্ষতায়, দক্ষতাকে কর্মসংস্থানে এবং কর্মসংস্থানকে অর্থনৈতিক সুযোগে পরিণত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। সম্মেলনে তিনটি বড় সহযোগিতা প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্ল্যাটফর্মগুলো হল চীন বাংলাদেশ ভোকেশনাল টিচার্স ট্রেনিং সেন্টার, বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন রিসার্চ সেন্টার এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। দেশের উন্নয়ন দেশ করতে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। তিনি গতকাল লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা এক মত বিনিময় সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, 17 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে সবাই দেশ ও গণতন্ত্রকে রক্ষা করেছে। এখন দায়িত্ব হল এই অর্জনকে সুরক্ষা করা ও নতুনভাবে দেশকে গড়ে তোলা। রংপুর মেট্রোপলিটন পুলিশ আরপিএমপির নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ মাহবুবুর রশিদ বলেছেন, রংপুরে একই পরিবারের 4 সদস্যের হত্যাকাণ্ডের আসল কারণ উদ্ঘাটন এবং জড়িতদের বিচারের আওতায় আনতে পুলিশ কাজ করছে। তিনি গতকাল আরপিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রংপুর মহানগরীর মাছুয়াপাড়া এলাকায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। আরপিএমপি কমিশনার বলেন, তদন্তে প্রাপ্ত তথ্য প্রমাণ বিশ্লেষণের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, তদন্ত প্রক্রিয়ার সব ধরনের প্রয়োজনীয় কারিগরি ও গোয়েন্দা সহায়তা নেওয়া হচ্ছে। উত্তরাঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর। ভারত, ভুটান, নেপালের সঙ্গে নিয়মিত আমদানি রপ্তানির মাধ্যমে একদিকে যেমন বাড়ছে বাণিজ্যিক কার্যক্রম, অন্যদিকে সরকারের রাজস্ব আয়ও যোগ হচ্ছে বড় অঙ্কের অর্থ। পাথর, ফলমূল, মশলা, কসমেটিক্স, পোশাক ও বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যপণ্য সহ নানা ধরনের পণ্য আসছে এই বন্দর দিয়ে। সরকারের নেওয়া নানা উদ্যোগে ভবিষ্যতে বুড়িমারি স্থলবন্দরের রাজস্ব আয় ও বাণিজ্যিক কার্যক্রম আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: স্থলপথে বাণিজ্য বৃদ্ধি আনবে দেশে সমৃদ্ধি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এগিয়ে চলছে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর। ত্রিদেশীয় বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই স্থলবন্দরটি। আমদানি রপ্তানি এবং যাত্রী পারাপারের মাধ্যমে দেশের রাজস্ব খাতকে সমৃদ্ধ করছে এই স্থলবন্দরটি। 2023-24 অর্থবছরে 86 কোটি, 2024-25 অর্থবছরে 87 কোটি এবং 2025-26 অর্থবছরে 124 কোটি টাকার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে অর্জন করা হয়েছে 90 কোটি 66 লক্ষ 83 হাজার টাকা।
6: বুড়িমারি স্থলবন্দরে আগে তুলনায় অনেকটা ব্যবসা উন্নতির দিকে। বর্তমানে ইন্ডিয়ান পাথর না আসার কারণে একটু বেগাত ঘটছে, যদি ইন্ডিয়ান পাথর শুরু হয় মোটামুটি আগে তুলনায় অনেক ভালো হবে ব্যবসা।
5: বুড়িমারি সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ জানান,
7: আমাদের এই 26-27 অর্থ বছরে শুধুমাত্র পাথরের উপর নির্ভরশীল না থেকে বাকি যে আইটেম গুলো রয়েছে, পণ্য রয়েছে যেগুলো অনেক ভ্যালুয়েবল এবং অনেক ট্যাক্স পে করতে হয়, এই আইটেম গুলো যদি চালু থাকে তো আমার মনে হয় যে এখানকার রাজস্ব অনেক বেশি বৃদ্ধি পাবে।
5: বুড়িমারি আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান রাজু জানান,
8: এই রাজস্ব আয় আরো বৃদ্ধি করা যাবে যদি আমাদের স্থলবন্দর থেকে লালমনিরহাট গামী সড়কটি সংস্কার করে চার লেনে রূপান্তরিত করা যায়, এলসি সংক্রান্ত জটিলতা যেটা আছে সেটার যদি সমাধান করা যায়।
5: বুড়িমারি স্থলবন্দরের আয় বৃদ্ধি করতে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কটি দ্রুত সংস্কার সহ সকল সমস্যার সমাধান হোক এমনটি প্রত্যাশা সকল মহলের। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি স্থলবন্দর থেকে ফিরোজ হোসেন, বাংলাদেশ বেতার, রংপুর।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছে আফজাল হোসেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের জনগণের সেবায় তাঁর সাফল্য কামনা করেছেন। এক অভিনন্দন বার্তায় রুশ প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন বলে গতকাল রুশ দূতাবাস জানায়। ভ্লাদিমির পুতিন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, মঙ্গল ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের কল্যাণে তাঁর ভবিষ্যৎ কর্মপ্রচেষ্টায় সাফল্য কামনা করেন। রুশ প্রেসিডেন্টের এই বার্তাটি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রতিফলিত করে। এছাড়া তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট সেরদির বিরোধি মোহামেদভ, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কু, চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পিটার পাভেল এবং স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী গতকাল ময়মনসিংহের নান্দাইলে 36টি অসহায় ও গৃহহীন পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে আধুনিক আধাপাকা স্বপ্ন বাড়ির চাবি তুলে দিয়েছেন। এর আগে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, নান্দাইলের কোনো মানুষ যেন অনাহারে কিংবা আশ্রয়হীন না থাকে সেটি ছিল তাঁর মূল নির্বাচনী প্রতিশ্রুতি। তিনি বলেন, পর্যায়ক্রমে নান্দাইলে গৃহহীন সব মানুষকে এই সুবিধার আওতায় নিয়ে আসা হবে। নতুন পাকা ঘর হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপকারভোগী পরিবারের সদস্যরা। পরে বিকেলে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী নান্দাইল পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের ভূঁয়াপাড়া রাস্তা থেকে ভূঁয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভায়া মামুনের বাড়ি পর্যন্ত রাস্তা ইউনিব্লক দ্বারা উন্নয়ন সড়কের উদ্বোধন করেন। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে 10,000 বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান ভাড়াসহ সব ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই এই 10,000 কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হবে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের মাধ্যমে বিশেষ চার্টার ফ্লাইটে কর্মীদের প্রথম বহর মালয়েশিয়ায় পাঠানোর মধ্য দিয়ে দেশটির শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হবে। বিজ্ঞপ্তিতে এই উদ্যোগকে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে। ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে ফুটিয়ে তুলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির উদ্যোগে গতকাল অনুষ্ঠিত হয়েছে এক বর্ণিল ঢাকা শোভাযাত্রা। হৃদয় ঢাকা 416 উৎসবের অংশ হিসেবে শোভাযাত্রাটি পুরনো ঢাকার লক্ষ্মীবাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরভবনে এসে শেষ হয়। উৎসবমুখরী শোভাযাত্রায় ঢাকার প্রত্নতাত্ত্বিক স্থাপনা, ঐতিহ্যবাহী সংস্কৃতি, খাবার, বাহন ও নগর জীবনের নানাবিধ অনুষঙ্গ বড় ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়। শোভাযাত্রা শেষে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, ঢাকার ইতিহাস ঐতিহ্যকে নগরবাসী ও বিশ্ববাসীর সামনে তুলে ধরতে মাসব্যাপী হৃদয় ঢাকা 416 উৎসবের আয়োজন করা হয়েছে। গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে 1170 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
10: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
10: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবার আন্তর্জাতিক সংবাদ। ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে। দেশটি এসব নিষেধাজ্ঞাকে অবৈধ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে বর্ণনা করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ করে, যুক্তরাষ্ট্র ডলারকে ব্যবহার করে অন্যান্য দেশকে ইরানের বিরুদ্ধে নীতি গ্রহণে চাপ দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষায় ইরানের বিরুদ্ধে এ যাবৎকালে সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান পরিচালনার পরিকল্পনা ঘোষণার পরপরই ইরানে অভিযোগ করে। এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট তেহরানের উপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর লক্ষ্যে নতুন নিষেধাজ্ঞা আরোপেরও ঘোষণা দিয়েছেন। নেপালে প্রলয়ঙ্কারী বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে অন্তত 554 জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, নেপাল ও তিব্বত মিলিয়ে এখন পর্যন্ত 2400 জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষ জানায়, নিখোঁজদের মধ্যে 517 জন বিদেশি নাগরিক ও 933 জন জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত শ্রমিক রয়েছেন এবং তিব্বতে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা তিব্বতে আটকে পড়া 555 জন পর্যটককে উদ্ধার করেছেন। চীনের সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্যোগপ্রবণ এলাকা থেকে 499 জন স্থানীয় বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তিব্বতের একটি বাঁধ ভেঙে যাওয়ার খবরে নেপাল নিজ দেশের নাগরিকদের অপেক্ষাকৃত উঁচু স্থানে আশ্রয় নিতে বলেছে। এদিকে নেপাল এই দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়ে বলেছে, বিদেশি উদ্ধারকর্মীদের পরিবর্তে তাদের অর্থ সহায়তা দরকার। নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ এই আকস্মিক বন্যা ও ভূমিধসে আক্রান্তদের সহায়তায় রেড ক্রস 3 কোটি 10 লক্ষ ডলার অর্থ সহায়তা চেয়েছে। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ সেমিফাইনালে উঠেছে। গতকাল রাউন্ড রবিন লিগ পর্বে বাংলাদেশ হাই পারফরমেন্স তাদের শেষ খেলায় 3 উইকেটে নর্দার্ন টেরিটরিকে পরাজিত করে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ড নারী দল 6 রানে হংকং নারী দলকে পরাজিত করেছে। আজ একই ভেন্যুতে দিনের একমাত্র খেলায় স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত শ্রীলঙ্কা নারী দলের মুখোমুখি হবে। ম্যাচটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। ক্রিকেটের আরও খবর। লর্ডসে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে আজ স্বাগতিক ইংল্যান্ড পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করবে। বাংলাদেশ সময় বিকেল 4:00 দু দল মুখোমুখি হবে। এ পর্যন্ত রান সংখ্যা ইংল্যান্ড 290 ও 3 উইকেটে 81, পাকিস্তান 110। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী মদ্দসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:39 এবং সূর্য অস্ত যাবে 6:20। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় খুলতে যাচ্ছে নতুন সম্ভাবনার দুয়ার। সাভারের আমিনবাজার ল্যান্ডফিল্ডের বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি এ থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর বুধবার। আইন পেশার সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনে নবীন আইনজীবীদের আহ্বান জানালেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। নারীদের উন্নয়ন ও অগ্রগতি হলে দেশ এগিয়ে যাবে মন্তব্য সমাজকল্যাণ মন্ত্রীর। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ আরও বিশ্বনেতৃবৃন্দ। এবং সরকারের বিশেষ অনুরোধে 10,000 বাংলাদেশি কর্মী বিনা খরচে নিতে সম্মত মালয়েশিয়া। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।
12: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
13: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ সুখের ঠিকানার আজকের আয়োজনে। সুখ আসলে আমরা খুঁজে বেড়াই সবাই, কিন্তু সেই সুখের ঠিকানা আমাদের নিজেদেরই হাতে। আমরা নিজেরাই সবকিছু ভালো রেখে সুখকে খুঁজে নিতে পারি এবং জীবনকে সুখী করতে পারি। বন্ধুরা, আজকে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন এবিএম শাহিনুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আমরা তার কাছ থেকে জানব প্রসব পরবর্তী মায়েদের পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধ করতে কি কি করণীয়। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের সাক্ষাৎকারমূলক আয়োজনে।
14: জি, ধন্যবাদ, আপনাকেও স্বাগত।
13: আমি একদম শুরুতে একটু জানতে চাইবো যে প্রসব পরবর্তী যে সময়টার কথা বলা হয়েছে, এই সময়টা আসলে কখন থেকে শুরু?
14: আসলে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা যে সময়টার কথা বলেছেন, এটি হচ্ছে একজন মা সন্তান প্রসবের পর থেকে ৬ সপ্তাহ থেকে ৬ মাস পর্যন্ত যে সময়টা, এটা হচ্ছে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা। কিন্তু যদি কোনো মা তার সন্তানকে যদি বুকে দুধ পান না করান, তাহলে কিন্তু হচ্ছে ওই ৬ সপ্তাহ না, মোটামুটি শুরু থেকেই প্ল্যানিংটা করা যায়।
13: আচ্ছা, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। অনেকে ভাবেন যে এখনই না, আরো দেরি করি, তাই না? তো প্রসব পরবর্তী মায়েদের যে পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলো আসলে কি কি?
14: আসলে একজন মা সন্তান জন্ম দেবার পরে ৬ সপ্তাহ থেকে ৬ মাস পর্যন্ত সময়ে কোনো ধরনের মিশ্র খাবার বড়ি ব্যবহার করতে পারেন না।
13: আচ্ছা,
14: ঠিক আছে। যদি হচ্ছে উনি সন্তানকে বুকের দুধ পান করিয়ে থাকেন, আর যদি না করিয়ে থাকেন, তাহলে সন্তান প্রসবের পর থেকেই উনি হচ্ছে আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে সরবরাহকৃত আপন নামে একটি খাবার বড়ি আছে, সেটি খেতে পারেন। এরপরে ৬ সপ্তাহ পর থেকে তিনি পছন্দ মতো যে পদ্ধতি সেটি গ্রহণ করতে পারেন। যেমন হতে পারে এটা ইঞ্জেকশন হতে পারে, এটি হতে পারে ইমপ্লানল হতে পারে বা ইমপ্ল্যান্ট হতে পারে, এবং প্রচলিতভাবে খাবার বড়ি যেটা আছে সেটিও হতে পারে।
13: খুব সুন্দর করে বুঝিয়ে বললেন। তবে একটি বিষয় মনে হয় প্রসব পরবর্তী মায়েদের জন্য জানানো দরকার, যে এই যে মিশ্রিত খাবার বড়ি বা যে কোনো ধরনের খাবার বড়ি খেতে পারবেন না বলছেন, যদি মা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান, এর পেছনে কারণটা যদি একটু বলেন।
14: এর পেছনে যে কারণটি, সেটি হচ্ছে যে মিশ্র খাবার বড়িগুলো সাধারণত বুকের দুধ যে থাকতে পারে, বুকের দুধে তারতম্য করতে পারে।
13: হ্যাঁ,
14: আবার এমন হতে পারে যে ৬ সপ্তাহ বা ৬ মাস পরে সেখানে হচ্ছে যে মেয়েদের যে নিয়মিত মাসিকের বিষয়টি রয়েছে সেটিতে হচ্ছে পরিবর্তন থাকতে পারে। আর সর্বোপরি যেই বিষয়টি, সেটা হচ্ছে যে সন্তানকে বুকের দুধ খাওয়ানোর জন্য তারতম্য না হয়, এই বিষয়টি হচ্ছে মাথায় রেখেই কিন্তু মিশ্র খাবার বড়িটা না খাওয়াটাই ভালো
13: প্রধানত। শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই বুঝে গেছেন যে প্রসব পরবর্তী সময় মায়েদেরকে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের জন্য উদ্বুদ্ধ করলেও তার পেছনে কিন্তু যথেষ্ট ভাবনা চিন্তা করে কি ধরনের পরিবার পরিকল্পনা পদ্ধতি তারা গ্রহণ করতে পারেন সে বিষয়টি মাথায় রেখে তাদেরকে পরামর্শ দেয়া হয়। তো বর্তমান সময়ে এই যে প্রসব পরবর্তী সময় মায়েরা পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে কি নিজেরা ইচ্ছুক হন?
14: আসলে আমাদের সমাজ বাস্তবতায়, আমি তো আসলে মাঠ পর্যায়ে কাজ করি, মাঠের একজন কর্মী, সেই ক্ষেত্রে যেটি দেখা যায় অনেক ক্ষেত্রেই হচ্ছে ওনারা নিজে থেকেই নিতে চান। আবার কেউ কেউ আছে যে বিভিন্ন ধরনের গোড়ামি থাকতে পারে, অনিচ্ছা থাকতে পারে, অনাগ্রহ থাকতে পারে, সেই ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় তার স্বামী,
13: পরিবার
14: বা পরিবার যেটা বলবো, হয়তো তিনি তাকে নিরুৎসাহিত করতে পারেন যে না, এখন এই ধরনের কোনো পদ্ধতি নেওয়া যাবে না। তবে আশার কথা যেটি, সেটি হচ্ছে যে আমাদের নারীরা তো শিক্ষাক্ষেত্রে এগিয়ে গেছে, অনেক সচেতনতার তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মাঠ পর্যায়ে আমরা যারা তাদেরকে কাউন্সিলিং করি, অনেক ক্ষেত্রেই অনেক অগ্রগামী নারীরা আছেন, এমনকি অনেক শাশুড়িরাও কিন্তু আছেন যে বৌমাকে এটা কাউন্সিলিং করে যে না, দেখো অন্তত একটা সন্তান প্রসবের পরবর্তী ২ বছর একটা বিরতি রাখা দরকার, সেই ক্ষেত্রে তোমরা যা করবে ভেবে চিন্তে করবে। হ্যাঁ, তারপরেও যারা আগ্রহী নন তাদেরকে আমাদের যারা কর্মী রয়েছেন FWA, FWV, আমাদের নিজস্ব ডাক্তার, আমাদের পরিবার পরিকল্পনা কর্মকর্তারা ফিল্ডে যান, মাঠে যান এবং তাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু বুঝিয়ে বলেন, এবং আমরা এটাই বুঝাই যে নিশ্চিতভাবে প্রসব পরবর্তী যে কোনো পদ্ধতির মধ্যে থাকলে তিনি হচ্ছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ থেকে যেমন হচ্ছে যে মুক্ত থাকবেন এবং তার দৈনন্দিন কর্মচাঞ্চল জীবন স্বতঃস্ফূর্তভাবে পালন করতে পারবেন, জীবনযাপন করতে পারবেন, এই জিনিসটা যখন তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, আপনার জ্ঞাতার্থে জানিয়ে দেয় বাংলাদেশ সরকার এই যে বিভিন্ন ধরনের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী সেগুলো কিন্তু বিনামূল্যে বিতরণ করছেন,
15: বিনামূল্যে দিচ্ছেন,
14: ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবেই কাজ করি, যারা নিতে আগ্রহী নন তারাই হয়ে যান।
15: আর এই যে উদ্বুদ্ধ করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আসলে মূলত কোন বিষয়ের উপর ভিত্তি করে এই জায়গাটায় আসা হয়েছে যে প্রসব পরবর্তী মায়েদের পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করা উচিত?
14: এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। সেটি হচ্ছে, আমি আগেও বলেছি, একটি সন্তান থেকে আরেকটি সন্তান নেবার ক্ষেত্রে কিন্তু 2 বছর একটা বিরতি থাকে, বিরতি নিতে হয়। তো এটা কেন নিতে হয়? এ কারণেই মা এবং শিশুর বা নবজাতক আমরা যেটাই বলি না কেন, তাদের যে স্বাস্থ্যের যেই বিষয়টি রয়েছে, স্বাস্থ্য নিরাপত্তা, নিরাপদ মাতৃত্ব, তাদের পুষ্টির বিষয়টি রয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু মাথায় রেখেই আমরা হচ্ছে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা গ্রহণের জন্য নারীদেরকে উদ্বুদ্ধ করি। আরেকটা ব্যাপার একটু আমি বলতে চাই, সেই ক্ষেত্রে আমাদের সমাজে কিন্তু এখন নারীরা কিন্তু কর্মক্ষেত্রে অনেক এগিয়ে, সেই সাথে অনেকে কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী রয়েছেন, ছাত্রী রয়েছেন, যারা হয়তো পড়াশোনারত অবস্থাতেই বিয়ে করেছেন, কিন্তু তারা আরও সামনের দিকে এগিয়ে যেতে চান, তারা যেন তাদের জীবনের এই গুরুত্বপূর্ণ সময়টুকুতে এগিয়ে যেতে পারেন নির্বিঘ্নে, কাঙ্ক্ষিত মাত্রায় সন্তান নিয়ে এবং তার নিজের সুস্থতা নিশ্চিত করে, সেই লক্ষ্যেই কিন্তু আমরা তাদেরকে এই উদ্বুদ্ধকরণগুলো করি পরিবার পরিকল্পনা পদ্ধতি নেওয়ার জন্য।
15: শ্রোতা বন্ধুরা, যখনই এই পরিবার পরিকল্পনা পদ্ধতি তারা গ্রহণ করবেন, তখনই কিন্তু দেশ একজন সুস্থ মা এবং একজন সুস্থ শিশু পাবে। এক্ষেত্রে যে বাধাগুলো আছে সেগুলো মূলত পরিবার থেকেই আসে, আমরা সচেতন হব, পরিবার থেকেও আমরা এই বিষয়ে উদ্বুদ্ধ করব যেন একজন মা সঠিক সময়ে তার সন্তান ধারণের মতো উপযুক্ত হয়, তারপর আবার পরবর্তী সন্তান যদি নিতে চান তিনি যেন ধারণ করেন। অনেক ধন্যবাদ আপনাকে এবিএম শাহিনুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আমাদের স্টুডিওতে এসে চমৎকার করে আজকের বিষয়টি বন্ধুদের বুঝিয়ে দেওয়ার জন্য।
14: আপনাকেও ধন্যবাদ।
15: শ্রোতা বন্ধুরা, শেষ করব সুখের ঠিকানার আজকের আয়োজন। তবে যাওয়ার আগে একটি বিষয় বলতে চাই, ডেঙ্গু বিষয়ে সচেতন থাকতে হবে আমাদের সবাইকে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাড়ির আশপাশ আঙিনা এবং নিজেদের বাড়ির ভেতরে যে পরিষ্কার পানি জমে থাকার যে বিষয়গুলো বারংবার আমরা জানছি বিভিন্ন মাধ্যমে, সেই বিষয়গুলো মেনে চলা, আমাদের নিজেদেরকে নিরাপদ রাখার জন্যই বলা হচ্ছে। আসুন সবাই সচেতন থাকি, নিরাপদ থাকি, এমনই আহ্বানে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আমি তনিমা করিম, অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখের ঠিকানা প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
12: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া, উপস্থাপনায় মাসুদ করিম।

0: শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া। জনতার জিয়া এই অনুষ্ঠানে আজকে আলোচনা করার জন্য আমাদের অনুষ্ঠানে স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন। উপস্থিত আছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান, প্রফেসর, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্রফেশনালস, বিইউপি। আমাদের মধ্যে আরও রয়েছেন জনাব কালাম ফয়েজি, লেখক, গবেষক, বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান বিষয়ক গ্রন্থের প্রণেতা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আসছি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদম জনগণের কাছে চলে গিয়েছিলেন, তিনি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার প্রচেষ্টা, সেচ ব্যবস্থার সম্প্রসারণ এবং গ্রামীণ উন্নয়ন, এই সমস্ত বিষয়ে তিনি খুব গুরুত্ব দিয়েছিলেন। একই সঙ্গে শিল্পায়ন, বেসরকারি খাতে অংশগ্রহণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে উদ্যোগ তিনি নিয়েছিলেন। এইসব বিষয়গুলির উপর যদি আপনি একটু আলোকপাত করেন।
1: জিয়াউর রহমান একেবারে শুরু থেকেই, উনি যে একজন সফল রাষ্ট্রনায়ক হবেন এটা তার শৈশব কাল থেকে, পরবর্তীতে সেনা জীবন, এগুলোর মাধ্যমে প্রকাশ পেয়েছিল। উনি কিন্তু কোনোদিন কারো কান কথা শুনে কাজ করতেন না, এবং উনি যেটাকে রাইট মনে করতেন এটা কারোর দিকে কে খুশি হবে, কে রাগ করবে, এগুলো উনি বিবেচনায় নিতেন না। ওনার কাছে ছিল সবার উপরে দেশ, যেটা বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়াও তার বাবার মতো সুযোগ্য সন্তান হিসাবে সবার আগে দেশ, এই স্লোগানে এগিয়ে যাচ্ছেন। তো জিয়াউর রহমানের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, উনি প্রত্যেকটা জিনিসের অত্যন্ত গভীরে ঢুকতেন। এবং আপনারা জানেন যে ইস্ট পাকিস্তান যখন ছিল তখন 54-55 একটা বড় আকারের বন্যা হয়। ওই বন্যার পরে জাতিসংঘ থেকে আলবার্ট ক্রুক নামে ক্রুগ মিশন এদেশে আসে, এবং ক্রুগ মিশনেরই একটা রিকমেন্ডেশন ছিল যে আমরা যদি বেশি করে খাল খনন করি তাহলে পানি যেরকম আপনার অসময়ে রিজার্ভ থাকবে, আবার একইভাবে বন্যা যখন হবে তখন পানির প্যাসেজটা দ্রুত হলে বন্যাটা তাড়াতাড়ি চলে যাবে। তো সেই ক্রুগ মিশনের রিকমেন্ডেশনের উপরে জিয়ার যুগান্তকারী সেই খাল খনন প্রকল্প। এবং আপনি জানেন যে এই পানির সাথে আমাদের কৃষি একেবারে ওতপ্রোতভাবে নির্ভরশীল, সো সেই কৃষি কাজেও কিন্তু উন্নয়ন সেই একই প্রজেক্টের মাধ্যমে, খাল খনন কর্মসূচি যেটা বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেছেন।
0: ধন্যবাদ, আপনি যথার্থই বলেছেন। আমি এখন জনাব কালাম ফয়েজির কাছে জানতে চাচ্ছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালে পররাষ্ট্রনীতিতে তিনি বহুমুখীকরণ করেন, তার মধ্যে আঞ্চলিক ক্ষেত্রে তিনি যেটা করেছেন যে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক গঠনের উদ্যোগ গ্রহণ করেন, যেটা ছিল বাংলাদেশের স্বাধীনতা উত্তর পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় উদ্ভাবনী বিষয়। এছাড়াও তিনি OIC-ভুক্ত বিভিন্ন দেশগুলি, মুসলিম রাষ্ট্রগুলির সঙ্গেও সহযোগিতা বৃদ্ধি করেন, এবং এইভাবে তিনি আমাদের দেশটাকে সকল দেশের সাথে সুন্দর সম্পর্ক তৈরি করে একটা প্রযুক্তিগত উন্নয়নের দিকে নিয়ে গেছেন, সেই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন।
2: ধন্যবাদ আপনাকে। জিয়াউর রহমান আসলে যেখানে হাত দিয়েছেন সেটাই শোনা হয়ে গেছে। তিনি দেশের অভ্যন্তরের উন্নতির কথা ভেবেছেন, দেশের মানুষ তার বক্তব্যে আলোড়িত হয়েছে, তার কথা শুনেছে, দলমত নির্বিশেষে এই যে খাল কাটা কর্মসূচি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করলেন তার বাবার পদাঙ্ক অনুসরণ করে 37 বছর পরে। মজার ব্যাপার হলো জিয়াউর রহমান তো কারো পদাঙ্ক অনুসরণ করেন নাই, তিনি যখন নেমে পড়লেন তখন তার বিরুদ্ধ আচরণকারীরাও তার বিরোধিতা করল না, বরং বলল যে এই কাজটা আমাদের সকলের প্রয়োজন। এবং দলমত নয় শুধু, শিক্ষক, ছাত্র, নারী, পুরুষ এবং দোকানদার থেকে শুরু করে সরকারি কর্মকর্তা, বেসরকারি সকল লোকজন তার কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল, এবং তার মিটিং হলে সেই মিটিংয়ে তারা অংশগ্রহণ করতেন। আপনি যেটা জানতে চেয়েছেন পররাষ্ট্র বিষয়ক তার কার্যক্রম, তিনি দেশের মানুষকে প্রথমে একটা আইডেন্টিটি দেন, সেটা হলো জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ। তোমার পরিচিতি থাকতে হবে যে তুমি একটা দেশের নাগরিক, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তিনি দেশটাকে গুরুত্ব দিয়েছেন। দেশটা যখন একটা ফরম্যাটে দাঁড়িয়ে গেল, দেশের মানুষ যখন তার প্রতি সমর্থন জানালো, তিনি বহির্বিশ্বের সাথে একটা সম্পর্ক উন্নয়নের দিকে নজর দিলেন, এবং জাপান থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত যতগুলো দেশে পক্ষ থেকে দাওয়াত এসেছে তিনি সেসব দেশে গেছেন এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন। একটা দরিদ্র দেশের রাষ্ট্রপ্রধান হয়ে তিনি যে মর্যাদা পেয়েছেন, আপনি শুনলে অবাক হবেন, তিনি যখন আমেরিকায় গেলেন তখন তিনি যে হোটেলে উঠলেন সেই হোটেল থেকে সামরিক হেলিকপ্টারে তাকে নিয়ে যাওয়া হলো রোজ গার্ডেনে, এবং সেখানে প্রেসিডেন্ট তার হোয়াইট হাউসের কর্মকর্তাদের নিয়ে তাকে রিসিভ করলেন। এটা খুব বিরল ঘটনা। আর সার্ক গঠনের কথা বলছেন সেটা হচ্ছে ভারত এই অঞ্চলে একটা শক্তিশালী দেশ এবং তার পরিধি অনেক বড়, তার জনগণ অনেক বেশি, সবসময় আশপাশের দেশগুলোর উপর তারা সাফ্রেস করে। তিনি মনে করলেন যে এই সাফ্রেসিং থেকে বের হয়ে আসতে হলে আমাদের নিজস্ব একটা মর্যাদায় দাঁড়াতে হবে, সেটা হলো একটা সমতা আসতে হবে। সেই সমতাটা কি, সেটা হচ্ছে একটা সংগঠন যদি গঠিত হয়, যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আঞ্চলিক সংগঠন গঠিত হয়েছে বিভিন্ন দেশে, ওআইসি যেমন গঠিত হয়েছে, তেমনি আসিয়ান গঠিত হয়েছে, ন্যাটো গঠিত হয়েছে, নানা অনেক সামরিক বেসামরিক অনেক সংগঠন বা সংস্থা গঠিত হয়েছে বিভিন্ন দেশকে নিয়ে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে, অ্যাপেক ওপেক নানান কিছু। তিনি চাইলেন যে এই যে দক্ষিণ এশিয়ার দেশগুলো আছে, তারা দরিদ্র হোক আর ধনী হোক, তাদের মধ্যে একটা ঐক্য থাকতে হবে, তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাদের নিজস্ব মতামত প্রকাশের একটা সংগঠন থাকতে হবে। তিনি তখন বিভিন্ন দেশে চিঠি লেখা শুরু করলেন। আপনি জানেন যে আমাদের নবী হযরত ইসলাম যখন মদিনার রাষ্ট্র গঠন করলেন তখন রোম পারস্য থেকে শুরু করে অনেক রাষ্ট্রে চিঠি পাঠাইছেন। জিয়াউর রহমান এভাবে এই সার্ক গঠনের জন্য যে সাতটি দেশ, এর সকল দেশে চিঠি পাঠাতে থাকেন এবং অনেকে তার দাওয়াত গ্রহণ করেছেন, অনেক দেশে তিনি গেছেন এবং সার্ক গঠনের একটা বিষয় একটা পর্যায়ে গিয়ে সকলে সম্মতি জ্ঞাপন করেন। যুদ্ধ করে দেশ স্বাধীন করা, এটা তো একটা অসাধারণ কাজ, এটা একজন বীরের জন্য শ্রেষ্ঠ কর্ম। তারপরও তিনি এই অঞ্চলের মানুষের জন্য যে কাজটা করে গেছেন সেটা একটা অসাধারণ কাজ, যেটা আর কেউ করতে পারে না। সৌভাগ্য হচ্ছে আমরা সে দেশের মানুষ, সে দেশের নাগরিক এবং আমাদের নেতা জিয়াউর রহমান একজন এই দেশের মানুষ হয়ে তিনি এই দেশের জন্য এবং এই সার্কভুক্ত দেশগুলোর জন্য একটা শ্রেষ্ঠ আইকন তিনি হয়ে আছেন এবং হয়ে থাকবেন অনাগত দিনে।
0: জনাব কালাম ফয়জি ঠিকই বলেছেন যে দক্ষিণ এশিয়ার 150 কোটি মানুষ আছে, আজকে তাদের যে অর্থনৈতিক উন্নয়নের যে ভবিষ্যৎ সেটা কিন্তু এক সূত্রে গাঁথা। সে অর্থে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই অঞ্চলের দক্ষিণ এশিয়ার সকল মানুষকে যাতে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে অগ্রগতি অর্জন করা যায় সেই জন্যই এই সার্ক সহযোগিতা সংস্থা উনি গঠন করার উদ্যোগ গ্রহণ করেছিলেন, সেই জন্যে তার নাম বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। জনাব কামরুজ্জামান, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে রাজনৈতিক দর্শন সেটার উপরে, বিশেষ করে উনি জাতীয়তাবাদ, আত্মনির্ভরশীলতা, উৎপাদনমুখী অর্থনীতি এবং শৃঙ্খলাবোধের উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন, তো ওনার এই যে দর্শন সেটা কিন্তু তার উদ্যোগে বিভিন্ন কর্মসূচিতেও আমরা তার প্রতিফলনও দেখি, যেমন কর্মসংস্থান, কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে নানা রকম পদক্ষেপ উনি নিয়েছেন, এই সমস্ত কারণে কিন্তু তার নাম ইতিহাসের সঙ্গে জড়িত হয়ে গেছে, এই ব্যাপারে যদি আপনি একটু আলোকপাত করেন।
1: আমি একটু আগেও বলেছি যে সবার আগে দেশ, এটা জিয়াউর রহমানের রক্তে যেমন ছিল তার সুযোগ্য পুত্র একই স্লোগান নিয়ে এগুচ্ছে। তো আমাদের বাঙালি বনাম বাংলাদেশি জাতীয়তাবাদ, এটা কিন্তু আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি সবাইকে বাংলাদেশি না করতেন জাতীয়তা, তাইলে কিন্তু একটা সমস্যা যেটা আমরা পার্বত্য চট্টগ্রামে দেখেছি স্বাধীনতা যুদ্ধের পর, মানবেন্দ্র নারায়ণ লারমা বলল যে তাদের জন্য আলাদাভাবে স্বায়ত্তশাসন বা ইয়ে দিতে হবে, এই নিয়ে কিন্তু শান্তি বাহিনীর সৃষ্টি হলো, ইনসার্জেন্সির সৃষ্টি হলো। তো রাষ্ট্রপতি শহীদ জিয়া কিন্তু সর্বপ্রথম তাদেরকে একসাথে নিয়ে আসার জন্য, ইনক্লুসিভনেসের জন্য তিনি বাঙালি জাতীয়তা থেকে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করলেন এবং আমরা কিন্তু একটা বড় সমস্যাও সমাধান করে ফেললাম সেই সময়ে। তো পরবর্তীতে তিনি শুধু সার্ক, যেটা আমরা বললাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এর বাইরে গিয়েও কিন্তু চায়নার সাথে একটা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে আসলে দেয়ার ইজ নো পারমানেন্ট এনিমি অর পারমানেন্ট ফ্রেন্ড, অনলি পারমানেন্ট ইজ ইয়োর ন্যাশনাল ইন্টারেস্ট। সুতরাং পার্মানেন্ট বন্ধু পার্মানেন্ট শত্রু বলতে কিছু নাই, এটা জিয়ার রাজনীতির দর্শন ছিল। এবং তিনি যখন চায়নাতে যান, আপনি জানেন চায়না বাংলাদেশকে কিন্তু বাংলাদেশ নামে চিনে না, ওরা বলে মংজালা, আর চায়নার নিজস্ব নাম হলো চুংগুয়া। তখন একটা স্লোগান প্রচলিত হয়েছিল, চুং মাং ইউ ই ওয়াই সি, লং লিভ দি ফ্রেন্ডশিপ বিটুইন চায়না অ্যান্ড বাংলাদেশ। আমরা যদি জিয়াউর রহমানের রাজনৈতিক মতাদর্শ নিয়ে এগিয়ে যাই, তাহলে বিশ্বে আমরা অচিরেই অত্যন্ত একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে পরিণত হব বলে আমি বিশ্বাস করি।
0: জনাব কামরুল, যেমন আপনি ঠিকই বলেছেন যে পররাষ্ট্রনীতির প্রথম শিক্ষণীয় বিষয় এক লাইন, সেটা হল স্থায়ী শত্রু মিত্র বলে কিছু নাই, জাতীয় স্বার্থই সবসময় স্থায়ী হয়। তো সেই দিক থেকেই আপনার এই বক্তব্যটা অত্যন্ত প্রাসঙ্গিক হয়েছে এবং শহীদ জিয়াউর রহমান সেই নীতিটাই অনুসরণ করেছিলেন। আমরা জনাব কালাম ফয়েজি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনি যেহেতু একজন বিশিষ্ট গবেষক এবং লেখক এবং আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের উপরে অনেক লেখালেখি করেছেন, বিশেষ করে আপনি যে বইটা কয়েক খণ্ডে লিখেছেন রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান সেই বইটাও খুব গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে আমি জানতে চাচ্ছি যে রাজনৈতিক দর্শন নিয়ে যে গবেষণা এবং জিয়াউর রহমানের যে নেতৃত্ব, দায়িত্ববোধ, কর্মনিষ্ঠা, দেশপ্রেম, এই সমস্ত মূল্যবোধগুলিকে নিয়ে কি আরো গবেষণার সুযোগ আছে কিনা? কারণ একজন রাষ্ট্রনায়কের মূল্যায়নের সময়ের সঙ্গে আরো বিস্তৃত হয় ইতিহাস গবেষণা এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গির আলোকে আমরা অতীতকে বোঝার চেষ্টা করি এবং ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ করি।
2: জাতির একটা আইকন থাকা উচিত। আমি দুই দশক ধরে গ্রন্থ রচনা করেছি, তার আগে থেকেই আমার জিয়াউর রহমানের প্রতি আমার একটা ভক্তি ছিল। আমরা রাষ্ট্র বিপ্লব বলি, জিয়াউর রহমান চারটা বিপ্লব করেছিলেন। একটা হলো কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব, শিক্ষা বিপ্লব, স্বাস্থ্য বিপ্লব, এইগুলোতে আপনার যুগান্তকারী পরিবর্তন। তিনি যখন এই বিপ্লবের কথা বলেন তখন কিন্তু মানুষ বলছিল যে এই আবার কি জিনিস। তিনি বললেন যে আমার প্রশংসা করার দরকার নেই, বরং আপনারা আমার সমালোচনা করুন, কিন্তু আমি যে কাজগুলো করেছি সেগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে। তিনি সাংবাদিকদের যারা তার কাছাকাছি ছিল তাদেরকে বলতেন যে আমি যে কাজ করতেছি রিয়াকশনটা কি, মানে সাংবাদিকরা বা দেশের মানুষরা কি বলে, আমার তারিফ করার দরকার না, আমার রিয়াকশনটা জানা দরকার। তারা বিপরীত কোনো কথা বললে সেটা আমাকে জানাও। তিনি সবসময় মানুষের পক্ষে বিপক্ষে মতামতটা জানতে চাইতেন। এটা হলো জনতার জিয়ার গুড নেচার। এটা হলো জননেতা যিনি হবেন তিনি জনসম্পৃক্ত হবেন এবং জনগণের মতামতটাকে তিনি গুরুত্ব দিবেন এবং তিনি জনগণের মতামতকে গুরুত্ব দিতেন, সেইভাবে কিন্তু বেড়ে ওঠা। আর রাজনৈতিক আদর্শের কথা যেটা বললেন যে একটা জাতির আত্মপরিচয় হচ্ছে তার রাষ্ট্রের পরিচয়, সেটা হচ্ছে আমরা বাঙালি না বাংলাদেশি। জিয়াউর রহমান যখন বাংলাদেশি জাতীয়তাবাদের পরিচয়টা তিনি তুলে ধরলেন তখন কিন্তু আর কারো কাছে প্রশ্ন থাকলো না। তখন যতগুলো উপজাতীয় আছে, যতগুলো ধর্ম আছে, সকলে এক কাতারে চলে আসলো, একই পরিচয়ের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই যে একটা জাতিকে তিনি একটা পরিচয় দিয়ে গেলেন, এটা হচ্ছে আমাদের প্রথম আইডেন্টিটি। আমি যখন এক দেশের নাগরিক হয়ে যাব, এখন যখন পাসপোর্টধারী, আমি জাতীয়তাবাদ বিশ্বাসী একজন মানুষ হয়ে যাব, এই দেশের মানুষ বাংলাদেশি, তখন আমি কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারব।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর আলোচনা স্বল্প পরিসরে সম্ভব নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নাম। তাঁর জীবন, কর্ম এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা ভবিষ্যৎ প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ করে দেয়। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নানা দিক রয়েছে। মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা করেছেন, মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন, রাষ্ট্রনায়ক হিসেবে তিনি যে ভূমিকা পালন করেছেন এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তিনি যে উদ্ভাবনী বিষয়গুলি সামনে নিয়ে এসেছেন সেই বিষয়গুলি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পাথেয় হতে পারে। আমাদের আজকের এই জনতার জিয়া অনুষ্ঠান এ পর্যন্তই। আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান এবং গবেষক ও লেখক জনাব কালাম ফয়েজি আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আজকের এই অনুষ্ঠান শুনলেন আপনাদেরকেও জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

0: এতক্ষণ শুনলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া। উপস্থাপনায় ছিলেন মাসুদ করিম, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দিলওয়ার হোসেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: শুভ সকাল প্রিয় শ্রোতামণ্ডলী, আপনারা জানেন 2026-27 এই বছরকে নজরুল বর্ষ হিসাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে এবং এই রাষ্ট্রীয়ভাবে ঘোষণাকৃত যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ বেতার আয়োজন করেছেন চির উন্নত মমশির কাজী নজরুল ইসলামের জীবন কর্ম সাহিত্য সঙ্গীত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের গুণী শিল্পীরা আমন্ত্রিত হয়ে আসছেন এবং আপনাদের বিভিন্ন ধরনের গান শোনাচ্ছেন। আমাদের আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি প্রিয় শিল্পী রুমি আজনবী। রুমি আজনবী, কেমন আছো তুমি?
1: জি ভালো আছি।
0: কেমন চলছে তোমাদের চর্চা?
1: হ্যাঁ চর্চা চলছে
0: চলছে, ব্যাস চললেই হলো, আমরা থেমে থাকবো না, আমরা চলবো। তো নিশ্চয়ই আমার কাছ থেকে শুনলে যে আমাদের নজরুল বর্ষ 2026-27 এই নজরুল বর্ষে বাংলাদেশ বেতার কিন্তু বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করেছে, তার মধ্যে এটিও একটি চির উন্নত মমশির। তো এই চির উন্নত মমশির এই অনুষ্ঠানের অবতারণা এই মুহূর্তে কতটুকু উপযোগী বলে তুমি মনে করো?
1: ধন্যবাদ আপনাকে। চির উন্নত মমশির, আমরা তো সবসময় কবি নজরুলকে, আমাদের প্রিয় কবিকে উন্নত শিরেই আমরা দেখতে চাচ্ছি, কিন্তু তার সৃষ্টিকর্মগুলো এবং তার যে প্রমিত বাণী ও সুরের যে সঙ্গীত আমরা যেটা নিয়ে চর্চা করি, সেটাও যেন একটা উন্নত শিরের মতো ঊর্ধ্বে উঠে, মানে প্রমিত বাণী এবং সুর সহ যেমন
0: যেন সেই ঝান্ডাটা উঠবে,
1: ঝান্ডাটা উঠতে থাকে এবং উন্নত শিরের মতো।
0: অনেক ধন্যবাদ, তুমি ভারী চমৎকার করে বলেছ। তা আমরা গান শুনি একটি। কোন গান তুমি গাইবে?
1: আমি তবদারে প্রেম ভিখারি।
0: অসাধারণ এই গানটি সুধি মণ্ডলী। একেবারে প্রচলিত ধারার রাগ প্রধান যেসব গান তার থেকে একটি ভিন্ন, এটা সূত্র আমরা পেয়েছি রেকর্ড বুলেটিন থেকে এবং রেকর্ড পেয়েছি মে 1941 সালে। শিল্পী ছিলেন রথীন চ্যাটার্জি, সুর একেবারেই মানে বলার অপেক্ষা রাখে না নজরুল। আর এরকম এক্সপেরিমেন্টাল রাগ প্রধান গান আমার মনে হয় খুব কম দেখা যায়। শুনি আমরা গানটি।

0: ভারী সুন্দর, খুব ভালো লাগলো। ছোট্ট করে যদি আমাদের এই নজরুল বর্ষের এই প্রাক্কালে তুমি আমাদের বর্তমান নজরুল চর্চা, বিশেষ করে সঙ্গীত চর্চা কেমন ভাবে চলছে একটু যদি বলো।
1: ধন্যবাদ। আমরা যেভাবে চাইছি ঠিক সেইভাবে আমরা আসলে পাচ্ছি না। আমরা চাচ্ছি যে ছেলেমেয়েরা চর্চা করছে, ছেলেমেয়েরা আরও চর্চা করুক, যে উদ্যোগ নিয়েছে নজরুল ইনস্টিটিউটে তারা ভর্তি হবে, বেশি বেশি করে ছেলেমেয়েরা এখানে আসবে এবং প্রমিত বাণী ও সুরের গান শিখবে, এগুলি তারা আবার গাইবে এবং তার থেকে সাধারণ অনুপ্রাণিত হবে।
0: একটি ব্যাপার তুমি বলো যে এই যে বাংলাদেশ বেতার তার জায়গা থেকে রাষ্ট্রীয়ভাবে যে উদ্যোগটা তাদের, তারা কিন্তু উদ্যোগ নিয়েছে যে নজরুল ইনস্টিটিউটের এযাবৎকাল প্রকাশিত স্বরলিপি যেগুলো, সেই সমস্ত স্বরলিপি ক্রমান্বয়ে শিল্পীদের দিয়ে প্রচার করানোর জন্য। এবং সেক্ষেত্রে এখানে ছোট বড় কোনো বিষয় নাই, যারা পারবে প্রমিত গান বাণী এবং স্বরলিপি খণ্ড অনুসরণ করে তাদেরই কিন্তু প্রোগ্রাম দেওয়া হবে, তাই না? এইটা তোমার কেমন লাগছে আমাদের বাংলাদেশ বেতারে?
1: এই জায়গাটি আমার কাছে খুবই মানে আমি আনন্দ পাচ্ছি এরকম, যে আপনার কাছে কি প্রথম আমি শুনলাম যে এরকম যে খণ্ডগুলি বেরিয়েছে তা ক্রমান্বয়ে রেকর্ড করে বাংলাদেশ বেতার এমন একটা আয়োজন করেছে আর কি। সেই ক্ষেত্রে যেমন দুই ও তিন, যখন এই দুই তিন চার খণ্ড প্রকাশিত হয় তখন আমি একদম সঙ্গীতের ভিতরেই ছিলাম না, আমি ছিলাম একটা ব্যবসা এবং পাশাপাশি সঙ্গীত করতাম। আমি তখন জামালপুর থেকে এখানে এসে কালেক্ট করে এগুলো নিয়ে যেতাম। আমার খুব ভালো লাগছে যে এখন এই ক্রমান্বয়ে সেই 65টা খণ্ড পর্যন্ত এটা করে যাবে, এতে মানে এটা একটা নতুন আমার কাছে লাগছে। যে
0: তার মানে কি বাংলাদেশ বেতার অনুভব করেছেন যে নজরুলকে প্রমিত রূপে আমরা প্রচার করব এবং সেই আমরা আমাদের যে দীর্ঘদিনের আন্দোলন সেই আন্দোলনকেই কিন্তু তারা সমর্থন করে এই ব্যাপারটা শুরু করেছেন এবং তার জন্য আমাদের বাংলাদেশ বেতারকে, বাংলাদেশ বেতার ঢাকাকে আমরা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। তো এরপরে কোন গানটি তুমি শোনাবে?
1: এরপর তুমি যদি রাধা হতে শ্যাম,
0: অসাধারণ। এটা আমাদের স্বরলিপি গ্রন্থ তৃতীয় খণ্ডে গ্রন্থিত হয়েছে, এটা সূত্র আমরা পেয়েছি রেকর্ড বুলেটিন থেকে এবং লেবেল থেকে। রেকর্ড হয়েছে HMV অক্টোবর 1939 সালে। শিল্পী আমাদের প্রিয় যোধিকা রায়, সুর নজরুল। এবং এই গানটির মধ্যে সুধীমণ্ডলী আপনারা দেখবেন যে আমাদের সিলেট সুনামগঞ্জ অঞ্চলের যে লোকগানের ধারা তার কিছুটা আপনারা মিল পাবেন। অনেক ধন্যবাদ তোমাকে এই চমৎকার গানটি বেছে নেওয়ার জন্য। এবং সুধীমণ্ডলী আপনারা খেয়াল করবেন যে এই লোকগানটির মধ্যে বাংলাদেশের তথাকথিত পূর্ববঙ্গের প্রচলিত লোকগানের থেকে একটু আলাদা কিছু পাবেন। এটা সিলেট এবং সুনামগঞ্জ অঞ্চলের যে লোকসঙ্গীতের আবহ সেটার কিছু চিহ্ন আপনারা পাবেন। এই গানটির সঙ্গে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। অনেক ধন্যবাদ তোমাকে, তোমার আগামী দিন আরও সুন্দর হোক এবং নতুন নতুন গান নিয়ে, নতুন নতুন প্রমিত গান নিয়ে সামনে এগিয়ে যাও, সেই আশায় থাকবো আমরা। সুধীমণ্ডলী আপনারা সবাই ভালো থাকবেন, নজরুলের সঙ্গে থাকবেন, প্রমিত নজরুলের সঙ্গে থাকবেন, প্রকৃত গুণী শিল্পীদের সঙ্গে থাকবেন। শুভ সকাল।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে কাজী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির। গ্রন্থন উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ, সঙ্গীত পরিবেশনায় রুমি আজনবী, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং চির উন্নত মমশির অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন ইংরেজিতে খবর।

স্টুডিও রেকর্ডে আধুনিক গান শুনছেন শিল্পী জানিত আহমেদ ঝিলিক। এবারে গানের কথা লিখেছেন মোহাম্মদ জালালউদ্দিন আহমেদ চৌধুরী, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

0: স্টুডিও রেকর্ডে দুখানি আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন জানিত আহমেদ ঝিলিক।
1: আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের এখনকার অনুষ্ঠান রবীন্দ্রসঙ্গীতের, ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু, খন্দকার আবুল কালামের কণ্ঠে প্রথম গান।

0: স্টুডিও রেকর্ডে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন খন্দকার আবুল কালাম।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এই বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পারে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন।
0: নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটিতে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়। তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: গাহিশাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। অন্যের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম আর সাম্যের আহ্বানে দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টির কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। নজরুলের জীবনের শেষ দিনগুলো কেটেছিল এই বাংলাদেশে, এটা আমাদের জন্য পরম সৌভাগ্য। একই সঙ্গে এটা নিবিড় দুঃখেরও যে কবি তখন বাঁকহারা, বাঁশিতে আর সুর ওঠে না, হৃদয়ে স্পন্দিত হয় না কাব্যছন্দ।
1: স্বল্পকালের সৃজনশীলতায় বাংলা সাহিত্যকে উজাড় করে শিল্প সম্পদ যোগিয়েছেন কাজী নজরুল। তাঁর গান ও কবিতা বিচার করলেও দেখা মেলে কত না বৈচিত্র্য এবং রূপের। নজরুল আমাদের কাছে মৃন্ময়, চিন্ময়, অজয়, অমর, অক্ষয়। জাতীয় কবির প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণের আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি ফাতেমা জীবন্নেসা মুনিয়া
0: এবং আমি মোহাম্মদ শাহিনুর রহমান।

0: কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য, সঙ্গীত তথা সংস্কৃতির প্রধান পুরুষ। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার লেখনী ধূমকেতুর মতো আঘাত হেনে এদেশের মানুষকে জাগিয়ে তুলেছিল। বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্রোহী কবি আর আধুনিক বাংলা গানের বুলবুল খ্যাতেও কাজী নজরুল ইসলাম তার স্বল্পকালীন সাহিত্য জীবনে অসংখ্য কবিতা, গান, উপন্যাস, প্রবন্ধ ও নাটক রচনা করে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন।
1: সাম্য, মানবতা, প্রেম এবং অসাম্প্রদায়িকতার চেতনায় তার সৃষ্টিকর্ম আজও আমাদের অনুপ্রাণিত করছে। তার অমর সৃষ্টির কথা মনে রেখেই আমন্ত্রণ জানাচ্ছি শনিবারের দর্পণে।

0: শ্রোতা বন্ধুরা, এবার জানিয়ে দেব কি কি থাকছে আজকের দর্পণে। সময়ের পাতায় এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য নিয়ে থাকছে এই দিনে বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের উৎস, বানান, অর্থ, উচ্চারণ, বাক্য গঠন, প্রয়োগ, অপপ্রয়োগ নিয়ে শুনবেন আমার বাংলা ভাষা।
1: বাংলাদেশের বিভিন্ন জেলার বা এলাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জানবেন রসনার সাতকাহন পর্বে। রয়েছে বাংলাদেশের লোকসাহিত্য নিয়ে গবেষণাধর্মী নিবন্ধ লোকায়ত বাংলা। আরও শুনবেন আমাদের গান।

0: জেনে নিলেন আজকের দর্পণসূচি। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল নানা সাড়া জাগানো ঘটনা। জন্ম নিয়েছিলেন কিংবা মারা গিয়েছেন অনেকেই, যাদের কথা মানুষ আজও স্মরণ করে।
1: এরকম কিছু নির্বাচিত তথ্য নিয়ে ইশরাত জাহানের কাছ থেকে এবারে শুনব এই দিনে পর্ব।

শ্রোতা বন্ধুরা, আজ 29 আগস্ট 2026 খ্রিস্টাব্দ শনিবার। গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের 241তম দিন, অর্থাৎ বছর শেষ হতে আর বাকি 124 দিন। আজ 14ই ভাদ্র, 1433 বঙ্গাব্দ, 15ই রবিউল আউয়াল, 1448 হিজড়ি। 1825 সালের এই দিনে পর্তুগাল ব্রাজিলের স্বাধীনতা স্বীকার করে নেয়। 1831 সালের এই দিনে ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে তড়িৎ চুম্বকীয় আবেশ আবিষ্কার করেন। চৌম্বক ক্ষেত্রের এই পরিবর্তনের মাধ্যমেই মূলত বিদ্যুৎ প্রবাহ তৈরি করা সম্ভব হয়। 1842 সালের এই দিনে নানকিন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে অ্যাংলো চীন যুদ্ধ শেষ হয়। গ্রেট ব্রিটেন ও চীনের কিং রাজবংশের মধ্যে নানকিন চুক্তির মাধ্যমে চীন ব্রিটিশদের কাছে হংকং দ্বীপ ব্রিটেনকে লিজ দিয়ে দেয়। চীন বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় এবং বাণিজ্যের জন্য 5টি বন্দর খুলে দেয়। শ্রোতা বন্ধু, আপনাদের মধ্যে যাদের জন্ম আজকের এই দিনে, সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা, শুভ জন্মদিন। আজকের এই দিনে জন্ম নিয়েছেন অনেক স্মরণীয় বরণীয় জ্ঞানী গুণীজন। জানিয়ে দেই এমন কয়েকজন ক্ষণজন্মার কথা। 1632 সালের এই দিনে আধুনিক গণতন্ত্রের জনক, দার্শনিক ও অর্থনীতিবিদ জন লক ইংল্যান্ডের রিংটনে জন্মগ্রহণ করেন। 1862 সালের এই দিনে নোবেলজয়ী কবি ও নাট্যকার মরিস মাতেরলিঙ্ক বেলজিয়ামের ঘেন্টে শহরে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত কাজের মধ্যে রয়েছে রূপক নাটক দ্য ব্লু বার্ড। 1904 সালের এই দিনে নোবেলজয়ী জার্মান চিকিৎসক ভার্নার ফ্রোসমান জন্মগ্রহণ করেন। 1915 সালের এই দিনে স্টকহোমে সুইডিশ চলচ্চিত্রাভিনেত্রী ইনগ্রিড ব্রেগম্যান জন্মগ্রহণ করেন। কাকতলীয়ভাবে এই অভিনেত্রীর মৃত্যু হয়েছিল 1982 সালের আজকের এই দিনে। 1958 সালের এই দিনে বিশ্বনন্দিত মার্কিন গায়ক, গীতিকার এবং ডান্সার মাইকেল জ্যাকসন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার গ্যারিতে একটি আফ্রো আমেরিকান কর্মজীবী পরিবারে জন্মগ্রহণ করেন। তার 1982 সালের অ্যালবাম থ্রিলার আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রিত অ্যালবাম। মঞ্চে পারফরমেন্সের সময় তিনি রোবট ও মুন ওয়াকের মতো জটিল সব নাচের মুদ্রা প্রদর্শন করতেন। 13টি গ্র্যামি পুরস্কার, 26টি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস এবং 2 বার রক অ্যান্ড রোল হল অফ ফেমে অন্তর্ভুক্ত তার ক্যারিয়ারের অন্যতম প্রধান স্বীকৃতি। 1960 সালের এই দিনে জর্ডানের প্রধানমন্ত্রী হাজ্জা মাজালি মারা যান। 2021 সালের এই দিনে মারা যান মাধুকরী, কোজাগর প্রভৃতি উপন্যাসের লেখক প্রখ্যাত বাঙালি সাহিত্যিক বুদ্ধদেব গুহ। শ্রোতা বন্ধুরা, এই দিনে পর্বের আয়োজন আজ এ পর্যন্তই।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন এই দিনে পর্ব।
1: প্রিয় শ্রোতা, বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের উৎস, বানান, অর্থ, উচ্চারণ, বাক্য গঠন, প্রয়োগ, অপপ্রয়োগ নিয়ে আমাদের এবারের পর্ব আমার বাংলা ভাষা।
0: পর্বটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন ইকবাল খোরশেদ।
2: বাংলা ভাষায় কলা শব্দটি নানা অর্থে ব্যবহৃত হয়। ক লয়ে আকার কলা বিশেষ্যবাচক শব্দ, চাঁদের ষোলো ভাগ অর্থাৎ আমরা বলি যে ষোলো কলা, কালের বা সময়ের পরিমাণ বিশেষ যেমন অল্প সময় বেশি সময়, নাচ গান বাজনার চৌষট্টি কলা, চারু শিল্প কৌশল বা কারিগরি, ছল চাতুরি, এরকম নানা অর্থে কলা শব্দটি আমরা ব্যবহার করে থাকি। কলার সাথে অন্য শব্দ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে, যেমন কলা যোগ বত কলাবত অর্থাৎ ওস্তাদ গায়ক, কলা যোগ বতী কলাবতী মানে সুকুমার শিল্পে নিপুণা, কলা যোগ বিদ কলাবিদ মানে শিল্পজ্ঞানী, কলা যোগ বিদ্যা কলাবিদ্যা মানে শিল্প বিজ্ঞান, কলা যোগ ভবন কলা ভবন মানে নানাবিধ শিল্পবিদ্যার শিক্ষাকেন্দ্র। এছাড়াও আরেকটি কলা আছে, সেটি হচ্ছে কদলী বা রম্ভা, ফল বিশেষ অর্থাৎ যে কলা আমরা খাই খেতে পছন্দ করি, এই কলাও বিশেষ্যবাচক। এই খাবার যে কলা অর্থাৎ কদলী বা রম্ভা, এই কলা দিয়ে কয়েকটি বাগধারা বাংলায় প্রচলিত এবং খুবই জনপ্রিয়, যেমন কলা খাওয়া মানে নিরাশ হয়ে ফাঁকিতে পড়া, কলা দেখানো মানে ফাঁকি দেওয়া, অনেক সময় বৃদ্ধাঙ্গুলি দেখিয়েও এই ভাব প্রকাশ করা হয়, কলা পোড়া খাওয়া অর্থাৎ ফাঁকিতে পড়া। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আগের যে কলা শিল্পকলা বা চাঁদের কলা এবং যে খাদ্যকলা ফল, এই দুটো কলাই কিন্তু সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। বানান প্রসঙ্গে বলবো অতৎসম শব্দ শেষে বিশেষণবাচক ই প্রত্যয় নিয়ে। অতৎসম শব্দের শেষে বিশেষণবাচক ই প্রত্যয় যুক্ত হলে শব্দের শেষ বর্ণে হ্রস্বীকার ব্যবহৃত হয়, যেমন আবগারি গোলাপি তামাদি দেশি পুলিশি বুনিয়াদি মেহনতি আসমানি দখলি নকশি পোশাকি গোলামি কায়েমি দরকারি নিলামি ফেরারি বেগুনি রেশমি কেতাবি জরুরি দরদি পশ্মি ফৌজদারি মজলিশি শরীয়তি খেয়ালি বনেদি পশ্চিমী জমিদারি দরবারি মরমি শহীদি গরিবি জেদি দামি পাহাড়ি বিলাতি মেয়াদি হিসেবি রেয়াতি বেআইনি। অর্থাৎ এই প্রতিটি শব্দই অতৎসম এবং এর সকলের শেষে কিন্তু বিশেষণবাচক ই প্রত্যয় যুক্ত হয়েছে, তাই এই শব্দগুলো আমরা হ্রস্বীকার দিয়ে লিখব। আমরা অনেক সময় আতিথেয়তা গ্রহণ করি, আতিথ্য কি গ্রহণ করি? দেখা যাক, আমরা প্রয়োগ অপ্রয়োগ পর্বে আতিথেয়তা এবং আতিথ্য নিয়ে কথা বলছি। আতিথেয়তা ও আতিথ্য দুটি বিশেষ্য, তবে অর্থের পার্থক্য আছে। আতিথেয়তা অর্থ অতিথি সেবা পরায়ণ হসপিটালিটি, আতিথ্য অর্থ অতিথি সৎকার অর্থাৎ বিং এ হোস্ট। আমি তার আতিথেয়তায় মুগ্ধ আর আমি তার আতিথ্য গ্রহণ করলাম, এই বাক্য দুটি থেকে শব্দ দুটোর পার্থক্য বোঝা যেতে পারে। সেবা ও সেবা পরায়ণতায় যে প্রভেদ, আতিথ্য ও আতিথেয়তায় সেই একই পার্থক্য, কাজেই শব্দ দুটি ব্যবহারের সময় বুঝে শুনে ব্যবহার করতে হবে। উচ্চারণ প্রসঙ্গে আজ আমরা ব্যঞ্জন ধ্বনি নিয়ে কিছু কথা বলবো। যে ধ্বনির উচ্চারণে শ্বাসবায়ুকে মুখের মধ্যে কোনো না কোনো জায়গায় বাধা পেতে হয়, সেসব ধ্বনি ব্যঞ্জন ধ্বনি। এই বাধা পুরোপুরি কিংবা আংশিক দুরকমই হতে পারে। শ্বাসবায়ুকে হঠাৎ বাধা দিয়ে এই ধ্বনি তৈরি করতে হয় বলে ব্যঞ্জন ধ্বনিকে টানা যায় না। এই শ্রেণীর ধ্বনির লিখিত রূপ বা প্রতীককে বলা হয় ব্যঞ্জন বর্ণ। বাংলা বর্ণমালায় ৪০টি ব্যঞ্জন বর্ণ থাকলেও ব্যঞ্জন ধ্বনি আছে ৩০টি। এর মানে হল লেখার সময় ৪০টি ব্যঞ্জন বর্ণের প্রয়োজন হলেও উচ্চারণ করবার সময় সব বর্ণের দরকার পড়ে না, কারণ অনেক বর্ণের আলাদা বা সুনির্দিষ্ট কোনো উচ্চারণ বাংলায় নেই। যেমন আমরা ইয়ের কথা বলতে পারি, ইয়ের কোনো নিজস্ব সুনির্দিষ্ট উচ্চারণ বাংলায় নেই। মোটামুটি তিন ধরনের উচ্চারণ পাওয়া যায় ইয়ের, কারণ ইয় সবসময় অন্যের মাথায় চলে থাকে, তাই যখন যার মাথায় চলে সে অনুযায়ী ঞ এর উচ্চারণ হয়। যেমন কখনো ঞ এর উচ্চারণ হয় অ এর মতো, অর্থাৎ আমরা যদি মিও লিখি তাহলে ঞ এর উচ্চারণ হচ্ছে অ এর মতো, কখনো হয় ঞ এর মতো। নয়ার্থক যখন বোঝানো হয় তখন ঞ এর উচ্চারণ হয় ঞ এর মতো। আবার কখনো ঞ এর উচ্চারণ হয় দন্ত নয়ের মতো, যেমন আমরা যদি লিখি বাঞ্ছা তাহলে এখানে ঞ এর উচ্চারণ কিন্তু দন্ত নয়ের মতো হল। বাঞ্ছা লিখতে হলে ঞ এ ছ যুক্ত করে লিখতে হয়। আবার অন্তস্থ জ এবং বর্গীয় জ, এই দুয়ের উচ্চারণে বাংলায় কোনো পার্থক্য করা হয় না, দুটি উচ্চারণই বর্গীয় জয়ের মতোই উচ্চারিত হয়। মূর্ধন্য ন দন্তমূলীয় দন্ত নয়ের মতোই উচ্চারিত হয়, কারণ আমরা দন্ত নয়ের যেমন উচ্চারণ করি মূর্ধন্য নয়ের উচ্চারণও একই রকমভাবে করে থাকি। কয়েকটি সীমিত ক্ষেত্র ছাড়া মূর্ধন্য স সাধারণত তালব্য স্বয়ের মতো উচ্চারিত হয়। মূর্ধন্য স্বয়ের আলাদা উচ্চারণ খুঁজে পাওয়া খুবই মুশকিল। তারপরে অন্তস্থ অ, এটি বাংলায় একটি অর্ধস্বর বা সেমি ভাওয়েল হিসেবে বিবেচিত হয়। এর উচ্চারণও অ এর মতো, অর্থাৎ স্বরবর্ণের যে অ সেই অ এর মতোই অন্তস্থ অয়ের উচ্চারণ। দন্ত ন সম্পর্কে একটি প্রাসঙ্গিক কথা বলে নেওয়া দরকার যে দন্ত ন বলি যদিও দীর্ঘকাল এরকমই বলার রীতি, কিন্তু বাংলায় দন্ত ন প্রকৃতপক্ষে ডেন্টাল ধ্বনি নয় বা দন্ত ধ্বনি নয়, এটি একটি দন্তমূলীয় বা অ্যালেভোলার ধ্বনি। দন্তস্ব নামে দন্ত হলেও এর দুটি ধ্বনি আছে, একটি তালব্য স্বয়ের মতো, যেমন সময় সব সমান, এই শব্দগুলো কিন্তু আমরা লিখি দন্ত স দিয়ে কিন্তু উচ্চারণ করি তালব্য স্বয়ের মতো। আবার এর একটি অন্য উচ্চারণ আছে, সেটি হচ্ছে দন্তমূলীয় ধ্বনি। যখন এই দন্ত স কিনা তয়ের সঙ্গে যুক্ত হয় তখন কিন্তু এর দন্ত উচ্চারণ আমরা করে থাকি বা দন্তমূলীয় ধ্বনি আমরা তখন উচ্চারণ করি, যেমন কাস্তে ন্যাস্ত হস্ত মস্তক বিস্তার স্বাস্থ্য, এখানে দন্ত স্বটা কিন্তু ত বা থয়ের সঙ্গে যুক্ত হয়েছে, অর্থাৎ দন্তমূলীয় বর্ণের সঙ্গে যুক্ত হয়েছে, এজন্য এই দন্ত স্বয়ের উচ্চারণগুলো দন্ত স্বয়ের মতোই হয়েছে।

0: প্রিয় শ্রোতা, শিউলি ছড়া ভাদ্র মাসে গাছে গাছে পেকেছে তাল। ভাদ্র মানেই পিঠা খাওয়ার ধুম, তালের পিঠা। তবে আমাদের রসনা শুধু পিঠাপুলিতেই কিন্তু সীমাবদ্ধ নয়।
1: গ্রাম বাংলায় ঘরে ঘরে এখন নানা খাবারের মেলা। আমাদের এবারে পর্ব রসনা সাতকাহন, গ্রন্থনা ও উপস্থাপনায় হাসিনা আনসার।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে আমি হাসিনা আনসার নাহার বগুড়া অঞ্চলের একটি ঐতিহ্যবাহী রেসিপির সাথে পরিচয় করিয়ে দিব। আমার রেসিপির নাম মাংসের আলুঘাটি। বগুড়া শুধু দইয়ের জন্যই বিখ্যাত নয়, এলাকার নিজস্ব স্বাদে তৈরি মাংসের আলুঘাটিও ঐতিহ্যের অংশ। উত্তরবঙ্গের ঠান্ডা আবহাওয়া, কম মশলার ব্যবহার এবং আলুর মিষ্টি ঘ্রাণ মিলিয়ে এই খাবারটির জন্ম। মাটির হাঁড়িতে ধীরে রান্না করার রীতি বগুড়ায় বহু পুরনো, আর সেই ধীর আঁচের ঘ্রাণই আলুঘাটিকে বিশেষ করে তোলে। উৎসব, অতিথি আপ্যায়ন এবং গ্রামীণ রান্নায় এটি এখনও বগুড়ার পরিচায়ক খাবার। সুপ্রিয় শ্রোতা, বগুড়ার মাংসের আলুঘাটি তৈরি করতে আমাদের যা যা লাগবে উপকরণ: গরুর মাংস 500 গ্রাম, আলু 3-4 চৌকো কাটা, পেঁয়াজ বাটা 1/2 কাপ, রসুন ও আদা বাটা 2 টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, দারচিনি, এলাচ, আস্ত 2-3, লবণ স্বাদ মতো, তেল 4 টেবিল চামচ, পানি প্রয়োজন মতো। প্রিয় শ্রোতা বন্ধুরা, মাংসের আলুঘাটি কিভাবে তৈরি করতে হয় সে প্রণালীটা এবার আপনাদের জানাবো। কড়াইয়ে তেল গরম করে দারচিনি, এলাচ ফোড়ন দিন। পেঁয়াজ বাটা দিয়ে ভাজুন যতক্ষণ না হালকা বাদামি হয়। এখন আদা ও রসুন বাটা, শুকনা মরিচ গুঁড়া, হলুদ, জিরা দিয়ে কষাতে থাকুন। মাংস দিয়ে 10-12 মিনিট ভালোভাবে কষান। আলু যোগ করে আরও কষান যাতে আলুতে মশলার রং লাগে। পানি দিয়ে ঢেকে দিন এবং মাংস নরম হওয়া পর্যন্ত রান্না করুন। শেষ দিকে ঘন গ্রেভি রেখে নামিয়ে পরিবেশন করুন। এই তো হয়ে গেল আমাদের মাংসের আলুঘাটি। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রতিটি খাবারের মধ্যেই কিছু না কিছু পুষ্টিগুণ থাকে। গরুর মাংসের মধ্যে আছে উচ্চ প্রোটিন, আয়রন, ভিটামিন B12, আলুতে আছে কার্বোহাইড্রেট, পটাশিয়াম শক্তি বৃদ্ধি করে, কম মশলা পেটের জন্য আরামদায়ক, এবং পেঁয়াজ ও রসুনে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা হজমে সহায়ক। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবারও ঐতিহ্যবাহী কোনো রেসিপির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।
1: আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, মিডিয়াম ওয়েব 693 কিলোহার্টজ, FM 90, FM 102 ও FM 106 মেগাহার্টসে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
0: লোকসাহিত্য সাধারণ মানুষের মুখের কথা, গান এবং ছড়ার এক অমূল্য ভাণ্ডার। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় মূলে ব্যক্তিবিশেষের রচনা হলেও সমষ্টির চর্চায় তা পুষ্টি এবং পরিপক্কতা লাভ করে। প্রিয় শ্রোতা, জায়দুল আলমের গ্রন্থনা এবং উপস্থাপনায় আমাদের এবারের পর্ব গবেষণাধর্মী পর্ব লোকায়ত বাংলা।
3: বাংলাদেশ গীতপ্রধান দেশ, প্রাচীনকাল থেকে বর্তমান আধুনিক কাল অবধি আমাদের মনের সকল ভাব, সকল চিন্তার সাহিত্যিক প্রকাশ ঘটেছে প্রধানত বাংলা গানে। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন ধর্মসাধন উদ্দেশ্যে রচিত চর্চাপদগুলো যে গীত হতো সেগুলোর রাগ আর তালের উলে খইয়ার প্রমাণ। 16 শতকের সর্বশ্রেষ্ঠ কবি বুকুন্দরামের এই উক্তি থেকে জানা যায় তারামূলে সুদীর্ঘ কবিতা ও গান হিসেবে লোকসমাজে প্রচলিত ছিল। আধুনিক কালের মহত্তম কবি প্রতিবাদের দুটি গীতধর্মী তাও সর্বজন বিদিত। এই গীতপ্রধানতার সর্বশ্রেষ্ঠ প্রমাণ হল বাংলাদেশের লোকসাহিত্য। আমাদের লোকসাহিত্যের প্রায় সবটুকু সুরাচ্ছয়ী কাব্য, আর সুরাচ্ছয়ী সাহিত্যের প্রধান বিষয় হল প্রেম। এই প্রেম কখনো ভগবতী উক্তি থেকে উচ্চারিত, কখনো নরনারীর পারস্পরিক আকর্ষণ থেকে সৃষ্টি হয়েছে। এই গানগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হল বাংলাদেশের ভাটিয়ারি গান। শ্রোতা বন্ধুরা, এ প্রেক্ষিতে লোকায়ত বাংলার এবারের সিরিজ এর নাম বাংলা লোকসাহিত্যে বাংলা ভাটিয়ারি গান। ভাটিয়ারি গান অত্যন্ত জনপ্রিয় লোকগান। বাংলাদেশের পূর্ব উত্তর অঞ্চলের জেলাগুলোতে বহুকাল থেকে গান ব্যাপকভাবে প্রচলিত। নানা গীতিকারের চেষ্টায় ভাটিয়ারি গান এখন এমন প্রচার লাভ করেছে যে সারা বাংলাদেশে এই গানের শ্রোতা দেশের আপামর জনসাধারণ। এ গানের প্রধান উপজীব্য বিষয় হচ্ছে পার্থিব প্রেম। অবশ্য ভাটিয়ালি গানই শুধু নয়, বাংলাদেশের সমস্ত অকৃত্রিম লোকসঙ্গীতের বৈশিষ্ট্য হল নারী পুরুষ উভয়ের প্রেমের অভিব্যক্তি রয়েছে এসব গানগুলোতে। অন্যদিকে গান গা হয় টানা সুরে, কিন্তু প্রচার ব্যাপকতার বিচারে ভাটিয়ালি গান আঞ্চলিক এবং এক অঞ্চলের সাথে অপর অঞ্চলের মিল নেই। এ পার্থক্য প্রাকৃতিক পটভূমির এবং তা ভাটিয়ালি গানের সুরকে প্রভাবিত করেছে। লোকবিজ্ঞানীদের মতে ভাটিয়ালি গান নদীবহুল বাংলাদেশের প্রাকৃত জনের সৃষ্টি। কথা নদীকেন্দ্রিক, সুর নদীর স্রোতের মতোই টানা। এ গান অত্যন্ত পুরনো। সঙ্গীতজ্ঞ সুরেশ চক্রবর্তী ভাটিয়ালির প্রাচীনত্ব নির্ণয় করতে গিয়ে বলেছেন এভাবে, নিরক্ষ চাষি ও মাঝির সুদক্ষের প্রেম ভক্তি ভালোবাসার নানা কথা সরল সৌন্দর্যে ফুটে ওঠে এসব গানে। এসব গানের সাধারণ মানুষের মনের কথাই সাধারণত উপজীব্য বিষয়। শ্রোতা বন্ধুরা, ভাটিয়ালি গানের প্রধান বিষয় যে প্রেম আগেই বলেছি, এই প্রেম পার্থিব, তবে কোনো কোনো ক্ষেত্রে তত্ত্বের ছাও লক্ষ্য করা যায় নানা গানে। এমন একটি উদ্ধৃতির কথা, কোনখানে যাও বইয়া রে নদী, কোনখানে যাও বইয়া, কইয়া থাকো আইলা রে নদী কিসের লাগিয়া, উজন বাকে থাকে রে বন্ধু ভাইটাল বাকে ঘর, আইতে আইতে আপন হইছে চোখে দেখার পর, সেই না বন্ধু কইছে আপন হইয়া, উজান ভাটি সদাই তুমি বন্ধুর কথা পাও, যাইও তুমি আমার কথা কইয়া। ভাটিয়ালি গানের বৈশিষ্ট্য নদীর সাথে এর সম্পর্ক যে অত্যন্ত নিবিড়, সে কথা সকলেই উপলব্ধি করতে পারবেন এ গান শুনলেই। এ গান নদী কেন্দ্রিক, এর হাসি কান্না প্রেম প্রেহ সবই নদীর দ্বারা প্রবাহিত। নদীবহুল বাংলাদেশের নারী জীবনও অধিকাংশ নদীর দ্বারা নিয়ন্ত্রিত। শ্রোতা বন্ধুরা, তাই উপসংহারে বলব, বাংলা ভাটিয়ালি গানে নরনারী প্রেমে উৎসাহিত হচ্ছে ভাবের তরঙ্গ প্রকাশ, যা ভাটিয়ালি গান প্রেমজ বিষয়গুলোর মধ্যে ভাসরে ওঠে, যা বাংলাদেশের ছায়াগারা পথে প্রান্তরে যাদের চলাফেরা, অজ্ঞাত উৎস কলম্বিনীর মধ্যে যাদের বিচরণ, যাদের সুখ দুঃখ, তাদের হাসি কান্না, কোমল অনুভূতি যুগ যুগ ধরে এমনিভাবে অবসর মুহূর্তের বিচিত্র টানে আকাশে বাতাসে ছড়িয়ে গেছে। এতে করে ভেসে উঠেছে নরনারী চোখে মুখে সজল সজীব বাংলাদেশের লোকায়ত জীবনের সচল প্রকৃতি। তাই তো প্রাণ খুলে বলতে ইচ্ছে করে, এই তো আমার প্রিয় জন্মভূমি লোকায়ত বাংলা।

0: প্রিয় শ্রোতা শুনছিলেন লোকায়ত বাংলা। আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করে, সুতরাং চিঠি লিখতে দ্বিধা করবেন না আর লিখুন এই ঠিকানায়।
1: পত্রালাপ, প্রযত্নে প্রযোজক, ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, বাংলাদেশ বেতার ঢাকা, 31 সৈয়দ মাহবুব মোর্শেদ সরণী, শেরেবাংলা নগর, ঢাকা 1207, লিখবেন আশা করি।
0: আমাদের গান পর্বে এবারে শুনব পুরনো চলচ্চিত্রের গান। আজ শোনাব 1978 সালে মুক্তিপ্রাপ্ত কাজী জহির পরিচালিত বধূ বিদায় ছবির গান। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির এবং সুর দিয়েছেন দেবু ভট্টাচার্য।
1: শিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শুনি ঢালিউডের অন্যতম ক্লাসিক গান একটুখানি দেখো।

0: শ্রোতা বন্ধুরা, পুরনো দিনের চমৎকার এই গানটির সাথে সাথেই আজকের মতো আমাদের বিদায় নিতে হবে। বিদায়ের আগে জানিয়ে দিই, আজকের দর্পণ অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন
1: নুসরাত হাবিব, আর সঞ্চালনায় ছিলাম আমরা দুজন, আমি ফাতেমা জীবন্নেসা মুনিয়া
0: এবং আমি মোহাম্মদ শাহিনুর রহমান। প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান,
1: তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম,
0: আর দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ সাইমুর রহমান। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফল হতে হলে শুধু অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। তিনি গতকাল রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষা উত্তীর্ণ ল গ্রাজুয়েটদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী ল গ্রাজুয়েটদের মেধা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের আদর্শ আইনজীবী হিসাবে গড়ে তোলার আহ্বান জানান। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়ন ও অগ্রগতি হলে দেশ এগিয়ে যাবে। তিনি গতকাল দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে দুস্থ, অসহায় মেধাবী শিক্ষার্থী, নির্যাতিত নারী ও শিশুদের কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক ও মেয়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, একটি পরিবারের মেয়েরা যদি শিক্ষিত ও কর্মক্ষম হয় তাহলে ওই পরিবারের আর্থিক সক্ষমতা অনেকাংশে বাড়ে। তিনি বলেন, একজন নারীকে স্বাবলম্বী করা মানে পুরো পরিবারকে স্বাবলম্বী করার পথ তৈরি ও অগ্রগামী করা। দেশের উন্নয়ন ও দেশ গড়তে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী এনি। তিনি গতকাল লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় এক মতবিনিময় সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, 17 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে সবাই দেশ ও গণতন্ত্রকে রক্ষা করেছে। এখন দায়িত্ব হল এই অর্জনকে সুরক্ষা করা ও নতুনভাবে দেশকে গড়ে তোলা। রংপুর মেট্রোপলিটন পুলিশ আইআরপিএমপির নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ মাহবুব রশিদ বলেছেন, রংপুরে একই পরিবারের 4 সদস্যের হত্যাকাণ্ডের আসল কারণ উদ্ঘাটন এবং জড়িতদের বিচারের আওতায় আনতে পুলিশ কাজ করছে। তিনি গতকাল আরপিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রংপুর মহানগরীর মাছুয়াপাড়া এলাকায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। আরপিএমপি কমিশনার বলেন, তদন্তে প্রাপ্ত তথ্য প্রমাণ বিশ্লেষণের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, তদন্ত প্রক্রিয়ায় সব ধরনের প্রয়োজনীয় কারিগরি ও

0: গোয়েন্দা সহায়তা নেওয়া হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের জনগণের সেবায় তাঁর সাফল্য কামনা করেছেন। এক অভিনন্দন বার্তায় রুশ প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন বলে গতকাল রুশ দূতাবাস জানায়। এছাড়া তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট শেরদের বেরদি মোহাবেভ, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পিটার পাভেল এবং স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী গতকাল ময়মনসিংহের নান্দাইলে 36টি অসহায় ও গৃহহীন পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে আধুনিক আধাপাকা স্বপ্ন বাড়ির চাবি তুলে দিয়েছেন। এর আগে উপজেলার মুয়াজ্জিমপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, নান্দাইলের কোন মানুষ যেন অনাহারে কিংবা আশ্রয়হীন না থাকে সেটি ছিল তার মূল নির্বাচনী প্রতিশ্রুতি। তিনি বলেন, পর্যায়ক্রমে নান্দাইলে গৃহহীন সব মানুষকে এই সুবিধার আওতায় নিয়ে আসা হবে। এ সময় নতুন পাকা ঘর হাতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন উপকারভোগী পরিবারের সদস্যরা। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে 10,000 বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান ভাড়াসহ সব ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই এই 10,000 কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হবে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বুয়েসেল এর মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে কর্মীদের প্রথম বহর মালয়েশিয়ায় পাঠানোর মধ্য দিয়ে দেশটির শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হবে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের আজ দিনের একমাত্র খেলায় স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত শ্রীলঙ্কার নারী দলের মুখোমুখি হবে। ম্যাচটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। এদিকে লর্ডসে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে আজ স্বাগতিক ইংল্যান্ড পাকিস্তানের বিরুদ্ধে গতকালের 3 উইকেটে 81 রান দিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করবে। বাংলাদেশ সময় বিকেল 4:00 খেলা শুরু হবে। এ পর্যন্ত রান সংখ্যা ইংল্যান্ড 290 ও 3 উইকেটে 81 এবং পাকিস্তান 110। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1:00 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10:00।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026, যুক্তিতে গড়ি বাংলাদেশ। আজকের বিতর্কের বিষয়, মানবাধিকার লঙ্ঘন রোধে কঠোর আইনই একমাত্র যুক্তিযুক্ত সমাধান। অংশগ্রহণে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল পক্ষদল এবং বিজয় ইন্টারন্যাশনাল স্কুল বিপক্ষ দল। সঞ্চালনায় মোহাম্মদ আনিসুর রহমান।

0: আসসালামু আলাইকুম, শুভ সকাল। যুক্তিতে গড়ি বাংলাদেশ, এই প্রত্যয়ে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র কর্তৃক আয়োজিত মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026-এ সবাইকে সুস্বাগতম। আজকের বিতর্কের বিষয়, মানবাধিকার লঙ্ঘন রোধে কঠোর আইনই একমাত্র যুক্তিযুক্ত সমাধান। সুপ্রিয় শ্রোতাবন্ধু, এই বিষয়ের পক্ষে নিজেদের মতামত বক্তব্য উপস্থাপন করবেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা বিপক্ষে বিজয় ইন্টারন্যাশনাল স্কুল। শুরুতেই আমি দুই দলের বিতার্কিকদের পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা, প্রথম বক্তা ফাগুন আন্দালিব, দ্বিতীয় বক্তা আন্নাফি আহসান স্বপ্ন, দলনেতা তামজিদ আলম, সহকারী বিতার্কিক হিসেবে থাকছেন আবিদ আহনাফ এবং অনন্য ঋদ্ধি। অভিনন্দন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা এর বিতার্কিকদের। এখন বিপক্ষ দলের বিতার্কিকদের সাথে পরিচিত হচ্ছে আমরা। প্রথম বক্তা নাফিজুর রহমান রাফি, মারিয়া সুলতানা, নয়ন তারা রহমান মাইদা। সহকারী বিতার্কিক হিসেবে আমরা এই প্রতিষ্ঠান থেকে যাকে পাচ্ছি জনাব তানজিম ফয়সাল, জনাব মোহাম্মদ সোয়াইব আহমেদ। বিচারক হিসেবে এই অনুষ্ঠানে আমাদেরকে যারা ঋদ্ধ করবেন, আলোকিত করবেন, জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ, কো চেয়ারম্যান ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ। তিনি একজন উন্নয়ন কর্মী, কর্মরত আছেন অ্যাকশন এইড বাংলাদেশে। জনাব শেখ সাদি, সংবাদ উপস্থাপক ও প্রধান নির্বাহী টেকনোক্র্যাটস এবং প্রাক্তন বিতার্কিক ও শিক্ষক, আছেন আমাদের পরমশ্রদ্ধেয় শিক্ষায় অগ্রগামী জনাব মোসাদ্দেক হোসেন, প্রাক্তন মহাসচিব ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ, প্রধান নির্বাহী রিগ জানা ক্রিয়েটিভ সেন্টার। আমি এখন বিতর্কের নিয়মাবলী উপস্থাপন করছি। গঠনমূলক পর্বে একজন বক্তা 4 মিনিট বক্তব্য রাখার সুযোগ পাবেন। 3 মিনিটে সতর্ক সংকেত বাজবে, 4 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। যুক্তিখণ্ডন পর্বে উভয় দলের দলনেতা 2 মিনিট করে সময় পাবেন। 1.5 মিনিটে সতর্ক সংকেত এবং 2 মিনিট অতিক্রান্ত হলে চূড়ান্ত সংকেত বাজবে। আর আমাদেরকে যে মানুষটি সময় অতিক্রম করতে দিবেন না, ধরে রাখবেন, সেই মানুষটার নাম মিশফাত আরা মাইশা। মাইশাকে অভিনন্দন। গঠনমূলক পর্ব। এখন আমরা আজকের বিতর্কের বিষয়, মানবাধিকার লঙ্ঘন রোধে কঠোর আইনই একমাত্র যুক্তিযুক্ত সমাধান, এই বিষয়ে বিতর্ক উপভোগ করতে যাচ্ছি। শুরু হচ্ছে গঠনমূলক পর্ব। প্রথমেই পক্ষ দলের প্রথম বক্তা ফাগুন আন্দালিবকে আহ্বান করছি তার বক্তব্য উপস্থাপনের জন্য।
1: অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা জানো তারে তৃণ সম দহে। কবি নজরুলের একটি বিখ্যাত চরণ। এ চরণ থেকে কবি নজরুল শুধু অন্যায়কারীকে নয়, অন্যায় সহ্যকারীকেও সমানভাবে দায়ী করেছেন। রাষ্ট্র যদি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ না করে, তবে সেই নীরবতাও অন্যায়কে প্রশ্রয় দেয়। আজকে আমাদের বিতর্কের বিষয়, মানবাধিকার লঙ্ঘন রোধে কঠোর আইনই একমাত্র যুক্তিযুক্ত সমাধান। ধন্যবাদ জানাই মাননীয় সভাপতিকে আমাকে আমার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য, এবং শুভেচ্ছা জানাই সুধী বিচারক মণ্ডলীকে। আজকে আমাদের বিতর্কের শুরুতেই আমি পরিচয় করে দেব আমাদের মানবাধিকার বলতে আমরা কি বুঝি। মানবাধিকার হলো মানুষের জন্মগত অধিকার বা জীবনের অধিকার, মত প্রকাশের অধিকার, শিক্ষা, নিরাপত্তা, ন্যায় বিচার ও মর্যাদার অধিকার। এছাড়াও আমরা আমাদের আজকের বিতর্কের বিষয়ের মুখ্য তা আমরা যাচাই করব কঠোর আইনের বিষয়ে। কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ বিষয়ে আমরা আজকে যাব না, আমরা আজকে কথা বলব মূলত কঠোর আইনের মুখ্যতা নিয়ে এবং প্রয়োজনীয়তা নিয়ে। কঠোর আইন বলতে আমরা আসলে কি বুঝি। মানুষ জন্মগত অধিকার নিয়ে জন্মালেও সবাই স্বেচ্ছায় নৈতিকতা নৈতিক আচরণ করে না, তাই সমাজ নিয়ন্ত্রণমূলক একটি কাঠামো দরকার, আর সেটি হলো কঠোর আইন। এছাড়াও মানবাধিকার কেবল অধিকার নয়, এটি অন্যের অধিকারকে সম্মান করারও দায়িত্ব। যখন কেউ দায়িত্ব পালন করে না, তখন রাষ্ট্র আইন প্রয়োগের মাধ্যমে তাকে বাধ্য করে। মাননীয় সভাপতি, আজকে আমরা দেখব মানুষ কি কারণে অপরাধ করে থাকে, এবং আমাদের যুক্তিগুলো আমি এর পরবর্তীতে উপস্থাপন করব। মানুষ মূলত 3টি কারণে অপরাধ করে থাকে। প্রথমত লোভের আশায়, 2 সুযোগ পেলে, এবং 3 শাস্তির ভয় না থাকলে। মাননীয় সভাপতি, আমি আমার প্রথম যুক্তি হিসেবে উপস্থাপন করতে চাই শাস্তির ভয় অপরাধ কমে এবং দ্বিতীয়ত উপস্থাপন করতে চাই আইনি মানুষের আচরণ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর মাধ্যম, এবং তৃতীয়ত জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখা, এটাই। মাননীয় সভাপতি, প্রথমে আমরা কথা বলবো শাস্তির ভয়ে কিভাবে অপরাধ কমে। মাননীয় সভাপতি, শাস্তির নিশ্চয়তা অপরাধীর সাহস কেড়ে নেয়, কিভাবে? মাননীয় সভাপতি, আমরা একটা উদাহরণ দিয়ে শুরু করতে পারি। আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নুরেমবার্গ বিচার নামে একটা বিচার হয়েছিল, যেখানে আমরা দেখতে পাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনী লক্ষ লক্ষ ইহুদি ও অন্যান্য নিরীহ মানুষকে হত্যা করে, এবং যুদ্ধ শেষে আদালতে একটি বিচার হয় এবং সেখানে তাদের শাস্তি প্রদান করা হয়। মাননীয় সভাপতি, যদি সেই সময় এই বিচারটি ও শাস্তি প্রদান না করা হতো, তাদের ইতিহাসের অন্যতম বড় মানবাধিকার লঙ্ঘনের বিচার হতো না। মাননীয় সভাপতি, আমরা এছাড়াও আমরা যদি ইতিহাসের দিকে যাই, তাহলে আমরা দেখব আগে যখন রাজা কিংবা শাসনকর্তারা ছিলেন, তখন সমাজে একটি নিয়ন্ত্রণমূলক কাঠামো ছিল। সেই নিয়ন্ত্রণমূলক কাঠামো আজকে আমাদের বাংলাদেশে রয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে রয়েছে। এটি লিখিত সংবিধান এবং আদালতের প্রচলন রয়েছে, যার কারণে আমাদের আইন বিভাগ পর্যন্ত, আইনসভা পর্যন্ত সৃষ্টি হয়েছে। মাননীয় সভাপতি, এ পর্যায়ে আমরা আরও একটা উদাহরণ দিতে পারি, যেটা হলো জাতিসংঘের টেকসই উন্নয়ন SDG 16, যাকে বলা হয়। সেটার অন্যতম লক্ষ্য হলো ন্যায় বিচার নিশ্চিত করা এবং শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা, অর্থাৎ আন্তর্জাতিক পরিসরেও মানবাধিকার রক্ষার ভিত্তি হিসেবে আইনের শাসনকে গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের পরবর্তী যুক্তিগুলো, যেমন দ্বিতীয় যুক্তিতে বলা হয়েছে আইনই মানুষের আচরণ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর মাধ্যম, এটি আমাদের দ্বিতীয় বক্তা বিস্তারিত বলে যাবেন, এবং পরবর্তীতে আমাদের তৃতীয় যে যুক্তি রয়েছে জনগণের আস্থা বিশ্বাস ধরে রাখা, এই বিষয়ে আমাদের তৃতীয় বক্তা আমাদের বিস্তারিত আলোচনার মাধ্যমে বিতর্কটি আমাদের কেন যেতে উচিত সেটা প্রমাণ করে দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, আমরা বর্তমানে আমাদের পত্রিকা খুলে, প্রতিদিনের সংবাদপত্র খুলে আমরা দেখতে পাই শিশু নির্যাতন, নারী নির্যাতন, মানব পাচার, সাইবার বুলিং, আরো অনেক রকম নির্যাতন।
2: ধন্যবাদ।
1: আমি বিপক্ষ দলের কাছে একটা প্রশ্ন করে যেতে চাই, আর কত শিরোনাম হলে আমরা এরকম কঠোর আইনের প্রয়োজন স্বীকার করব?
2: আপনাকে ধন্যবাদ। আমরা উপভোগ করছি মানবাধিকার লঙ্ঘন রোধে কঠোর আইনই একমাত্র যুক্তিযুক্ত সমাধান। এ বিষয়ে বিতর্ক চলছে, আমরা বিতর্ক করছি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা এবং বিজয় ইন্টারন্যাশনাল স্কুল। এখন বিপক্ষে বিজয় ইন্টারন্যাশনাল স্কুলের বন্ধু নাফিজুর রহমান রাফিকে অনুরোধ করছি বক্তব্য উপস্থাপনের জন্য। নাফিজুর রহমান রাফি।
3: ধন্যবাদ মাননীয় সভাপতি। আইন যদি হয় কেবল ভয়ের ভাষা, শিক্ষা আর ন্যায় বিচারের গড়ে মানবতার আশা, এই কথারই মাধ্যমে বোঝানো হয়েছে ভয় মানুষকে সাময়িকভাবে থামায়, কিন্তু শিক্ষা ও ন্যায় বিচার মানুষকে সত্যিকারে মানবিক করে তোলে। সম্মানিত মডারেটর, মাননীয় বিচারক মন্ডলীর প্রিয় প্রতিপক্ষ এবং উপস্থিত শ্রোতাবৃন্দ, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। এই পঙ্গুক্তির মধ্যেই আজকের বিতর্কের মূল বার্তা লুকিয়ে আছে। আজকের বিতর্কের বিষয়টি নির্ধারিত হয়েছে মানবাধিকার লঙ্ঘন রোধে আইনই একমাত্র যুক্তিযুক্ত সমাধান। বাস্তবতার প্রেক্ষাপটে আমি এবং আমার দল এই প্রস্তাবের বিপক্ষে উপস্থান করছি। মাননীয় সভাপতি, আমাদের আজকের বিতর্কের বিষয়টি লক্ষ্য করলে প্রথমে এটি বুঝতে হবে যে মানবাধিকার কী, লঙ্ঘন কী এবং কঠোর আইন কী। মাননীয় সভাপতি, মানবাধিকার হলো জাতি, ধর্ম, বর্ণ ও সামাজিক অবস্থান নির্বিশেষে প্রত্যেক মানুষের মর্যাদা ও স্বাধীনতার অধিকার হলো মানবাধিকার। কোনো আইন, অধিকার বা নিয়ম ভঙ্গ করাই লঙ্ঘন। অপরাধের জন্য কঠিন ও কঠোর শাস্তির ব্যবস্থাকে কঠোর আইন বলে। তিনটি দিক থেকে আজকে আমরা প্রমাণ করে যাব যে আইনই শুধু একমাত্র সমাধান নয়। এক, নৈতিকতা ও মানবিকতা। দুই, সামাজিক সচেতনতা। তিন, আইনের সঠিক নিরপেক্ষতা। আমাদের প্রতিপক্ষ দলের প্রথম বক্তা একটি কথা বলে গিয়েছেন, মানবাধিকার লঙ্ঘন রোধে আইনই একমাত্র যুক্তিযুক্ত সমাধান। আমি সেই বক্তব্যের দ্বিমত পোষণ করছি। আমরা কি তাহলে আইনকে অস্বীকার করছি? একদম না। আমরা আইনকে অস্বীকার করছি না, আমরা মানছি আইন একটি গুরুত্বপূর্ণ সমাধান, তবে একমাত্র সমাধান নয়। আইন একা কখনো একটি সমাজকে সম্পূর্ণভাবে মানবিক ও ন্যায়ভিত্তিক করতে পারে না, কারণ মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ কেবল আইনের অভাব নয়, এর পিছনে রয়েছে অশিক্ষা, নৈতিক অবক্ষয়, বৈষম্য, অসচেতনতা এবং মানবিক মূল্যবোধের সংকট। মাননীয় সভাপতি, একটি বিষয় গভীরভাবে ভাবুন, আইন তখনই কার্যকর হয় যখন অপরাধ সংঘটিত হয়, অর্থাৎ আইন মূলত ঘটনার পরে শাস্তি দেয়। প্রতিপক্ষ দলের সকলের কাছে আমার এই প্রশ্নটি থাকবে, যদি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে মানুষ অপরাধ থেকে বিরত থাকে, তাহলে আপনারা কাকে শাস্তি দিবেন? আশা করি আমার প্রশ্নের জবাব দিয়ে যাবেন। একটি উন্নত সমাজের লক্ষ্য হওয়া উচিত অপরাধ সংঘটিত হওয়ার আগেই মানুষকে অপরাধ থেকে বিরত রাখা। এই কাজটি আইন একা করতে পারে না, এটি করে শিক্ষা, সচেতনতা, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ। উদাহরণ হিসেবে বলা যায়, একটি শিশু ছোটবেলা থেকে শেখে যে অন্যের অধিকার সম্মান করতে হবে, নারীকে মর্যাদা দিতে হবে, দুর্বল মানুষের পাশে দাঁড়াতে হবে এবং অন্যায় করা লজ্জার বিষয়। তাহলে সে শুধু আইনের ভয়েই নয়, নিজের বিবেকের কারণেও অন্যায় থেকে বিরত থাকবে। তাই বলা যায়, সচেতনতা অপরাধ প্রতিরোধ করে আর আইন অপরাধের বিচার করে। আর এর অর্থ হলো আইন থাকলেই সমস্যা শেষ হয় না, আইনের সঠিক প্রয়োগ, সামাজিক সচেতনতা এবং মানুষের মানসিকতার পরিবর্তনও সমানভাবে প্রয়োজন। আর এখানেই পরিবার ও সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জন্মের পর প্রথম শিক্ষা পায় পরিবার থেকে। পরিবার যদি সন্তানকে সততা, সহমর্মিতা, দায়িত্ববোধ, মানবিক আচরণ শিখায় এবং সমাজ যদি ন্যায় সম্মান ও সমতা সংস্কৃতিতে গড়ে তোলে, তাহলে মানবাধিকার লঙ্ঘনের প্রবণতা স্বাভাবিকভাবেই কমে যাবে। কিন্তু পরিবার ও সমাজ যদি নৈতিক শিক্ষা দিতে ব্যর্থ হয়, তাহলে কঠোর আইন থাকলেও অপরাধের শিকড় থেকে যায়। একটি রিপোর্ট দিতে চাই, পিবিআর তদন্ত অনুযায়ী আজকে আমার পক্ষ তুলে কঠোর আইন থাকার পরও হাজারো সাধারণ মানুষের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। পিবিআর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের 10 বছরে 7,427 মামলা বিশ্লেষণ করলে দেখা যায়, পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না পাওয়া মামলা 1,565টি, নিরপরাধ ব্যক্তিকে আসামি করার মামলা 1,055টি, আইনগত ভুলা মামলা 23টি। তারপরেও কঠোর আইনের কোনো বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি না।
2: ধন্যবাদ।
3: আমাদের বিরোধিতা এক জায়গায়, সেটি হচ্ছে আমরা একমাত্র বিরোধিতা। ধন্যবাদ মাননীয় সভাপতি সবাইকে।
2: আমরা বিতর্ক উপভোগ করছি, মানবাধিকার লঙ্ঘন রোধে কঠোর আইনই একমাত্র যুক্তিযুক্ত সমাধান। এই বিষয়টি আমাদের সমসাময়িক প্রেক্ষাপটে খুবই গুরুত্ববহ। আইন রাষ্ট্রীয় অনুশাসন কতটুকু সমাজের শৃঙ্খলা ধরে রাখতে পারে এবং মানবিক সমাজ গড়ে তুলতে পারে, আমি এই বিষয়ের বক্তব্য উপস্থাপনের জন্য পক্ষ দলের দ্বিতীয় বক্তা জনাব আন্নাফি আহসান স্বপ্নকে অনুরোধ করছি। জনাব আন্নাফি আহসান স্বপ্ন।
4: চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথাশির, চরণটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যের অন্তর্ভুক্ত একটি চরণ। এখানে রবীন্দ্রনাথ সাধারণ মানুষের জন্য একটি ভয়মুক্ত সমাজের স্বপ্ন দেখেছিলেন। তবে এই ভয়শূন্যতা চিন্তাভাবনাটা শুধুমাত্র সাধারণ জনগণ নিরীহ বাঙালির জন্য অন্তর্ভুক্ত, এটি কোনো অপরাধীর জন্য নয়। ধন্যবাদ মাননীয় সভাপতিকে আমাকে আমার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের বিপক্ষ দলের এই সর্বপ্রথমে তারা বলে গিয়েছেন যে শিক্ষার কথা, শিক্ষা ও শিক্ষার মাধ্যমে মানুষের জন্য অধিকার লঙ্ঘনের বিষয়টির কথা তারা বলে গিয়েছেন, যে শিক্ষার মাধ্যমে আমরা সচেতনতা বৃদ্ধি করতে পারি। তবে আমাদের বাংলাদেশের শিক্ষাক্রমের অষ্টম শ্রেণী অথবা নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে এরকম অনেক কবিতা রয়েছে এবং অনেক লেখা রয়েছে যেখানে একজন মানুষকে সকল ধরনের খারাপ আচরণ বিধি ত্যাগ করে একটি ভালো মানুষ হয়ে ওঠার জন্য তাগিদ দেওয়া হয়েছে। তবে আমার একটি প্রশ্ন এখানে, যে তারা এই কথাটা বলে গিয়েছেন, আমাদের বাংলাদেশের যেসব বিদ্যালয়, এখান থেকেই তো কিশোর গ্যাংয়ের উৎপত্তি হয় এবং এই কিশোর গ্যাংয়ের উৎপত্তির মাধ্যমে কিন্তু এই কিশোর গ্যাংয়ের যেসব ছেলেরা, তারা কিন্তু ভবিষ্যতে অপরাধী হয়ে ওঠে এবং ভবিষ্যতে তারা মানবাধিকার লঙ্ঘনের মতো নৃশংস কাজটি করে থাকে। মাননীয় সভাপতি, আমি বিতর্ক বিপক্ষ দলের কাছে এই একটা প্রশ্ন করে যেতে চাই, শিক্ষা ব্যবস্থায় তারা অন্তর্ভুক্ত করেছেন মানুষকে ভালো মানুষ হয়ে ওঠার জন্য, তবে কি এতে কি কিশোর গ্যাং থেমেছে, এতে কি অপরাধ থেমেছে? হয়নি। তবে এখন আমরা যদি এখানে আসি যে আমাদের কঠোর আইন ব্যবস্থা কীভাবে রোধ করতে পারে, এখানে আমার কিছু উপাত্ত রয়েছে। উপাত্তর মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে আমার কিছু তথ্য রয়েছে। দৈনিক দ্য ডেইলি স্টারের April 2025 একটি ঘটনায় আমরা দেখতে পারি যে ব্রাহ্মণবাড়িয়া 14 বছরের এক মেয়ে বাল্যবিবাহের শিকার হতে যায়, তবে সেখানকার ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট নিয়ে সেই বাল্যবিবাহটা রোধ করে। আবার একটি অনলাইন পত্রিকা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদনে আমরা দেখতে পাই, একই সময়ে অর্থাৎ April 2025 সীতাকুণ্ডে 14 বছরের এক মেয়ে বাল্যবিবাহের শিকার হতে যায় ভারতীয় এক নাগরিকের সাথে, তবে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেখানকারও কিন্তু স্থানীয় ম্যাজিস্ট্রেট কঠোর আইনের মাধ্যমে এই বাল্যবিবাহ দমন করেন এবং সেই মেয়ের শিক্ষা এবং তার বেঁচে থাকার জন্য মৌলিক অধিকার যা প্রয়োজন ছিল, মানুষের যখন বিবাহটা হয় সেটা তো মানুষের ইচ্ছা দ্বারাই হয়, যেহেতু তার ইচ্ছার বিরুদ্ধে করা হচ্ছিল এই জন্য তারপরে গিয়ে কঠোর আইন ব্যবস্থার মাধ্যমে কিন্তু আমরা মানুষের ইচ্ছা লঙ্ঘন হওয়া থেকে আমরা এটা প্রতিরোধ পেয়েছি। আবার আমরা দেখতে পাই যে মাননীয় সভাপতি, আমাদের দেশে বিভিন্ন বিজ্ঞাপন তারপরে বিভিন্ন ধরনের পত্রিকায় আমরা এই জিনিসটা দেখতে পাই যে মানুষকে ধূমপান হতে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। তবে মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলের কাছে আরও একটি প্রশ্ন রয়ে যায়, এত যে আমরা সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি, ধূমপানকারী সংখ্যা কি কমেছে? তা তো ক্রমাগত দিনের পর দিন বা বেড়েই চলেছে মাননীয় সভাপতি। আবার আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু যদি কঠোর আইন ব্যবস্থা থাকতো, তাহলে অপরাধীর মনে একটি ভীতি কাজ করতো যে আমি কি অপরাধটা করবো, এই অপরাধের ফলে আমার কী কী হতে পারে, এর মাধ্যমে যেসব আর কি ফলাফল হবে সেই নিয়ে সে চিন্তা ভাবনা করত। কিন্তু যদি সামাজিক সচেতনতার মাধ্যমে মানুষের মধ্যে মূল্যবোধটাও বেড়ে ওঠে, এবং মূল্যবোধটা বেড়ে ওঠার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কঠোর আইন ব্যবস্থায় কখনো কারোর প্রতি মায়া দেখানো হয় না, পরবর্তীতে তার শাস্তির মাধ্যমে তার অনুতাপ হবে এবং সে ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। আবার 1982 সালে দেখতে পাচ্ছি যে ওষুধের বাজারে অনেক ধরনের অকার্যকর ওষুধ এবং ভুয়া ওষুধ ছিল, তবে কঠোর আইনের মাধ্যমে 75% এগুলা কমে যায়। এবং আমরা এটার মাধ্যমে একটি দৃষ্টান্ত হিসেবে দেখতে পাচ্ছি যে ভুয়া ওষুধের মতো জিনিস যেটা আর কি সাধারণ মানুষের জীবনের জন্য ক্ষতিকর এবং ভোক্তার অধিকার রক্ষা হচ্ছে এর মাধ্যমে, এটাও কিন্তু কঠোর আইনের মাধ্যমে দমন হয়েছে। মাননীয় সভাপতি, সামাজিক সচেতনতার মাধ্যমে কিন্তু এটি হয়নি। সামাজিক সচেতনতার মাধ্যমে কিন্তু ভুয়া ওষুধের ক্রমাগত যে বেড়ে চলার প্রভাবটা এটা কিন্তু কমেনি মাননীয় সভাপতি। আমাকে বক্তব্য প্রদানের জন্য ধন্যবাদ।
2: আন্নাফি আহসান স্বপ্নকে আমরা বিতর্ক উপভোগ করছি। মানবাধিকার লঙ্ঘন রোধে কঠোর আইনই একমাত্র যুক্তিযুক্ত সমাধান। বিষয়ের পক্ষে বিপক্ষে আমরা বক্তব্য শুনছি এবং নিজের ভেতরের আমাদের যে বাল্ব আছে অনুভূতি নামক সেটাকে জাগ্রত করছি। এখন আমরা বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মারিয়া সুলতানাকে অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপন করার জন্যে। মারিয়া সুলতানা, বিজয় ইন্টারন্যাশনাল স্কুল।
5: ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে বলতে চাই, মানবাধিকার হলো মানুষের মৌলিক অধিকার যা জাতি, ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য। আমাদের আজকের বিতর্কের বিষয় মানবাধিকার লঙ্ঘনের রোধে কঠোর আইনই একমাত্র যুক্তিযুক্ত সমাধান। বিষয়ের বিপক্ষে অবস্থান করছি আমি। মাননীয় মডারেটর, প্রথমে স্পষ্ট করতে চাই আমরা আইনের বিরুদ্ধে নই, আমরা আইনই একমাত্র সমাধান প্রতিপক্ষের এই সংকীর্ণ ধারণার বিরুদ্ধে। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন কিশোর গ্যাংয়ের কথা। মাননীয় মডারেটর, বিদ্যালয়ে যখন কিশোর গ্যাংয়ের ব্যাপারে আইন প্রণয়ন করা হয়, শিক্ষক যখন তাদেরকে সচেতন করে, তখন তো তারা শিক্ষকের সচেতনতাকে না মেনে তার বিরুদ্ধে গিয়ে তারা ধূমপান করে, তখন তাদের ভুল কি তাদের শিক্ষক তাদেরকে ধরিয়ে দেন না? তাদেরকে নিয়মকানুন নেই বিদ্যালয়ে যে ধূমপান করা যাবে না, তারপর মোবাইল ফোন ওয়াচ আনা যাবে না, তার বিরুদ্ধে গিয়ে তারা ধূমপান করে মোবাইল ফোন আনে। মাননীয় মডারেটর, আমি আমার প্রতিপক্ষ দলকে জিজ্ঞেস করতে চাই, আইন আছে কিন্তু প্রয়োগ নেই, তাহলে সেই আইন কতটা কার্যকর? আইন যতই কার্যকর হোক, যদি মামলা গ্রহণ না হয়, তদন্ত নিরপেক্ষ না হয়, সাক্ষী নিরূপণ না থাকে এবং অপরাধী ক্ষমতার জোরে পার পেয়ে যায়, তবে কঠোর আইনের ভয় কোথায়? অতএব শাস্তির কঠোরতা নয়, শাস্তি নিশ্চিত হওয়ার সম্ভাবনায় প্রতিরোধ দমনের মূল ভিত্তি। যেমন আমরা দেখেছি 2019 সালে বুয়েটের শিক্ষার্থী মোহাম্মদ আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। 2024 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তোফাজ্জল হোসেন জেম একজন মানসিক ভারসাম্যহীন রোগী ছিল, তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। সংবিধানে কঠোর শাস্তি ও জীবনের সুরক্ষা থাকা সত্ত্বেও এই হত্যাকাণ্ডগুলো থামানো যায়নি, কারণ সমস্যা আইনে নয়, সমস্যা বিচার না হওয়ার সংস্কৃতিতে। প্রতিপক্ষ দল যদি ভেবে থাকেন কাগজে আইন কঠোর হলে সমাধান হবে, তবে বাস্তব চিত্র এত সংকীর্ণ কেন? মাননীয় মডারেটর, আমি আপনাকে তিনটি উদাহরণ দিতে চাই। প্রথমত, নারী ও শিশু নির্যাতন দমন আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড থাকা সত্ত্বেও গত 10 বছরের পরিসংখ্যানে 50,586টি ধর্ষণ মামলার মধ্যে 89% আসামি খালাস পেয়ে গেছে। পক্ষ দলের কাছে আমার প্রশ্ন, আমাদের দেশের নারী ও শিশু নির্যাতন দমন আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড থাকা সত্ত্বেও যখন পরিসংখ্যানে দেখা যায় 10 বছরের 89% আসামি বিচারে খালাস পেয়ে যায়, তখন কাগজে শাস্তির মাত্রা বাড়িয়ে কিভাবে মানবাধিকার রক্ষা করা সম্ভব? মাননীয় মডারেটর, আমার দ্বিতীয় উদাহরণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মানব পাচার প্রতিরোধ ও দমন আইন থাকা সত্ত্বেও 4,427টি মামলার মধ্যে 50-95% আসামি খালাস পাচ্ছে। এখানে আপনার আইন কতটা কাজ করছে? প্রক্ষ দলের কাছে আমার প্রশ্ন রয়ে গেল। আমার তৃতীয় উদাহরণ, খোদ জাতীয় মানবাধিকার কমিশন ও হিউম্যান রাইটস ওয়াচ এর রিপোর্টে উঠে এসেছে আইন শৃঙ্খলা বাহিনীর অনিয়ম রুখতেই সরকার নতুন অধ্যাদেশ জারি করতে বাধ্য হয়েছে। যাদের হাতে কঠোর আইনের ক্ষমতা প্রয়োগ করা হয়েছে তাদের অনিয়ম ও মানবাধিকার লঙ্ঘন ঠেকাতে আলাদা অধ্যাদেশ নজরদারি লাগে, তবে সমস্যা আইনে নাকি প্রয়োগকারী সংস্থার জবাবদিহিতায়? মাননীয় মডারেটর, অধিকার মানবাধিকার লঙ্ঘন শুধু রাষ্ট্রীয় সহিংসতায় সীমাবদ্ধ নয়, পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানেও ঘটে। কঠোর আইন একটি অপরাধ ঘটার পর কাজ শুরু করে, যখন ভুক্তভোগীর মানবাধিকার ইতোমধ্যে ক্ষুণ্ণ হয়ে গিয়েছে। কিন্তু একজন সম্ভাব্য অপরাধী অপরাধ করার পূর্বেই যদি তাকে সচেতন ও মানবিক করে তোলা যায়, তবে তো অপরাধ ঘটার সুযোগই তৈরি হলো। ধন্যবাদ মাননীয় মডারেটর।
2: মারিয়া, আপনাকে ধন্যবাদ। আমরা এখন পক্ষ দলের দলনেতাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি জনাব তামজিদ আলম।
3: অন্যায় যখন বাড়ায় ডানা, নিরবতা আর নয় অজুহাত, মানবাধিকার বাঁচাতে হলে কঠোর আইনি হোক প্রভাব। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে বক্তব্য প্রদান করার সুযোগ করার জন্য। সরাসরি বিতর্ক চলে যাচ্ছি। তারা বলে গিয়েছে যে ভয় সামরিক একটা ব্যাপার এবং হচ্ছে শিক্ষামূলক বিষয় সবসময় হচ্ছে একটা কঠোর রোল প্লে করে এই আমার বিতর্কে। লক্ষ্য করুন, যে অন্যায় করে সে জানে এটা অন্যায়, এটা ভুল, সেই তাও করছে। কারণ কি? কারণ তার মধ্যে সেই ভয়টা নেই। আমাদের প্রত্যেকটা সংবাদপত্রে, প্রত্যেকটা বই খাতায়, প্রত্যেকটা শিশুর যে বই খাতা পড়ছে সেখানে লেখা আছে যে এই জিনিসগুলো খারাপ। কেন তাও মানুষরা এই অন্যায়গুলো করছে? কারণ তার মধ্যে সেই ভয়টা নাই। ভয়টা কোত্থেকে জন্মাবে? ভয়টা জন্মাবে একমাত্র একটা আইন থেকে। আইন কি? আমার প্রথম বক্তা বলে গিয়েছে যে আইন হচ্ছে গিয়ে মানুষের আচরণ বিধি নিয়ন্ত্রণ করে। অর্থাৎ যেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ জানে যে জিনিসটা খারাপ বা এই অন্যায় করলে মানুষের ক্ষতি হবে, মানুষ তাও এই জিনিসটা করছে, তার মানে তার মধ্যে সেই ভয়টা নেই। এখন তারা আমাদের প্রশ্ন করে গিয়েছে যে অবকাঠামো বা প্রয়োগ ছাড়া আইনের তো কোনো দাম নেই। দেখেন, বিষয়টা হচ্ছে গিয়ে অবকাঠামোগত অনেক সমস্যা দেখা দিতে পারে, আপনাদের ক্ষেত্রেও দেখা দিতে পারে। যেমন হচ্ছে গিয়ে আপনাদের যদি বিভিন্ন সংস্থা থাকে, সামাজিক সচেতনতা যারা ছড়ায় বা বিভিন্ন সংস্থা আছে, তাদের হচ্ছে গিয়ে অনুমোদন বা হচ্ছে গিয়ে ফান্ডিং বা হচ্ছে গিয়ে স্যাংশন বা মিডিয়া প্রেশার বা বলেন সাংবাদিক প্রচার মাধ্যম, এগুলো সব বাজেট বা যেই পরিমাণের হচ্ছে গিয়ে অর্থ লাগে সেগুলো জোগাড় করা একটা সংস্থার প্রতি খুবই কষ্টকর। অন্যদিকে যদি একটা রাষ্ট্র একটা আইন প্রণয়ন করে সেটা মানতে সবাই বাধ্য। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই যে সামাজিক সচেতনতা এটা একটা ব্যক্তিগত ব্যাপার, কেউ মানবে কেউ মানবে না। বাট আইন এমন একটা বিষয় যেটা সবার জন্য সমান, সবাই জিনিসটা মানতে বাধ্য। অর্থাৎ এখানে আইন, তারা বারবার বলে গেছে আইন একটা আইন একটা, কিন্তু এটা কঠোর আইন। দেখেন, মানবাধিকার বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এই যে মানবাধিকার বিষয়গুলো যখন লঙ্ঘিত হচ্ছে তখন এই যে মানুষরা আছে তখন তারা সেই সামাজিক সচেতনতার মাধ্যমে যে প্রতিরোধ করতে প্রতিরোধ যে কিভাবে করে আমি এখনো বুঝতে পারছি না। অর্থাৎ দেখেন, একটা ঘটনা ঘটে গেল। উদাহরণস্বরূপ যদি আমি বলি, 2019 সালে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিয়াকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। এই যে হত্যা করেছিল, হত্যার পরে যে তারা সামাজিক সচেতনতা ফলাবে, লাভ আছে না? তাদের একটা তাৎক্ষণিক একটা তার ন্যায় বিচার করা লাগবে। সেই যে ভুক্তভোগী আছে, যেই ফ্যামিলি আছে, যেই যারা কিনা এই কর্মকাণ্ড করেছে, তাদের একটা ন্যায় বিচার করা লাগবে। এটার জন্য তার আমাদের কঠোর আইন মামলাটি দ্রুত তদন্ত করে বিশেষ ট্রাইব্যুনালে বিচার সম্পূর্ণ হয়, 16 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তথ্যসূত্র ডেইলি স্টার। অর্থাৎ এখানে আপনার সামাজিক সচেতনতা কখনোই কাজে দিবে না, যখন একটা মানুষ জানে এই জিনিসটা খারাপ, তাও মানুষটা হচ্ছে কি এই জিনিসটার মাধ্যমে একটা ক্ষতি করছে সমাজে। অর্থাৎ সামাজিক সচেতনতা তখন কার্যকরী হবে যখন প্রত্যেকটা স্তরের মানুষ এই বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারবে বা এই বিষয়গুলো সম্পর্কে তারা কাজ করতে পারবে একসাথে। তারা বারবার বলে গিয়েছে যে আমাদের হচ্ছে গিয়ে যে ভয়গুলো সাময়িক সমস্যা বা হচ্ছে গিয়ে এই শাস্তির মাধ্যমে কোনো কখনো হচ্ছে গিয়ে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয় না। দেখেন, আচরণ এবং হচ্ছে গিয়ে ন্যায় বিচার এবং এইগুলোর সাথে সাথে আস্থাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন দেখছে সামাজিক সচেতনতা যে সংস্থাগুলো কাজ করে তাদের মধ্যে ফান্ডিং নাই, যা তাদের মধ্যে কখনো একটা ঐক্যভাবে যে কাজ করার একটা আপনার টেন্ডেন্সি থাকে, সেই টেন্ডেন্সিটা সবার থাকে না। অর্থাৎ মানুষ অনেকভাবে ব্যক্তিগতভাবে কাজ করে বেড়ায়। অর্থাৎ একটা সমাজে হয়তো এই জিনিসটা, একটা সমাজে একটা গরিব মানুষ আরেকজন মানুষকে হত্যা করেছে, সেই সমাজে গরিব মানুষটাকে মানুষরা অনেক বেশি আপ্যায়ন করছে, কারণ সে গরিব, তার মধ্যে একটা বায়াসনেস কাজ করছে। কিন্তু আইন কখনো এই জিনিসটা দেখে না। আইন দেখে সে খারাপ কাজ করছে, তাকে একটা শাস্তি দেওয়া লাগবে। অর্থাৎ সমস্যাটা এখানে না, কোথায় কে মানুষ শিক্ষিত বা কোথায় কোন মানুষ হচ্ছে গিয়ে আচরণটা কন্ট্রোল করতে পারছে, বিষয়টা এখানে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে আমরা কিভাবে দিন শেষে আমাদের সমাজে হচ্ছে গিয়ে।
2: ধন্যবাদ পক্ষ দলের দলনেতা, আপনাকে অভিনন্দন। চমৎকার ভাবে আপনি জোরালো বক্তব্য উপস্থাপন করেছেন। মানবাধিকার লঙ্ঘন রোধে কঠোর আইনই একমাত্র যুক্তিযুক্ত সমাধান। আপনার উপস্থাপনা কৌশলের ভিতরে বক্তব্যে এক ধরনের সামর্থ্যের প্রকাশ ছিল। এখন বিপক্ষ দলের দলনেতা নয়ন তারা রহমান মাইদাকে অনুরোধ করছি। নয়ন তারা রহমান মাইদা, মানবাধিকার লঙ্ঘন রোধে কঠোর আইনই একমাত্র যুক্তিযুক্ত সমাধান এর বিপক্ষে বলবেন।
6: মাননীয় মডারেটর, বিচারক মণ্ডলী, প্রিয় প্রতিপক্ষ এবং উপস্থিত সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। মাননীয় মডারেটর, আজকের বিতর্কের মূল বিষয় মানবাধিকার লঙ্ঘন রোধে কঠোর আইনই একমাত্র সমাধান। পুরো বিতর্ক জুড়ে আমার প্রিয় প্রতিপক্ষ দল আমাদের এটিই বোঝাতে চেষ্টা করেছে যে সমাজে ভয় ও আতঙ্কের আবহ তৈরি করলেই নাকি মানবাধিকার সুরক্ষিত হয়। প্রতিপক্ষ দল তাদের বক্তব্যে সুকৌশলে কঠোর শাস্তির মানসিকতাকে একমাত্র সমাধান হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। কিন্তু মাননীয় মডারেটর, ইতিহাস ও বিশ্ব বাস্তবতা সাক্ষ্য দেয় যে আইনকে চাবুক দিয়ে ভয় দেখানো যায়, কিন্তু মানুষের মৌলিক অধিকার রক্ষা করা যায় না। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দল যে কঠোর আইনে মডেল আমাদের সামনে বিক্রি করতে চেয়েছেন তা হলো, 2016 সালে ফিলিপাইনের ঠিক একই পরীক্ষাটি চালানো হয়েছিল ওনার অন ড্রাগস এর নামে মাদক অপরাধ দমনে প্রয়োগকারী সংস্থাকে অনিয়ন্ত্রিত ও কঠোর ক্ষমতা দেওয়া হয়। এর ফলাফল কি আপনারা বলতে পারবেন? আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের হিসাব অনুযায়ী মানবাধিকার রক্ষার নামে সেখানে 27,000 মানুষের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার। প্রিয় প্রতিপক্ষ দল, আপনারা বলতে চাচ্ছেন কঠোর আইন থাকলে মানবাধিকার লঙ্ঘন কমবে, তাহলে আপনারা কি বলতে পারবেন গত 24 সালে যে ফেসিবাদ সরকারের নির্দেশে প্রকাশ্যে নির্বিচারে গুলি করে 1,000 থেকে 1,400 জনেরও বেশি মানুষ নিহত করা হয়? প্রিয় প্রতিপক্ষ দল, আপনারা কি বলতে পারবেন আমাদের কঠোর আইন থাকা সত্ত্বেও ফেসিবাদ সরকার কিভাবে কোনো শাস্তির আওতায় না এসে দেশের পাড়ি দিয়ে অন্য দেশে চলে যায়? এই নির্মম হত্যাকাণ্ডের জন্য আপনাদের কি শাস্তির আইন রয়েছে? তা কি কোনো ফলাফল আপনারা আমাদেরকে দেখাতে পারবেন? মাননীয় মডারেটর, বাংলাদেশের আদালতে দীর্ঘকাল ধরে ঝুলে থাকা মামলার হার 28 লক্ষ। কঠোর আইন আছে কিন্তু বিচার নিশ্চিত নয়, তাহলে আপনাদের সমস্যার সমাধান কিভাবে কার্যকর? আইন যদি নিজেই অস্পষ্ট বা অপব্যবহারযোগ্য হয় তাহলে কঠোর আইন কি মানবাধিকার রক্ষা করবে নাকি ঝুঁকি বাড়াবে? এবার দেখা যাক মুদ্রার অপরপিঠ অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর দিকে, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড। নরওয়ে অপরাধীদের শাস্তির জন্য কঠোর চাবুক বা ফাঁসির দড়ি ব্যবহার করা হয় না, সেখানে মূল নীতি পুনর্বাসন। সেখানে কারাগারগুলোতে অপরাধীদের একজন মানুষ হিসেবে সম্মান দিয়ে শিক্ষা ও সামাজিক প্রশিক্ষণ দেওয়া হয়। নরওয়েতে মানবাধিকার লঙ্ঘন হার বিশ্ব সর্বনিম্ন মাত্র 20%। আইন যদি একমাত্র সমাধান হয়ে থাকে তাহলে প্রমাণ করুন স্বাধীন বিচার ও জবাবদিহি, সামাজিক সচেতনতা ও প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়াই কঠোর আইন মানবাধিকার রক্ষা করতে পারে না। আমরা বলছি না আইন লাগবে না, আমরা বলছি আইন একমাত্র পথ নয়। আইন গাড়ি হলে চালক হলো জবাবদিহিতা, তার রাস্তা হলো মূল্যবোধ। চালক ও রাস্তা না থাকলে শুধু একটা আইনি গাড়ি কোনো গন্তব্যে পৌঁছাতে পারে না। ক্যান্সারের চিকিৎসা যেমন শুধু একটি মাত্র ঔষধ দিয়ে হয় না, তেমনি মানবাধিকার লঙ্ঘনের মতো গভীর ব্যাধির চিকিৎসা শুধু আইনি পাতায় সীমাবদ্ধ থাকতে পারে না। কঠোর আইন হলো সমস্যার উপসর্গ নিয়ে যুদ্ধ করার চেষ্টা, কিন্তু প্রাচীন সংস্কার, সচেতনতা এবং সুশাসন হলো মূল কারণ দূর করার আসল মাধ্যম। তাই প্রতিপক্ষ দলের অন্ধ আইনি নির্ভরতাকে নাকচ করে একটি স্বনির্ভর, সচেতন ও প্রাতিষ্ঠানিক সমাজ গঠনের পক্ষে রায় দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। আমার শেষ কথা খুব সহজ, মানুষের রক্ষা করতে শুধু লাঠি নয় প্রতিষ্ঠান দরকার, শুধু শাস্তি নয় ন্যায় বিচার দরকার, শুধু আইন নয় আইনের শাসন দরকার, শুধু অপরাধের পরে বিচার নয় অপরাধের আগে প্রতিরোধ দরকার। তাই আমরা বলছি কঠোর আইন মানুষের রক্ষার একটি উপায় হতে পারে কিন্তু একমাত্র যুক্তিযুক্ত সমাধান নয়। সুতরাং প্রস্তাবনার বিপক্ষে আমার অবস্থায় অধিক যুক্তিসঙ্গত, অধিক বাস্তবসম্মত।
2: ধন্যবাদ, অধিক ধন্যবাদ নয়নতারা রহমান মাইদা আপনাকে। আমরা এখন যুক্তিখণ্ডন পর্বে প্রবেশ করব। যুক্তিখণ্ডন পর্বের প্রথমেই পক্ষ দলের দলনেতা জনাব তামজিদ আলমকে আহ্বান জানাচ্ছি যুক্তিখণ্ডনের জন্য।
7: ধন্যবাদ মাননীয় সভাপতি এবং বিচারক মণ্ডলী আমাকে বক্তব্য প্রদান করার সুযোগ করে দেওয়ার জন্য। তারা বারবার আমাদেরকে প্রশ্ন করে গিয়েছে যে অবকাঠামো দুর্বল হলে কিভাবে আইন প্রয়োগ হবে। বিতর্কটা এখানে ছিলই না, বিতর্কটা এখানে যে কেন আইন, কঠোর আইন আপনার দেশে যেই মানুষগুলো আছে সেই মানুষগুলোকে একটা জাস্টিস কিংবা হচ্ছে কি ন্যায় বিচার সার্ভ করতে পারছে, অথবা কিভাবে মানুষরা সেই আইনের উপর আস্থা রাখতে পারছে। দেখেন, সামাজিক সচেতনতারও দরকার আছে, আমরা কখনো এই জিনিসটাকে স্বীকার করছি না, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা এইখানে, এটা মুখ্য বিষয় হলেই সমস্যা। এই মানবাধিকার এক্সট্রিম, যে মানবাধিকার লঙ্ঘিত যে জিনিসগুলো আছে সেগুলো যদি একটা সামাজিক সচেতনতার মতো বিষয়গুলোর মধ্যে চলে যায় তখন মানুষ এটাকে বেশি পাত্তা দিবে না, বা হচ্ছে মানুষ এটার প্রতি বেশি আস্থা পোষণ করবে না। তার মানে আপনার তখন দেশের নাগরিকদের অনেক বড় বড় প্রশ্নের শিকার হতে হবে একজন সরকার হিসাবে। তারা বলে গেছে ফেসিবাদী শাসক কিভাবে হচ্ছে কি এই জিনিসগুলো থেকে পার পেয়েছে। দেখেন, তার ঊর্ধ্বে আইনে, কঠোর আইনে কখনো আশ্রয় ছিলই না। তার মানে ওই যে প্রেক্ষাপটটা এই বিতর্কের সাথে কখনো সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ দেখেন, সেই সময়ের কথাগুলো ভিন্ন ছিল, সেই সময় আইনগুলো তার হাতে ছিল। অর্থাৎ এখন থেকে যদি আমরা অবকাঠামোগত দিক থেকে নিয়ন্ত্রণ করি তখন এই যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। তাদের পুরো বক্তব্য, তারা বারবার বলে গেছে আমাদের প্রয়োগ নেই, প্রয়োগ নেই। দেখেন, প্রয়োগের
8: প্রশ্ন আমি আপনাদেরকেও করতে পারি, আপনাদের সামাজিক সচেতনতার অনেক সমস্যা দেখা দিতে পারবে, একজন মানবে একজন মানবে না, বা আপনার হচ্ছে কি অনেক ফান্ডিং দিতে হবে বা হচ্ছে কি অনেক কিছু, এগুলো কোথেকে আসবে? আসবে না। অর্থাৎ সমস্যা দুই ক্ষেত্রেই আছে, কোথায় সমস্যাটা তুলনামূলকভাবে 100% না হলো 1% হলো হচ্ছে কমাতে পারছে, এই জিনিসটা আসলে বিতর্কে দেখা লাগবে। আমরা আপনাকে বুঝাই গিয়েছি কিভাবে আমাদের বিতর্কে এই যে নাগরিকরা তারা,
2: ধন্যবাদ তামজিদ, এই আস্থার মাধ্যমে তামজিদ আলম
8: ভয়ভীতির মাধ্যমে তারা এই বিতর্ক শৃঙ্খলা বজায়
2: রাখে। আমরা পক্ষ দলের দলনেতার যুক্তিখণ্ডন উপভোগ করছিলাম। আজকের বিতর্কের বিষয় মানবাধিকার লঙ্ঘন রোধে কঠোর আইনই একমাত্র যুক্তিযুক্ত সমাধান। আইন মানুষের তৈরি, সেই মানুষকে আমরা যেভাবে গড়ে তুলব সেদেশের আইন সেরকম হবে, মানুষ আবার সেই আইনেরই আশ্রয়ে থাকবে। এই বিষয়টিতে আমরা বিতর্ক উপভোগ করছি। এখন বিপক্ষ দলের দলনেতা নয়নতারা রহমান মাইদাকে যুক্তিখণ্ডনের জন্য আহ্বান করছি।
6: মাননীয় মডারেটর ও প্রতিপক্ষ দল এবং সম্মানিত বিচারক মণ্ডলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দল বারবার এটি একটি শব্দ ব্যবহার করছে যে আইনই একমাত্র সমাধান, কিন্তু মাননীয় মডারেটর, আমার প্রিয় প্রতিপক্ষ দল কেন এটা বুঝতে চাইছেন না? তাদের সেই কঠোর আইনের সক্রিয় বাস্তবায়ন তখনই হবে যখন মানুষের মধ্যে তৈরি হবে নৈতিকতা, মানবিকতা, সচেতনতা, গণতান্ত্রিক অংশগ্রহণ, কার্যকর অভিযোগ ব্যবস্থা, স্বাধীন বিচার ও জবাবদিহিতা। কঠোর আইন অনেক ক্ষেত্রে লঙ্ঘনের পর প্রতিকার দিতে পারে, কিন্তু মানবাধিকার রক্ষার সবচেয়ে উন্নত ব্যবস্থা হলো লঙ্ঘন ঘটার আগে তা প্রতিরোধ করা, যা দ্বারা বোঝা যায় আমাদের প্রতিপক্ষ দল সমাধান ও প্রতিকারের শব্দের অর্থকে এক করে ফেলেছেন। তার প্রশ্নের মাধ্যমে এটাই প্রমাণ করতে চাইছেন, স্বাধীন বিচার জবাবদিহি ছাড়াই কঠোর আইন মানুষের রক্ষা করতে মানবাধিকার শিক্ষা, সামাজিক সচেতনতা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের কোনো প্রয়োজন নেই। মাননীয় মডারেটর, আমি অত্যন্ত দ্রুততার সাথে বলতে উপরিউক্ত বিষয়গুলো ব্যতীত তারা কঠোর আইন প্রণয়ন করতে পারবেন না। তারা এমন কোনো উদাহরণ আমাদেরকেও দেখাতে পারেননি। তারা বলেছেন, শিক্ষিত একজন ব্যক্তি যদি জেনে শুনে মানবাধিকার লঙ্ঘন করে তখন তাকে থামাবে কে? তবে আমরা বলতে চাই, পুঁথিগত শিক্ষা এবং শিক্ষা সনদ কখনই একজন ব্যক্তিকে আসল মানুষ রূপে তৈরি করতে পারে না। একজন নৈতিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত মানুষ কখনই এ ধরনের অপরাধে লিপ্ত হতে পারে না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।
2: ধন্যবাদ নয়নতারা রহমান মাইদাকে। আমরা খুব হৃদয়গ্রাহী বক্তব্য উপভোগ করছিলাম। রাষ্ট্র এবং সমাজ আইনের প্রশ্নে তখন বিতর্ক তৈরি করে যখন রাষ্ট্র নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে ন্যায়পরতার জায়গায় সন্দিহান থাকে, সম সুযোগের ক্ষেত্রে যখন অনিশ্চয়তা তৈরি হয়। এই বাস্তব প্রেক্ষাপটকে সামনে রেখেই আমরা আমাদের তরুণ প্রজন্ম, মাধ্যমিক শিক্ষার্থীদের উদীয়মান হৃদয়ে একটি বিষয় ছুড়ে দিয়েছি। তাদের অনুভূতি তৈরি করার জন্যে, আমরা আলোকিত হওয়ার জন্যে এখন আমরা আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর আজকের বিতর্কের বিষয়ে মূল্যায়ন জানব। আমাদের শ্রদ্ধেয় বিজ্ঞ বিচারক আজকের বিতর্কের জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ, কো চেয়ারম্যান ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ, উনি কর্মরত আছেন অ্যাকশন এইড বাংলাদেশে। ওনাকে আহ্বান করছি মূল্যায়ন উপস্থাপনের জন্যে।
9: আমি শুরুতেই অভিনন্দন জানাই দুই স্কুলের শিক্ষার্থীকেই, আপনারা যারা বিতর্ক করেছেন। বিতর্কটা বেশ ভালো ছিল। আমি কয়েকটা টেকনিক্যাল বিষয়ে একটু বলে নিতে চাই, আমার কাছে মনে হয় এটা একটু জানার দরকার বিতর্কের স্বার্থে। আমি যেটা খেয়াল করেছি যে দুই দলের দুই বক্তাই কোনো রকম কোনো তথ্য সূত্র ছাড়া আপনারা সংজ্ঞায়িত করেছেন যে মানবাধিকার আসলে কি। দুটো জায়গায় এখানে একটা টেকনিক্যাল বিষয় হচ্ছে যে যদি পক্ষ দল, প্রথম শব্দটা হচ্ছে এটা পক্ষ না, এটা পক্ষ, পক্ষ দল যদি আপনারা মানবাধিকারকে কোনো পার্টিকুলার একটা জায়গা ধরে সংজ্ঞায়িত করতেন, তাহলে হয়তো তাদের বিপক্ষ দলের জায়গা ছিল যে সেটাকে হয় তারা মেনে নেবে অথবা তারা অস্বীকার করে তাদের নিজেদের অন্য কোনো সূত্রকে কেন্দ্র করে তারপর সংজ্ঞায়িত করবে। যেমন প্রথম বক্তা যেই সংজ্ঞা দিয়েছেন, দ্বিতীয় বক্তা আরেকটা সংজ্ঞা দিয়েছেন। আমি একটু খেয়াল করে দেখলাম এবং আপনাদের জন্য হয়তো ভালো হবে, UDHR, ইউনিভার্সালি ডিক্লেয়ার্ড হিউম্যান রাইটস, এবং বাংলাদেশের যেই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশন এবং বাংলাদেশের সংবিধান, তিনটা জায়গাতেই খুব স্পষ্ট করে অ্যালাইন্ড ওয়েতে মানবাধিকারের সংজ্ঞা দেওয়া আছে। আপনারা চাইলে মানবাধিকারের সংজ্ঞা কী সেটাকে ফলো করতে পারেন। এবং বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রীয় কর্তৃক মৌলিক অধিকার কোনগুলো, মৌলিক চাহিদা কোনগুলো, এবং এই দুটোকে মিলিয়ে সাংবিধানিক জায়গা থেকে জাতীয় হিউম্যান রাইটস কমিশন বা মানবাধিকার কমিশনও বলে দিয়েছে যে সাংবিধানিক জায়গা থেকে রাষ্ট্র যখন রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সকল প্রকার মৌলিক চাহিদা এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে পারবে, সেগুলোর প্রত্যেকটিকে আমরা সেই রাষ্ট্রের নাগরিকের মৌলিক মানবাধিকার বলছি। এখন এই বিতর্কটাকে আপনারা যদি আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে করে থাকেন, ধরে নিচ্ছি যে আপনারা এই বিতর্কটাকে বাংলাদেশ সংসদ না করে আন্তর্জাতিক সংসদে করেছেন বা আন্তর্জাতিক একটা পরিপ্রেক্ষিতে করেছেন, যেহেতু আপনারা আন্তর্জাতিক অনেক উদাহরণ এনেছেন, এখানে টেকনিক্যাল ফ্রেমওয়ার্কের সবচেয়ে বড় গ্যাপটা আমার কাছে মনে হয়েছে যেখানে আপনারা আরেকটু প্রস্তুতি নিলে বিতর্কটা আরেকটু পরিশীলিত হতে পারতো, আরও সৌন্দর্য হতে পারতো, সেটা হচ্ছে যে কিছু রিকমেন্ডেশন দেওয়া যেত বিপক্ষ দলের পক্ষ থেকে, যে আমরা কখন লঙ্ঘন বলছি এবং লঙ্ঘনগুলো আসলে কখন লঙ্ঘিত হতে থাকলে কঠোর আইন না দিয়েও সামাজিক সচেতনতা বা বিহেভিয়ারাল কমিউনিকেশনের কথা বলছেন, তো আপনারা বারবার সোশ্যাল প্রোটেকশন লার্নিং যেটা আর কি SPL, এই লার্নিংগুলোকে কোন কোন জায়গায় 5টা বা 7টা পয়েন্ট দিয়ে আপনারা বলতে পারতেন যে এই লার্নিংগুলো যদি আমরা একজন শিক্ষার্থীকে দিতে পারি ছোট থেকে, তাহলে গিয়ে একটা সময় আমরা অবশ্যই বড় টার্মে একটা রেজাল্ট পাবো। পক্ষ দলেরও আবার আরেকটা জায়গা ছিল, কয়েকটা ছোট ইনফরমেটিভ ভুল বলি একটা দুটো, যেগুলো আমার মনে হয় না যে আমরা পরবর্তীতে পুনরাবৃত্তি করব বা করা উচিত হবে। দি বিজনেস স্ট্যান্ডার্ড আসলে অনলাইন না, এটা একটা ফুল প্রুফ প্রিন্টেড নিউজ মিডিয়া। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনারা যখন বিতর্ক করবেন চেষ্টা করবেন স্ক্রিপ্টটাকে ফলো না করার। স্ক্রিপ্টটা আপনার জন্য একটা পয়েন্টার বা হেল্প হিসেবে কাজ করবে, এটা একটা সহায়ক হবে, হ্যাঁ, কিন্তু এটাই আসলে মূল বেস হবে না। বাংলায় যখন বিতর্ক করব তখন পুরোটা বাংলায় বলার চেষ্টা করব, যেগুলোতে আমাদের হয়তো ইংরেজি শব্দ নেই বা যেগুলো বলতে বলতে আমাদের অভ্যস্ততা তৈরি হয়েছে আমরা চেষ্টা করব সেগুলো হয়তো বা ইংরেজিতেই বললাম। তো এটা চেষ্টা করব আমরা যখন 3-4 মিনিটের বিতর্ক করব এই জিনিসগুলোকে খেয়াল রাখার। আর দুই দলেরই আমার কাছে মনে হয়েছে আপনাদের আত্মবিশ্বাস নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে। আর লাস্ট একটা টেকনিক্যাল জায়গা আমার কাছে মনে হয়েছে যে বিতর্কের জায়গাতে যখন আপনারা কোনো একটা পার্টিকুলার এই ধরনের বিতর্কগুলো করবেন যেগুলো আসলে মানবাধিকার, মৌলিক অধিকার বা অধিকার রিলেটেড বিতর্ক, যেই শব্দগুলো থাকে সেই শব্দগুলোকে দিয়ে একটা প্রপার ফ্রেমওয়ার্ক তৈরি করার চেষ্টা করবেন, যেই ফ্রেমওয়ার্কের মধ্যে আসলে আপনি কী বলতে চাচ্ছেন এবং আপনার বিতর্কের বিষয়ের সাথে যেই বৈশ্বিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি বিতর্ক করছেন সেই বৈশ্বিক প্রেক্ষাপটে আপনার কাছে উদাহরণগুলো কি আছে। আপনি যখন বলছেন কঠোর আইনের প্রয়োজন আছে বা কঠোর আইনি, বিতর্কের বিষয়ে খুব স্পষ্ট করে বলে দেওয়া আছে যে কঠোর আইনই একমাত্র সমাধান, মানে এর বাইরে আসলে আর কিছু যাওয়ার সুযোগ নেই, সেই ক্ষেত্রে পক্ষ দলের জন্য কিন্তু এই জিনিসটা এস্টাবলিশ করা অনেক সহজ, কারণ পক্ষ দলের কাছে অলরেডি এটা এস্টাবলিশ করে দেওয়া হয়েছে। এখানে আপনাকে যেটা করতে হতো যে একটা ফ্রেমওয়ার্ক দিয়ে দাও যে আজকে আমরা এই এই জায়গাগুলোকে বলছি, এমন এমন পরিস্থিতিতে কঠোর আইনই একমাত্র সমাধান, মানে আমরা আর কোনো সমাধান দেখতে পাচ্ছি না। বিচ্ছিন্ন কিছু উদাহরণ দিলে আসলে ওই জিনিসগুলোর ভেতরে সামঞ্জস্যতা তৈরি হয় না। আর বিপক্ষ দলের ক্ষেত্রে তো আমি আগেই বলেছি একটা রিকমেন্ডেশন, সেট অফ রিকমেন্ডেশন দিলে আপনাদের জন্য সুবিধা হতো এবং আপনারা সামাজিক সচেতনতাকে সামনে রেখে যেই কথাগুলো বলছিলেন সেখানে নৈতিকতা ইনক্লুড করা যেত, একটুখানি ইনক্লুড করারও চেষ্টা করেছেন। তবে আমার মনে হয় স্ক্রিপ্ট নির্ভরতা আপনাদেরকে অনেকখানি দুর্বল করে দিয়েছে, তো ওই নির্ভরতা যদি কমিয়ে যায়, কমিয়ে দিতে পারেন এবং একই সাথে আপনাদের প্র্যাকটিস যদি আরেকটু বাড়ে, আমার কাছে মনে হয় যে বিতর্কের যেই এই ধরনের টেকনিক্যাল বিষয়গুলো আছে তখন এগুলোকে ধরতে আপনাদের জন্য বা ধাতস্থ করতে একটু সহজ হবে। আমার দুই দলের প্রতি শুভকামনা থাকলো এবং আমি আশা করব আপনারা আরও অনেক ভালো ভালো বিতর্ক আপনারা প্র্যাকটিস করবেন, একই সাথে আমাদেরকে উপহার দেবেন, শুভকামনা।
2: ধন্যবাদ ও কৃতজ্ঞতা বিজ্ঞ বিচারক জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ, কো চেয়ারম্যান ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ। আসলে বিতর্কটা উনি যেভাবে বললেন, আমাদের এভাবেই এই পদ্ধতিতে যদি আমরা নিজেদেরকে তৈরি করতে পারি তাহলেই এই বিতার্কিক রায় বাংলাদেশ নামক রাষ্ট্রে একসময় প্রমাণ করবে যে আইনের প্রয়োজন নেই, আমরা প্রত্যেকেই জন্মগতভাবেই আইন শিখে এসেছি, আমরা ফলাফল পেয়ে গেছি। আমি প্রথমে শ্রেষ্ঠ বক্তার নাম ঘোষণা করছি, শ্রেষ্ঠ বক্তা পক্ষ দল তামজিদ আলম, অভিনন্দন তামজিদকে। বিপক্ষ দল বিজয় হয়েছে, অভিনন্দন বিপক্ষ দলকে, বিজয় ইন্টারন্যাশনাল স্কুল। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা উপভোগ করছিলাম মানবাধিকার লঙ্ঘন রোধে কঠোর আইনই একমাত্র যুক্তিযুক্ত সমাধান, এই বিতর্কটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের কর্তৃক আয়োজিত মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিতর্ক বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026। সবাইকে আবার অভিনন্দন, অশেষ কৃতজ্ঞতা, শুভকামনা, আল্লাহ হাফেজ।

0: স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 যুক্তিতে গড়ি বাংলাদেশ এখানেই শেষ হল। সঞ্চালনে ছিলেন মোহাম্মদ আনিসুর রহমান, অনুষ্ঠানটি নির্দেশনায় ছিলেন এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজনমালায় এখন রয়েছে পল্লীগীতি, প্রথম গানে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ মুজিবুর রহমান, কথা ও সুর জালালউদ্দিন খান।

পল্লীগীতি শুনছেন মোহাম্মদ মুজিবুর রহমানের কণ্ঠে। এবারের গানের কথা লিখেছেন শামসুদ্দিন হীরা, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

এতক্ষণ স্টুডিও রেকর্ডে পল্লীগীতি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল 10টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তামান্না মিনহাজ। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফল হতে হলে শুধু অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। তিনি গতকাল রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ল গ্র্যাজুয়েটদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী ল গ্র্যাজুয়েটদের মেধা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের আদর্শ আইনজীবী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। দেশের উন্নয়ন ও দেশ গড়তে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরিয়ানি। তিনি গতকাল লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় এক মত বিনিময় সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে সবাই দেশ ও গণতন্ত্রকে রক্ষা করেছে। এখন দায়িত্ব হল এই অর্জনকে সুরক্ষা করা ও নতুনভাবে দেশকে গড়ে তোলা। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী গতকাল ময়মনসিংহের নান্দাইলে 36টি অসহায় ও গৃহহীন পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে আধুনিক আধাপাকা স্বপ্ন বাড়ির চাবি তুলে দিয়েছেন। এর আগে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, নান্দাইলের কোনো মানুষ যেন অনাহারে কিংবা আশ্রয়হীন না থাকে, সেটাই ছিল তার মূল নির্বাচনী প্রতিশ্রুতি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের জনগণের সেবায় তার সাফল্য কামনা করেছেন। এক অভিনন্দন বার্তায় রুশ প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন বলে গতকাল রুশ দূতাবাস জানায়। এছাড়া তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট সেরদের বেরদি মোহামেদভ, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পিটার পাভেল এবং স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন। সরকারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে 10,000 বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগত সম্মত হয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান ভাড়া সহ সব ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই এই 10,000 কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হবে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল এর মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে কর্মীদের প্রথম বহর মালয়েশিয়ায় পাঠানোর মধ্য দিয়ে দেশটির শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হবে। ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। দেশটি এসব নিষেধাজ্ঞাকে অবৈধ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে বর্ণনা করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, যুক্তরাষ্ট্রের ডলারকে ব্যবহার করে অন্যান্য দেশকে ইরানের বিরুদ্ধে নীতি গ্রহণে চাপ দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষায় ইরানের বিরুদ্ধে এযাবৎকালে সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান পরিচালনার পরিকল্পনা ঘোষণার পরপরই ইরান এ অভিযোগ করে। নেপালে প্রলয়ঙ্করী বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে অন্তত 586 জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয়

0: দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, নেপাল ও তিব্বত মিলিয়ে এখন পর্যন্ত 2,400 জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষ জানায়, নিখোঁজদের মধ্যে 517 জন বিদেশি নাগরিক এবং 933 জন জল বিদ্যুৎ প্রকল্পে কর্মরত শ্রমিক রয়েছেন এবং তিব্বতে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা তিব্বতে আটকে পড়া 555 জন পর্যটককে উদ্ধার করেছেন। চীনের সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্যোগপ্রবণ এলাকা থেকে 499 জন স্থানীয় বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তিব্বতের একটি বাঁধ ভেঙে যাওয়ার খবরে নেপাল নিজ দেশের নাগরিকদের অপেক্ষাকৃত উঁচু স্থানে আশ্রয় নিতে বলেছে। এদিকে নেপাল এই দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়ে বলেছে, বিদেশি উদ্ধারকর্মীদের পরিবর্তে তাদের অর্থ সহায়তার দরকার। খেলার খবর ক্রিকেট। লর্ডসে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে আজ স্বাগতিক ইংল্যান্ড পাকিস্তানের বিরুদ্ধে গতকালের 3 উইকেটে 81 রান নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করবে। বাংলাদেশ সময় বিকেল 4টায় খেলা শুরু হবে। এ পর্যন্ত রান সংখ্যা ইংল্যান্ড 290 ও 3 উইকেটে 81 এবং পাকিস্তান 110। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আয়োজনডালিতে এখন রয়েছে আধুনিক গান, শিল্পী সামিনা চৌধুরী। প্রথম গানটি লিখেছেন মোহাম্মদ আহসান হাবিব বাপ্পি, সুর করেছেন মোহাম্মদ শাহনুর আলম রেজা।

শ্রোতা বন্ধু, আধুনিক গান শুনছেন সামিনা চৌধুরীর কণ্ঠে। এবারের গানটি লিখেছেন কাউসার আহমেদ চৌধুরী এবং সুর করেছেন লাকি আখন্দ।

0: বন্ধুরা, এতক্ষণ শুনলেন আধুনিক গান। শিল্পী ছিলেন সামিনা চৌধুরী, বাংলাদেশ বেতার, ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন ফ্যামিলি কার্ডের গান সমবেত কণ্ঠে। গানের কথা এবং সুর আবু বকর সিদ্দিক।

ফ্যামিলি কার্ডের গান শুনলেন সমবেত কণ্ঠে। অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি নজরুল সঙ্গীতের আয়োজনে। গান শোনাব মাইশা শওকতের কণ্ঠে।

0: প্রথমে মাইশা শওকতের কণ্ঠে এবং তারপর শাহিনুর বেগমের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনলেন।
1: বন্ধুরা, প্রচণ্ড গরমে বাইরে বের হবার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করুন। শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন এবং প্রয়োজনে বাইরে বের হবার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করুন। ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং এবং পাতলা কাপড় পরুন। ত্বকে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সানস্ক্রিন এবং প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করুন। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না।
0: এই অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি পাঁচ মিশালি গানের আয়োজনে। প্রথম গানটি শোনাব সমবেত কণ্ঠে। গানের কথা লিখেছেন আশরাফ বাবু এবং সুর করেছেন শেখ মিলন।

শ্রোতা বন্ধুরা, গান শুনছিলাম পাঁচমিশালির আয়োজনে। এবারে শুনবেন একটি আধুনিক গান, শিল্পী বাবুল রেজা। গানটি লিখেছেন এবং সুর করেছেন মিল্টন খ।

0: এই গানটির সঙ্গেই শেষ হল পাঁচমিশালি গানের আয়োজন, বাংলাদেশ বেতার ঢাকা। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করা যায়, তাই আসুন এ বিষয়ে আমরা সচেতন হই। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর এবং তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি পাঁচ দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, তবে সম্ভব হলে সেগুলো মাটি দিয়ে ভরাট করে ফেলুন। আসুন আমরা সচেতন হই, নিজে এবং অন্যকেও সচেতন করি। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
2: হয় ইমাম সাহেব,
1: তাইলে একটা জরুরি কথা বলি।
2: বলেন, কোন বলেন।
1: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার ছয় মাস থেকা দশ বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায়, সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতেও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ, টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব, এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
3: জি অবশ্যই।
2: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, পাঁচ দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর।

0: টিকা কেন্দ্রে নিয়ে যাবেন। সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি কামরুজ্জামান পিন্টু। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফল হতে হলে শুধু অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। তিনি গতকাল রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ল গ্রাজুয়েটদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী ল গ্রাজুয়েটদের মেধা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের আদর্শ আইনজীবী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন দলীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কোন দুর্নীতিবাজ, সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ কিংবা অস্ত্রধারীর স্থান দলে হবে না। মন্ত্রী গতকাল নিজ নির্বাচনী এলাকা নরসিংদীর মনোহরদী ও বেলাব উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, দলীয় পরিচয় কিংবা ব্যক্তিগত সুপারিশের ভিত্তিতে নয়, যারা প্রকৃতপক্ষে সুবিধা পাওয়ার যোগ্য তাদেরই ফ্যামিলি কার্ড পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। সরকারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে 10,000 বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান ভাড়া সহ সব ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই এই 10,000 কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের জনগণের সেবায় তাঁর সাফল্য কামনা করেছেন। এক অভিনন্দন বার্তায় রুশ প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন বলে গতকাল রুশ দূতাবাস জানায়। এছাড়া তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট সেরদের বেরদি মোহামেদভ, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পিটার পাভেল এবং স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন। ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন। দেশটি এসব নিষেধাজ্ঞাকে অবৈধ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে বর্ণনা করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, যুক্তরাষ্ট্র ডলারকে ব্যবহার করে অন্যান্য দেশকে ইরানের বিরুদ্ধে নীতি গ্রহণে চাপ দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ভাষায় ইরানের বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান পরিচালনার পরিকল্পনা ঘোষণার পরপরই ইরান এ অভিযোগ করে। নেপালে প্রলয়ঙ্করী বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে অন্তত 616 জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, নেপাল ও তিব্বত মিলিয়ে এখন পর্যন্ত 2,400 জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষ জানায়, নিখোঁজদের মধ্যে 517 জন বিদেশি নাগরিক ও 933 জন জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত শ্রমিক রয়েছেন এবং তিব্বতে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা তিব্বতে আটকে পড়া 555 জন পর্যটককে উদ্ধার করেছেন। চীনের সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্যোগপ্রবণ এলাকা থেকে 499 জন স্থানীয় বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তিব্বতের একটি বাঁধ ভেঙে যাওয়ার খবরে নেপাল নিজ দেশের নাগরিকদের অপেক্ষাকৃত উঁচু স্থানে আশ্রয় নিতে বলেছে। এদিকে নেপালও দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়ে বলেছে, বিদেশি উদ্ধারকর্মীদের পরিবর্তে তাদের অর্থ সহায়তা দরকার। খেলার খবর ক্রিকেট। লর্ডসে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে আজ স্বাগতিক ইংল্যান্ড পাকিস্তানের বিরুদ্ধে গতকালের 3 উইকেটে 81 রান নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করবে। বাংলাদেশ সময় বিকেল 4টায় খেলা শুরু হবে। এ পর্যন্ত রান সংখ্যা

0: ইংল্যান্ড 290 ও 3 উইকেটে 81 এবং পাকিস্তান 110। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ড্রাম বিট। প্রথমে শুনবেন এলআরবি ব্যান্ডের গান, শিল্পী আয়ুব বাচ্চু।

আপনারা শুনছেন ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ড্রামবিট। ড্রামবিটে এবারে শুনবেন দলছুট ব্যান্ডের পরিবেশনা, শিল্পী সঞ্জীব চৌধুরী।

0: এতক্ষণ শুনলেন ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ড্রামবিট
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, দেশপ্রেম জাগ্রত রেখে প্রিয় মাতৃভূমির স্বার্থ রাখি সবার ঊর্ধ্বে, এমনি প্রত্যাশায় জানিয়ে দেব অধিবেশনের এ পালায় আমরা যারা রয়েছি আপনাদের সঙ্গে। অনুষ্ঠান উপস্থাপনায় হাসান ইউসুফ খান, কানিস মোর্শেদা ও নুরাইন তাহমিনা কেয়া। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মেসবা চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, লুৎফুন্নাহার মেরি ও শামীম আহমেদ। অধিবেশনের এ পালার তত্ত্বাবধানে গোলাম সরওয়ার মির্জা।
2: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
3: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার ঢাকা। স্বাস্থ্যই সুখের মূল।
4: প্রিয় শ্রোতা, পরিষ্কার পরিচ্ছন্নতাই মানের অঙ্গ। সুস্থ, সুন্দর, সুখী জীবনের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আবশ্যক। পরিবারের নিজে পরিচ্ছন্ন থাকুন এবং পরিবারের অন্যদেরও পরিচ্ছন্ন রাখুন ও বাড়ির আশেপাশে পরিষ্কার রাখুন সবসময়। প্রিয় শ্রোতা, প্রথমেই রয়েছে সাক্ষাৎকারমূলক আলোচনা। আজকের বিষয়, পরিষ্কার পরিচ্ছন্নতা বিভিন্ন রোগ থেকে মুক্তির সহজ উপায়। এ বিষয়ে সাক্ষাৎকার প্রদান করেছেন আসমা হাসান এবং সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন শাহনাজ পারভীন।
5: শ্রোতা বন্ধুরা, সবার সুস্থতা কামনা করছি আমাদের আজকের এই পর্ব থেকে। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বিভিন্ন রোগ থেকে মুক্তির সহজ উপায়। আমাদের মাঝে আজ উপস্থিত আছেন আসমা হাসান, পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর। তার কাছ থেকে আজ আমাদের জীবনের সাথে মিশে থাকা অতি প্রয়োজনীয় এই বিষয়টি নিয়ে আমরা কথা বলব। এই যে আমরা বলছি যে আমাদের প্রতিটি কাজের ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটি জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প কিছু নাই, এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কিন্তু নিজের সুস্থতা পাশাপাশি বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি আমাদের ওতপ্রোতভাবে জড়িত, এবং আজ এই বিষয়টি নিয়েই কথা বলছি। তো প্রথমে যেটা জানতে চাইব যে জীবনে বেঁচে থাকার ক্ষেত্রে একজন মানুষের বা পারিপার্শ্বিক পরিস্থিতিতে পরিষ্কার পরিচ্ছন্নতা কতটা জরুরি এবং কেন জরুরি।
6: প্রথমে বলি, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আমরা সবসময় এটা ছোটবেলা থেকে জেনে আসছি। সেজন্য একজন মানুষকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যে পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে শুধু হাত পা মুখ চুল সব কিছুরই একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, এবং সব কিছুর সাথেই কিন্তু রোগ বালাই জড়িত আছে। আপনি চুল যদি পরিষ্কার না রাখেন, আপনি খুশকি হবে, মাথা চুলকাবে, ঘাম হবে, এরপরে যেটা হয় যে ছোট ছোট দানা উঠবে, মাথায় অনেক কষ্ট হবে। হাত যদি অপরিষ্কার থাকে তাহলে আপনার অনেক ধরনের রোগ হতে পারে, ডায়রিয়া থেকে শুরু করে ডিসেন্ট্রি, পানিবাহিত অনেক রোগই
5: চলে আসে,
6: যেহেতু দিচ্ছি অনেক রোগ চলে আসতে পারে। আপনি শরীর যদি পরিষ্কার ঠিক মতো না করেন, আপনি দেখছেন যে এখন যেভাবে স্কিন ডিজিজ বাড়ছে, চর্মরোগ, ফুসকুড়ি ওঠে, অনেক ধরনের হয়। সেই জন্য প্রতিটি ক্ষেত্রেই, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি।
5: তো এমন বেশ কিছু রোগ রয়েছে বা অসুস্থতা রয়েছে যেগুলো কেবলমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই সমাধান হয়। সেটা ছোট শিশুদের ক্ষেত্রে হতে পারে বা আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছি তাদের ক্ষেত্রেও হতে পারে, এগুলো বিষয়ে একটু ছোট করে জানতে চাইছি।
6: করোনার কথাই ধরেন, 2020 সালের মার্চ মাসে, তখন কিন্তু করোনার কোনো ওষুধ বা প্রতিকার ওরকম ভাবে ছিল না, কিন্তু আমাদের কিন্তু পরিষ্কার, মানে হাত ধুতেই বলা হতো ভালো করে, এবং সেই হাতটা যেমন তেমন না, 20 সেকেন্ড ব্যাপী হাতটা পরিষ্কার করে ধুতে বলা হতো। তার মানে দেখেন, একটা করোনার মতো রোগ, পরবর্তীতে ভ্যাকসিন আসলো, প্রথম প্রাথমিক চিকিৎসা কিন্তু আমাদের কিছু দেওয়া যায়নি, আমাদের
5: পরিষ্কার থাকতে
6: বলা হয়েছে, এটাই, মাস্ক পরতে বলা হয়েছে, সেটা হলো আমাদের পলিউশনের জন্য। কাজে আমরা করোনা থেকে আসলাম যে এখানে একটা পরিষ্কার থাকতে বলা হয়েছে, এবং আমরা একটা বিশাল করোনা এই হাত ধুয়ে এবং মাস্ক পরেই তো মোকাবেলা করেছি। এরপরে যেটা আছে যে শুধু পরিষ্কার থাকছেন, হাতটা যদি না ধুয়ে খাই তাহলে যে জার্মসগুলো হাতে থাকছে, যেটা আমাদের চোখে পড়ছে না, মানে অনেক শত শত জীবাণু আমাদের হাতে রয়ে যায়। আমরা কাজ করছি, বাসায়
5: বিভিন্ন
6: জায়গায় যাচ্ছি, ধরছি, দরজা খুলছি, হ্যান্ডেল ধরছি, মানে কত কিছুই তো করছি। তো এই যে এই জার্মসগুলো গিয়ে, হয়তো আমরা যারা পূর্ণ বয়স্ক তারা হয়তো খুব অসুস্থ হয়ে না পড়লেও, যারা একদম শিশু তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে, তাদের পেটের গন্ডগোল থেকে শুরু করে অনেক জার্মসই ওভাবে ঢুকে যাচ্ছে। এবং যারা বয়স্ক তাদেরও রেজিস্ট্যান্ট পাওয়ারটা একটু কম থাকে, তারাও কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। সেই জন্য হাত ধোয়া থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা রক্ষা করে চলছি। আমি বলবো যারা ইয়াং মেয়ে মানে অ্যাডোলেসেন্স যাদের কথা বলবো, 13, 14, 15, 16, তাদের দেখেন নিয়মিত মাসিক হয়, প্রতি মাসে একবার, এবং সেখানেও কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছি, মিনিস্ট্রিয়াল হাইজিন, সেখানেও চলে আসছে পরিষ্কার পরিচ্ছন্নতা, যে আমরা এখন প্যাড খুব স্বল্প মূল্যে পাওয়া যায় এবং আমরা সবসময় বলি স্যানিটারি ন্যাপকিন ইউজ করতে, কিন্তু কোনো কারণে যদি কেউ স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে না পারে সেই ক্ষেত্রেও আমরা পরিষ্কার কাপড় ব্যবহার করতে বলছি, পরিষ্কার শুকনো কাপড় আমরা সর্বক্ষেত্রে বলছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে। এবং ছেলেদের ক্ষেত্রেও যে কিশোর এবং কিশোরী দুজনের ক্ষেত্রে তাদের আমরা প্রতিনিয়ত আমরা তাদেরকে জানাচ্ছি পরিবর্তন যে হচ্ছে, তাদের শারীরিক একটা পরিবর্তন হচ্ছে, একটা ছেলে 13-14 বয়সন্ধির সময়টা এই ধরেন স্বপ্নদোষ বলেন, বীর্যপাত বলেন বা মেয়েদের মাসিক বলেন, ছেলেদের অনেক পরিবর্তন ঘটছে এবং আমরা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলছি, এই সময় পিউবিক হেয়ার হয় এবং সেটা পরিষ্কার করতে বলছি এবং নিজেদের তাদেরকে এই বিষয়ে আমরা জ্ঞান দান করছি। এবং আমাদের স্কুলের অনেক প্রোগ্রাম আছে, স্কুল স্বাস্থ্য শিক্ষা, এবং আমাদের নিয়মিত SSM এবং আমাদের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তারা যান এবং স্কুলের বাচ্চাদেরকে এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করছেন। এবং এই যে প্রাথমিক যে বিষয়গুলো জ্ঞান ধারণ করছি, প্রথমেই কিন্তু আমাদের আসছে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়,
5: বেস পয়েন্টটা
6: এখানে। কারণ এই যে 13 বছর বা 14 বছরের ছেলেদের যে স্বপ্নদোষ হচ্ছে, যে মাসিক হচ্ছে, অবশ্যই তাকে পরিষ্কার থাকতে হবে, তাহলেই তো সে প্রতিনিয়ত একটি প্রতিদিন চলবে, স্কুলে যাবে, খেলাধুলা করবে। সে যদি পরিষ্কার না থাকে তার পক্ষে এটা প্রতিনিয়ত চলাফেরা মোটেও সুখকর কিছু হবে না।
5: তো আমাদের তো আসলে পানিবাহিত কিছু রোগ রয়েছে বা শারীরিক সংস্পর্শে কিছু রোগ রয়েছে, যেটা আমরা যে খোশ পাঁচটা বলছি, বা কিছু ক্ষেত্রে হয়তো বা নাকের মাধ্যমেও চলে যাচ্ছে, ভালোভাবে যদি আমরা চোখগুলোকে পরিষ্কার না করি সেখানেও কিছু প্রদাহ তৈরি হচ্ছে, এটা নিয়ে একটু সংক্ষেপে জানতে চাই।
6: খোশ পাঁচটার বিষয়টা ওটাও তো আপনি বললাম যে একটা পরিষ্কারেরই ব্যাপার, এবং খোশ পাঁচটার বিষয়টা কিন্তু আরেকটা যে ছোঁয়াচেও বটে, মানে কাপড়টাও যদি আপনি ভালো করে না ছড়িয়ে যাচ্ছে সেই জন্য পরিষ্কার থাকতে হচ্ছে। আর আরেকটা ব্যাপার হলো যে পানিবাহিত বিভিন্ন রোগের কথা বললেন, যেটা আমরা বলি যে টাইফয়েড থেকে শুরু করে সবকিছুই আছে,
5: পরিষ্কার
6: পানিটা ব্যবহার করতে হয়, জীবাণুমুক্ত পানি ব্যবহার করতে হয়। তো এখন পানির ব্যাপারে আমার মনে হয় যে আমরা যথেষ্টই সচেতন, আমাদের শহরের লোকজন এবং গ্রামের লোকজন ডিপ টিউবওয়েল ব্যবহার করে, সেই পানিটা নিরাপদ। একটা সময় ছিল যখন পুকুরের পানি ব্যবহার করতো সেটা অনিরাপদ, কিন্তু এখন পরিষ্কার পানি এবং নিরাপদ পানি সবাই ব্যবহার করে।
5: আচ্ছা, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছি আমরা বিভিন্ন রোগ থেকে মুক্তির ক্ষেত্রে, সেই জায়গায় ঘন বসতি বা স্যাঁতসেঁতে পরিবেশ, একসাথে অনেক লোকের থাকা, এটা কি কোনো ধরনের সমস্যা সৃষ্টি করে?
6: আমাদের তো ঘনবসতিপূর্ণ দেশ, একসাথে অনেক লোকের থাকা, যেটা হয় যে স্কিন ডিজিজটার কথাই আমরা বেশি জানি যে ছড়িয়ে পড়ে। আমরা সবসময় শুনে আসছি যে জেলখানায় খুব কয়েদিদের খুব স্কিন ডিজিজ হয়, তারা খুব কাছাকাছি থাকে সেই সব কারণে, ওই অনেক লোকজন থাকলে এই জিনিসটাই হয়। সেটা যদি পরিষ্কার থাকা যায় এবং নিজেকে একটা পার্সোনাল হাইজিনটা মেনটেন করা যায়, অনেক ক্ষেত্রে সেটা পরিহার করা সম্ভব।
5: বা অনেক জায়গায় আছে যে হয়তো একই বাথরুম ব্যবহার করতে হচ্ছে,
6: অনেকে মিলে হোস্টেলে বলেন যে
5: নিম্ন আয়ের বা স্বল্প আয়ের যারা আছে
6: একটা বাথরুমে হয়তো, কিন্তু বাথরুমেরও পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিজেরও পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হয়। এবং আমরা এটা প্রতিনিয়তই সচেতন করে যাচ্ছি, আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের IM ইউনিট থেকে আমাদের এভিভ্যান কার্যক্রম যেটা আছে, সেটা প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে যে আমরা এভিভ্যান কার্যক্রম করি, ওখানে আমাদের বিভিন্ন পরিবার পরিকল্পনা মেথড থেকে শুরু করে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টাও আছে এবং পার্সোনাল হাইজিন যে ছেলে মেয়েদের জন্য কতটা জরুরি এই বিষয়টা আমরা সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি।
5: ধন্যবাদ আসমা হাসান, আপনার কাছ থেকে আমরা এতক্ষণ শুনছিলাম পরিষ্কার পরিচ্ছন্নতা বিভিন্ন রোগ থেকে মুক্তির সহজ উপায় এই বিষয়টি নিয়ে। আসলে আমার যেটা মনে হলো আপনার কথা শুনে, যে আমাদের যদি সদিচ্ছা থাকে এবং আমরা যদি মেনে নেই যে না, সুস্থ থাকতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন আমাকে থাকতেই হবে, তো সেক্ষেত্রে যে কোনো পরিবেশে প্রতিবন্ধকতাগুলোকে দূর করে করে সঠিক সুন্দর শিক্ষার মধ্য দিয়ে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, পাশাপাশি আশেপাশে যারা আছেন তাদেরকেও কিন্তু এই বিষয়টি সম্পর্কে সচেতন করতে পারি। সবার সম্মিলিত প্রয়াসে সকল ধরনের রোগবালাই থেকে আমরা সবাই মুক্ত থাকব এবং অবশ্যই সুস্থ সুন্দর স্বাভাবিক পারিবারিক পরিমণ্ডলের মধ্য দিয়ে আমাদের প্রতিটি মানুষ অনেক বেশি আনন্দে থাকবে, অনেক বেশি খুশি থাকবে, এই প্রত্যাশা সবার জন্য।
4: বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। একজন শিক্ষিত মাই পারেন একটি শিক্ষিত জাতি উপহার দিতে, তাই ছেলে ও মেয়ে শিশুর মধ্যে ভেদাভেদ না করে আপনার কন্যা সন্তানকে পড়ালেখা শিখাতে পদক্ষেপ আপনাকেই নিতে হবে। প্রত্যেক পরিবার থেকে সঠিক উদ্যোগ গ্রহণ করে আপনিও পারেন আপনার পরিবারকে শিক্ষিত ও সমৃদ্ধ করে গড়তে। বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসুন। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক গান। শিল্পী বাবুল রেজা, গানে কথা সাজিয়েছেন আসমা টগর, গানটিতে সুর করেছেন দীপক কুমার দে।

0: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে। প্রিয় শ্রোতা, প্রতিটি মানুষই তার মৌলিক অধিকার নিয়ে পৃথিবীতে আসে। প্রতিবন্ধী কোনো অভিশাপ নয়। প্রতিবন্ধী বা বিশেষ ব্যক্তিদেরও সমাজের ন্যায্য অধিকার নিয়ে বাঁচতে হবে। তাই আসুন সকলে সচেতন হই, এই বিশেষ মানুষগুলোর পাশে থাকি। সমাজের সকলে যদি মানবিকতার হাত বাড়িয়ে দেই, তাহলে প্রতিবন্ধী মানুষগুলো একটু হলেও ভালো থাকবে। প্রিয় শ্রোতা, এবারে শোনা যাক জানবো জানাবো আইনি তথ্য। আজকের বিষয়, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 অনুসারে গণপরিবহন ও অন্যান্য সামাজিক পরিমণ্ডলে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও বাস্তবতা। অংশগ্রহণে অ্যাডভোকেট খালেদা সুলতানা নূর ও অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি।
1: সুপ্রিয় শ্রোতা, শুভেচ্ছা নিন। বৈচিত্র্যময় উপাদান নিয়ে মানব সমাজ গঠিত। মানুষের মধ্যে কেউ লম্বা, কেউ খাটো, কেউ ফর্সা, কেউ কালো। আবার অনেকে আছেন এমন যাদের মধ্যে কারো হাত নেই, কারো পা নেই, কারো বা দৃষ্টিশক্তি নেই। আবার অনেকে কানেও শোনে না, কথাও বলতে পারে না। সমাজে এসব মানুষ হল ব্যতিক্রম। এদেরকে সাধারণভাবে প্রতিবন্ধী বলা হয়। প্রিয় শ্রোতা, শুরু করছি জানবো জানাবো আইনি তথ্য বিষয়ক অনুষ্ঠান। আমাদের আজকের আলোচনার বিষয়, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 অনুসারে গণপরিবহন ও অন্যান্য সামাজিক পরিমণ্ডলে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও বাস্তবতা। আর এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী খালেদা সুলতানা নূর। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 অনুসারে গণপরিবহনে কি ধরনের সুযোগ সুবিধা তাদের জন্য সংরক্ষিত আছে?
2: যদি এক কথায় বলি, যতগুলো গণপরিবহন আছে, গণপরিবহনের মধ্যে কি কি আছে? শুধুমাত্র তো বাস না, শুধুমাত্র
1: রেল না,
2: রেল না, শুধুমাত্র আপনার জাহাজ না
1: বা বিমান না,
2: বা বিমান না। তার মানে প্রত্যেক গণপরিবহন, যতগুলো পরিবহন আছে, প্রত্যেকটা পরিবহনেই এই আইনের মাধ্যমে প্রত্যেক প্রতিবন্ধীকে তার সক্ষম অনুযায়ী গণপরিবহনে চলাফেরার অধিকার দেওয়া হয়েছে। আমি একটা কথা বারবারই বলছি, যিনি একদম বিছানায় শুয়ে আছেন উনি তো চলাফেরা করতে পারছেন না, কিন্তু যিনি হুইল চেয়ারে চড়ছেন উনি কিন্তু চলতে পারছেন। সেই ক্ষেত্রে এখন নতুন যে আইন হয়েছে, এখানে হলো প্রথমত হলো যে প্রত্যেক গণপরিবহনে যত সিট আছে তার মধ্যে 5% সংরক্ষিত হলো আমাদের এই প্রতিবন্ধীদের জন্য। তার মানে এটাকে এরকম হচ্ছে যে এটা একদম সবসময় খালি থাকবে সিট, যখন খালি আছে আমরা নর্মাল মানুষ ব্যবহার করছি, যেই মুহূর্তে একজন প্রতিবন্ধী ওখানে উপস্থিত হয়েছেন উনার অধিকার সবার আগে এখানে সংরক্ষিত।
1: আমাদের বাস্তবতা হচ্ছে যে অনেক সময় ঠিক আছে, মানে ফাঁকা আছে, সেখানে হয়তো একজন সুস্থ মানুষ বসেছে, কিন্তু একজন প্রতিবন্ধী ব্যক্তি উঠলো বা একজন মহিলা বা একজন বৃদ্ধ মানুষ উঠলো, ওই সিটটা আর ছাড়তে চায় না কতগুলো মানুষ। এটা আমাদের খুব দৈন্যতা, মানসিক দৈন্যতা। এই জায়গা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে,
2: উঠে আসতে হবে,
1: উদার হতে হবে,
2: অন্যকে অধিকার দিতে হবে। জিনিসটা হলো যে এখানটায় আমি উল্লেখ করতে চাচ্ছি যে একজন প্রতিবন্ধী ব্যক্তি উনি উঠলেন, বাসে উঠলেন, কিন্তু আমি দিচ্ছি না জায়গা, তাহলে দেখার কি কেউ নাই? আছে। এখানে বাসের ড্রাইভার কন্ডাক্টর যিনি আছেন ওনাকে বলা হয়েছে এটা উনি নিশ্চিত করবেন। কোনো কারণে যদি নিশ্চিত করা না হয় তাহলে কিন্তু জবাবদিহিতা করতে হবে। আমি যদি কমপ্লেইন করি, আমি কমপ্লেইন না করলে, মানে আমি বলতে কোনো প্রতিবন্ধী ব্যক্তি যদি কমপ্লেইন করেন, সুতরাং এখানে আমাকে অভিযোগ অনুযোগ করার একটা আমার কাছে সুযোগ আছে, এটাকে আমাকে কাজে লাগাতে হবে। যদি আমরা যদি বলি আমরা সচেতন না, আমাদেরকে সচেতন হওয়ার জন্য এই যদি কেউ কমপ্লেইন করেন, আমি মনে করি সেটা আমাদের জন্য একটা খুবই পজিটিভ একটা দিক।
1: মোট কথা, আপনার মাধ্যমে জানতে পারলাম যে প্রতিটি গণপরিবহনে বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আসন সংরক্ষিত থাকে, এবং কেউ যদি সেখান থেকে তাদেরকে বঞ্চিত করে তাহলে তারা অভিযোগ করলে এই আইন অনুযায়ী, অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 অনুসারে তারা প্রতিকার পেতে পারে,
2: প্রতিকার পাবেন। এবং এখানে আমি আরেকটা কথা উল্লেখ করতে চাই যে ওনাদের জন্য বিশেষভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা আছে।
1: আচ্ছা, ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে।
2: ক্ষতিপূরণের ব্যবস্থা, আমার যাওয়ার কথা 8টার সময়, আমি গেলাম বাসে উঠলাম কিন্তু আমাকে কোনোভাবে নিল না, আমার অনেক ক্ষতি হয়ে গেল, সুতরাং আমি যখন আবেদন করবো এখানে একটা ক্ষতিপূরণের ব্যবস্থা আছে।
1: খুবই সুন্দর তথ্য জানতে পারলাম আপনার মাধ্যমে। আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের নাগরিক হিসেবে একজন প্রতিবন্ধী ব্যক্তি সামাজিক পরিমণ্ডলে কি ধরনের অধিকার বাস্তবে পেয়ে থাকে?
2: যদি এমনভাবে ধাপগুলো দেওয়া থাকে যে আমি একজন প্রতিবন্ধী ব্যক্তি উঠতে পারবেন না, তাহলে এখন বলা হচ্ছে এই বিল্ডিং কনস্ট্রাকশন আইনে বলা হচ্ছে যে এমন ভাবে তৈরি করতে হবে প্রত্যেকটা
1: বিল্ডিং,
2: অফিস আদালত,
1: যেখানে
2: খুব সহজে ওনারা গমন করতে পারবেন,
1: মানে ঢুকতে পারবেন, বের হতে পারবেন,
2: হুইল চেয়ার যেন যেতে পারে, একজন ক্রাচে ভর করে যেন যেতে পারেন, একজন অন্ধ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি যেন উনি যেন হাত দিয়ে দেখে বুঝেন যে হ্যাঁ এটা টয়লেট, মানে প্রত্যেকটা ক্ষেত্রে খুব সহজে তাদেরকে প্রত্যেকটা অধিকার উপভোগ করার জন্য ব্যবস্থা করেছে। এখন আমরা সামনে এগিয়ে আসতে হবে, আমরা সামনে এগিয়ে আসতে যারা প্রতিবন্ধী তাদেরকে জানতে হবে অধিকার সম্পর্কে, তাদের বাবা মাদের জানতে হবে, নিবন্ধন করতে হবে, তাদের পরিচয় পত্র গ্রহণ করতে হবে, তাদেরকে একটা উপজেলায় বা একটা শহরে যতগুলো চেয়ারম্যান কাউন্সিলর যারা আছেন তাদেরকে জানতে হবে যে আমাদের এখানে কয়জন প্রতিবন্ধী আছে, মানে এটা থেকে স্কেপ করা কোনো উপায় নেই। এমনভাবে সুন্দরভাবে এই আইনটা করা হয়েছে এবং কমিটি গঠন করা হয়েছে যাতে করে কোনো প্রতিবন্ধী ব্যক্তি এই আইনের বাইরে পড়ার কোনো উপায় একদম ছেকে ছেকে নিয়ে আসবে, মানে কারেন্ট জালে করে উঠায় নিয়ে আসতে,
1: মানে ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড, তারপরে হচ্ছে থানা, জেলা, সমস্ত পর্যায়ে,
2: অত্যন্ত অঞ্চল যেখানে মানুষ থাকবে, যেখানে তার আমাদের সরকার কাজ করছেন
1: এবং প্রতিবন্ধী ব্যক্তিরা নিয়মিত ভাতা পাওয়ার সুযোগ তারা পাচ্ছেন, তাই না? আচ্ছা, আপনার কাছে এবার জানতে চাই যে একজন প্রতিবন্ধী ব্যক্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি মানে বন্টনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা যদি কেউ সৃষ্টি করে সেক্ষেত্রে আইনে তার কোনো অধিকার রয়েছে কিনা?
2: যেখানে আমরা অনেক সময় দেখি যে আমরা সুস্থ ব্যক্তিরা অনেক সময় বঞ্চিত হই, সেক্ষেত্রে এখানে আইনে এত সুন্দর করে বলেছেন যে একজন প্রতিবন্ধী ব্যক্তি উত্তরাধিকারী, প্রথম কথা হলো উত্তরাধিকারী উনি, উনি ছেলে হোক মেয়ে হোক উনি প্রতিবন্ধী, যে কোনো প্রতিবন্ধী উনি কিন্তু উত্তরাধিকারী, যেন পরনির্ভরশীলতা না থাকে। আজকে একজন প্রতিবন্ধী সন্তানের বাবা তাকে কিন্তু একটা ফ্ল্যাট গিফট করে যেতে পারছেন, যেই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে হয়তো উনি চলার যেন ওনার ক্ষমতা থাকে, মানে কোনোভাবে পরনির্ভরশীল যেন না হয়। দ্বিতীয়ত হচ্ছে যে উনি তাহলে যেহেতু উত্তরাধিকারী সূত্রে উনি সম্পত্তি পাওয়ার অধিকার রাখছেন, এখন প্রশ্ন আসতে পারে উনি কি তাহলে সম্পদ কিনতে পারবেন? পারবেন, একইভাবে আমি যেভাবে সম্পদ কিনছি অধিকার লাভ করছি, একজন প্রতিবন্ধী ব্যক্তির একই অধিকার আছে।
1: শুধুমাত্র বিকৃত মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি বা পাগল ব্যক্তি,
2: হ্যাঁ,
1: তারা হয়তো,
2: এটা একটা কথা বলেছি বারবার যে কর্মক্ষম একটা ব্যাপার আছে যেটা নাকি আমাদেরকে আগে সবার আগে খুব সুন্দরভাবে নিশ্চিন্ত হতে হবে যে এটা উনি কোন পর্যায়ে পড়েন, তারপরে আসতেছে আমাদের বাকি অধিকারের কথা। কারণ যিনি একেবারে বিকৃত মস্তিষ্ক ওনাকে উনি তো নিজেই কোনো কিছু বুঝবেন না, ওনাকে তাহলে দিলেও কোনো লাভ হচ্ছে না। কিন্তু কিভাবে লাভ হচ্ছে, ওনার পিতা মাতা ভাই বোনের মাধ্যমে কিন্তু এটা করতে হবে এবং এটা দেখভাল করার জন্য কিন্তু আইন আছে। জিনিসটা এরকম যে আমি হয়তো কিছু লাগি না একজন প্রতিবন্ধী, আমি কমপ্লেন করলাম যে আমি দেখলাম ওখানটায়, থানায় গিয়ে অভিযোগ করলাম যে একজন প্রতিবন্ধীকে ওখানটায় অত্যাচার করা হচ্ছে, ওখানে কিন্তু ওসি কিন্তু যেতে বাধ্য, এটা কথা বলবে না যে আপনার কি লাগে, আপনি কোনো আত্মীয় হন না, আপনি কেন এসেছেন, মানে আমি যে সবসময় রিলেশন খুঁজি আমরা একটা মামলা করার জন্য, যে ওই রিলেশন না হলে আমি আজকে অ্যাগ্রিফ্ট হয়েছি, আমি অথবা আমার বাবা মা ছাড়া কেউ মামলা করতে পারবে না, এই জিনিসটা প্রতিবন্ধীদের ক্ষেত্রে নাই, এটাকে ওপেন করা হয়েছে। দ্বিতীয়ত হলো তাহলে উনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন, উনি যখন উত্তরাধিকার সূত্রে যদি উনি সম্পত্তি পেতে পারেন উনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন। আমি যদি বলি যে এত সুন্দর একটা আইন, এখন যদি আমাদের সদিচ্ছা থাকে বা আমরা যদি সেটাকে খুব ভালো করে প্র্যাকটিস করি, আসলে কোনো প্রতিবন্ধীর কথা সেই আমাদের বলতে যে আগে সমাজের জন্য তারা বাধা, বোঝা, বাধা, তারা হলো একটা, যতগুলো নেগেটিভ কথা বলতে প্রত্যেকটা পজিটিভ কথা এখন আমাদের বলার জন্য আইনটা আমাদেরকে এত সুন্দর একটা পথ দিয়েছেন।
1: অনেক চমৎকার তথ্য আপনার মাধ্যমে জানলাম। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 অনুসারে গণপরিবহন ও অন্যান্য সামাজিক পরিমণ্ডলে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও বাস্তবতা সম্পর্কে কিছু কথা বললেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী খালেদা সুলতানা নূর। আপু, আপনাকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি চমৎকার তথ্য উপস্থাপনের জন্য। সেই সাথে প্রিয় শ্রোতা, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।
0: এবারে রয়েছে একটি বেতার কার্টুন।
3: শুনো আইনুন নাহার।
4: বলো আবু বকর মিয়া।
3: আমার মারে কোনোদিনও শুনি নাই যে আমার আব্বার নাম ধরে ডাকে।
4: তিনি তো আম্মার সাইয়া 10 বছরের বড় আসিলেন, মুরব্বী মানসিরে কেমনি নাম ধরে ডাকে।
3: আচ্ছা, আম্মাকে তোমার কিছু বলে নাই?
4: কোন কথা? তোমারে আপনি কইরা ডাকতে কয় নাকি?
3: না, মানে
4: আমার কোনো অসুবিধা নাই, তুমি রাজি থাকলে অহন থেকেই আপনি কইরা কথা কন শুরু করি।
3: আরে না না না, সেই কথা না।
4: তাইলে কোন কথা?
3: বলে নাই যথাশীঘ্র নাতি নাতনির মুখ দেখতে চায়।
4: বলছে, উঠতে বইতে হাজারবার বলে।
3: তাহলে তুমি রাজি হইতেছো না কেন?
4: এত অস্থিরতার কি আছে, বিয়া যখন হইছে সবই হইব, আমার কি আর স্বাদ নাই কোলে বাচ্চা আসনের।
3: তাহলে দেরি কিসের
4: এই সব? কি কও, মনে হয় গাড়ি ছাইরা দিতাছে, বইলাম আর গন্তব্যে পৌঁছাইয়া গেলাম।
5: দিনে দিনে তোমারে তো অসেনা লাগতাছে।
3: তোমারও অসেনা লাগতাছে, তুমি আমার বিয়ে করা স্ত্রী, অথচ যেই ব্যবহার করতেছ আমার লগে, নতুন সম্বন্ধ, মানুষের কারণে কিছু। আরে দুলাভাই আছে দেখি, দুলাভাই আসেন আসেন আসেন আসেন,
6: আর কইও না, ভাবছিলাম আরো আগে আসুন, কিন্তু ছুটি পাইতে দেরি হয়ে গেল। সালামের কাম নাই, তোমার আপার কাছে সব শুনছি, ছবি ভিডিও সবই দেখছি, বড় সুন্দর চেহারা তোমার আইনুন্নাহার।
4: আপনার চেহারা খুব সুন্দর দুলাভাই,
6: সবাই বলে তোমার আপা সারা, সেও বলে, হ্যাঁ আমার অবসরে বলে আর কি।
4: বসেন বসেন দুলাভাই, আপনার লেগা নাস্তা পানি আনি।
6: না পরে দিলেও হবে, শুনো কাছে এসো।
4: সি
6: হানিমুনে যাইবা কই বলো, আমি ব্যবস্থা করে দিই।
4: হা কিসের হানিমুন, কিসের কি, আপনার শালা তো আমার মা মারায় ঘরে বসাইয়া রাখতে চায়।
6: একটাই দুঃখের দিন না চাইতেই পাইবা, কিন্তু সুখের দিন নিজের তৈরি করতে হয়, সুখের পরিকল্পনা দুইজনে মিল্লা করতে হয়। বিয়া করলা, দাম্পত্য জীবনের আনন্দের দিনই দেখলা না, এরই মধ্যে বাচ্চা কাচ্চা নিয়া গৃহবন্দী করতে চাও এই মাইয়াডারে।
4: দুলাভাই অকুল পাথারে একজন উদ্ধারকারী পাইলাম আপনারে, বলেন বলেন কিছু বলেন আপনার শ্যালক রে।
6: শোনা বক্কর, এই কারো দোহাই দিয়া আকাম কইর না, নিজেগো ভবিষ্যৎ পরিকল্পনা নিজেরা করো, ভবিষ্যৎ দুনিয়ায় তোমরাই বসবাস করবা, কাজেই পরিবার ছোট রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখনের পরিকল্পনা অহনি লও। আচ্ছা হনো ইয়ে কন্ডম টন্ডম ব্যবহার করো তো নাকি?
4: করতে চায় না দুলাভাই।
6: এই চায় না, চায় না যখন হের দিকে চাইয়া সময় নষ্ট করো না। হ্যাঁ বুঝলা, তুমি নিজেই শুরু করো।
4: আমি?
6: আরে আজকাল জন্ম নিয়ন্ত্রণের নানা পদ্ধতির কথা কয়জনে না জানে, কম বেশি সকলেই জানে, দেরি না কইরা তুমি শুরু করো পিল দিয়া।
4: জি দুলাভাই।
6: পিল পিল পিল পিল মানে খাইবার বড়ি।
4: ও আচ্ছা আচ্ছা।
6: মহিলাদের জন্য একটা নিরাপদ আর কার্যকর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, মাসিকের প্রথম দিন থাইকা খাওয়া শুরু করতে হয়, প্রতিদিন মানে রাতে খাওনি ভালো, একটা কইরা সাদা বড়ি 21 দিন খাওয়ার পর, সাত তা লাল রঙের আয়রন বড়ি থাকে প্যাকেটে, ওইগুলা বাকি সাত দিন খাইতে হয়,
4: ও
6: তাতে রক্ত স্বল্পতাও কন্ট্রোল হয়। খুব সোজা ব্যাপার, কারো উপর নির্ভর করা লাগে না, জানো না তুমি এইসব?
4: জানি দুলাভাই, কিন্তু
6: কিন্তু ডিসিশন লইতে পারো না, ডিসিশন লইতে হয় দুজনে মিল্লা, ঠিক কিনা?
4: জি দুলাভাই।
6: তুমি কথা কও না কেন বক্কর?
3: আমি
6: মানে মানে করিল না মিয়া, স্বামী স্ত্রী দুজনের সমঝোতাতেই সব কাজ করতে হয়, তবেই সংসার সুখের হয়।
0: প্রিয় শ্রোতা, স্বাস্থ্যবিধি মেনে চলুন, বাড়ির আঙিনা পরিষ্কার রাখুন, নিজে সচেতন থাকুন, অন্যকেও সচেতন রাখুন, কোথাও তিন দিনের বেশি পরিষ্কার পানি জমতে দেবেন না, ঘুমানোর সময় দিনে বা রাতে অবশ্যই মশারি ব্যবহার করুন। আজকের স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম ফরজানা ইয়াসমিন, অনুষ্ঠানটি সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, আর স্বাস্থ্যই সুখের মূল ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রওশন কবির। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফল হতে হলে শুধু অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। তিনি গতকাল রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ল গ্র্যাজুয়েটদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী ল গ্র্যাজুয়েটদের মেধা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের আদর্শ আইনজীবী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন দলীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কোন দুর্নীতিবাজ, সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ কিংবা অস্ত্রধারীর স্থান দলে হবে না। মন্ত্রী গতকাল নিজ নির্বাচনী এলাকা নরসিংদীর মনোহরদী ও বেলাবা উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, দলীয় পরিচয় কিংবা ব্যক্তিগত সুপারিশের ভিত্তিতে নয়, যারা প্রকৃতপক্ষে সুবিধা পাওয়ার যোগ্য তাদেরই ফ্যামিলি কার্ড পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। সরকারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে ১০,০০০ বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান ভাড়া সহ সব ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই এই ১০,০০০ কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের জনগণের সেবায় তাঁর সাফল্য কামনা করেছেন। এক অভিনন্দন বার্তায় রুশ প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন বলে গতকাল রুশ দূতাবাস জানায়। এছাড়া তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট শেরদেরবেরদি মোহামেদেভ, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পিটার পাভেল এবং স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন। ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে। দেশটি এসব নিষেধাজ্ঞাকে অবৈধ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে বর্ণনা করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, যুক্তরাষ্ট্র ডলারকে ব্যবহার করে অন্যান্য দেশকে ইরানের বিরুদ্ধে নীতি গ্রহণে চাপ দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষায় ইরানের বিরুদ্ধে এযাবৎকালের সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান পরিচালনার পরিকল্পনা ঘোষণার পরপরই ইরান এ অভিযোগ করে। নেপালে প্রলয়ঙ্কারী বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে অন্তত ৬১৬ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, নেপাল ও তিব্বত মিলিয়ে এখন পর্যন্ত ২,৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষ জানায়, নিখোঁজদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক ও ৯৩৩ জন জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত শ্রমিক রয়েছেন এবং তিব্বতে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা তিব্বতে আটকে পড়া ৫৫৫ জন পর্যটককে উদ্ধার করেছেন। চীনের সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্যোগ প্রবণ এলাকা থেকে ৪৯৯ জন স্থানীয় বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তিব্বতের একটি বাঁধ ভেঙে যাওয়ার খবরে নেপাল নিজ দেশের নাগরিকদের অপেক্ষাকৃত উঁচু স্থানে আশ্রয় নিতে বলেছে। এদিকে নেপাল এই দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়ে বলেছে, বিদেশি উদ্ধারকর্মীদের পরিবর্তে তাদের অর্থ সহায়তা দরকার। খেলার খবর ক্রিকেট। লর্ডসে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে আজ স্বাগতিক ইংল্যান্ড পাকিস্তানের বিরুদ্ধে গতকালের ৩ উইকেটে ৮১ রান নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করবে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় খেলা শুরু হবে। এ পর্যন্ত রান সংখ্যা ইংল্যান্ড ২৯০ ও ৩ উইকেটে ৮১ এবং পাকিস্তান ১১০। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে

0: তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত, তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনও সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে। বাংলাদেশ বেতার। আজ সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকা ও ঢাকার আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি জানেন কি, এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশার ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক, মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্স ও FM 102 মেগাহার্স।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকা ও ঢাকার আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন,

বাংলাদেশ বেতার ঢাকা। জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। বেলা দুটো কুড়ি মিনিটে শুনবেন নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন আমার গানের মালা শুনতে পাবেন বেলা দুটো বেজে ৪৫ মিনিটে। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ থাকছে বেলা তিনটে বেজে ৩৫ মিনিটে। পবিত্র কুরআন শিক্ষার আসর শুনতে পাবেন বিকেল ৪টা ৫ মিনিটে। সুর তরঙ্গ শুনবেন বিকেল ৪টা বেজে ২৫ মিনিটে। বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অনু পরমাণু শুনবেন বিকেল ৫টা বেজে ১০ মিনিটে। সোনালী ফসল শুনতে পারবেন সন্ধ্যে ৬টা বেজে ৫ মিনিটে। সন্ধ্যে ৭টা ৫ মিনিটে থাকছে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে ৭টা ৩০ মিনিটে। রাত ৮টা ১০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। সমীপেশু শুনতে পাবেন রাত ৯টা ৫ মিনিটে। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা শুনতে পাবেন রাত ১০টায়। শ্রোতা বন্ধুরা, এফএম ৯২ মেগাহার্জে সন্ধ্যে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 30 আগস্ট রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক প্রতিরোধ গুম প্রতিরোধ দিবস 2026 পালন উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সহ আনুষ্ঠানিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 11টায়। অনুষ্ঠান একযোগে প্রচার হবে ঢাকা ক 693 কিলোহার্টজ FM 90 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ডে। এছাড়াও ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 ও FM 106 মেগাহার্টজে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ, গ্রন্থনা ও উপস্থাপনায় তামান্না সিদ্দিকী। নারী শব্দটা ছোট হলেও এর রূপের রয়েছে ব্যাপকতা, কারণ এই নারী কখনো একজন মা, একজন অভিভাবক, একজন স্ত্রী, একজন গৃহিণী, একজন উপার্জনশীল ব্যক্তি, একজন রাঁধুনী, একজন দায়িত্বশীল কর্মকর্তা, একজন বোন, একজন মেয়ে, একজন বন্ধু, একজন সহকর্মী। এত ভূমিকা বা এত দায়িত্ব পালনের পরও দিন শেষে তার পরিচয়টা আজও শুধু নারী শব্দেই যেন আটকে আছে। কেননা নারীর জীবনকে কিছু ছক বাঁধা ফ্রেমে আটকে রেখে নির্দিষ্ট করে দেওয়ার প্রচেষ্টা চলে আসছে যুগ যুগ ধরে। সেই সীমা ভেদ করে আজ অনেক নারী তাদের নিজস্ব পরিচয়ে পরিচিত, কিন্তু তবুও আজও অনেক নারী গুমড়ে কাঁদেন ঘরের কোণে। আমাদের সমাজের অনেক নারী এখনও শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হন, যার ফলে সে নারী তখন তার নারী জীবনকেই দায়ী করে। নিরাপদে চলতে না পারা, পথে ঘাটে অপমান, পরিবারের অবহেলার শিকার হয়ে নারী তার নারী জীবনকে দায় বলে মনে করে। অথচ মানুষ হিসেবে নারীদেরও আছে অধিকার নিজ নিজ স্বপ্ন পূরণের, নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত হবার। একটা নিরাপদ, সুস্থ ও শান্তির জীবন তাদেরও কাম্য। আর এর জন্য সমাজের সবার মানসিকতার পরিবর্তন তো দরকার নিশ্চয়ই, কিন্তু সবার আগে দরকার নারীদের মানসিকতার পরিবর্তন, যে পরিবর্তন নিজেকে মানুষ হিসেবে চিনতে শেখাবে, নিজের অধিকার সম্পর্কে সচেতন করতে শেখাবে। প্রতিটি নারীর মাঝে জেগে উঠুক সেই সচেতনতা, এমনই শুভ প্রত্যয়ে শুরু করছি আজকের নারী কণ্ঠ অনুষ্ঠান। শ্রোতা, কথায় বলে কর্মই মানুষকে বড় করে, কর্মই মানুষকে অমর করে। যুগে যুগে নিজ নিজ কাজের মধ্য দিয়ে এমন অনেক নারী পুরুষ এই পৃথিবীর বুকে রেখে গেছেন তাদের অমরত্বের স্বাক্ষর। তাদের কেউ হয়তো ছিলেন বিজ্ঞানী, কেউ ডাক্তার, কেউ উদ্ভাবক, কেউ লেখক, কেউ সাংবাদিক, কেউ বা রাজনৈতিক পথ পরিবর্তনের অগ্রগামী পথিক। তেমনি একজন প্রীতিলতা ওয়াদ্দেদার, যিনি ছিলেন একজন বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী। অনুপ্রেরণাদায়ী নারীর কথা পর্বে আজ শুনব তাঁর জীবনের কথা ইফাত সুলতানার উচ্চারণে।
1: কিছু মানুষের জীবন খুব বেশি দীর্ঘ হয় না, অথচ সেই ছোট্ট জীবনই ইতিহাসের পাতায় রেখে যায় গভীর এক দাগ। সময় পেরিয়ে যায়, প্রজন্ম বদলে যায়, কিন্তু কিছু মানুষের সাহস আর আত্মত্যাগ থেকে যায় আমাদের মনে অনুপ্রেরণা হয়ে। সুপ্রিয় শ্রোতা, জীবনজয়ের গল্পে আজ আমরা শুনব সেই সাহসী নারীর কথা, মাত্র 21 বছর বয়সে যিনি প্রমাণ করেছিলেন স্বাধীনতার স্বপ্ন দেখার কিংবা সেই স্বপ্নের জন্য লড়াই করার নির্দিষ্ট কোনো বয়স নেই। সেই সাহসী নারী হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাসে যার নাম উচ্চারিত হয় গভীর শ্রদ্ধায়। 1911 সালের 5 মে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্ম প্রীতিলতা ওয়াদ্দেদারের। শৈশব থেকেই পড়াশোনায় মেধাবী ছিলেন প্রীতিলতা। চট্টগ্রামের ডক্টর খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষে তিনি ঢাকার ইডেন কলেজে ভর্তি হন। পরে কলকাতার বেথুন কলেজ থেকে দর্শনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনে তার সামনে ছিল একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ, কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ব্রিটিশ শাসনের বাস্তবতা তার চিন্তাভাবনাকে অন্যদিকে নিয়ে যায়। স্বাধীনতার আকাঙ্ক্ষা তার কাছে শুধু একটি রাজনৈতিক ধারণা না থেকে হয়ে ওঠে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটি বিশ্বাস। চট্টগ্রাম তখন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। 1930 সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর বিপ্লবী কর্মকাণ্ড আরও তীব্র হয়ে ওঠে। এই আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন মাস্টারদা সূর্যসেন। তার নেতৃত্বাধীন বিপ্লবী সংগঠনের সঙ্গে প্রীতিলতার যোগাযোগ তৈরি হয় এবং ধীরে ধীরে তিনি সক্রিয়ভাবে যুক্ত হয়ে পড়েন বিপ্লবী কর্মকাণ্ডে। আর এখান থেকেই শুরু হয় তার জীবনের সেই অধ্যায়, যে অধ্যায় তাকে ইতিহাসের পাতায় অমর করে দিয়েছে। প্রথম দিকে বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা, বার্তা পৌঁছে দেওয়া কিংবা বিভিন্ন কাজে সহযোগিতা করার মধ্য দিয়ে তার ভূমিকা শুরু হলেও খুব দ্রুতই তিনি হয়ে ওঠেন একজন সক্রিয় বিপ্লবী। পুরুষতান্ত্রিক সমাজের প্রচলিত ধারণা এবং ব্রিটিশ পুলিশের কঠোর নজরদারি কোনোটিই তাঁকে পিছিয়ে দিতে পারেনি। তিনি বিপ্লবী কর্মকাণ্ডের জন্য প্রশিক্ষণ নেন এবং অস্ত্র ব্যবহারের দক্ষতাও অর্জন করেন। অর্থাৎ স্বাধীনতার আন্দোলনে তিনি শুধু একজন সহযোগী ছিলেন না, প্রয়োজনের মুহূর্তে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মতো একজন বিপ্লবী হিসেবেও নিজেকে প্রস্তুত করেছিলেন। ১৯৩২ সালে সূর্য সেনের নেতৃত্বে পাহাড়তলের ইউরোপীয় ক্লাবে আক্রমণের পরিকল্পনা করা হয়। ব্রিটিশদের সামাজিক আধিপত্য ও বৈষম্যের প্রতীক হয়ে থাকা এই ক্লাবের প্রবেশপথে লেখা ছিল ডগস অ্যান্ড ইন্ডিয়ান্স আর নট অ্যালাউড। এই অপমানজনক কথাটি ছিল ঔপনিবেশিক শাসনের বর্ণবাদী মানসিকতার নির্মম প্রকাশ। এই ক্লাবে আক্রমণের দায়িত্ব দেওয়া হয় প্রীতিলতার নেতৃত্বাধীন একটি বিপ্লবী দলকে। ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর রাতে একজন তরুণীকে সামনে রেখে বিপ্লবীদের একটি দল পাহাড়তলির ইউরোপীয় ক্লাবে আক্রমণ চালায়। অভিযানের সময় প্রীতিলতা গুলিবিদ্ধ হন। তখন তার সামনে ছিল গ্রেপ্তার হওয়ার আশঙ্কা এবং সহযোদ্ধাদের তথ্য ব্রিটিশ পুলিশদের হাতে চলে যাওয়ার ঝুঁকি। কিন্তু তিনি আত্মসমর্পণ করেননি। নিজের কাছে থাকা পটাশিয়াম সায়ানাইড গ্রহণ করে তিনি মৃত্যুকে বেছে নেন। মাত্র ২১ বছর বয়সেই শেষ হয় তাঁর জীবন। তবে এখানেই শেষ হয়ে যায়নি প্রীতিলতার গল্প। তাঁর আত্মত্যাগ দেখিয়ে দিয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে নারীরা শুধু পেছন থেকে সহযোগিতা করেননি, তারা প্রয়োজনে অস্ত্র হাতে নিয়েছেন, অভিযানে নেতৃত্ব দিয়েছেন এবং দেশের স্বাধীনতার জন্য জীবনও দিয়েছেন। প্রীতিলতা চলে গেছেন এক শতাব্দীরও বেশি সময় আগে। যদিও তাঁর বয়স থেমে গেছে ২১, কিন্তু তাঁর কর্মের ব্যাপ্তি সেই ছোট্ট জীবনকে ইতিহাসে অমর করে দিয়েছে। তিনি শুধু ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন বিপ্লবী নন, তিনি বাঙালি নারীর সাহস, আত্মমর্যাদা ও আত্মত্যাগের এক উজ্জ্বল প্রতীক।
0: প্রিয় শ্রোতা, বাংলা কবিতায় ভাষা ও ছন্দের প্রয়োগ বহু কবির হাতে বিভিন্ন রূপে বিকশিত হয়েছে। কেউ ভাষাকে অলংকারে সাজিয়েছেন, কেউ গাঢ় রূপকে ভরিয়ে তুলেছেন, কেউ বা করেছেন ছন্দের জটিল ব্যাকরণ চর্চা। কিন্তু কবি জসিমউদ্দিন এ ধারাকে সম্পূর্ণ ভিন্ন পথে নিয়ে গেছেন। তিনি ভাষাকে করেছেন গ্রামের উঠোনের ধুলোমাটি, রাখালের পাশি আর কুটিরের কথায়। তাঁর কবিতা সহজ ও প্রাণবন্ত। তিনি আড়ম্বর পরিহার করে সরল শব্দে মানুষের জটিল অনুভূতিকে ফুটিয়ে তুলেছেন তাঁর প্রতিটি কবিতায়। আয়োজনে এখন তাঁর লেখা দগ্ধগ্রাম কবিতার আবৃত্তি শুনব সুপ্রভা সেবতীর পরিবেশনায়।
2: এইখানে ছিল কালো গ্রামখানি, আম কাঁঠালের ছায়া, টানিয়া আনিত শীতল বাতাস কত যেন করি মায়া। তাহারি তলায় ঘরগুলি ভরে মমতা মূরতি হয়ে ছিল যে তাহারা ভাই বোন আর বউ ছেলে মেয়ে লয়ে। সুখের স্বপন জড়ায়ে ঘুরায়ে ছিল যে তাদের বেড়ে, আকাশ হইতে আসিত আশিস দেবের ভবন ছেড়ে। গঞ্জের হাটে সওদা বেচিতে বউ যে কহিত কানে, আমার জন্য নয়ানজুরির শাড়ি যেন কিনে আনে। হাটের ফিরতি পিতারে বেড়িয়া ছোট ছোট ছেলে মেয়ে হাসিত নাচিত বিস্কুট আর চিনির পুতুল পেয়ে। গাজির গানের আসর বসিত গায়নের সুর ধরি, যুগ যুগান্ত পার হয়ে কত আসিত কাহিনী পড়ি। কিসে কি হইল, পশ্চিম হতে নরঘাতকেরা আসি, সারা গাঁও ভরি আগুন জ্বালায় হাসিল অট্টহাসি। মারকোল হতে শিশুরে কাড়িয়া কাটিল যে খান খান, পিতার সামনে মেয়েরে কাটিয়া করিল রক্ত স্নান। কে কাহার তরে কাঁদিবে কোথায় যুবকাষ্ঠের গায়, শত সহস্র পড়িল মানুষ ভীষণ খড়গোধায়। শত শিখা মেলি অগ্নি দাহন চাহি আকাশের পানি, হয়তো বা এর ফরিয়াদ করি ঊর্ধ্বে নিঃশ্বাস হানে। আকাশে আজিকে নাহি কোনো পাখি, শুনিল আরো সিতার, দিগন্তে মেলিয়ে ভীষণ রূপ দগ্ধিহে অনিবার। মুহূর্তে সব শেষ হয়ে গেল ভস্মাবশেষ গ্রাম, দাঁড়ায়ে রয়েছে বিষাদ মলিন দগ্ধ দুটি আধপোড়া গ্রাম। ওইখানে ছিল কুলের গাছটি, স্খলিত দগ্ধ শাক, পাড়ার যত না ছেলেমেয়েদের নীরবে পড়িছে ডাক। আর তো তাহারা ফিরে আসিবে না, নাড়িয়া তাহারে ডাল পারিবে না ফল, দস্যু ছেলেরা অবহেলি মারগাল। সিঁদুরে আমের গাছ ছিল হোথা, বছরের শেষ শনি শাখা ভরা আম সিঁদুর পড়িয়া সাজিত বিয়ের কোণে। সে গাছে তো আর ধরিবে না আম, বসেখ মাসের ঝড়ে সে ছেলে মেয়েরা আসিবে না পুনো আম কুড়াবার তরে। সারা গাঁও খানি দগ্ধ শ্মশান, দমকা হাওয়ার ঘায় দীর্ঘ নিঃশ্বাস আকাশে পাতালে ভস্মে উড়িয়া যায়।
0: আপনারা শুনছেন নারীদের জন্য ম্যাগাজিনের অনুষ্ঠান নারী কণ্ঠ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, সাফল্য শুধু অর্থ, ক্ষমতা, শক্তি বা খ্যাতির নাম নয়। সাফল্য হচ্ছে জীবনের এমন এক অবস্থান যেখানে পৌঁছে আপনার মনে হবে আপনার বেঁচে থাকাটা সার্থক হয়েছে, মনে হবে নিজের মেধার কিছুটা হলেও স্ফুরণ ঘটাতে পেরেছেন, নিজের এবং মানুষের জন্য কিছু হলেও কল্যাণ করতে পেরেছেন। আর এভাবে নিজেদের মেধার বিকাশ ঘটিয়ে অনেকেই সেই সফলতার দেখা পেয়েছেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে এমন সফল নারীদের নিয়ে আয়োজন আমি নারী আমি পারি আমাদের এবারের নিবেদন। আজকের এ পর্বের অতিথির সাথে কথোপকথনে আছেন নাসরিন রহমান।

0: সফল উদ্যোক্তাদের নিয়ে এ পর্বে আজ আমাদের অতিথি ডাক্তার নাফি ইসলাম। পেশায় চিকিৎসক হওয়া সত্ত্বেও কিভাবে উদ্যোক্তা হয়ে উঠলেন সে সম্পর্কে জানব আজ তার কাছ থেকে।
1: আমি কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট হিসাবে কর্মরত আছি, পাশাপাশি একটা উদ্যোগ আছে, এটি হচ্ছে একটি মডেস্ট ফ্যাশন ব্র্যান্ড। দ্যাট মিন্স হচ্ছে আমরা মেয়েদের মডেস্ট যে অ্যাটায়ারগুলো আছে, যেমন হিজাব, আবায়া বা এই টাইপের যে আইটেমসগুলো আছে সেটা নিয়ে কাজ করি, এবং আমার দুটো শোরুম আছে। এভাবেই আমার এটাই হচ্ছে উদ্যোগ,
0: উদ্যোক্তা হয়ে ওঠা। চিকিৎসার মতো একটা মহৎ পেশায় থাকার পরও আপনি একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বা স্বাদ অবশ্যই আপনার মনের নিভৃতি ছিল, তো সেটা কখন অনুভব করলেন আর কখন উদ্যোক্তা হতে চাইলেন?
1: আমি কখনোই আসলে বিজনেস নিয়ে বা উদ্যোক্তা হব এটা আসলে আমার শুরু থেকে স্বপ্ন ছিল না। শুরু থেকে আমি যেটা চিন্তা করতাম, যখন আমি স্কুলে ছিলাম, বাবা মার এক্সপেকটেশন ছিল যে অবশ্যই চিকিৎসক, সেখান থেকে মায়ের স্বপ্ন পূরণ করতে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলাম এবং জাতীয় মেধা তালিকায় আমি 156তম ছিলাম এবং ঢাকা মেডিকেলে হচ্ছে আমি আমার MBBS কমপ্লিট করেছি। তো আমি যে বছর MBBS কমপ্লিট করে বের হয়েছি তখন খুবই এক্সাইটেড ছিলাম এই ব্যাপারে, কিন্তু ওই সময়ে হঠাৎ করে যখন করোনা শুরু হলো এবং লকডাউন স্টার্ট হয়ে গেল, আমার অনুপ্রেরণা বলেন বা আমার যে স্পৃহা ছিল হঠাৎ করে কিন্তু সেটা শেষ হয়ে গেল লকডাউন হওয়ার জন্য। এবং ইন দ্য মিনটাইম তখন আমার বিয়ে হলো, এবং সবকিছু মিলিয়ে আমার যে একটা স্বপ্ন ছিল যে আমি চিকিৎসক হয়ে আমি সেবার পথে চলে যাব, সেটা হচ্ছে আসলে শুরু করার আগেই কিন্তু হঠাৎ করে বাধাগ্রস্ত হলাম। এবং একই সাথে আমার মেন্টাল হেলথ থেকেও আসলে বেশি ইম্প্যাক্টেড হয়েছে আমার হাজব্যান্ডের মেন্টাল হেলথ, এবং উনি তখন চাকরি থেকে বের হয়ে গেলেন এবং আমরা দুজনে কিন্তু বাসায় বসে পড়লাম। চারপাশের পরিস্থিতি, মানসিক অবস্থা, কোনো কিছু নিয়ে কিন্তু আমরা কোনো কাজের আগ্রহ বা উদ্দীপনা কিছুই পাচ্ছিলাম না। তখন আমরা যেটা চিন্তা করলাম যে আমরা অন্য কিছু একটা স্টার্ট করি, যেহেতু আমরা আমাদের নিজেদের যে পেশা, যেমন আমার হাজব্যান্ড ব্যাংকার, আমি একজন ডক্টর, আমরা আমাদের নিজেদের পেশায় কিন্তু আর আগ্রহ পাচ্ছিলাম না। আমরা হঠাৎ করে আমাদের লাইন থেকে আমরা ডিস্ট্রাক্টেড হয়ে গিয়েছি, কাজের আগ্রহটা হারিয়ে গিয়েছে, সেটাকে আমরা আবার ফেরত নিয়ে আসি। আমরা চাচ্ছিলাম যে কিছু একটা নিয়ে ব্যস্ত থাকি। আমার আসলে ছোটবেলা থেকেই আঁকাআঁকি, ডিজাইনিং এগুলোর প্রতি অনেক আগ্রহ ছিল। সো তখনই আমার যেটা মনে হলো যে আচ্ছা, আমি আমার যে অ্যাটায়ার্সগুলো পরি বা আমি যে পোশাকগুলো পরছি সেটা আমার আশপাশের আমার বন্ধু মহল বলেন বা আমার কলিগস বলেন, তারা খুব পছন্দ করছে। সো আমি এটা নিয়ে কাজ করা শুরু করি, একটা পোশাকের ডিজাইন কেমন হবে, কোন কালারের সাথে কোন কালারটা ভালো লাগবে, কোনটা কন্ট্রাস্ট হবে, এই আইডিয়াটা আসলে আমার ভেতর আগে থেকে ছিল এবং ওটা না থাকলে কিন্তু আসলে আমি আলটিমেটলি ডিজাইনিংটা করতে পারতাম না।
0: সেটাই পরবর্তীতে উদ্যোক্তা হবার যে উদ্যোগটা আপনি নিলেন সেখানে কাজে এসেছে।
1: অবশ্যই সেখানে অনেক কাজে এসেছে, বিকজ আমি যা পড়ছি এটা নেসেসারিলি যে আমার কাস্টমারদের পছন্দ হবে ব্যাপারটা কিন্তু এরকম না, কারণ আমার রুচির সাথে আপনার রুচি নাই মিলতে পারে। আমি যেভাবে চিন্তা করেছি যে আমি যেহেতু আঁকতে পারি, আমি কালারের ব্যাপারগুলো বুঝতে পারি, সো দ্যাট সবার ভালো লাগতে পারে, বা একটা জেনারেল যারা যারা আছেন আমাদের বাংলাদেশে বিভিন্ন টাইপের মানুষ আছেন, কোনভাবে ভালো লাগবে এটা চিন্তা করে কিন্তু আমি তখন ডিজাইনিংটা শুরু করেছিলাম, এবং এই ব্যাপারে আমাকে অবশ্যই আমার আঁকাআঁকির যে স্কিলটা ছিল সেটা অনেক হেল্প করেছে।
0: এই যে পোশাক তৈরির উদ্যোগ, তার সাথে তো অনেক কর্মী নিশ্চয়ই জড়িত আছে, তারা কিভাবে জড়িত হলো এবং তাদের সংখ্যা কেমন, তারা কিভাবে উপকৃত হচ্ছে?
1: শুরুতে আসলে আমার উদ্যোগের কর্মচারী হিসাবে শুধু আমি এবং আমার হাজব্যান্ডে ছিলাম, আমরা দুজনই ছিলাম। তো পরবর্তীতে যখন আমাদের চাহিদার সাথে সাথে আমাদের প্রোডাকশন বাড়তে শুরু করলো এবং কাস্টমার্স আমাদের আশপাশে সবাই খুব পছন্দ করছিলেন, তো তখন সেটা চিন্তা করে আমরা খুব ছোট একটা ফ্যাক্টরি সেট আপ করলাম এবং আমরা ফ্যাব্রিক ইম্পোর্টারদের কাছ থেকে নিয়ে নিজেরা ইনহাউস প্রোডাকশনে চলে গেলাম, এবং প্রথম দিকে খুব অল্প সংখ্যক কর্মচারী ছিলেন। এখন আলহামদুলিল্লাহ আমাদের এখানে অ্যারাউন্ড 50 মতো কর্মচারী আছেন।
0: প্রত্যেক কাজের একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকে, তাহলে এই যে এখন আপনার যে আত্মতৃপ্তিটা সেটা আপনি কতদূর পর্যন্ত দেখতে চান, কিভাবে দেখতে চান?
1: আমি একটু ডিফারেন্ট ভাবেই দেখি, আমার আত্মতৃপ্তিটা এখন এভাবে কাজ করে যে আরো দিন দিন আরো গ্রো করতে থাকে এবং আরো আরো বেশি মানুষের কর্মসংস্থান যাতে হয়, স্পেশালি আমি বলবো মেয়েদের কর্মসংস্থান।
0: আমাদের অগণিত নারী শ্রোতা, যাদের মধ্যে অনেকেই ক্ষুদ্র উদ্যোক্তা, কেউ কেউ সফল উদ্যোক্তা, তাদের জন্য কি আপনার কোনো পরামর্শ আছে?
1: নারী উদ্যোক্তা যারা আছেন এবং যারা ইন ফিউচারে যারা নারী উদ্যোক্তা হিসাবে আসতে চান, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, কখনো এ ব্যাপারটা চিন্তা করা যাবে না যে আমি নারী আমি পারবো না, আমি নারী আমি সব কিছু পারবো। সবসময় এই ব্যাপারটা মাথায় আনতে হবে যে যেহেতু আমি নারী এবং আমরাই সব কিছু করতে পারবো ইনশাল্লাহ, এই ব্যাপারটা বা এই ফিলিংসটা বা সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডেডিকেশনটা যে কোনো কাজের প্রতি। আপনি পড়াশুনো করছেন, আপনি চাকরি করছেন, আপনি বিজনেস করছেন, আপনার কাজের প্রতি যখন আপনি 100% ডেডিকেটেড থাকবেন এবং আপনার সফলতাটাকেও অনেক বাড়িয়ে দিবে।
0: প্রত্যেক কাজেই নানা ধরনের বাধার সম্মুখীন হতে হয়, শুধু নারী বলে নয় প্রতিটি মানুষকেই। এই উদ্যোক্তা জীবনে সে ধরনের কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন কিনা বা হয়ে থাকলে সেটার মোকাবেলা কিভাবে করলেন?
1: আসলে আল্লাহর অশেষ রহমতে আমার উদ্যোক্তা জীবনে আমাকে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়নি, এবং অবশ্যই কেন হতে হয়নি সেটাও বলছি। আমার যেহেতু প্রথম থেকে আমি একা কাজটা না করে আমি একটা টিম হিসাবে কাজ করার চেষ্টা করেছি, তো সেক্ষেত্রে আমাদের যেগুলো ছোটখাটো সমস্যা ছিল, যেমন আমার অনলাইন ডেলিভারি সেক্টর বা আমার এখানে যারা অনলাইনে রিপ্লাই করছে মডারেটর আছে অনেক, এরপর হচ্ছে ডেলিভারি সেকশন আছে, এগুলো নিয়ে ছোটখাটো প্রতিবন্ধকতা অবশ্যই ছিল। বাট যখন আমরা সম্মিলিতভাবে কাজটা করতে পেরেছি এবং তখন কিন্তু আসলে প্রতিবন্ধকতাগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু আসলে কোনো কাজে কোনো ব্যাঘাত ঘটায়নি।
0: এই বেতারে আসা এবং শ্রোতাদের সাথে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করে নেয়ার এই অভিজ্ঞতাটা কেমন অনুভব করছেন আপনি?
1: প্রথমত হচ্ছে আমি বাংলাদেশ বেতারে কখনো আমাকে এখান থেকে ইনভাইট করা হবে এবং আমি যে আমার কথাগুলো আমার উদ্যোক্তা জীবন আমার চিকিৎসা জীবনের কথাগুলো বলতে পারবো এটা আসলে আমি কখনোই চিন্তা করিনি। তো এখানে আসতে পেরে আমি আসলে অনেক সম্মানিত বোধ করছি এবং অনেক গর্ববোধ করছি। আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ এবং আপনাদের প্রতি অনেক অনেক অনেক ভালোবাসা।
0: আপনার প্রতিও অনেক অনেক কৃতজ্ঞতা এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের স্টুডিওতে এসে আমাদের সময় দেবার জন্য।

শ্রোতা, হাজার বছরের বাংলা গানের ইতিহাসে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এক বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। প্রকৃতি, প্রেম, দ্রোহ, বিপ্লব সবকিছুই তিনি তাঁর গানে স্থান দিয়েছেন। আয়োজনে এবার শুনব নজরুলেরই গান, শিল্পী শবনম মুশতারী।

শ্রোতা, গানের সুরে সুরে চলে এসেছি আয়োজনের একেবারে শেষ প্রান্তে। তবে শেষ কথায় যাওয়ার আগে বলতে চাই, আসুন নারী হিসেবে নিজেকে মূল্যায়ন করতে শিখি, নিজেদের ইচ্ছা শক্তিকে দৃঢ় করে তুলি, ভালো কাজের মধ্য দিয়ে জীবনকে আরো সুন্দর ও সার্থক করে তুলি। এমনই আহ্বানে শেষ কথায় জানিয়ে যাই, আজকের নারী কণ্ঠ অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী, সম্পাদনায় মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, এবং নারী কণ্ঠ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফাতেমাতুজ জোহরা।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন আমার গানের মালা শুনবেন। প্রথমেই শুনবেন বিজন চন্দ্র মিস্ত্রির কণ্ঠে একটি নজরুল সঙ্গীত।

0: প্রতিটি সূর্যাস্ত আশায় এবং সম্ভাবনায় ভরা একটি নতুন ভোরের প্রতিশ্রুতি নিয়ে আসে। কবি নজরুল।
1: নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন শুনছেন আমার গানের মালা। এবারে শিল্পী তানজিনা করিম স্বরলিপি।

0: ভালোবাসাকে যে জীবনে অপমান করে সে জীবনে আর কখনোই ভালোবাসা পায় না। কাজী নজরুল ইসলাম।
1: আমার গানের মালা অনুষ্ঠানে এবারে শুনবেন মোহাম্মদ ইয়াকুব আলী খানের কণ্ঠে গান।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন আমার গানের মালা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিলা পারভিন। প্রধানমন্ত্রী তারেক রহমান গুম খুনের শিকার এবং জুলাই শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই নিয়োগপত্র তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আত্মস্বর্গকারী শহীদদের দেশ ও জাতি নিয়ে যে প্রত্যাশা ছিল তা বাস্তবায়নে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে সরকার। শহীদ পরিবারের আত্মত্যাগকে বর্তমান সরকারের উৎসাহ উদ্দীপনা ও শক্তির উৎস হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, সরকার সবসময় তাদের পাশে থাকবে। বিশ্বের অন্যান্য স্থানের মতো আগামীকাল দেশেও পালিত হবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য ভিকটিম ফার্স্ট অ্যাকশন নাও। এবছর ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পার্সন ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স শীর্ষক সনদ প্রণয়নের 20তম বার্ষিকী পালিত হবে। দিবসটি উপলক্ষে সরকার ও বিভিন্ন মানবাধিকার সংস্থা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এদিকে দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আগামীকাল রাজধানী শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে।

0: বলেন, মাদক ও চোরা কারবারি বন্ধে দেশজুড়ে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে যাতে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি আজ রাজধানীতে এশিয়াটিক সোসাইটি ফর বাংলাদেশ এআই গভর্নেন্স সামার স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান। প্রধান বিচারপতি বলেন, এআই দিয়ে রায় লেখা উচিত নয়, কেননা এতে রায়ের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হতে পারে। এ সময় তিনি এআই ব্যবহারে একটি আইনগত কাঠামো তৈরির উপর গুরুত্ব আরোপ করেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘের বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে তার পরিচয়পত্র পেশ করেন। আইরিন খান 2020 সাল থেকে মতামত ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার সুরক্ষা ও প্রসার বিষয়ক জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে 2001 সাল থেকে 2009 সাল পর্যন্ত তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রথম নারী মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। নেপালে প্রলয়ঙ্কারী বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে অন্তত 626 জন দাঁড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, নেপালে 517 জন বিদেশি সহ এখন পর্যন্ত 2426 জন নিখোঁজ রয়েছে। এদিকে তিব্বতে অন্তত 7 জন নিহত হয়েছে এবং 554 জন নিখোঁজ রয়েছে। উদ্ধারকর্মীরা তিব্বতে আটকে পড়া 555 জন পর্যটককে উদ্ধার করেছেন। চীনের সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্যোগ প্রবণ এলাকা থেকে 499 জন স্থানীয় বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। রেডক্রস নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য 31 মিলিয়ন মার্কিন ডলার সাহায্যের জরুরি আবেদন জানিয়েছে। খেলার খবর ক্রিকেট। আজ দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্টে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত শ্রীলঙ্কার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8:30 ম্যাচটি শুরু হবে। এদিকে বাংলাদেশ নারী দল আগামী সোমবার ইন্দোনেশিয়ার বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে। এই ম্যাচটিও বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: দিস ইজ বাংলাদেশ বেতার ঢাকা। ইউ আর টিউন টু ওয়ার্ল্ড মিউজিক।

বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ। গ্রন্থনা উপস্থাপনায় মহিউদ্দিন তাহের।

0: সাহিত্য মানুষের মনের দর্পণ, সাহিত্য জীবনের কথা বলে, আর জীবন সাহিত্যের রসদ যোগায়। যে জাতির সাহিত্য যত সমৃদ্ধ, সে জাতির আত্মপরিচয় তত গভীর। গুরুজনেরা বলেন, জীবনের সত্য, জীবনাতীতের সত্য মানুষের আবেগ ও মননের মাধ্যমে ভাষার সৌন্দর্যে মণ্ডিত হয়ে সাহিত্যে উদ্ভাসিত হয়। সত্য যখন শব্দশিল্পের পরশে সুন্দর হয়ে প্রকাশিত হয়, তখন তা যুগ যুগ ধরে সংবেদনশীল হয়ে মানুষের মনে রসাবেদন সৃষ্টি করে। আর মানব মনে এই ধরনের পবিত্র আনন্দ সৃষ্টি করাটাই সাহিত্যের প্রধান কাজ। প্রিয় শ্রোতা বন্ধু, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকার নিয়মিত সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গে। অন্যান্য দিনের মতোই আজ আমরা সাহিত্য প্রসঙ্গের পসরা সাজিয়েছি প্রবন্ধ, স্বরচিত কবিতা পাঠ, কবি পরিচিতি এবং গ্রন্থ পরিচিতি দিয়ে। সাহিত্যকে অবশ্যই শিল্প সুষমামণ্ডিত এবং রসোত্তীর্ণ হতে হয়। অলঙ্কারের রূপসজ্জায় সুসজ্জিত এবং রুচিবোধ ও নৈতিকতাবোধে উত্তীর্ণ হতে হয়। জীবনকে নিয়েই তার বসতি, জীবনকে নিয়েই তার পথচলা, অনিবার্য দ্রোহ ও প্রাজ্ঞতায়। যে সাহিত্য জীবনের কথা, দ্রোহের কথা, অনিবার্যতার কথা, প্রতিবাদের কথা বলে না, সে সাহিত্য কখনোই প্রকৃত সাহিত্যের মর্যাদা পায় না। নজরুল কাব্যে আমরা তার উৎকৃষ্ট প্রমাণ পাই, বিশেষ করে তার তারুণ্যের দৃপ্ততায়। বন্ধুরা, শুরুতেই শুনবেন প্রবন্ধ নজরুল কাব্যে তারুণ্যের জয়গান, রচনা ও পাঠে জাকির আবু জাফর।
1: কাজী নজরুল ইসলাম, তিনি আমাদের জাতীয় কবি, আমাদের ঐতিহ্যের কবি, আমাদের চেতনা ও চৈতন্যের কবি, আমাদের চিরতারুণ্যের কবি। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 সালের 24 মে। শৈশবেই হারান পিতাকে, কিশোর বয়সে শুরু হয় জীবন সংগ্রাম, তার কাঁধে এসে পড়ে সংসারের ভার, শুরু করলেন মক্তবের শিক্ষকতা, সেই সাথে মসজিদের ইমামতি, একসময় যোগ দিলেন লেটুর দলে। লেটুর দলের জন্য শুরু হলো গান রচনা। অবস্থাটি এমন হলো, যে দলে নজরুল থাকেন সে দলে বিজয়ী, ফলে লেটুর দলে নজরুল ছিলেন বিস্ময়। নজরুল জীবনের আরেকটি বিস্ময়, আসানসোলের রুটির দোকানে চাকরি। কবিতার ইতিহাসে কোনো কবির জীবনে এমন অদ্ভুত ঘটনার ঘনঘটা কমই দেখা যায়। এমনই সংগ্রামই ছিল নজরুলের জীবন। এত সব সমস্যার পাহাড় ডেঙিয়ে মাঝে মাঝে ছেদ পড়লেও লেগেছিলেন লেখাপড়ায়। ছাত্র হিসেবে ছিলেন তুখোড়, ভাষা জ্ঞানে সমৃদ্ধ হলেন, মাতৃভাষায় ঋদ্ধ হলেন তো বটে। শিখলেন ইংরেজি, ফার্সি, আরবি, হিন্দি, উর্দু সহ 7-8টি ভাষা। মাত্র 16 বছর বয়সে যোগ দিলেন প্রথম বিশ্বযুদ্ধে। এখানেও তিনি উদ্ভাসিত হলেন নিজস্ব যোগ্যতায়, উত্তীর্ণ হলেন হাবিলদার পদবীতে। হাবিলদার নজরুল একসময় ফিরে এলেন নিজ দেশে, শুরু হলো তার কবিতার বিপ্লব। পুরো দমে হয়ে গেলেন কলম যোদ্ধা, একের পর এক লিখছেন তুখোড় কবিতা। অন্যায়ের বিরুদ্ধে, অসুন্দরের বিরুদ্ধে, অবিচার ও বেইনসাফের বিরুদ্ধে গর্জে উঠল তার কলম। যেখানে মানুষ নিষ্পেষিত, যেখানে অবহেলিত এবং যেখানে অপমানিত, সেখানেই প্রতিবাদী হয়ে উঠলেন নজরুল। সেখানেই তিনি চালালেন শব্দের হাতুড়ি। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, এই মন্ত্রে উজ্জীবিত তিনি। এভাবেই 1921 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে লিখে ফেললেন জীবনের শ্রেষ্ঠ এবং পৃথিবী বিখ্যাত কবিতা বিদ্রোহী। কবিতাটি প্রথম ছাপা হল সাপ্তাহিক বিসলি পত্রিকায়। ছাপা হল তো আর যায় কোথায়, পথে ঘাটে, আড্ডায়, আসরে, জলসায় ছড়িয়ে পড়ল বিদ্রোহী কবিতার বিষয়। তাঁর কবিতা গ্রন্থের নামগুলো শুনলেই বোঝা যায় তিনি কতটা বিদ্রোহী এবং প্রতিবাদী। যেমন অগ্নিবীণা, বিষের বাঁশি, ফণী মনসা, প্রলয়শিখা, মৃত্যু ক্ষুধা, ঝড়, সাম্যবাদী ইত্যাদি। গানের জগতেও এক বিস্ময়কর নাম নজরুল। কল্পনার যত রকম ফের আছে তার সব রকম ছাড়িয়ে লিখেছেন গান। যেমন তার বাণী তেমনই তার সুর। কবিতার মতো গানেও আছে তারুণ্যের তুফান। যেমন কারারই লৌহ কপাট ভেঙে ফেলে কর্রে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। অথবা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা। এরকম অসংখ্য তারুণ্যের বাণী গানে কবিতায় ছড়িয়ে আছে নজরুল রচনায়। তারুণ্যের জয়গানে মুখর ছিলেন তিনি। লিখলেন থাকব না কো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। কিংবা আকাশ ফুঁড়ে উঠব আমি নামব আমি পাতাল ফুঁড়ে বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোই পুরে। আরও একটি কবিতার শেষাংশের কথা বলা যায়। আমরা যদি না জাগে মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। নজরুলের কবিতায় তারুণ্যের জয়গান জোয়ারের মতো প্রবল। যেমন আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ। কিংবা আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ভীতু পল্লী বালার আঁচর কাচলে নিচোর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূর্বী হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া। তিনি লিখেছেন বড়দের জন্য, লিখেছেন ছোটদের জন্য, লিখেছেন হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের জন্য। নজরুলের মতো অসাম্প্রদায়িক কবি দ্বিতীয়টি দেখা যায় না। তার রচনা এই জাতিকে উজ্জীবিত করবে চিরকাল।
0: চমৎকার প্রবন্ধটি উপস্থাপন করবার জন্য জাকির আবু জাফরকে বিশেষ ধন্যবাদ। কবিতা মানুষের মনের এমন এক শিল্প ভাষা যেখানে অল্প শব্দে অসীম অনুভূতির প্রকাশ ঘটে। কবি তাঁর ব্যক্তিগত আনন্দ বেদনা প্রেম বিরহ স্বপ্ন হতাশা এবং জীবন অভিজ্ঞতাকে এমনভাবে প্রকাশ করেন যে তা ধীরে ধীরে সকল মানুষের অনুভূতির অংশ হয়ে ওঠে। তাই প্রকৃত কবিতা কোনো নির্দিষ্ট সময় বা ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না। সময়ের সীমানা অতিক্রম করে তা মানুষের হৃদয়ে বেঁচে থাকে। কবিতা কখনো সৌন্দর্যের গান, কখনো প্রতিবাদের ভাষা, কখনো প্রেমের প্রকাশ, আবার কখনো মানুষের মুক্তির স্বপ্ন। বন্ধুরা, এ পর্যায়ে নিবেদিত হচ্ছে স্বরচিত কবিতা পাঠ পর্ব। প্রথমেই স্বরচিত কবিতা পাঠ করবেন কবি অদ্বৈত মারুত।
2: কাশফুলের দোলা। শরতের দিন মানে আলো ডোবা এক পৃথিবী, শব্দহীন একা, আর বাতাস যেন গোপনে গান গায়। নিঃশব্দে কাশফুল দুলে ওঠে, শুধু চায় পাশে দাঁড়াতে তোমার ঘুরে যাওয়ার মতো। আকাশ এত নীল যেন ধুয়ে দিয়েছে কেউ, সাদা মেঘগুলো মনে হয় গোধূলির চিঠি, পাঠানো হয়নি তবু হারিয়ে যায় না অক্ষর। পাখি উড়ে যায় পশ্চিমে, পাখায় মিশে থাকে ফেলে আসা দুপুরের ঘ্রাণ। তুমি না তাকালে মনে হয় এভাবে ওরায় কোনো এক পুরনো বিদায় গুমরে কাঁদে। শিউলি ঝরে পড়ছে নিভে যাওয়া প্রদীপের মতো নিঃশব্দে, কেউ কুড়ায় না কেউ কাঁদে না, ফুলটাই শরতের নরম আকাশ হয়ে শুধু পড়ে থাকে। শহরেও কখনো কখনো শরৎ এসে বসে, রিকশার টুংটাং শব্দে চাকা ঘুরিয়ে উঠে বলে সময় থেমে নেই, তবু কিছুদিন থেমে থাকা ভালো। তুমি কি জানো এই ঋতুর বুকের ভেতর একটা অপূর্ণ প্রেম লুকিয়ে থাকে, কিন্তু সে কিছু বলে না। একটু নীরবতা দাও, শুধু নিঃশ্বাসের শব্দ থাকুক, কবিতার শেষটুকু বাতাসে গলতে থাকুক।
0: অসংখ্য ধন্যবাদ কবি অদ্বৈত মারুতকে তার সুন্দর কবিতাটি উপহার দেওয়ার জন্য। এবারে কবিতা শোনাতে আসছেন কবি শাহিন চৌধুরী।
3: তুমি আমার, তুমি আমার তপ্ত দুপুর, ফাগুন হাওয়া মধ্যরাতের গান গাওয়া, জীবন যাপন এমনি করে কাটে যদি, নেই কো চাওয়া নেই কো পাওয়া। তুমি আমার ভোরের পাখি, প্রতি রাতেই স্বপ্ন দেখি, ঘুম ভেঙে তাই তোমায় খুঁজি, এই তো বুঝি এলে তুমি আমার দ্বারে ত্রস্ত পায়ে। তুমি আমার রঙিন জামা, সারা জীবনের কুড়িয়ে পাওয়া, সুখের বাসি তাই তো হাসি, কারণ ছাড়া নেই কো মানা, কলম তুলি চালাই আমি আপন মনে। তুমি আমার রেলগাড়িটা, আঁকাবাঁকা চলে বে সাপের মতন, চারিপাশে চেয়ে থাকি আমি তো তাই অলসক্ষণে সুদূর পানে। তুমি আমার খেলার সাথী, সকাল বিকাল বেঁধে রাখি রঙিন খামে, আর শীতে মোর দেখি ছবি, ভাবনাবিহীন চলতে থাকি। তুমি আমার আতখানা চাঁদ, আধার রাতের পথের সাথী, বিহান বেলা চা পেয়ালা চুমুক দিয়ে মরতে গিয়েও বেঁচে থাকি। তুমি আমার বাসন্তী রং, ভালোবাসার দুঃখ হরণ, হৃদয় খুঁড়ে রক্ত দিয়ে ছবি আঁকি, হয় না কোশেষ দুটি আঁকা, তাই তো জীবন কাটে শুধু বৃথা কাজে।
0: ধন্যবাদ কবি শাহিন চৌধুরী সুন্দর কবিতাটি উপস্থাপন করার জন্য। এবার আমরা শেষ কবিতাটি শুনব কবি জামশেদ ওয়াজেদের কণ্ঠে।
4: চাঁদ ঘুমানো ভরা নদী, সূর্যমুখী রোদের জলে করছি স্নান, কদম সাদা সন্ধ্যা তারার যত্ন করে, দুপুরগুলো তপ্ত যেমন তেমন রাগী, পোড়াচ্ছে আজ খুব করে তো তোমার গাহন, বৃষ্টি নামুক এই আষাঢ়ি মেঘের বাহন, হলুদ কদম কষ্ট বুকে আবার জাগি, সূর্য ঢাকা ফালি ফালি মেঘের কিনার, বৃষ্টি নামে ঝরছে যেন মিষ্টিগুড়ি, কৃষ্ণচূড়ার মূল্য কি হয় কয়েক দিনার, গুচ্ছ রোদের ভেতর হেঁটে হালকা পুরি, বর্ষা মাখা স্বপ্ন যখন হাতের মুঠোয়, তখন কেবল কিনছি আলো আকাশ হতে, আশৈশবের অনেক স্মৃতি ধুলোয় লুটোয় বিবর্তনের তুলসী দোয়ায় কোনো মতে।
0: নিজের লেখা কবিতাটি উপস্থাপন করবার জন্য কবিকে বিশেষ ধন্যবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে, শুনছেন নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ। সুকান্ত ভট্টাচার্যের কবি প্রতিভার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তিনি কবিতাকে বাস্তব জীবন ও মানুষের সংগ্রামের সঙ্গে যুক্ত করেছিলেন। বন্ধুরা, এখন সৃষ্টির গল্প পর্বে শুনবেন কবি সুকান্ত ভট্টাচার্যের গল্প, রচনা ও পাঠে নাসরিন রহমান।
5: সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছাড়খার, তবু মাথানো আবার নয়। কবি সুকান্ত ভট্টাচার্য রচিত দুর্মর কবিতার এই পংক্তি জানান দেয় দেশের মানুষের প্রত্যয়। তার সৃজিত কবিতা সম্ভারে মানবিক অধিকার, পরাধীনতার শৃঙ্খল মুক্তি, বৈষম্য মুক্তির বাণী সুস্পষ্ট। কবিতায় তার স্বকীয় চিন্তনের প্রকাশ বাংলা কাব্য সাহিত্যে স্বতন্ত্র ধারারূপে আবির্ভূত হয়েছিল। 1947 সালের 13ই মে যক্ষা রোগে আক্রান্ত কবি সুকান্ত ভট্টাচার্যের জীবন অবসান হয়। পাঠক মহলে তিনি কিশোর কবিরূপে পরিচিতি লাভ করেন। তিনি ছাড়পত্র কবিতায় এই বিশ্বকে নবজাতক শিশুর জন্য বাসযোগ্য করে যাবার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছিলেন। স্বল্প আয়ুর জীবনে তার তারুণ্যের অনুভব 18 বছর কবিতায় দীপিত। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নাই মাথা তুলবার ঝুঁকি, 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দায় জিউকি। তারুণ্যের সাহসিকতা আর ঝুঁকি গ্রহণের আগ্রহ প্রসঙ্গে কবির অনুভব আজও প্রাসঙ্গিক। কবি সুকান্ত ভট্টাচার্য তার যাপিত জীবনে প্রত্যক্ষ করেছিলেন উপনিবেশিক পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ নিজ দেশের মানুষের দুঃখ দুর্দশা বৈষম্য নিপীড়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে পৃথিবীময় মানবিক বিপর্যয় আর এই একই সাথে নিজ দেশে ৪৩-এর দুর্ভিক্ষে বুভুক্ষা মানুষের মৃত্যু, এসব বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন লক্ষণীয় তার রচিত হে মহাজীবন অথবা প্রিয়তমাশু কবিতায়। অতি ক্ষুদ্রের মাঝে পুঞ্জীভূত বৃহৎ শক্তিকে রূপক করে রচিত কবিতা দেশলাই কাঠি, মেহনতি মানুষকে প্রতীক করে রচিত অন্যতম পাঠক প্রিয় কবিতা রানার। অবিভক্ত বাংলার কলকাতায় ১৯২৬ সালের ১৫ আগস্ট মামার বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পৈতৃক বাড়ি ছিল তৎকালীন পূর্ববঙ্গের ফরিদপুরে, বর্তমান গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে। কবির পিতার নাম নিবারণ ভট্টাচার্য, মাতা সুনীতি দেবী। কলকাতার কমলা বিদ্যামন্দিরে তার শিক্ষা জীবনের সূচনা হয় এবং ১৯৪৫ সালে বেলঘাটা দেশবন্ধু হাই স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করেন। বাচিক শিল্পে কবি আগ্রহী ছিলেন এবং তিনি আকাশবাণী থেকে প্রচারিত গল্প দাদুর আসরে অংশগ্রহণ করতেন। সুকান্ত ভট্টাচার্য সৃজিত সাহিত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য হল ছড়ার বই মিঠে কড়া, কাব্যগ্রন্থ ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, গল্পগ্রন্থ হরতাল, সঙ্গীত গ্রন্থ গীতিগুচ্ছ, গীতিনাট্য অভিযান সূর্য প্রণাম এবং চিঠিপত্র সংকলন পত্রগুচ্ছ। সমালোচক অভিমত, সুকান্ত ভট্টাচার্য রচিত ছন্দ ও আবৃত্তি প্রবন্ধটি বাংলা ছন্দের তাত্ত্বিক ও প্রায়োগিক দক্ষতার পরিচয় বহন করে। পাঠক মহলে কিশোর কবি নামে পরিচিত হলেও তিনি যেমন তারুণ্যের কবি, তেমনি মানবতাবাদী স্বাধীনতা কামী কবি। এমনই প্রেক্ষিত বিবেচনায় বৈষম্যমুক্ত আদর্শের স্বপ্নদর্শী জনমানুষের কবি সুকান্ত ভট্টাচার্য।
0: বন্ধুরা শুনছেন নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস কবি শুধু একটি ব্যক্তির গল্প নয়, এটি এক বিশেষ সময়ের লোকসংস্কৃতি সমাজ জীবনের দলিল হিসেবেও গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় চরিত্র নিতাই একজন সহজ সরল দরিদ্র ও নিম্নবর্গীয় মানুষ, যে ধীরে ধীরে কবিয়াল হিসেবে নিজের প্রতিভার বিকাশ ঘটায়। তাঁর জীবনের সঙ্গে জড়িয়ে আছে প্রেম, দুঃখ, অপমান, সামাজিক বাস্তবতা এবং শিল্পী হয়ে ওঠার সংগ্রাম। কবি উপন্যাসে প্রেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিতাইয়ের প্রেম তার কবিসত্তাকে গভীর করে তোলে। প্রিয় বন্ধুরা, শুনবেন আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন গ্রন্থ আলোচনা, কবি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত কালজয়ী উপন্যাস। রচনা ও পাঠে অধ্যাপক আহমেদ রেজা।
6: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা কবি শীর্ষক উপন্যাসটি বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। এই মহান লেখক ১৯৭১ সালে পরলোক গমন করেন, কিন্তু যত দিন গেছে তারাশঙ্করের খ্যাতি ও পাঠকপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে তার লেখা কবি উপন্যাসটি আরও বেশি মনোযোগ আকর্ষণ করেছে সকলের। এযাবৎ এই উপন্যাসটি বহুবার মুদ্রিত ও প্রকাশিত হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে এই উপন্যাসটি অন্তর্ভুক্ত হয়েছে, আর এই উপন্যাস লেখককে আকাশসম জনপ্রিয়তা এনে দিয়েছে। তারাশঙ্কর নিজে জমিদার বংশের সন্তান হলেও কবি উপন্যাসে সমাজের প্রান্তিক মানুষের জীবন চিত্রায়িত করেছেন, সেই চিত্রায়নে সত্যের উপস্থিতি পাওয়া যায়। এই উপন্যাসের প্রধান চরিত্র নিতাই সে সমাজের নিম্ন শ্রেণীর সন্তান হলেও স্বপ্ন দেখে কবি বা কবিয়াল হওয়ার। ক্রমশ সে তার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে, কিন্তু তার জীবনে নানান চড়াই উতরাই ঘটে। নানান ঘটনা ও অভিজ্ঞতার মাঝ দিয়ে যেতে যেতে তার মানসিক অবয়বে এক ধরনের পরিপক্কতা দেখা যায়। প্রখ্যাত ব্রিটিশ ঔপন্যাসিক ও সাহিত্য সমালোচক ইএম ফরস্টার বলেন যে একটি উপন্যাসের প্রায় সব চরিত্রকে সাধারণভাবে দুই শ্রেণীতে ভাগ করা যায়, এক যারা নানান ঘটনার মাঝ দিয়ে ক্রমশ পরিবর্তিত হয়, আর দুই যারা আজীবন বরাবর প্রায় একই প্রকৃতির থেকে যায়। কবি উপন্যাসের প্রধান চরিত্রে ক্রমশ যে মানসিক পরিপক্কতা ও উপলব্ধির পরিবর্তন প্রতিভাত হয়, তাতে মনে হয় নিতাই একটি পূর্ণ পরিবর্তমান চরিত্র, ফরস্টারের ভাষায় রাউন্ড ক্যারেক্টার বা গোলাকার বৈশিষ্ট্যযুক্ত চরিত্র। এই উপন্যাসের আরেকটি উল্লেখযোগ্য বিষয়, এই রচনায় সমাজের প্রান্তিক পর্যায়ের মানুষের অর্থাৎ সমালোচক গায়ত্রী চক্রবর্তী সুইভাকের ভাষায় সাবঅল্টার্ন মানুষজনের জীবনের নিবিড় ও অনুপুঙ্খ চিত্র উপস্থাপিত হয়েছে। এদের জীবনে দারিদ্র, বঞ্চনা, সংগ্রাম, স্বপ্ন আর হতাশা যেভাবে থাকে তারই বিশ্বস্ত চিত্র এখানে উপস্থিত। তাই তারা সম্পর্কে কেউ কেউ প্রগতিশীল ও প্রাগ্রস্যর চিন্তার লেখক হিসেবে বিবেচনা করেন। বাংলা সাহিত্যে উপন্যাসের বয়স প্রায় 200 বছর। বিংশ শতাব্দীতে বিশেষত প্রথম বিশ্বযুদ্ধের পরে বাংলা সাহিত্যাঙ্গনে বেশ কজন উল্লেখযোগ্য ও অত্যন্ত শক্তিশালী ঔপন্যাসিকের আবির্ভাব হয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম বিশ্বযুদ্ধোত্তর পর্বের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে বিবেচিত। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা কবি শীর্ষক উপন্যাসে একটি সংলাপ বিশেষ তাৎপর্যবহ। এই উপন্যাসের প্রধান চরিত্র নিতাই একটা কথা প্রায় বলে, জীবন এত ছোট কেনে। এই সংলাপের মাঝে এই উপন্যাসের প্রধান চরিত্রের জীবনের প্রতি অপরিসীম কৌতূহল ও তৃষ্ণা সুপ্রকাশিত। এই কৌতূহল আর তৃষ্ণা কেবল নিতায়ের না, উপন্যাসের লেখকের অর্থাৎ তারাশঙ্করের। অনেকটা বস্তুবাদী এই লেখকের মাঝে ভাববাদী ভাবনা ও আবেগের যে সঞ্চরণ গোটা উপন্যাস জুড়ে পাওয়া যায়, তা এই রচনাকে শিল্পের এক অনন্য সাধারণ অবস্থানে স্থাপন করে।
0: অধ্যাপক আহমেদ রেজাকে অসংখ্য ধন্যবাদ তার চমৎকার সুগ্রন্থিত আলোচনার জন্য। প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা সাহিত্যে সুষমা ও সুন্দরের যেমন কমতি নেই, তেমনি নেই অকপট জীবন ও মুক্তি সংগ্রামের ঘাটতিও। বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ, সেই বিষয়টি নিয়মিত আপনাদের জানান দিতে নিবেদিত থাকবে। দেখতে দেখতে ফুরিয়ে এলো সময়, যাবার আগে জানিয়ে দিচ্ছি আজকের সাহিত্য প্রসঙ্গ অনুষ্ঠানের গবেষণা, গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি মহিউদ্দিন তাহের। শব্দধারণ ও সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, আর আজকের সাহিত্য প্রসঙ্গ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাদিয়া ফেরদৌস। ভালো থাকবেন সবাই, শুভকামনা সবসময়।

0: এতক্ষণ শুনলেন সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ।
1: বৃক্ষ মানুষের বন্ধু। বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আব্দুল মান্নান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। গুম খুনের শিকার পরিবার এবং জুলাই গণ অভ্যুত্থানের ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের 74 জন সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে চাকরি নিয়োগপত্র প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে আত্মদানকারীদের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশ ও জাতি নিয়ে তাদের যে লক্ষ্য ও আকাঙ্ক্ষা ছিল তা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে বর্তমান সরকার। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে গুম খুনের শিকার এবং জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারগুলোর পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন। এদিকে বিশ্বের অন্যান্য স্থানের মতো আগামীকাল দেশেও পালিত হবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য ভিকটিম ফার্স্ট অ্যাকশন নাও। দিবসটি উপলক্ষে সরকার ও বিভিন্ন মানবাধিকার সংস্থা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আগামীকাল রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, গুম খুন অত্যাচার ও নির্যাতন মুক্ত দেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার। আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ভেনু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আজ রাজধানীর আগার রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ হেডকোয়ার্টার আয়োজিত ত্রৈমাসিক অপরাধ

0: গোয়েন্দা সংস্থার সমন্বয়ে বিশেষ ইউনিট গঠন করে অভিযান জোরদার করা হয়েছে। নেপালে প্রলয়ঙ্কারী বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে অন্তত 626 জনে দাঁড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, নেপালে 517 জন বিদেশি সহ এখন পর্যন্ত 2426 জন নিখোঁজ রয়েছে। এদিকে তিব্বতে অন্তত 7 জন নিহত হয়েছে এবং 554 জন নিখোঁজ রয়েছে। উদ্ধারকর্মীরা তিব্বতে আটকে পড়া 555 জন পর্যটককে উদ্ধার করেছে। খেলার খবর ক্রিকেট। আজ দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্টের স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত শ্রীলঙ্কার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8:30 ম্যাচটি শুরু হবে। এদিকে বাংলাদেশ নারী দল আগামী সোমবার ইন্দোনেশিয়ার বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে। এ ম্যাচটিও বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে, খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র কোরআন শিক্ষার আসর। পরিচালনায় কারি মোহাম্মদ মাহমুদুল হাসান।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
3: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো?
4: আলহামদুলিল্লাহ।
3: প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা শুরু করতে যাচ্ছি আজকের কোরআন শিক্ষার আসরের ক্লাস। আজকের পর্বে আমরা সূরাতুল লাহাব অনুশীলন করব, তেলাওয়াত করব, তেলাওয়াত শুনব, এবং আমাদের মধ্যে যে ভুলগুলো আছে সেই ভুলগুলো শুধরাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা শুরু করি।

0: وتب
1: تبت يدا أبي لهب
0: وتب
1: وتب
0: وتب

0: مابا
1: ما أغنى عنه ماله وما كسب.

0: وامرأته
1: وامرأته
0: حمالة الحطب.

0: تب
1: تبت يدا أبي لهب وتب.

0: السابع
1: ما أغنى عنه ماله وما كسب
0: سيعلم.

0: وامرأته
1: وامرأته
0: حمالة الحطب.

0: مساد
1: في جيدها حبل من مساد.
0: صدق الله العظيم.
1: صدق الله العظيم.
0: استوديو تي ছোট বন্ধুরা যারা তোমরা আছো তোমাদের কাছ থেকে এক এক করে তেলাওয়াত শুনব এবং আমরা ভুলগুলো নিয়ে আলোচনা করব। আমরা শুরুতেই শুনব আমাদের ছোট্ট বন্ধু ইমাম হাসানের কাছ থেকে সূরাতুল লাহাব।

0: تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد.
1: ما شاء الله ভুলগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব ইনশাআল্লাহ. আমাদের আরেক বন্ধু মাহমুদুর রহমানের কাছ থেকে আমরা সূরাতুল আহাব শুনি.
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد.
1: মাশাআল্লাহ মাহমুদুর রহমান, তোমারও দু একটি ভুল আছে, আমরা ভুলগুলো নিয়ে পরে কথা বলবো. তাহলে হাজুবাইর, তোমার কাছ থেকে তেলাওয়াত শুনি সূরাতুল আহাব.

0: كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد.
1: ما شاء الله. আমরা বন্ধুদের কাছ থেকে তেলাওয়াত শুনলাম, এবারে আমরা ভুলগুলো নিয়ে আবার আলোচনা করি। আমি আবারও ইমাম হাসানকে বলবো তুমি সূরাতুল লাহাব প্রথম আয়াত শোনাও, আমরা এবার ভুলগুলো নিয়ে আলোচনা করব।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
1: খেয়াল করো, যদি কেউ আউযু বলার সময় নাকে আওয়াজ চলে যায় আউযু, তো আউযু বলার জন্য নাকে যাবে না, কারণ নাকে গেলে তো এটা গুন্না বলে, যে গুন্নাটা হয় কোথেকে? নাক থেকে। আউযু কোরআন তেলাওয়াত সূরা তেলাওয়াত করার সময় যেন আওয়াজ যেখানে যাবে না, গুন্না নাই সেখানে যেন না যায়, ঠিক আছে? আউনা আউ।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
1: নির রাজীম না, স্বাভাবিক নির রাজীম বলো আবার।

0: تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى
1: সায়াস বললে খেয়াল করো সায়াস আচ্ছা বলো তো ইয়া জবর কি হয়
2: ইয়া জবর ইয়া
1: তোমরা সবাই বলো ইয়া জবর
3: ইয়া
1: ইয়া তাহলে ইয়া জবর ইয়া তাহলে হবে কি সা ইয়া ইয়া জবর
3: ইয়া
1: সবাই বলো ইয়া জবর
3: ইয়া
1: ইয়া জবর
3: ইয়া
1: তাহলে কি হবে সায়া ইয়া জবর ইয়া এটা যেন ঠিক থাকে সোজা সায়াস বলো
0: সায়াসলা নারান যাত লাহাব ওয়া ইমরাতু حمالة الحطب في جيدها حبل من مسد
1: ما شاء الله তোমার পড়া সুন্দর ভুল অনেক কম হয়েছে এগুলো খেয়াল করব ঠিক আছে ইনশাআল্লাহ
2: ইনশাআল্লাহ
1: এখন তালহা জুবায়ের কাছ থেকে শুনবো সূরা আল-আহাব একায়াত করে করে
3: আউ

0: تبت يدا أبي لهب وتب
1: অতএব বললে ছেড়ে দিলে তো হবে না, এখানে খেয়াল করতে হবে এখানে ওয়াকফ করার সময় মানে আমরা যেখানে থামি সেখানে কি আছে, যদি অতএব বলে স্বাভাবিক ছেড়ে দিই তাহলে হবে না, এখানে তাসদীদ আছে। যদি এখানে শুধু জবর থাকতো, যদি শুধু সাকিন জজম থাকতো তাহলে তোমার ওইভাবে বলাটা ঠিক ছিল অতএব, কিন্তু এখানে কি আছে তাসদীদ। তাসদীদ থাকলে তোমরা সবাই বলো তো, তাসদীদ থাকলে ওই হরফটা কয়বার উচ্চারণ হয়?
2: দুইবার।
1: দুইবার আমরা এখানে কি করছি বলতো, কি করছি? কলকলা করছি। কলকলা হরফ কয়টি?
3: পাঁচটি।
1: তো কলকলা হরফ পাঁচটি, তো কলকলা আবার তিন প্রকার। কলকলা হরফে যদি অকফ করার সময় তাসদীদ হয় তাহলে ওই কলকলাটা একটু মজবুত হয়, অনেক শক্তিশালী হয়। কি হয়?
2: শক্তিশালী,
1: অনেক শক্তিশালী, মজবুত হয়। যেমন এখানে আমরা অকফ করেছি, এখানে কি আছে? তাসদীদ আছে, এই জন্য এটা কি অনেক
2: শক্তিশালী,
1: শক্তিশালী, মজবুত। আবার যদি কলকলা হরফ যদি শব্দের মাঝখানে থাকে ওই সময় আবার কলকলাটা কি হয়?
2: নরম
1: হয়, একটু হালকা হয়। তো এইখানে যেহেতু তাসদীদ আছে আমাদেরকে শক্ত করে করতে হবে। ওয়াতাব, বলো তো
0: ওয়াতাব,
1: সবাই বলো
3: ওয়াতাব,
1: এটাকে বলে শক্তিশালী মজবুত কলকলা। আবার ওয়াতাব
0: ওয়াতাব,
1: সবাই বলো
3: ওয়াতাব।
1: তাহলে কি বললাম, অকফ করার সময় যদি তাসদীদের হরফে যদি কলকলা করতে হয় তাহলে আমাদেরকে একটু শক্ত করে করতে হবে, ঠিক আছে? আবার বলো তাব্বাত।
0: তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াতাব।
1: লাহাবিন নাকে যেতে হবে, গুন্নার সময় যদি দেখো আওয়াজ নাকে যায় তাহলে বুঝবা গুন্না হয়েছে, আর যদি না যায় তাহলে বুঝবা যে গুন্না হয়নি।
0: تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل
1: حبي হাবি হয়ে গেছে, হাবি না হাবে, বেশি নিচে নামানো যাবে না, কলকলা হাবে স্বাভাবিক। ফিজি দিহা হাবলুম মিম মাসাদে, সবাই বলো
3: ফিজি দিহা হাবলুম মিম মাসাদে।
1: আমরা এভাবে তেলাওয়াত করব। আমরা দু একটি বিষয় নিয়ে আলোচনা করব। তাব্বাত, তাসদীদ আল হরফ সবসময় শক্ত করে উচ্চারণ করতে হয়। তাব্বাত ইয়াদা, এখানে তিন আলিফ টান আছে, তাজবীদের ভাষায় এটাকে মাদ বলে। কেউ যদি বলে ইয়াদা ছেড়ে দিলে হবে না, ইয়াদা টানতে হবে তিন আলিফ। আবি লাহা বিউ, এখানে নাকে নিতে হবে গুন্না। ওয়াতাব, এই কলকলা শক্ত হবে। মা আগনা, আমাদের বন্ধুরা যারা শুনছো অনেকেই ভুল করে, মা আগনা বলে, গয়নে আওয়াজটা ধরে রাখতে হবে। আগো, এখানে কলকলা করা যাবে না। আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব সায়াসলা নারান, এর একটা গুন্না আছে, নারান যাতা লাহাব। এরপর ওয়ামরাতু হাম্মা, এটা বড় হা, হাম্মালাতাল হাতাব, বড় হা কলকলা, আমাদের কণ্ঠনালী আছে, এই কণ্ঠনালীর মাঝখান থেকে হা উচ্চারণ। আর একটা হা, ফিজি দিহা, এই যে হা এসে গেছে, ফিজি
0: দিহা,
1: দিহা এটা হলো ছোট হা, দিহা। এরপরে আবার আছে বড় হা, হাবে, ফিজি দিহা হাবে লুম, এখানে গুন্না করতে হবে, ধরে রাখতে হবে লুম। আবারও আছে গুন্না মিম মাসাদে, কলকলা করতে হবে। আমরা সবাই মিলে আবার সূরা লাহাবটা আবার পড়ি, খেয়াল করবে তোমরা, ঠিক আছে? ইনশাল্লাহ তোমাদেরকে যে ভুলগুলো বললাম সেগুলো তোমরা খেয়াল করবে, এবং দূর থেকে যারা শুনছেন অক্ষরের উচ্চারণগুলো নিয়ে যেগুলো আলোচনা করলাম সেগুলো আমরা খেয়াল করবো। বিস

0: وامرأته
1: حمالة الحطب
0: حمالة الحطب
1: في جيدها حبل من مسد
0: في

0: مسد
1: في جيدها حبل من مسد.

0: আমরা এভাবেই তেলাওয়াতকে সুন্দর করে শুদ্ধ করে পড়বার চেষ্টা করব। সকলেই বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।
1: আমিন।
0: ছোট বন্ধুরা, তোমরা যারা শুনছিলে তখন আমাদের সাথে ছিলে, আশা করছি তোমরাও অনেক কিছু শিখতে পারছো, চেষ্টা চর্চা করে যাবে। এবং এই কোরআন শিক্ষার আসরটি সপ্তাহের প্রতি শনিবার বিকেল 4:05 প্রচারিত হয়ে থাকে। তোমরা এই কোরআন শিক্ষার আসরে অংশগ্রহণ করবে, তোমাদের সবার জন্য, আমাদের সবার জন্য কোরআন শিখতে সহজ হবে ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
2: এতক্ষণ প্রচারিত হল পবিত্র কোরআন শিক্ষার আসর। পরিচালনায় ছিলেন কারি মোহাম্মদ মাহমুদুল হাসান। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার।
3: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিষয়ভিত্তিক গানে গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ। গ্রন্থনা শামসাদ পারভীন, উপস্থাপনায় হাসান ইউসুফ খান ও চমচমি দেওয়ান।

0: সুখী মানুষই জীবনের সৌন্দর্য বুঝতে পারে।
1: জীবন মানে সমস্যার মাঝেও সুন্দর কিছু খুঁজে নেওয়া।
0: সময়ের মূল্য দিতে শিখো, জীবন সুন্দর হবেই। সুন্দর জীবন মানে সবকিছু সহজভাবে নেয়া।
1: যদি অন্যের জীবনকে আনন্দ আনতে পারো, তোমার জীবন সুন্দর হয়ে যাবে। সুন্দর জীবন মানে হল নিজের ভুল থেকে শেখা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন বিষয়ভিত্তিক গানের অনুষ্ঠান সুর তরঙ্গ অনুষ্ঠানে। আজকের বিষয় সুন্দর। উপস্থাপনে আছি আমরা দুজন, আমি হাসান ইউসুফ খান
0: এবং আমি চমচমি দেওয়ান।

0: প্রকৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, এটি আমাদের মনে রাখতে হবে। এর সৌন্দর্য, শান্তি ও নিঃসর্গে আমরা খুঁজে পাই সুন্দর কিছু অনুভূতি, পাই প্রশান্তি ও অনুপ্রেরণা।
1: সবুজ গাছপালা, শরতের নীল আকাশে সাদা মেঘের আলপনা, ঝমঝম বৃষ্টি, ফুল, নদীর কলধ্বনি, সবই যেন এক অনবদ্য কবিতা। আমি তোমার মায়ায় এতটা বোধ হয়েছি যে গ্রীষ্ম, বর্ষা কিংবা শীত কিছুতেই কিছু যায় আসে না। ভালোবাসা কথাটি প্রতিদিন বলা যায়।
0: আর এই ভালোবাসার অনুভূতির উপমা ও উৎপ্রেক্ষা কবিগুরু রবীন্দ্রনাথের প্রকৃতি পর্বের গানে সফল প্রয়োগ ঘটেছে। রবীন্দ্রনাথের প্রেম ও প্রকৃতি পর্বের গান কেবল রোমান্টিক অনুভূতিতে সীমাবদ্ধ নয়, এতে আছে বিরহ, আছে প্রত্যাশা, আত্মসমর্পণ, সংশয় ও গভীর আত্ম অন্বেষা, যেখানে মানব মনের অনুভূতিগুলো প্রকৃতির অলৌকিক আলোয় আলোকিত হয়। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই একটি রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ফরিদা ইয়াসমিন।

0: তোমার জীবনবোধ, জীবন দর্শনের মধ্যে আমি খুঁজে পাই আলোকিত একজন মানুষকে। তুমি পাশে থাকলে আমার পুরো ক্যানভাসটাই শরৎ প্রকৃতির মতো সুন্দর আর আলোকিত হয়ে যায়।
1: তাই বুঝি? জানো তো, আমি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হতে চাই না। খারাপ সময়ে যে মানুষটার কাছে ফিরতে ইচ্ছে করে, আমি সেই মানুষটা হতে চাই। সুন্দরের প্রতি চির আকর্ষণ আর হাহাকারই কবি নজরুলের গানে যেমনটি ফুটে উঠেছে, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। গানটি শুনবেন মোহাম্মদ শোয়েবের কণ্ঠে।

0: আমাদের জীবনটাও তো একটি গান, যেখানে প্রতিটি মুহূর্ত হল একটি সুর। সুন্দর গান তৈরি করার দায়িত্ব কিন্তু আমাদেরই। তোমার হাসিতেই আমার অর্ধেক সুর লুকিয়ে থাকে, আর বাকি অর্ধেক তোমার সাথে কাটানো মুহূর্তগুলোতে।
1: সত্যি বলছো?
0: তাই।
1: আর জানো তো, নিখাত ভালোবাসায় কোনো শব্দ লাগে না, চোখের যাওয়াই যথেষ্ট। তুমি কি জানো, আমার হৃদয়ের সবটুকু আবেগ শুধু তোমার নামেই উৎসর্গ করা।
0: ভালো লাগলো, খুবই ভালো লাগলো। তুমি আমার সেই কবিতা যা আমি প্রতিটি মুহূর্তে নতুন করে পড়তে ভালোবাসি। তোমাকে ভালোবাসার কোনো বিশেষ দিন লাগে না, আর প্রতিটি দিনই তোমার নামে শুরু করতে হয়। এবারে অনুভব করি, এবারে অনুভব ছবির গান, শিল্পী সাবিনা ইয়াসমিন, গীতিকার এন এন আক্তার, সুর করেছেন সত্য সাহা।

আপনারা শুনছেন বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ। অনুষ্ঠানের বাকি অংশ শুনবেন পবিত্র আসরের নামাজের আজানের পর। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গড়িয়ান। বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনতে পাবেন আসরের নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: পবিত্র আসরের নামাজের আজানের পর আমরা আবারও ফিরে যাচ্ছি সুরতরঙ্গ অনুষ্ঠানে।
4: তুমি আমার সেই রোদ ঝলমলে সকাল, যার জন্য আমি সারা রাত অপেক্ষা করতে পারি। একফালি রোদ যেমন পৃথিবীতে হাসে, তেমন তোমার হাসিতে আমার বিষণ্নতা কেটে যায়।
5: আচ্ছা, বুঝলাম। আ শোনো, আমাদের গল্পটা হয়তো সাধারণ, কিন্তু তোমার ছোঁয়ায় তা অসাধারণ হয়ে উঠেছে। হাজারটা বসন্ত আসুক আর যাক, আমার মনের বাগানে তুমি কিন্তু চিরস্থায়ী ফুল।
4: ও আচ্ছা, তাই?
5: হ্যাঁ,
4: নীলাকাশের বিশালতা তুমি আমি বুঝি না। আমি বুঝি না তোমার চোখের শান্ত মায়ার গভীরতা। তোমাকে খুঁজে পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার, আর তোমাকে আগলে রাখাটা আমার হৃদয়ের অঙ্গীকার।
5: তাই বুঝি।
4: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন একটি আধুনিক গান। গানটির শিল্পী মোহাম্মদ ফিরোজ শাহ মামুন, গানের কথা লিখেছেন মোহাম্মদ ফিরোজ শাহ আর সুর করেছেন নুরুল আমিন চৌধুরী।

0: বন্ধুরা, সুর তরঙ্গে আপনারা শুনছিলেন শিল্পী মোহাম্মদ ফিরোজ শাহ মাসুমের কণ্ঠে একটি আধুনিক গান। অভিমানগুলো মেঘ হয়ে জমলেও জানি একটু ভালোবাসার বৃষ্টিতেই সব ধুয়ে মুছে যাবে।
1: পৃথিবীর সব সুগন্ধি একদিকে, আর তোমার গায়ের সেই ঘ্রাণ, সেই চেনা ঘ্রাণই আমি আমার সেরা বিলাসিতা। তাই তো, যে কারণেই হোক অকারণেই হোক, প্রতিদিন তোমার মায়ায় আমি জড়িয়ে পড়েছি।
0: শব্দ দিয়ে হয়তো সব বোঝানো যায় না, মাঝে মাঝে নিরবতাও অনেক বড় প্রেমের কথা বলে জানো তো। আর জানো তো, যদি ভালোবাসা গভীর হয় সেখানে শব্দের কোনো প্রয়োজন হয় না।
1: তোমাকে নতুন করে চাওয়ার কিছু নেই, তুমি আছো বলেই আমি নিজেকে পূর্ণ মনে করি। ভিড়ের মাঝে যখন একা বোধ করি তখন তোমার কথা ভেবেই নিজের অজান্তেই সময়গুলো পেরিয়ে যায়।
0: আচ্ছা, আর আমার আমার হাজার মানুষের ভিড়েও কিন্তু তোমার কণ্ঠ চিনে নিতে পারে, আমার একটুও কিন্তু ভুল হয় না। তোমার কণ্ঠের আলোড়ন আমি সর্বব্যাপী অনুভব করি। তাই তো গীতিকবি বলেছেন, যত সুন্দর হোক কাগজের ফুল, ভ্রমর কখনো করে না তো ভুল।
1: হ্যাঁ বন্ধুরা, আমরা চমৎকার একটি আধুনিক গান শুনব। গানটি শিল্পী মোহাম্মদ সালমান, গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার।

শ্রোতা বন্ধুরা, বিষয়ভিত্তিক গানের অনুষ্ঠান সুর তরঙ্গ আজকের মতো এখানেই শেষ করছি। আজকের বিষয় ছিল সুন্দর। গানগুলো আপনাদের কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলবেন না আমাদের। চিঠি লেখার ঠিকানা সুর তরঙ্গ, প্রযত্নী পরিচালক বাংলাদেশ বেতার, শেরে বাংলানগর, ঢাকা 1207। বন্ধুরা, আবারও কথা হবে সুর তরঙ্গের পরবর্তী আয়োজনে। শেষ করছি আজকের সুর তরঙ্গ অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, বাংলাদেশ বেতারের সাথেই থাকবেন।

0: এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুরতরঙ্গ। গ্রন্থনায় শামসাদ পারভীন, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। সুরতরঙ্গ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালাম আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল, যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে, সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেলবেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি, তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে, সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারব, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারব। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরে শুনবেন খবর।

0: Meanwhile, at least 7 people have also died in Tibet, with 554 others reported missing. Rescuers have evacuated 555 stranded tourists from the Tibet. Chinese state media also reported that 499 local residents had been evacuated from their disaster zone. The Red Cross has launched an emergency appeal for $31 million to support people affected by the devastating flash floods and landslides along the Nepal-Tibet border. At least 27 people have been killed in a Russian attack in Ukraine's Bucha district near the capital Kyiv, officials said today. The attack damaged around 50 residential buildings and caused a major fire that spread to homes and a restaurant. President Volodymyr Zelensky said a warehouse in the village of Mala was hit and exploded. U.S. President Donald Trump says the United States has struck a deal with Caracas that would give them control of some 65 billion barrels of Venezuela's proven oil reserves. Trump says the agreement will revive Venezuela's struggling energy industry and help lower the fuel prices in the United States. Venezuelan interim president Delcy Rodriguez has welcomed the deal. Cricket and host United Arab Emirates will take on Sri Lanka in the Women's Asia Cup T20 tournament in Dubai today. The match will start at 8:30 p.m. Bangladesh time. Meanwhile, Bangladesh women's team will play their first match against Indonesia on Monday next. The match will also start at 8:30 p.m. Bangladesh time. Dhaka Meteorological Office says a low-pressure area has formed over Northwest Bay and adjoining West Bengal North Orisha coasts. It is likely to move west-northwestwards. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Para have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till Wantanai says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram and Cox's Bazar. Reports in these areas are to host cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar. বাণিজ্যিক সংবাদ পড়ছি প্রবীর কুমার সেন। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং দেশের বৈদেশিক বাণিজ্য আরও গতিশীল করতে নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণ কাজ আগামীকাল শুরু হচ্ছে। এ উপলক্ষে চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া প্রজেক্ট সাইটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টার্মিনালে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। নৌপরিবহন মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ডেনমার্কের সহযোগিতায় নির্মিত টার্মিনালটি চট্টগ্রাম বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, কন্টেইনার পরিবহন ও হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। নির্মাণাধীন পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগকারীদের জন্য ইতোমধ্যে 60টি প্লট প্রস্তুত করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেজ্জা। শিগগিরই এসব প্লট আনুষ্ঠানিকভাবে বরাদ্দ দেওয়া শুরু হবে বলে জানিয়েছে সংস্থাটি। বেজ্জার জনসংযোগ বিভাগের নির্বাহী পরিচালক বাসসকে বলেন, অভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়ন ও প্লট বরাদ্দের কাজ একই সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে, যাতে বিনিয়োগকারীরা অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়াই কারখানা স্থাপন করে বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারেন। দক্ষিণাঞ্চলে বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি আয় বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যেই পটুয়াখালী ইপিজেড গড়ে তোলা হচ্ছে। এই ইপিজেড চালু হলে সরাসরি প্রায় 1 লাখ মানুষের কর্মসংস্থান হবে। পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে আরও প্রায় 2 লাখ মানুষের। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা জুস। 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 7,115 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 2,40,628 টাকা। এছাড়া 21 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 6,823

0: টাকা কমিয়ে 2,29,781 টাকা, 18 ক্যারেটের এক ভরিতে 5,832 টাকা কমিয়ে 1,97,355 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 4,724 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 1,61,196 টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এই দাম কমানো হয়েছে। আজ সকাল থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামী বুধবার 4 দিনব্যাপী 3টি আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে। প্রদর্শনী তিনটিতে টেক্সটাইল ও অ্যাপারেল মেশিনারি, ইয়ার্ন ফেব্রিক, ট্রেমস অ্যাক্সেসরিজ, ডাইস্টাপ কেমিক্যালস ও আধুনিক প্রযুক্তি প্রদর্শিত হবে। প্রদর্শনীতে 37টি দেশের প্রায় 1,475টি কোম্পানি অংশ নেবে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত প্রদর্শনী চলবে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.60, ক্রয় 122.50, ইউরো বিক্রয় 145.50, ক্রয় 142.77, পাউন্ড স্টার্লিং বিক্রয় 169.67, ক্রয় 166.45, সৌদি রিয়াল বিক্রয় 33.16, ক্রয় 32.47, দিরহাম বিক্রয় 33.82, ক্রয় 33.18, কুয়েতি দিনার বিক্রয় 404.89, ক্রয় 397.16, সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.74, ক্রয় 95.90, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.86, ক্রয় 30.24 এবং থাই বাথ বিক্রয় 3.79, ক্রয় 3.71। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে জলবায়ু ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান সবুজ পৃথিবী।

0: সুপ্রিয় শ্রোতা, পরিবেশ ও জলবায়ু বিষয়ক অনুষ্ঠান সবুজ পৃথিবীতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নায়না আহমদ। প্রকৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, অথচ আজ জলবায়ু পরিবর্তন, বায়ু ও পানি দূষণ, বন উজাড় এবং প্লাস্টিক দূষণের কারণে পরিবেশ যেমন হুমকির মুখে, তেমনি মানুষের স্বাস্থ্যও পড়েছে মারাত্মক ঝুঁকির মুখে। বিশ্বজুড়ে বাড়ছে তাপ প্রবাহ, শ্বাসতন্ত্রের রোগ, ডেঙ্গু সহ বিভিন্ন বাহকবাহিত রোগ, নিরাপদ পানির সংকট এবং মানসিক স্বাস্থ্য সমস্যা। তাই পরিবেশ রক্ষা এখন শুধু প্রকৃতিকে ভালোবাসার বিষয় নয়, এটি আমাদের সুস্থভাবে বেঁচে থাকারও অন্যতম শর্ত। শ্রোতা বন্ধুরা, প্রথমেই শুনব মানব স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের প্রভাব বিষয়ে একটি বিশেষ কথিকা। উপস্থাপন করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মালিহা শিফা।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, একটু ভেবে দেখুন তো, ছোটবেলায় আমাদের গ্রীষ্মকাল কেমন ছিল? দুপুরে রোদ ছিল, কিন্তু আজকের মতো এত অসহনীয় গরম কি ছিল? বর্ষাকাল এলেই নিয়ম করে বৃষ্টি হতো আর শীতকালে কুয়াশায় ঢেকে যেত চারপাশ। কিন্তু এখন যেন প্রকৃতির সেই চিরচেনা ছন্দটাই বদলে গেছে। এই পরিবর্তনের নাম জলবায়ু পরিবর্তন, আর এর সঙ্গে যোগ হয়েছে পরিবেশ দূষণ। সবচেয়ে উদ্বেগের বিষয় হল এর প্রভাব সরাসরি পড়ছে আমাদের স্বাস্থ্য ও জীবনযাত্রার উপর। অতিরিক্ত গরমে এখন অনেক মানুষ হিট স্ট্রোক, পানি শূন্যতা ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত মানুষেরা বেশি ঝুঁকিতে রয়েছেন। গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে হৃদরোগ ও উচ্চ রক্তচাপজনিত সমস্যাও বেড়ে যাচ্ছে। তাই প্রচণ্ড গরমের সময় পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন। প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং ঝুঁকিপূর্ণ মানুষদের বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। অন্যদিকে ডেঙ্গু এখন আর বর্ষাকালের রোগ নয়, বছরের অনেক সময় আমরা ডেঙ্গুর প্রকোপ দেখতে পাচ্ছি। জলবায়ুর পরিবর্তনের কারণে মশার বংশবৃদ্ধির পরিবেশ তৈরি হচ্ছে, ফলে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি বেড়েই চলেছে। একটি ছোট মশা যে একটি পরিবারের জন্য কত বড় কষ্টের কারণ হতে পারে তা আমরা এখন সবাই জানি। তাই আমাদের বাড়ির আশেপাশে কোথাও যেন পরিষ্কার পানি না জমে থাকে সেই বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে শুধু মশাবাহিত রোগই নয়, খাদ্য ও পানিবাহিত রোগ, অপুষ্টি এবং শ্বাসতন্ত্রের বিভিন্ন সংক্রমণের ঝুঁকিও বেড়ে যেতে পারে। বিশেষ করে শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির উপর এর প্রভাব অনেক বেশি। তাই নিরাপদ খাদ্য গ্রহণ, বিশুদ্ধ পানি পান এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে লবণাক্ততা বৃদ্ধিও একটি বড় উদ্বেগের বিষয়। অনেক মানুষকে লবণাক্ত পানি ব্যবহার করতে হয়, যার ফলে উচ্চ রক্তচাপ, ত্বকের রোগ এবং গর্ভবতী নারীদের স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। আবার যখন বন্যা ও ঘূর্ণিঝড় আঘাত হানে, তখন শুধু ঘরবাড়িই না, মানুষের স্বাস্থ্যও চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়, বাড়ে ডায়রিয়া, কলেরা ও চর্মরোগের প্রকোপ। অনেক মানুষ প্রিয়জন হারানোর কষ্ট, জীবিকা হারানোর অনিশ্চয়তা আর ভবিষ্যতের দুশ্চিন্তায় ভুগে মানসিকভাবে ভেঙে পড়েন। শুধু শারীরিক স্বাস্থ্য নয়, জলবায়ু পরিবর্তন মানুষের মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলছে। বন্যা বা ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে অনেক মানুষ উদ্বেগ, হতাশা এবং মানসিক চাপে ভোগেন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুজনিত মানসিক স্বাস্থ্য সমস্যাও এখন একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ইস্যু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তন আগামী বছরগুলোতে বৈশ্বিক জনস্বাস্থ্যের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। তাই ব্যক্তি, পরিবার এবং সমাজ সব পর্যায়ে এখন থেকে প্রস্তুতি ও সচেতনতা বাড়ানো জরুরি। শুধু জলবায়ু পরিবর্তনই নয়, পরিবেশ দূষণও আমাদের নীরব ঘাতকে পরিণত হয়েছে। আমরা প্রতিদিন যে বাতাসে শ্বাস নিচ্ছি তা আসলে কতটা নিরাপদ? যানবাহনের কালো ধোঁয়া, কলকারখানার বর্জ্য আর অপরিকল্পিত নগরায়ন আমাদের বাতাসকে দূষিত করছে। এর ফলে হাঁপানি, ফুসফুসের রোগ, শ্বাসকষ্ট এবং হৃদরোগের ঝুঁকি বাড়ছে। শিশুদের ফুসফুসের স্বাভাবিক বৃদ্ধিও এর কারণে ব্যাহত হতে পারে। একইভাবে নদী, নালা ও জলাশয়ে প্লাস্টিক ও শিল্প বর্জ্য ফেলার কারণে পানিও দূষিত হচ্ছে, আর সেই দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে নানা রোগ আমাদের শরীরে বাসা বাঁধছে। তাই বিশুদ্ধ পানি পান করা, নিয়মিত হাত ধোয়া এবং বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা করা আমাদের সবার দায়িত্ব। তবে আশার কথা হল, আমরা চাইলে পরিবর্তন আনতে পারি। প্রকৃতি আমাদের বাঁচিয়ে রাখে আর প্রকৃতিকে রক্ষা করার দায়িত্বও আমাদেরই। আমাদের ছোট ছোট উদ্যোগ বড় পরিবর্তনের সূচনা করতে পারে। তাই আসুন আমরা নিজেদের অবস্থান থেকে ছোট ছোট উদ্যোগ নেই, বেশি বেশি গাছ লাগাই, অপ্রয়োজনীয় প্লাস্টিক ব্যবহার কমাই, পরিবেশ পরিষ্কার রাখি, পানির অপচয় রোধ করি এবং পরিবেশ বান্ধব জীবনযাপন গড়ে তুলি। সন্তানদের পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলি, প্রতিবেশীদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তুলি। কারণ সুস্থ পরিবেশ ছাড়া সুস্থ মানুষ ও সুস্থ সমাজ কল্পনা করা যায় না। আসুন আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি, নিজেদের স্বাস্থ্য রক্ষার জন্য, আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্য এবং আমাদের প্রিয় পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য আমরা সবাই মিলে পরিবেশ রক্ষায় সচেতন হব এবং দায়িত্বশীল হব।
0: জলবায়ু পরিবর্তন শুধু ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, এটি আমাদের বর্তমান বাস্তবতা। বিশুদ্ধ বাতাস, নিরাপদ পানি, স্বাস্থ্যকর খাদ্য এবং একটি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, প্রতিটি নাগরিকেরও। এবার চলুন জেনে নেওয়া যাক পরিবেশ বিষয়ক সাম্প্রতিক কয়েকটি খবর। বাংলাদেশ সরকার আগামী পাঁচ বছরে প্রায় ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। বনাঞ্চল সম্প্রসারণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দেশীয় প্রজাতির গাছ লাগানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্য নীতিগত দিক নির্দেশনা প্রদান করবে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, তীব্র তাপপ্রবাহ, বায়ু দূষণ এবং অনিয়মিত আবহাওয়ার কারণে শ্বাসকষ্ট, হিট স্ট্রোক, হৃদরোগ এবং ডেঙ্গু সহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে। শিশু, বয়স্ক এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ কমাতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার হ্রাস এবং পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিবেশবিদদের মতে, ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে পারে। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় সমন্বিত উদ্যোগের আহ্বানে খুলনায় অনুষ্ঠিত এক কর্মশালায় বিশেষজ্ঞরা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশে বন্যা, লবণাক্ততা, নদী ভাঙন এবং ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি বাড়ছে। এ পরিস্থিতি মোকাবেলায় সরকার, স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ জরুরি। টানা বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের। আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে জলাবদ্ধতা ও আকস্মিক বন্যারও আশঙ্কা রয়েছে। এশিয়া জুড়ে চরম বৃষ্টিপাত ও বন্যা, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এশিয়ার বিভিন্ন দেশে রেকর্ড বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বাংলাদেশের চট্টগ্রামেও অস্বাভাবিক ভারী বৃষ্টিতে বহু এলাকা প্লাবিত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে। প্রিয় শ্রোতা, পরিবেশকে ভালোবাসার বার্তা পৌঁছে দিতে এবার শুনুন একটি পরিবেশ বিষয়ক গান।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের সবুজ পৃথিবী অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আবারও মনে করিয়ে দিতে চাই, পৃথিবী আমাদের একমাত্র বাসস্থান। তাই পরিবেশ রক্ষা মানেই নিজের জীবন ও আগামী প্রজন্মের ভবিষ্যৎকে নিরাপদে রাখা। আসুন একটি করে গাছ লাগাই, প্লাস্টিকের ব্যবহার কমাই, পানি ও বিদ্যুতের অপচয় রোধ করি, বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা করি এবং পরিবেশ বান্ধব জীবনযাপনের অভ্যাস গড়ে তুলি। আমাদের ছোট ছোট এই উদ্যোগগুলোই একদিন একটি সবুজ, সুন্দর ও সুস্থ বাংলাদেশ গড়ে তুলবে। আজকের অনুষ্ঠানটির গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি নায়না আহমদ, তত্ত্বাবধানে ছিলেন ইয়াসমিন আক্তার, অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোহাম্মদ মনিরুল ইসলাম, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
1: নতুন বাংলাদেশ।
3: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী মোহাম্মদ মাজিদুর রহমান মানিক, গীতিকার দেলোয়ার আর জুদা শরীফ, সুরকার শেখ সাদি খান।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা আধুনিক গান শুনছেন।
1: ভাদ্রের উত্তপ্ত দুপুরে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের এ পালার আয়োজন। এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজনা, নাসরিন রহমান, সেলিনা আক্তার শেলি, সাইদ মল্লিক এবং আমি হাসিবুল আলম। এবং প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, আফরোজা আক্তার ও জাহাঙ্গীর হোসেন। এবং অনুষ্ঠান তত্ত্বাবধানে আছেন চমচমি দেওয়ান।
0: বন্ধুরা, আবারও আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গানে। শিল্পী মোহাম্মদ মাজিদুর রহমান মানিক, গানের গীতিকার দেলোয়ার আর জুদা শরীফ, সুরকার শেখ সাদি খান।

শ্রোতা বন্ধুরা, আপনারা আধুনিক গান শুনছেন। শিল্পী এবারে শিল্পী শারমিন চৌধুরী, গীতিকার সেলিম মাহমুদ, সুরকার দেবপাল।

শ্রোতা বন্ধুরা, দেবা পালের সুরে শর্মিনা চৌধুরীর কণ্ঠে এ গানটি শুনলেন। আপনারা আধুনিক গান শুনছেন শিল্পী শর্মিনা চৌধুরীর কণ্ঠে। এবারে গানের গীতিকার হারুনুর রশিদ, সুরকার শওকত হোসেন।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আধুনিক গান শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ডেঙ্গু সচেতনতা বিষয়ক গান, শিল্পী মনির হোসেন ও ফারজানা আফরিন ইভা, গীতিকার এস এম নাসির উদ্দিন, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: মনির হোসেন ও ফারজানা আফরিন ইভার কণ্ঠে শুনলেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। বাংলাদেশ বেতার ঢাকা।
1: হাসান,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
5: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজন এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত স্বর্ণময়ী মণ্ডলের কণ্ঠে।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন স্বর্ণময়ী মণ্ডলের কণ্ঠে।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বাংলাদেশ বেতার, ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জেসমিন আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে গুম খুনের শিকার পরিবার এবং জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের ৭৪ জন সদস্যের হাতে আনুষ্ঠানিকভাবে চাকরি নিয়োগপত্র প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সীমিত সামর্থ্য সত্ত্বেও সরকার গুম খুনের শিকার এবং জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারগুলোর পাশে থাকবে। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের মহান ত্যাগের বিনিময়ে বর্তমানে দেশের ২০ কোটি মানুষ ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে। সংগ্রামীদের আত্মদায়ক সরকারের মূল প্রেরণা উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আত্মোৎসর্গকারী শহীদদের দেশ ও জাতি নিয়ে যে প্রত্যাশা ছিল তা বাস্তবায়নে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে সরকার। এক্ষেত্রে তিনি সকলের সর্বাত্মক সমর্থনও কামনা করেন। অনুষ্ঠানে গুম খুনের শিকার এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। এ সময় তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য পুরস্কারের পরিমাণ পুনর্নির্ধারণ করে সর্বোচ্চ ২ লাখ টাকা ঘোষণা করেছেন। তিনি আজ রাজধানীর রাজাবাগে পুলিশ হেডকোয়ার্টার্সের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সম্মেলন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে ইতিমধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে বিশেষ ইউনিট গঠন করে অভিযান জোরদার করা হয়েছে। তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন। বিশ্বের অন্যান্য স্থানের মতো আগামীকাল দেশে পালিত হবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। দিবসটি উপলক্ষে সরকার ও বিভিন্ন মানবাধিকার সংস্থা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আগামীকাল রাজধানীর শের-ই-বাংলানগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। এদিকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ভেনু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, বর্তমান সরকার গুম, খুন, অত্যাচার ও নির্যাতন মুক্ত দেশ করতে কাজ করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এমন একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে গুম, অত্যাচার ও নির্যাতন থাকবে না। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, গুম খুনের ভয়াবহ কালো অধ্যায় অতিক্রম করে একটি ন্যায়বিচারে দেশ প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়নে আগামীকাল শুরু হচ্ছে লালদিয়া কন্টেইনার টার্মিনালের নির্মাণ কাজ। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রমবর্ধমান বৈদেশিক বাণিজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বন্দরের সক্ষমতা বাড়ানো, কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রমে গতি আনা এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর ফলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও দক্ষ ও গতিশীল এবং দেশের আমদানি রপ্তানি কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। খেলার খবর ক্রিকেট। আজ দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্টে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত শ্রীলঙ্কার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত ৮:৩০টায় ম্যাচটি শুরু হবে। এদিকে বাংলাদেশ

0: এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলে কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল।

0: Assalamualaikum.
1: Waalaikumsalam.
0: আমার বুবুরা কেমন আছো?
2: আলহামদুলিল্লাহ ভালোই আছি।
0: হ্যাঁ, যাক ভালো থাকতে হবে।
3: তুমি কেমন আছো?
0: আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি বলে এই যে তোমাদের সঙ্গে গপশপ করতে আসছি।
3: হ্যাঁ,
0: কিন্তু গরমের অবস্থা তো
2: কি আর কইও না।
4: তো মাস না গরম করতে না পড়বই।
2: সবাই কয় তাল পাকা গরম নাকি পড়ে গরম।
0: হ্যাঁ, যাক আমাদের রূপালী বেগম গরম সম্পর্কে বেশ অভিজ্ঞ, গরম নিয়ে জ্ঞান রাখে।
2: গরম সম্পর্কে জ্ঞান সবাই রাখে যে গরমের গরম।
3: হ্যাঁ, গরম নরম হ্যাঁ সবই আছে।
0: এখন কথা হচ্ছে যে গরমের সময় প্রচুর কিন্তু শরীর থেকে ঘাম যায়। আমাদেরকে খেতে খামারও কাজ করতে হবে।
3: বেশি বেশি পানি খেতে হবে।
0: হ্যাঁ, খালি পেটে আবার লেবু পানি খেতে যেও না। একেবারে খালি পেটে লেবু পানি খাওয়া ঠিক হবে না,
2: খুব হয়।
0: তবে সবচেয়ে বড় কথা হচ্ছে পানির উপরে কোন ঔষধ নাই,
2: জীবন
0: আমাদের খেতে কামারে এই সময় কাজ করতে হবে। প্রচুর গরম পড়বে, ঘাম হবে, কিন্তু সাথে অবশ্যই পানি রেখে দিতে হবে। শুধু তোমরা যেমন তোমাদের যাদের এই যে সবজি আছে, সবজি চাষ করো, হ্যাঁ ও তো রূপ ইয়া কি বলে পারুবু তো আবার যে বরবটি শীতকাল বরবটি বিশেষজ্ঞ।
2: এখন আবার লাউ গাছ হয়েছে,
0: লাউ
2: ঢেঁড়শ হইতেছে।
0: তুমি কি আবার ট্র্যাক চেঞ্জ করছো?
2: না, এক এক সিজনে এক একটা না, যে সময় যেটা আমি তো সেই দেখি।
0: কি তুমি সিজনাল?
4: সিজনাল সবজি
2: বারো মাসে আমি লাগাই, আমার টব খালি যায় না।
0: মৌসুমি মৌসুমি কাক নাকি
2: সুন্দর করে কো, আমি তো একটু একটু ইংরেজি জানি, বুঝছো, একটু একটু পড়ালেখা করছি।
3: না তুমি
2: সিজনাল বার্ড কও, এটা শুনতে বেশি ভালো লাগে।
0: সিজনাল বাপরে বাপ, যাক পারুপুর আপডেট হয়েছে, সে নিজেকে বার্ড ভাবছে।
3: না শিক্ষিত মানুষ না, কবি কবি ভাব
0: না। সে তো এখন সিজনাল বার্ড হলে তো একটা ব্যাপার আছে, মনে করো সিজনে যে জিনিসটা আসবে সেটা সে ফলাবে, ফলাইয়া সে খাইয়ে চলে যাবে, মানে আর কাউকে দেবে না। আমাদের কাউকে কিছু দিবা না, এটা হবে না।
2: হ্যাঁ, তোমাকে দিবার পারুম না, কিন্তু যাগো দায়িত্ব দিয়ে যায় তারা তো খায়।
0: আচ্ছা ঠিক আছে,
3: খায়।
0: তবে যাক, এই যে এই তুমি সিজনাল বলো আর অফ সিজনাল বলো, যে সিজনাল নিয়ে বলো, যে ফসলই চাষ করো, হ্যাঁ সেটা বরবটি হোক, লাউ হোক, সিম হোক, যাই কিছু ফসল মানে সবজি আমরা ফসল বলতে যাই বুঝি, তারপরে আমাদের ধান ধান হতে পারে, পাট হতে পারে, সবকিছু
2: সবকিছু হতে পারে ফসল।
0: এই ফসল উৎপাদনের জন্য প্রথমে কি লাগে?
4: প্রথমে তো জমি তৈরি করা লাগে, তারপরে লাগে বীজ। তুমি কিসের কথা কইবা?
2: জমি আবার মেরামত করতে হইব, পরিমাণ মতো সার টার দিয়ে করে সে করে তারপরে না বিচি দিতে হইব।
0: তুমি আচ্ছা ঠিক আছে, তুমি জমিটা খুব ভালোভাবে
2: মেরামত করে
0: জমি ঠিক করলা, কিন্তু জমির মধ্যে

0: বীজটা দিবা,
1: এটাই তো কইলাম,
0: প্রধান হচ্ছে কিন্তু বীজ,
1: ভালো বীজে ভালো ফসল।
0: হ্যাঁ, অতএব প্রধান ফসলের প্রধান হচ্ছে বীজ,
1: তারপরে
0: বীজ যদি ভালো না হয় তাহলে
2: ফসল ভালো হইব না।
3: যতই জমি মেরামত করো,
0: জমি মেরামত করো, যতই জমিরে সার খাওয়াও, ঘাস খাওয়াও, ফুল খাওয়াও, ফল খাওয়াও, কোন লাভ নাই। অতএব প্রথমে হতে হবে বীজ, এবং বীজটা হতে হবে মানসম্পন্ন।
2: একদম ঠিক কথা, আসল কথা। এখন
0: এখন বীজের মধ্যে তো আবার তুমি কিন্তু বীজ তো অনেকগুলো, প্রায় 100,000 বীজ, 1,000 বীজ। এখন 1,000 বীজের মধ্যে কোনটা ভালো কোনটা ভালো না তুমি একটা করে বাঁচবা না? তো মানসম্পন্ন বীজ ব্যবহারের গুরুত্ব, এবং আমাদের কি করণীয়, মানে আমরা যারা কৃষক তাদের কি করণীয়, এইটা নিয়ে তোমাদেরকে একটা আলোচনা শোনাবো।
2: খুব ভালো কথা বলছো।
0: আলোচনার মাধ্যমে তোমরা একদম পরিপূর্ণ ভাবে বুঝে যাবা যে কিভাবে মানসম্পন্ন বীজ চিনবা, এটার গুরুত্ব কি, এবং আমরা কি করব। আসো আমরা শুনে নিই।
4: সঠিক বীজের নির্বাচন আমাদের কৃষির মৌলিক দিক, যা ফসলের ফলন ও গুণগত মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকে আমরা জানব কিভাবে মানসম্পন্ন বীজ ব্যবহার কৃষকের জন্য লাভজনক হতে পারে, এবং তারা কিভাবে এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারেন। কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আসরে। আজকের সাক্ষাৎকারমূলক আলোচনায় সাথে আছি আমি আফরোজ আক্তার পাপি। আর যে বিষয়ে কথা বলবো তা ইতিমধ্যে বলেছি, ফসল উৎপাদনে মানসম্পন্ন বীজ ব্যবহারের গুরুত্ব ও কৃষক ভাইদের করণীয়। আজকে আমাদের এই আসরে অতিথি হিসেবে যুক্ত আছেন মোহাম্মদ নাজমুল হক, বীজ বিশ্লেষক, বীজ প্রত্যয়ন এজেন্সি গাজীপুর। আমন্ত্রণ আমাদের আজকের আসরে। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, বীজ আসলে কি এবং মানসম্পন্ন বীজ বলতে আসলে আমরা কি বুঝি, সংক্ষেপে যদি বলতে?
5: সহজ ভাষায় বীজ হচ্ছে এমন এক জীবন্ত উপাদান যা থেকে নতুন গাছের জন্ম নেয়, এবং মানসম্পন্ন বীজ বলতে এমন বীজকে বোঝায় যার অঙ্কুরোদ্গম ক্ষমতা বেশি, সাধারণত 80-90%, বিশুদ্ধতা বেশি, সাধারণত 95%, উপরে সঠিক আদ্রতায় সংরক্ষিত, এবং জাতটি নির্ভরযোগ্য।
4: আচ্ছা, মানসম্পন্ন বীজ ব্যবহার করলে কৃষক ভাইরা কি কি উপকার পান?
5: মানসম্পন্ন বীজ ব্যবহারের উপকার অনেক। প্রথমেই বলতে হয় যে ফলন 20-30% পর্যন্ত বেড়ে যায়। জমিতে একই রূপ গাছ জন্মায়, ফলে পরিচর্যা করা সহজ হয়, রোগ পোকার আক্রমণ কম হয়, সার, কীটনাশক, পানি সবকিছুর অপচয় কমে যায়, এবং সবশেষে কৃষক আর্থিকভাবে লাভবান।
4: চমৎকার তথ্য দিয়েছেন। কিন্তু আমাদের দেশের অনেক কৃষকই তো নিজের ফসলের বীজ পরের মৌসুমে আবার ব্যবহার করেন, এতে কি কোনো ধরনের সমস্যা হতে পারে?
5: ঠিক বলেছেন, এটা আমাদের গ্রামের সাধারণ চর্চা। কিন্তু নিজের উৎপাদিত বীজ কয়েক বছর ধরে ব্যবহারের ফলে সেটি ডিজেনারেশন হয়, অর্থাৎ বীজের মান কমে যায়, ফলে অঙ্কুরোদ্গম কমে, গাছ দুর্বল হয়, রোগবালাইয়ের আক্রমণ বেড়ে যায় এবং ফলন কমে যায়। তাই প্রতি 2-3 মৌসুম পরপর নতুন সার্টিফাইড বীজ ব্যবহার করা দরকার। এগুলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, BADC এবং অনুমোদিত বীজ ডিলার কোম্পানি থেকে পাওয়া যায়।
4: তো কৃষক ভাইরা কিভাবে বুঝবেন যে এটি একটি মানসম্পন্ন বীজ?
5: বীজ কেনার আগে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। বীজ প্যাকেটে ছিদ্র থাকা যাবে না। প্যাকেটের গায়ে জাতের নাম, অঙ্কুরোদ্গম শতাংশ, বিশুদ্ধতা শতাংশ, আর্দ্রতা, বীজের পরিমাণ, লট নাম্বার, প্যাকেজিং এর তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং প্রস্তুতকারকের নাম লেখা আছে কিনা দেখে নিতে হবে। বীজটি যেন পরিষ্কার ও রোগমুক্ত হয়। বীজের রং হবে উজ্জ্বল। সব বীজ এক আকারের হতে হবে। দানাগুলো পুষ্ট হতে হবে এবং দানা ভাঙ্গা হবে না। প্যাকেটের গায়ে মান নিয়ন্ত্রণ লেভেল দেখেও নিশ্চিত হওয়া যায়, যা সাধারণত বীজ প্রত্যয়ন এজেন্সি কর্তৃক প্রদান করা হয়।
4: বীজ সংরক্ষণের ব্যাপারেও কৃষক ভাইদের কিন্তু অনেক প্রশ্ন থাকে। ভালো বীজ কিভাবে তারা সংরক্ষণ করবেন? এমন
5: বীজ সংরক্ষণ একেবারেই গুরুত্বপূর্ণ একটা ধাপ। প্রথমে বীজ ভালোভাবে শুকিয়ে নিতে হবে। যেমন যদি আমরা ধানের ক্ষেত্রে বলি, সর্বোচ্চ 12% আর্দ্রতা রাখা ভালো। তারপর বাতাস চলাচল করে এমন ঠান্ডা জায়গায় রাখতে হবে। যদি সম্ভব হয় বীজ সংরক্ষণের জন্য প্লাস্টিক ড্রাম, টিনের বাক্স বা বাতাস রোধী পাত্র ব্যবহার করতে হবে। এভাবে রাখলে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা দীর্ঘদিন অক্ষুণ্ণ থাকে।
4: তো এখন যদি বলি কৃষক ভাইদের করণীয় কি হওয়া উচিত এই বীজ ব্যবহারের ক্ষেত্রে?
5: করণীয়গুলো যদি আমি সংক্ষেপে বলি, প্রতি মৌসুমে স্থানীয় কৃষি অফিসারের পরামর্শে জমির ধরন অনুযায়ী উপযুক্ত জাত বেছে নিতে হবে। সার্টিফাইড বীজ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে বীজ প্রত্যয়ন এজেন্সির প্রদত্ত ট্যাগ দেখে নিশ্চিত হতে হবে যে বীজটি সঠিক কিনা। বীজ বপনের আগে বীজ শোধন করুন, যেমন থিয়াম বা বেবিস্টিন জাতীয় ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করা যায়। পানি নিষ্কাশন ও সেচ দেওয়ার ব্যবস্থা আছে, এরকম বীজতলা প্রস্তুত করতে হবে এবং সঠিকভাবে পরিচর্যা করতে হবে।
4: সবশেষে জানতে চাই, কৃষক ভাইদের জন্য আপনার কোনো পরামর্শ, বিশেষ কোনো বার্তা আছে কিনা?
5: বীজের প্রতি অবহেলা মানে আমাদের অস্তিত্বের প্রতি অবহেলা। ভালো বীজ মানেই ভালো ফসল, আর ভালো ফসল মানেই সমৃদ্ধ বাংলাদেশ। আমাদের কৃষক ভাইদের হাতে আছে দেশের খাদ্য নিরাপত্তা, তাই তারা যেন বীজ নির্বাচন ও সংরক্ষণে সচেতন হন।
4: অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, ফসলের উৎপাদন বৃদ্ধি ও গুণগত মানের জন্য মানসম্পন্ন বীজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষক ভাইদের উচিত সঠিক বীজ নির্বাচন এবং তার পরিচর্যা সম্পর্কে সচেতন হওয়া। শ্রোতা, আজ পর্যন্তই, কথা হবে অন্য কোন আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: কি বুঝলো তো গুরুত্ব?
3: মেলা কিছু জানলাম।
2: বলো, এই জন্যই তো যে মাঝে মাঝে মনে হয় আর তুমি কথাই কই যে জানিকাম পানি না জানিকাম আসমানি, এই কঠিন কঠিন মনে হয়েছিল। ও দেখলাম যে না, অনেক কিছুই মানে বুঝা নিতে পারলো।
3: আমি তো কোনো কিছু না বুঝলেই আমার আসলে কথা মনে হয়, বুঝছো? কখন জামু কখন শুনুম বুঝুম,
2: এটা তো একটা পাঠশালা না। এখানে এলে তো অনেক কিছুই জানা, অনেক কিছু জানা যায়।
3: মনে থাকবো, আবার আমার বন্ধু বান্ধবের আবার কইবার পারুম।
1: এই যে বীজ নির্বাচনের পদ্ধতি যেগুলো আমাকে জানাইলা, এখন তো আর ভুল হওয়ার কোন সুযোগ হইব
3: না।
1: আর এরপরে যদি ভুল হয় তাইলে তো পুরা কপাল কম লাগবে।
0: ওই যে তোমার ওই যে ভুল হইলে এরপর তোমার ওই যে তুমি ওই যে তোমার পুকুর পাড়ে বসে বসে গান গাইবা, তখন মাছেরা তোমার তালি দিব,
2: বুঝছো?
0: এছাড়া তার কোনো উপায় নাই, কি করবা? এখন আমরা তো এই যে মনে করে এখন যে সমস্ত যেভাবে প্রযুক্তি আসছে, প্রযুক্তি যে কোনো কিছু এখন না জানলে কুট করে আমরা কিন্তু প্রযুক্তির মাধ্যমে বা কৃষি অফিসারটা ফোন করে জানতে পারি। আজ থেকে অনেক অনেক বছর আগে তখন তো সমস্ত প্রযুক্তি ছিল
2: না,
3: কত কষ্ট করতো মানুষ কিছু বুঝতে।
0: তখন কিন্তু মানুষ এই যে থেকে থেকে করে করে শিখেছে। এখন তো আমরা অনেক ভালো আছি,
3: অনেক ভালো আছি,
0: ভালো আছি। ভালো থাকার প্রক্রিয়া আমাদের কাছে আছে, পদ্ধতি আমাদের কাছে, আমরা কেন সেই পদ্ধতিগুলো গ্রহণ করবো না? পদ্ধতি গ্রহণ করে এবং করছে, অনেকেই করছে, প্রচুর পরিমাণে কিন্তু করছে। করছে বলে তো এই যে আমরা এত মানুষ, আমাদের জায়গা কম, তারপরও আমাদের খাদ্যের সংকট হচ্ছে না,
2: আমরা খাইয়া বইরা ভালো আছি।
0: হ্যাঁ, দ্রুত আমরা ফসল ফলাতে পারি,
3: নিজেরে তো বুঝতে হইব আমাদের, আমার চলতে হইব।
0: এক জমিতে আমরা বারবার কিভাবে ফসল ফলাতে পারি? আগে তো এক জমিতে এক ফসল
3: এক ফসল নিয়ে বসে থাকতে
0: বসে থাকতাম, এখন এক জমিতে তিন ফসল হয়, চার ফসল,
3: দুই ফসল তিন ফসলই বলে।
0: হ্যাঁ, তো আমরা এই প্রযুক্তিকে ব্যবহার করে আমরা ভালো বীজ গ্রহণ করব, সংগ্রহ করব এবং সেটা দিয়ে আমরা ভালো ফসল ফলাব। আসো এবার তোমাদের একটু সুরের
3: একটু
0: নিজেরা তো কখনো গান শুনেব না, সুরের গান শুনে তোমরা খুশি হও।
2: রূপালী বলে বু বলে শুনাইবো,
0: সে তো ফিক্সড সিঙ্গার, ওই যে পুকুর পাড়ের সিঙ্গার, সে ওখানে বসে বসে গাবে, তার নির্দিষ্ট শ্রোতা আছে।
1: পুকুর পারে কি আমার মাছরা একাই শুনবো, তোমরাও আইসো,
3: তাই তো? ওটাও তো তার মনের একটা আনন্দ, কি কও?
1: আমি গান গাই তো তোমরাও আইসো, আইসো বসলে তোমরাও শুনতে পারবা। মাছের লগে কে পুকুরের পার নাই
3: বুঝলি,
2: শুনবা,
1: সুন্দর গাছ আছে, গাছের তলে বসে ছায়া নিবা আর গান শুনবা,
0: বুঝছি,
3: অক্সিজেন নিবা।
0: আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শুনবো নি। এখন চলো আমরা প্রতিষ্ঠিত শিল্পীর গান
1: শুনি। আচ্ছা

0: আমরা গান শুনলাম,
1: হ্যাঁ,
0: গানের মধ্যে আবার তথ্য পেলাম। কি তথ্য পেলাম? তথ্য জানার তথ্য পেলাম।
2: তথ্য জানার অধিকার আমাকে সবারই আছে,
0: তথ্য নিতে হবে। আমি দেশের নাগরিক, আমি কি আমার প্রয়োজনীয়, এই যে আমরা যে কৃষক কৃষি বিষয়ক যে জিনিস জানি, এটাও কিন্তু এক ধরনের তথ্য। আমরা ট্যাক্স দেই, আমরা নাগরিক, এবং নাগরিক হিসেবে আমার কাজের সবকিছু জানার অধিকার আমার আছে, এটা জানবো। হ্যাঁ, জেনে আমরা সে মতে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। এখন আসো, আমাদের তো তোমরা তো যারা দাওয়াত মানে কি দাওয়াত দিতে মানে আগ্রহী যারা আর কি, তখন সালাদটা খুব
3: প্রয়োজনীয়।
0: সালাদের আবার বিভিন্ন প্রকার আছে, ডিজাইন আছে, অনেক আবার ডিজাইন করে।
3: আমিও করি।
0: তো ডিজাইন করতে করতে যে জিনিসটা আবিষ্কার হয়েছে, ক্যাপসিকাম। এটা প্রথমে ছিল সৌন্দর্যের মানে সৌন্দর্যের জন্য।
3: আমি তো পয়লা এটা মরিচ মনে করছিলাম, বড় জাতের মরিচ বুঝি।
0: হ্যাঁ, এটা হলো বড় ভাই মরিচ, এটা সরু ভাই। কিন্তু মরিচ জাতি হলেও এই ক্যাপসিকামের কিন্তু অনেক পুষ্টিগুণ।
2: সালাদ হিসাবেই খাওয়া হয়,
0: সালাদ হিসাবে বেশি খাওয়া হয়।
3: আর পুষ্টিগুণ আছে অনেক,
0: খাওয়া যায় না, কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি শুধু সালাতের জন্যই যে তা না। এই ক্যাপসিকাম চাষের কিন্তু খুব বেশি জায়গা লাগে না।
2: আচ্ছা,
0: তোমার বাড়ির আশেপাশে অল্প স্বল্প জায়গার মধ্যে তুমি করতে পারবে,
3: যেমন মরিচ গাছ লাগে এরকমই লাগে।
0: বা কেউ যদি এটাকে ব্যবসা হিসেবে নিতে চায় সেও নিতে পারে,
3: তাও নিতে পারে।
0: আজকে তোমাদেরকে ক্যাপসিকাম চাষের কৌশল শেখাবো।
3: আচ্ছা,
0: ঠিক রাখো, বললে করলে না করলে আর কোনো শিখাইলা,
3: শিখলে আমি লাগাবো
1: না। তুমি এই কথা কও কে বাবুল ভাই, করলে করলে না করলে নাই, করতে হবে।
0: তোমরা তো তোমরা তো মহাব্যস্ত বাবিস, তোমাদের অনেক কাজ
1: না, তারপরেও ইচ্ছা থাকতেই বাম।
0: আচ্ছা ঠিক আছে, শিখে রাখো, শিখে রাখলে তোমাদের কাজে না লাগুক, আমাদের শ্রোতারা শুনবেন, তাদের অবশ্যই কাজে লাগবে। চলো আমরা শুনি।
1: আচ্ছা,

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজ আমরা আলোচনা করব ক্যাপসিকাম চাষাবাদ কৌশল সম্পর্কে। আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন মেহজা বিন খানম, অতিরিক্ত কৃষি অফিসার, সরজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। স্বাগত আপনাকে আমাদের আজকের আসরে। প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইব, বাংলাদেশে ক্যাপসিকাম চাষের সম্ভাবনা কেমন?
1: বাংলাদেশে ক্যাপসিকাম চাষের প্রচুর সম্ভাবনা রয়েছে, কারণ এর চাহিদা স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে বেশি। ফলে অভিজাত হোটেল ও বড় বড় বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হয় এবং বিদেশেও রপ্তানির সম্ভাবনা রয়েছে। ক্যাপসিকাম কিন্তু সব মৌসুমে চাষ করা যায়, এমনকি টবেও চাষ করা যায়। এটি পুষ্টিগুণে ভরপুর, এতে ভিটামিন সি, ফাইবার, আয়রন এবং অন্যান্য খনিজ উচ্চ পরিমাণে রয়েছে। তাই বাংলাদেশে ক্যাপসিকাম চাষের খুব ভালো সম্ভাবনা রয়েছে।
0: এবার আপনার কাছ থেকে জানতে চাইব, কৃষকদের ক্যাপসিকাম চাষাবাদে খরচ কেমন হতে পারে?
1: ক্যাপসিকাম চাষীদের প্রতি বিঘায় খরচ হয় প্রায় 55,000 টাকার মতো, আর প্রতি বিঘায় ক্যাপসিকামের ফলন প্রায় 3,500 কেজি পর্যন্ত হতে পারে। সবুজ ক্যাপসিকাম প্রতি কেজির বাজার মূল্য 150 টাকা, লাল ও হলুদ রঙের ক্যাপসিকামের মূল্য কেজি প্রতি 350 টাকা, আর প্রতি বিঘায় ফলন বিক্রি হয় প্রায় 1.5 লাখ টাকায়। ক্যাপসিকাম চাষে তাই আমরা দেখতে পাচ্ছি কৃষকের লাভ কিন্তু দ্বিগুণের চেয়েও বেশি।
0: এবার জানতে চাইব আমাদের কৃষিজীবী ভাই ও বোনেরা ক্যাপসিকাম চাষে কেমন সাড়া দিচ্ছেন?
1: কৃষকরা ক্যাপসিকাম চাষে বেশ ভালো সাড়া দিচ্ছেন, কারণ এটি বাণিজ্যিকভাবে লাভজনক একটি ফসল এবং বাংলাদেশে এর চাহিদা প্রতিনিয়তই বাড়ছে। অনুকূল আবহাওয়া ও উপযুক্ত মাটি থাকায় কৃষকরা ব্যাপকভাবে এর চাষাবাদ করছেন। বিশেষ করে বড় বড় শহরগুলোতে, আশেপাশে হোটেল ও সুপার মার্কেটগুলোতে এর চাহিদা বেশি। বাজারে চাহিদার তুলনায় ক্যাপসিকামের যোগান কম থাকায় দামও কিন্তু বেশ ভালো থাকে। চাষাবাদের খরচও যেহেতু কম পড়ে, তাই কৃষকরা ক্যাপসিকাম চাষে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন। এছাড়াও কিছু সফল কৃষক এই চাষ থেকে অধিক মুনাফা লাভ করছেন, যা দেখে অন্যান্য কৃষকরাও কিন্তু ক্যাপসিকাম চাষে উৎসাহিত হচ্ছেন। এছাড়াও ক্যাপসিকামের পুষ্টিগুণ আর স্বাদের জন্য জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।
0: সবশেষে আপনার কাছ থেকে জানতে চাইব ক্যাপসিকাম চাষাবাদের কৌশল সম্পর্কে।
1: ক্যাপসিকাম সারা বছরই চাষ করা যায়। ক্যাপসিকাম চাষের জন্য ভালো মাটি হচ্ছে দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটি। সব মৌসুমে চাষ করা গেলেও ক্যাপসিকাম চাষের বীজ বোনার জন্য উপযুক্ত সময় হল অক্টোবর থেকে নভেম্বর মাস। প্রতি শতকের জন্য 1 গ্রাম বীজ দরকার হয় ক্যাপসিকাম চাষে। বীজ থেকে প্রথমে চারা তৈরি করে নিতে হবে। এজন্য বীজগুলোকে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে আগে থেকে তৈরি করে রাখা বীজ তলায় 10 সেন্টিমিটার দূরে দূরে লাইন করে বীজ বুনতে হবে। বীজ বোনার 7 থেকে 10 দিন পর যখন আমরা দেখব 3 থেকে 4টি পাতা হয়েছে, তখন আমরা মাঝারি আকারের পলিথিন ব্যাগে চারা স্থানান্তর করে নিব। এরপর আমরা মূল জমি চাষ ও মই দিয়ে ভালোভাবে তৈরি করে নিব। এরপর 2.5 ফুটের মতো চওড়া এরকম বেড তৈরি করে নিব। প্রতিটি চওড়া বেডের, দুইটা চওড়া বেডের মাঝখানে একটি করে নালা রাখব। প্রতি শতক জমির জন্য সাধারণত 40 কেজি গোবর, 1 কেজি ইউরিয়া, 1.5 কেজি টিএসপি, 1 কেজি এমওপি, 20 গ্রাম দস্তা প্রয়োগ করতে হয়। এর মধ্যে অর্ধেক গোবর সার আমরা জমি তৈরির সময় দিব, বাকি অর্ধেক গোবর সার সম্পূর্ণ টিএসপি, দস্তা, 1/3 এমওপি এবং 1/3 ইউরিয়া চারা রোপণের গর্তে প্রয়োগ করব। বাকি 2/3 ইউরিয়া এবং এমওপি পরবর্তীতে 2 ভাগ করে চারা রোপণের 25 এবং 50 দিন পর প্রয়োগ করব। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সাধারণত নভেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত রাতের তাপমাত্রা অনেক কমে যায়। ফলে সে সময় যদি আমরা পলিথিনের ছাউনি দিয়ে রাখতে পারি, তখন ভেতরের তাপমাত্রাটা বেশি হবে, যা ক্যাপসিকাম চাষে উৎপাদনটা আরো বাড়াবে। যেহেতু ক্যাপসিকাম খরা বা জলবদ্ধতা কোনোটি সহ্য করতে পারে না, তাই প্রয়োজন অনুসারে জমিতে সেচ দিতে হবে। কোনো গাছে ফল ধরা শুরু হলে খুঁটি দিতে হবে, গাছ ফলের ভারে হেলে না পড়ে, জমি সব সময় আগাছামুক্ত রাখতে হবে। এক্ষেত্রে ক্যাপসিকামে যদি আমরা দেখতে পাই কীট পতঙ্গ বা পোকা মাকড়ের উপস্থিতি, সেক্ষেত্রে আমরা টক্সিন মুক্ত দ্রবণ ব্যবহার করব। এর জন্য 1 লিটার পানিতে 1 চামচ সাবান গুঁড়া এবং 1 চামচ নিম তেল ভালোভাবে মিশিয়ে আমরা একটি মিশ্রণ তৈরি করব, আর সেই মিশ্রণটা আমরা প্রতি সপ্তাহে 1 বার করে স্প্রে করব। ক্যাপসিকাম সাধারণত পরিপক্ক সবুজ অবস্থায় লালচে হওয়ার আগে মাঠ থেকে উঠানো যায়। সাধারণত সপ্তাহে 1 বার করে ফল তোলা ভালো। ফল সংগ্রহের পর ঠান্ডা এবং ছায়াযুক্ত স্থানে বাজারজাতকরণের পূর্ব পর্যন্ত সংরক্ষণ করতে হবে। এভাবে যদি আমরা ক্যাপসিকাম চাষ করি, সেক্ষেত্রে আমরা ভালো ফলন পাব।
0: আপনাকে অশেষ ধন্যবাদ ক্যাপসিকাম চাষাবাদ কৌশল সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানানো।
1: ধন্যবাদ আপনাকেও।
2: ধন্যবাদ আমাদের দিতে হয়।
3: হ্যাঁ অবশ্যই,
2: সুন্দরভাবে আমরা জানলাম এবং শুনছো তো সারা বছর চাষ করা যায় এবং টবেও চাষ করা যায়। আচ্ছা, শুরুতে যে বলছিলাম যে লেবুর
4: পানি খাওয়ার কথা বলছিলাম,
2: তো কেন খাবো?
3: আচ্ছা
2: চলো আমরা লেবুর একটু গুণগান শুনি।
1: আচ্ছা আচ্ছা শোনো।

0: এই যে, তুমি মন খারাপ করে আসো কেন?
1: আরে এত কিছু থাকতে, তোমাকে বাড়ি থেকে রকমারি লেবু পাঠাইছে
0: তাই?
1: শুন না, আমার বন্ধুরা হাসাহাসি করতেছে।
0: আরে খালি লেবুর কথা কইলা কেন? গত সপ্তাহে যে বড় রুই মাছ পাঠাইছিল তার কথা তো কও নাই।
1: না, রুই পাঠাইছে ভালো কথা, তাই বললে হরেক রকম লেবু
0: আর ভূত পাঠাইছে যখন বন্ধুকে দিয়া দাও যা।
1: এরা কি তোমাকে বাড়ির লেবু খাওয়ানোর লেগে পয়সা রয়েছে? হ্যাঁ, তোমাকে বাড়ির লেবু তুমি ফেরত দিয়ে আসো।
2: তোমাকে বাড়িতে লেবু পাঠানোর কারণে তুমি যে মন খারাপ করবা সেটা আমি জানি মজিদ।
0: আরে ভাইজান আসেন, আসেন ভাইজান।
1: ভাইজান আপনি আসবেন আগে কোন নাই তো?
2: আরে ছোট বোনের বাড়িতে আসুন, বইলা কই আসতে হইব নাকি?
1: না মাইনে আমি তাহলে বাজারে যাইতাম।
2: বাজার করতে হইব না?
1: যে এত লেবু কেন পাঠাইছেন ভাইজান, আমরা তো কেউ লেবু খাই না।
2: আরে খাও না বলি তো নিজের গাছের লেবু পাঠাইছি। লেবুর পুষ্টিগুণ সম্পর্কে অনেকেই জানে, তবে পুরোপুরি গুণের কথা সবার জানা নাই।
1: কি রকম?
2: সারা বছর বাজারে নানান রকমের লেবু পাওয়া যায়, যেমন ধরো এই পাতি লেবু, কমলা লেবু, মুসাম্বি লেবু, গন্ধরাজ লেবু, বাতাবি লেবু, কাগজি লেবু, আরো ছোট বড় অনেক রকম লেবু।
0: ও ভাইজান, এইসব লেবুর নাম অনেকেই জানে।
2: নাম জানে কিন্তু লেবুর গুণাগুণ সম্পর্কে কিছুই জানে না।
1: লেবুর কোন গুণের কথা কইতেছেন ভাইজান?
2: 100 গ্রাম কাগজি লেবু বা পাতি লেবু টিকা ভিটামিন সি 63 গ্রাম পাওয়া যায়, যা আপেলের 32 গুণ আর আঙুরের 2 গুণ, মাইনে হইল গিয়া ডাবল ডাবল।
1: কোন কি ভাইজান, লেবুর এত গুণ?
2: আরে শুধু ভিটামিন সি নয়, ভিটামিন বি, ফসফরাস, লৌহ জাতীয় উপাদান লেবু থেকে পাওয়া যায়।
0: শুনলা তো লেবুর কত রকম পুষ্টিগুণ।
2: এছাড়াও টাটকা লেবুর খোসাতেও পুষ্টি রয়েছে, প্রচন্ড গরমে বুঝলা এক গ্লাস লেবুর শরবত দেহের জন্য অত্যন্ত উপকারী। এই শিশু থেকে বৃদ্ধ সবাইকে প্রতিদিন ভিটামিন সি জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাওয়ানো দরকার, যা লেবু থেকে পাওয়া সম্ভব।
1: আর কি কি উপকার লেবুতে?
2: জ্বর, সর্দি, কাশি আর ঠান্ডা জনিত সমস্যায় লেবু অত্যন্ত কার্যকর। লেবুতে থাকা প্রচুর ভিটামিন সি যা রোগ প্রতিরোধে সাহায্য করে, রক্তের জমাট বাঁধার ক্ষমতা বাড়ায়। লেবুতে পর্যাপ্ত ভিটামিন সি থাকায় অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, দেহকে ক্যান্সার সহ নানা ঘাত প্রতিঘাতের হাত থেকে রক্ষা করে।
1: কোন কি ভাইজান, ভাইজান আমি না বুঝা আপনার পাঠানো লেবু নিয়ে কত যে কথা কইছি।
2: আরে হনো হনো, শিশুদের দৈনিক 20 মিলিগ্রাম ভিটামিন সি আবশ্যক। ভিটামিন সি এর অভাব হইলে শিশুর উপর প্রভাব পড়ে, ফলে শিশুর দাঁত, মাড়ি, পেশি মজবুত হয় না।
1: অহন টিকে আমাগো মাইয়ারে আমি লেবুই খাওয়ানো,
2: সে কারণেই ওই লেবু পাঠানোর উদ্দেশ্য। এখন থেকে প্রতিদিন খাবারের সঙ্গে লেবু রাখবা।
1: আমি কালি ওই লেবুর চারা বাড়িতে লাগামুই।
2: সেটাই হবে লেবুর পুষ্টিগুণ পাবার সহজ উপায়।
0: হ্যাঁ, প্রতিদিন পরিমাণ মতো লেবু খান,
1: পুষ্টিগুণে শরীরকে ভালো রাখুন।
3: শুনছো তো? হ্যাঁ, প্রতিদিন কি লেবু খান আর বাড়িতে মাছ দাওয়াত দেন।
4: দাওয়াত দিলে তো লেবু দিতেই।
3: না না না, আমি বলছি যে তুমি তো দাওয়াতের বিষয়টা তুমি তো ভুলে গেছো, বলছো
4: দাওয়াত খাইতে চাই, খাওয়াই সমস্যা।
5: কারণ আমরা সবাই খাওয়াবো, তুমিও দিবো, আমিও দিবো,
4: তুমি খাওয়াও
3: সেটা। চলো, আজকে আমরা বেশ ভালো কয়েকটা বিষয় সম্পর্কে জানলাম। তো এই বিষয়গুলি যিনি আমাদেরকে জানতে সহযোগিতা করেছেন, আমাদের সোনালী ফসল আসর যিনি প্রযোজনা করেছেন, তিনি হচ্ছেন রানিয়া সুলতানা। আমাদের শ্রোতাদেরকে ধন্যবাদ, তোমাদেরকে ধন্যবাদ। চলো বাড়ি যাই,
4: চলো যাই, একলগে যাই।

এ অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজনমালায় এবারে শুনবেন পল্লীগীতি, শিল্পী নাসরিন আক্তার বিউটি, গীতিকার মোহাম্মদ হাবিবুর রহমান ও সুরকার আবু বকর সিদ্দিক।

নাসরিন আক্তার বিউটির কণ্ঠে শুনছেন পল্লীগীতি। এবারের গানটির গীতিকার মোহাম্মদ আব্দুল মজিদ, সুর করেছেন এস এম আব্দুল আউয়াল।

0: পরপর দুখানি পল্লিগীতি শুনলেন। শিল্পী ছিলেন নাসরিন আক্তার বিউটি।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত নৌকা কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, পাশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান কিংবা বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশের যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। প্রতিদিন সকালে ও বিকেলে ঘরের দরজা, জানালার পর্দার আড়াল পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড়, ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার রাখুন।
0: মনে রাখবেন, ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূল মন্ত্রই হল এডিস মশার বিস্তার রোধ, এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করা, এবং প্রতিরোধ করার জন্য যেখানে পানি জমে থাকে সেগুলো সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এবং একই সঙ্গে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। জ্বর হলেই আতঙ্কিত কিংবা ভীত হবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন ও ভেজানো তোয়ালে দিয়ে গা মুছে দিন।
2: বৌমা,
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহো, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগু খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই।
2: আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
3: ডাক্তারে কি বলছে আব্বা?
2: বিকাল বেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
4: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে 6 মাসের মাথায় আমারে ছাইড়া দিয়া গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা, এসব কথা কই না, থাক।
4: যে যাই কো, আমি আমার দায়িত্ব পালন করে যাব ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
2: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আসি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি, জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে, পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগের কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না কইরে এই খবরটা সবারই পৌঁছাই দিতে হবে বাবা।
2: হ্যাঁ।
1: বাংলাদেশ বেতার আজ রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুর 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 71% এবং সন্ধে 6টায় 74%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:39 এবং অস্ত যাবে 6:19।
5: This is Bangladesh Weather giving you the weather report read by Zubair Hamid Quraishi. Dhaka Met Office forecast for the inland river ports valid till 1 a.m. says that rain or thundershower accompanied by temporary south-southeasterly gusty or squally wind at the velocity of 45 to 60 kilometers per hour may occur over the regions of Khulna, Borishal, Noakhali, Chattogram and Cox's Bazar. River ports of these areas are to hoist cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Many places of Khulna, Borishal, Chattogram and Sylhet divisions and some places of Rangpur, Rajshahi, Dhaka and Mamensingh divisions may experience light to moderate rain or thunder shower accompanied by temporary gusty wind. Moderately heavy to heavy shower is also expected at places of the country. Slight fall in daytime pressure is expected and night temperature may remain nearly unchanged over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Saidpur 36.8 degrees Celsius and the minimum was at Sylhet 24 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 35.4 degrees Celsius and minimum 26.8 degrees. Humidity recorded in air at 9 a.m. was 71% and at 6 p.m. 74%. Sunrise over Dhaka tomorrow at 5:39 a.m. and sunset at 6:19 p.m. And that's all we have for weather for this time.
0: Bangladesh Betar Onushtan Somporkito Ekti Ghoshona. Agamikal 30 August Robibar Gonoprojatontri Bangladesher Mohamanno Rashtrapati Mirza Fokrul Islam Alomgir Bangladesh Chin Maitri Sammelon Kendre আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস 2026 পালন উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সহ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 11টায়। অনুষ্ঠান একযোগে প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্জে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে ও সংশ্লিষ্ট FM ব্যান্ডে এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান প্রচার হবে FM 102 ও FM 106 মেগাহার্জে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। এবারে জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। শ্রোতাদের পাঠানো চিঠিপত্রের জবাবে অনুষ্ঠান সমীপেশু রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা শুনবেন রাত 10:00। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনবেন রাত 10:20। এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধ্যে 7:00-11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন

নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি, স্থানীয় সংবাদ পড়ছি ফাতেমা জেবুন্নেসা। বিশ্বের অন্যান্য স্থানের মতো আগামীকাল দেশে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হবে। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ভিকটিমস ফার্স্ট অ্যাকশন নাও। দিবসটি উপলক্ষে সরকার ও মানবাধিকার সংস্থা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আগামীকাল রাজধানীর শের-ই-বাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। এদিকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, গুম, খুন, অত্যাচার এবং নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এমন একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে গুম, অত্যাচার এবং নির্যাতন থাকবে না। মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে আজ মানিকগঞ্জের সাটুরিয়ায় দিনব্যাপী চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়। এতে কয়েক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা

0: অংশগ্রহণ করেন। দেশব্যাপী এই কর্মসূচির আওতায় ঢাকা বিভাগের এই কর্মশালাটি রাজবাড়ির অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবার বলছি, তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল 71% এবং সন্ধ্যে ৬টায় 74%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:39 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:19। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও

0: শুনছেন দেশ আমার মাটি আমার।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
3: এসো এসো বসো, সবাই একটু ফাঁকা হয়ে বসো। হ্যাঁ, সুন্দর সুন্দর ভাবে ফাঁকা হয়ে বসে, খুব সুন্দর। এটা মাইনে চলতে হবে বুঝলে।
4: আর দেখো না, এই যে সন্ধ্যার সময় বৃষ্টিতে কিভাবে ভিজায়। আরে
5: আমি ওতে ভিজছি একেবারে, মাথা মুথা একেবারে ভিজা।
1: এখন এই যে বোনা কর রাগ করি না বুঝছো, আমি আর ওই জোরে না বুঝছো, দুইজনে এমন বৃষ্টিতে পড়লাম,
5: পড়ে একই জায়গায় দাঁড়াইছি,
1: আর
5: ঢুকতেই পারি না, আসতেই পারি
3: না। ঘটনা হলো তোমরা খালি দেরি করবা আর বৃষ্টিতে ভিজবা, এই কথা বলে তো হবে না রে। কই, আমরা তো আগে আগে এসে হাজির হয়েছি, আল্লাহর কি রহমত যে বৃষ্টির আগে ঢুকে পড়লাম।
4: বৃষ্টিতে ভিজ ঠিক টাইমে এসে পড়ছি দেখছো,
5: আমরা তো ঢুকছি ঠিক টাইমে,
3: তা ঢুকিছো, কিন্তু বৃষ্টির দোহাই দিলেই হবে না, আসরে আমাদের আসতেই হবে। এইটা একটা আনন্দের জায়গা। কত শ্রোতা আমাদের বেতার যন্ত্রের সামনে বসে থাকে, তারা আমার কথা শোনার জন্য। দেখো আমার কি দাম কম নাকি সারা বাংলাদেশে কত জন তোমার এই বেতার যন্ত্র খুলে বসে থাকে, এই জাতীয় অনুষ্ঠান কৃষি বিষয়ক কার্যক্রমের এই জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার শোনার জন্য। এটার কারণ হলো এইখানে আমরা বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করি, সচেতনতামূলক কথাবার্তা কই, তারপরে বিভিন্ন কৃষি খামার এগুলা নিয়ে কিন্তু তাদের আরো
4: আলোচনা করি।
3: তো এইরকমই একটা বিষয়ে তোমার সাথে আজকে আমরা আলোচনা করব এবং জানাবো যে সিয়াসি নামে একটা বীজ আছে, সিয়া বীজ বলে, চিয়া চিয়া চিয়া বীজ কয়, তো অনেকে আবার কয় সিয়াসি, তো এক একজন মুখের ভাষা। আসলে এটার শুদ্ধ বলতে গেলেই বলতে হবে চিয়া বীজ। এই বীজ সম্পর্কে আজকে একটু জানব। আরেকটা বিষয় হলো যে দেখো, ওই যে বৃষ্টিতে ভিজছি বা আসছি, বাড়ির আশেপাশে যাতে পানি জমে না থাকে, তাহলে আমাদের গাছগাছালিগুলোকে যত্ন করতে হবে। তো রাজা ভাই আর জরিনা, তোমরা একটু কও দেখিনি, এই এডিস মশা সম্পর্কে একটু সচেতনতা করে দাও দেখিনি, আমারও করো আর ওই যে বেতার যন্ত্রের সামনে যারা আছে তাদেরও করো এই বিষয় নিয়ে। কিন্তু দেখো, ওই যে আমার সোহাগ, তারপরে গিয়াস, এরা কিন্তু বারবার, রাকিব, এরা জিজ্ঞাসা করে যে আমরা এত সচেতন হচ্ছি, তাও কেন ওই আমারে এখানে এডিস মশা হচ্ছে, এটা ভালো করে বোঝা করো।
1: এই যে এডিস মশা হলো ডেঙ্গু রোগের বাহক বুঝছো, এই এডিস মশার বিস্তার রোধ করতে হইলে বাড়ির ভেতরে এবং চারপাশে নিয়মিত ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন
3: রাখতে। বাবা কিছু কবা,
5: হ্যাঁ, দিনের বেলা যদি আমরা ঘুমাই অবশ্যই কিন্তু মশারি টানায় শুতে হবে, বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর আমরা অনেক সময় ডাব ডুব খাই না, খাই এদিক ওদিক ফেলাই দিই, ফেলাই দিয়ে ওই ডাবের মধ্যেও যদি পানি জমে থাকে
1: বা কোনো, এখন ভালো কথা কইছো, সেই দিন
5: ওই ডাবের খোলা বলে যেটা,
1: ওই যে সেই দিন হলো ইয়ে তোমার বকুলির ডাবের খোলার কথা কই, আমি যে বিপদে পড়ছি, এই বিপদে তুমি কিন্তু পরিণত ডাবের খোলা পরিষ্কার করো
5: না, ওই থাকে ওতেও পানি মানে জমতে দেওয়া যাবে।
3: আচ্ছা ঠিক আছে,
4: বিষয়টা কোথাও পানি জমা থাকে
5: না, কোন গর্তেও কিন্তু পানি জমতে জমা রাখা যায় না। ওই
3: যে আমারে শহর অঞ্চলে কিন্তু খুব মারাত্মক ব্যাপার, ওই যে ধরো ছাদে ছাদ বাগান করে, হ্যাঁ, খুব সুন্দর সুন্দর টবের মধ্যে গাছ লাগায়। সাবধান, আপনারাও সাবধান, আপনারা ওই পানি কিন্তু নিষ্কাশন করবেন, পানি ফেলা দেবেন, জমি যাতে না থাকে, এক থেকে দুই দিনের বেশি জমা রেখেন না, এ তাহলে আমাদের দেশ থেকে কিন্তু এডিস মশা শেষ হয়ে যাবে বুঝলে। আর আরেকটা বিষয়, ওই যেটা করছিলাম যে প্রাকৃতিক খাদ্যশস্যের এক পাওয়ার হাউস বুঝছো, এটা পাওয়ার হাউস বলতেছে, এটা হচ্ছে চিয়া বীজ, এর পুষ্টি ও শক্তির যোগানদাতা বুঝলে। তো এই বিষয়ে আমাদের আজকে জানা দরকার, এইটা যে চিয়া বীজ এটার মধ্যে যে কত রকমের শক্তিমান জিনিস আছে। যেমন ধরো এই খাদ্য আঁশ আছে, উদ্ভিদ উদ্ভিদ প্রোটিন আছে, তারপরে যে অ্যাসিড আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেশিয়াম আছে, তারপরে যেটা সমুদ্র থেকে মাছ খালি পাই, ফসফরাসও আছে,
5: সেটাও আছে,
3: হ্যাঁ, তো এরকম আরো অনেক কিছু আছে। তো চলো আমরা আমাদের যিনি অভিজ্ঞ বিশেষজ্ঞ তার কাছ থেকে বিষয়টা শুনি। উনি হচ্ছেন রেশমা আফরোজ, উপজেলা কৃষি অফিসার, প্রশিক্ষণ উইং, DAE খামারবাড়ি ঢাকা। চলো তার কাছ থেকে শুনে নি, আপনারা ভালো করে শুনেন।
6: আজ আমি আপনাদের সাথে কৃষি বিষয়ক একটি পুষ্টিকর ও সম্ভাবনাময় ফসল নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় প্রাকৃতিক খাদ্যশস্যের এক পাওয়া।

0: পাওয়ার হাউস চিয়া বীজ পুষ্টি ও শক্তির যোগানদাতা। চিয়া একটি পুষ্টি সমৃদ্ধ বীজ যা বর্তমানে বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতন মানুষের কাছে জনপ্রিয়। ছোট আকারের এই বীজে রয়েছে খাদ্য আঁশ, উদ্ভিজ প্রোটিন, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও বিভিন্ন অ্যান্টি অক্সিডেন্ট। এ কারণে চিয়া বীজকে অনেক সময় সুপার ফুড হিসেবে উল্লেখ করা হয়। চিয়া বীজের অন্যতম বৈশিষ্ট্য হল এতে প্রচুর খাদ্য আঁশ রয়েছে। পানিতে ভিজিয়ে রাখলে বীজের চারপাশে জেলির মতো আবরণ তৈরি হয়। এই খাদ্য আঁশ পরিপাকতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করতে পারে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। ফলে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে চিয়া বীজ ব্যবহার করা যেতে পারে। চিয়া বীজে উদ্ভিজ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে আলফা লিনোলেনিক অ্যাসিড রয়েছে। এছাড়া এতে উদ্ভিদ প্রোটিন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ উপাদান থাকায় এটি দৈনন্দিন খাদ্য তালিকায় পুষ্টির বৈচিত্র্য আনতে পারে। তবে চিয়া বীজ কোনো রোগের চিকিৎসা নয় এবং পরিমিত পরিমাণে গ্রহণ করাই উপযুক্ত। চিয়া বীজ খাওয়ার পদ্ধতিও বেশ সহজ। পানিতে ভিজিয়ে সরাসরি খাওয়া যায়। এছাড়া দুধ, দই, শরবত, ওটস, পুডিং বা বিভিন্ন স্বাস্থ্যকর খাবারের সাথে মিশিয়েও খাওয়া যায়। তবে পর্যাপ্ত পানি পান করা এবং খাদ্য তালিকায় ধীরে ধীরে চিয়া বীজ যুক্ত করা উত্তম। বাংলাদেশের কৃষির জন্য চিয়া একটি সম্ভাবনাময় স্বল্পমেয়াদী ফসল হতে পারে। শীতকালীন পরিবেশে দেশের কিছু অঞ্চলে চিয়া চাষের সম্ভাবনা রয়েছে। তুলনামূলকভাবে কম সময়ে ফসল সংগ্রহ করা যায় এবং সঠিক জাত, বপন সময় ও ব্যবস্থাপনা অনুসরণ করলে কৃষক নতুন এই অর্থকরী ফসল হিসেবে চিয়াকে বিবেচনা করতে পারেন। চিয়া চাষে সফলতার জন্য মানসম্মত বীজ নির্বাচন, উপযুক্ত জমি ও বপন সময় নির্ধারণ, সঠিক বীজের হার, আগাছা নিয়ন্ত্রণ এবং প্রয়োজন অনুযায়ী সেচ ও সার ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত পানি জমে থাকে এমন জমি চিয়া চাষের জন্য মোটেও উপযোগী নয়। চিয়ার চাহিদা বাড়ার সাথে সাথে এর বাজারজাতকরণ ও মূল্য সংযোজনের সুযোগও তৈরি হচ্ছে। চিয়া বীজ প্যাকেটজাতকরণ, স্বাস্থ্যকর খাদ্যপণ্যে ব্যবহার এবং অনলাইন বিপণনের মাধ্যমে উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। বিশেষ করে তরুণ কৃষক ও উদ্যোক্তারা চিয়া উৎপাদন ও বিপণনের মাধ্যমে কৃষিভিত্তিক নতুন উদ্যোগ গড়ে তুলতে পারেন। তবে বাংলাদেশে চিয়া চাষ সম্প্রসারণের আগে স্থান ভেদে উপযোগিতা যাচাই করা, মানসম্মত বীজের প্রাপ্যতা, উৎপাদন প্রযুক্তি এবং বাজার ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। গবেষণাভিত্তিক জাত নির্বাচন ও কৃষক প্রশিক্ষণের মাধ্যমে এর উৎপাদন আরও সফলভাবে সম্প্রসারণ করা সম্ভব। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, ছোট আকারের হলেও পুষ্টিগুণে সমৃদ্ধ চিয়া বীজ আমাদের খাদ্য তালিকায় পুষ্টির বৈচিত্র্য আনতে পারে এবং বাংলাদেশের কৃষিতেও একটি সম্ভাবনাময় নতুন ফসল হিসেবে ভূমিকা রাখতে পারে। সঠিক প্রযুক্তি, মানসম্মত বীজ, বাজার সংযোগ নিশ্চিত করা গেলে চিয়া চাষ কৃষকের জন্য নতুন আয়ের সুযোগ সৃষ্টি করতে পারে বলে আমি মনে করি। আসুন পুষ্টি সমৃদ্ধ এই সম্ভাবনাময় ফসল সম্পর্কে জেনে আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে এই সম্ভাবনাকে কাজে লাগাই।
1: শুনলেন তো আপনারা? হ্যাঁ, তো এটা ভালো করে শুনেন এবং এটা মনে রাখবেন। শুনলি তো হবি না, মনে রাখতে হবে। এটা অনেক পাওয়ার, এক পাওয়ার বললে অনেক পাওয়ার। এটা খালি পারে নিজের খুব শক্তি হয়। তো এই ব্যাপারে আমি একটু জানাই, যারা এটা নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু এর ভিতরে ভেজাল মিশায়েন না। ওই যে আকর মাকর বাকর মিশায়, হ্যাঁ, অনেক দামও নেন, আপনারা এই অবৈধ কাজ করেন না। আমার এই দেশটাকে ভালোবাসেন, অবৈধ কাজ থেকে দূরে থাকেন, দুর্নীতির থেকে দূরে থাকেন। ওই অনেক সময় সারের মধ্যে ভেজাল করে, তাই না?
2: হ্যাঁ,
1: তো এই ভেজাল সার করেন না, এটা আপনারও ক্ষতি। আপনিও তো ওই ভেজাল সারের যে সবজি বা চাল ডাল এগুলো হবে, এটা আপনিও খাবেন না, তাতে ক্ষতি কি আপনার হবে না? আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং গানটা শুনতে থাকেন। এই শিল্পী হচ্ছে রুকসানা মমতাজ, গীতিকার হীরেন্দ্রনাথ মৃধা, সুরকার এস এম আব্দুল আওয়াল। চলেন এই কৃষি বিষয়ক গানটা শুনেন।
3: আচ্ছা শুনি।

0: কি শুনলে তো, কাঁচামরিচ খাতি হবি, ভিটামিন সি আছে। আর আমার শরীরে কিন্তু ভিটামিন সি কিন্তু সেদিনই শেষ হয়ে যায়, অতএব প্রতিদিন ভিটামিন সি খাতে হবে। যেমন আমলকি আছে, টক জাতীয় ফলগুলো আছে, এগুলো খাতেই হবে, তাই না?
1: আর ইয়ে কাঁচামরিচের কত কইলো একটা কইরা খাইতে।
0: ইয়ে রাজা ভাই, তুমি আমরা তো অনেকেই ভিজে গেছো, ওই খুব সাবধান, ওই তুমি তুলসী পাতা দিয়ে কালো জিরা দিয়ে কিন্তু চা
2: আচ্ছা
0: চলো বাড়া যায়। ওই যে করিম শেখের দোকানে কিন্তু ওই তোমার পুদিনা পাতা কালো জিরা দিয়ে কিন্তু চা বানায়, তুমি তো জানোই। তো আজকে না হয় আমি খাওয়াবো
1: না, যাওয়ার সময়
0: খাইয়ে যাবো না। আচ্ছা আরেকটা বিষয় শোনো, এই যে আমন ধান হচ্ছে, এই যে মাজরা পোকা পামরি পোকার যে আক্রমণ হয়, এর প্রতিকার সম্পর্কে তো তুমি আমি জানি, কিন্তু ওই যে অনেকেই তো জানে না, তাই না? ওই যে একটু আগে যে সোহাগ সোহাগের কথা কলাম, তারপরে তোমার গিয়াসের কথা কলাম, এরা কিন্তু খালি শোনে কিন্তু বুঝ নেয় না। এই তোমরা ভালো করে শোনো, এই যে আমন ধানের মাজরা পোকা ও পামরি পোকার আক্রমণ এবং এর প্রতিকার কেমনে করতে হবে, এই বিষয়ে আমাদের জানাচ্ছেন ডক্টর এ বি এম আনোয়ার উদ্দিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, কীট তত্ত্ব বিভাগ, ব্রি, গাজীপুর, ঢাকা। আর তার সাথে এই বিষয় নিয়ে কথা বলতেছেন ইসাহাক আলী, মোহাম্মদ ইসাহাক আলীর সাথে এই বিষয় নিয়ে কথা হয়েছে, উনি কথা বলতেছেন এবং আমাদের এই বিষয়ে আরো জ্ঞান দেবেন ডক্টর এ বি এম আনোয়ার উদ্দিন। চলো শুনি ভালো করে।
1: আচ্ছা শুনি।
3: বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এই কৃষি প্রধান দেশের অন্যতম ফসল হচ্ছে ধান। আজ আমরা কথা বলবো ধানের নানান বিষয় নিয়ে, বিশেষ করে আমন ধানে মাজরা পোকা ও পামরি পোকার আক্রমণ এবং তার প্রতিকার সম্পর্কে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইসাহাক আলী। আজ আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন ডক্টর এ বি এম আনোয়ার উদ্দিন, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার, কীট তত্ত্ব বিভাগ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর। আপনার কাছে প্রথমেই আমন ধান খেতে সাধারণত কি কি পোকার আক্রমণ দেখা যায় এই বিষয়টা জানতে চাই।
4: আমন ধান খেতে মাজরা পোকা, পামরি পোকা, পাতা মোড়ানো পোকা, পাতা মাছি, সবুজ পাতা ফড়িং, গান্ধি পোকা সহ আরো অনেক পোকার আক্রমণ হতে পারে।
3: আপনি তো অনেকগুলো ক্ষতিকারক পোকার নাম বললেন, এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করে এরকম দুটো পোকার নাম যদি আমরা জানতে পারি।
4: এদের মধ্যে মাজরা পোকা ও পামরি পোকাই বেশি ক্ষতি করে থাকে।
3: আমন ধানে মাজরা পোকার আক্রমণ কোন সময়টাতে হয় এবং আমাদের দেশে কত ধরনের মাজরা পোকার দেখতে পাওয়া যায়?
4: আমন ধানে চারা লাগানোর পর প্রাথমিক কুশি গজানো অবস্থা থেকে শীষ বের হওয়ার পর পর্যন্ত যে কোনো সময় মাজরা পোকা আক্রমণ করতে পারে। আমাদের দেশে সাধারণত তিন ধরনের মাজরা পোকা দেখা যায়, হলুদ মাজরা পোকা, কালো মাথা মাজরা পোকা ও গোলাপী মাজরা পোকা। সব ধরনের মাজরা পোকার ক্ষতির ধরন ও প্রতিকার প্রায় একই রকম, তবে হলুদ মাজরা পোকার আক্রমণ বেশি দেখা যায়।
3: আপনি বলছিলেন হলুদ মাজরা পোকার আক্রমণটা বেশি দেখা যায়, হলুদ মাজরা পোকা চিনব কিভাবে, অর্থাৎ কেমন এই হলুদ মাজরা পোকা?
4: পূর্ণবয়স্ক হলুদ মাজরা পোকা এক ধরনের মথ, এদের গায়ের রং হলুদ। পূর্ণবয়স্ক স্ত্রী পোকার পাখার উপর দুটি কালো ফোঁটা থাকে, তবে পুরুষ মথের পাখার মাঝখানের ফোঁটা দুটো স্পষ্ট নয়।
3: আচ্ছা, এই যে মাজরা পোকা আমাদের ধান খেতে ক্ষতি করে, এই যে ক্ষতিটা করে, ক্ষতিটা কিভাবে করে, এটা যদি আমাদের বন্ধুদের একটু বুঝিয়ে বলতেন।
4: পূর্ণবয়স্ক মাজরা পোকা ধান গাছের ক্ষতি করে না, শুধুমাত্র এই পোকা কীড়া অবস্থায় ধান গাছের ক্ষতি করে। হলুদ মাজরা পোকার স্ত্রী মথ ধান গাছের পাতার আগার দিকে গাদা করে ডিম পারে, ডিম থেকে সপ্তাহ খানেকের মধ্যে কীড়া বের হয়। এই কীড়া খোলপাতার ভিতর দিয়ে কাণ্ডে চলে যায় এবং সেখানে খাওয়া শুরু করে। এক পর্যায়ে কাণ্ডের নিচের দিকে কেটে দেয়, ফলে কুশি মারা যায়। গাছের শীষ আসার পূর্বে ক্ষতি করলে একে মরা ডিগ এবং শীষ আসার পরে ক্ষতি করলে একে সাদা শীষ বলে। সাদা শীষের সব ধান চিটা হয়ে যায়।
3: এই যে এত এত ক্ষতি করছে ফসলের মাজরা পোকা, এই পোকা দমনের উপায় কি?
4: মাজরা পোকা দমনের বিভিন্ন উপায় রয়েছে। নিয়মিত ধান ক্ষেত পর্যবেক্ষণ করে মাজরা পোকার ডিমের গাদা সংগ্রহ করে মেরে ফেলতে হবে। ধান গাছের থোর আসার পূর্ব পর্যন্ত হাত জাল দিয়ে মথ ধরে ধ্বংস করে ফেলতে হবে। জমিতে 200 থেকে 300 মিটার দূরে দূরে আলোক ফাঁদ বসিয়ে এর সাহায্যে মথ সংগ্রহ করে মেরে ফেলতে হবে। জমিতে ডালাপালা পুঁতে পোকা খেকো পাখি বসার ব্যবস্থা করতে হবে। পরজীবী পোকা বা বন্ধু পোকা মাজরা পোকার ডিম নষ্ট করে, সুতরাং যথাসম্ভব কীটনাশক প্রয়োগে বিলম্ব করতে হবে। জমিতে 10 থেকে 15 ভাগ মরা ডিগ অথবা 5 ভাগ সাদা শীষ দেখা গেলে অনুমোদিত কীটনাশক প্রয়োগ করতে হবে। ফিপ্রোনিল গ্রুপের কীটনাশক যেমন রিজেন্ট 50 SC হেক্টর প্রতি 500 মিলিলিটার স্প্রে করতে হবে। কীটনাশক প্রয়োগের সময় প্যাকেটের গায়ে লেবেল দেখে সঠিক পরিমাণ কীটনাশক নির্দিষ্ট পরিমাণ পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে। একই ওষুধ বারবার ব্যবহার না করে পরিবর্তন করে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। কীটনাশক নির্বাচন করার সময় ওষুধের দোকানি বা ডিলারের পরামর্শ না নিয়ে স্থানীয় উপসহকারী কৃষি অফিসারের পরামর্শ নিতে হবে।
3: চমৎকার কিছু বিষয় বললেন, কিভাবে মাজরা পোকা দমন করতে পারবো সেই সম্পর্কে আমরা জানলাম। আমরা যদি একটু এবারে মাজরা পোকার পাশাপাশি, আমরা শুরুতেই বলছিলাম যে পামরি পোকা দমনের যে ব্যবস্থা, পামরি পোকা সম্পর্কে একটু জানতে চাই।
4: পূর্ণবয়স্ক পামরি পোকা ছোট, গায়ের রং চকচকে কালো এবং পিঠের উপর অসংখ্য কাঁটা থাকে, যা দেখে সহজেই পামরি পোকাকে চিনা যায়।

0: voi mânca.
1: Ce?
0: Zaler oi patelile kinarer matha usta kira dor. Noi le borokat la da phalda zaler baire panite jei boga. Jotto shob.
1: Apni chinta koren na. Oi basher khota da amar hate ektu agaya den dehi.
0: Ditasi ektu shobur kor. Ei lo.
1: Den den.
0: Oi. খোটার চোখা মাথা মাটির কেদায় গাইরা দে আর পানির উপরের মাথায় বাঁশের গিট্টু বরাবর জালটা আটকাইয়া দুই হাত দিয়া বাইন্ধা দে।
2: বাজান বাজান ও বাজান, মা তোমার একটা কথা শুনাইতে কয়, তাড়াতাড়ি বাড়িতে চলো।
0: কিসের মধ্যে কি এই কাজের সময় আবার কি কথা? তোরে কিছু কয় নাই মা টুকটুকি?
2: কইছে, তয় আমার নিষেধ করছে কইতে।
0: ঠিক আছে, তুই কইস না, তয় আমি বুঝছি।
2: কি বুঝছো বাজান?
0: তা তোর হই না কাম নাই, তুই খালি তোর মায়েরে ক গিয়া যে বাজান তোমারে বড় খাড়িটা দিতে কইছে, তুই এখন যা।
2: আইসা যাইতাছি।
0: ওই মাইনকা
1: যে
0: জালের তোর দিকের মাথাটা উঁচা করে ধরে রাখ। আর ওই আইনাল মিয়া
1: যে কোন,
0: তুমি তোমার দিকের মাথা নিচে রাখো, তাইলে সব মাছ তোমার দিকে যাইব।
1: আচ্ছা আইনাল ভাই, মাছের খাড়িটা তোমার কাছাকাছি আইনা তারে রাখো।
0: আর হ্যাঁ দেখো, মাছের দাবা দাবিতে খারি যেন কাইতুয়া না পরে।
1: আচ্ছা
0: আর শোনো, সব চাইতে যে কাতরটা ধরা পড়বো, তুমি দুই হাত দিয়া শক্ত কইরা ধইরা সেটারে পারে নিয়ে আইসো। বুঝছো তো, বাড়িতে বড় মেয়ের জামাই আইছে।
1: ও তাইলে তো আইস বাড়িতে খাওয়া দাওয়া ভালোই হইব, কিন্তু আমরা কি?
0: তোরা ঠিক মতো মাছগুলো খারিতে বর, তোরাও বাদ যাবি না।
1: আলহামদুলিল্লাহ।
3: আইনাল ভাই, মাতবরের কথার মর্ম কিছু বুঝছাও?
0: মাইনকা কথা কম নাকি
3: কাজ বেশি? আইনাল ভাই, তুমি এখন মাছগুলা বাছাই করো, বড়গুলা বড় খাড়িতে আর ছোটগুলা অন্য খাড়িতে।
0: মাইনকা সবচেয়ে বড় কাতলাটা ওজন দে দেখি কয় কেজি হয়।
3: ওইটা মনে হয় 2.5 কেজি হইব।
0: আরে তুই দাঁড়ি পড়লে ওজন দেশ না কেন?
3: মাতবর সাহ দেহেন 2 কেজি 550 গ্রাম, আমার আন্দাজটা ঠিক হইল না?
0: ঠিক আছে, তুই দর দিয়া হন মাস্টার বাড়িতে আমার গিন্নির কাছে দিয়ায় দেহেশ, মাস্টার লাভ দিয়া খারি ঠিক আছেন পইরা না যায়।
3: আচ্ছা আমি জামু আরামু।
1: যা যা।
0: আইনাল মিয়া
1: কোন,
0: তুমি পুকুর থেকে কিছু ছোট কচুরি বানা আনো দেহি।
1: আনতাছি।
3: মাদবর সাহ, আমি এখন বড় পাল্লা দিয়া 5টা খাড়ির সবগুলো মাছই ওজন দেই, দেহি মোট কত কেজি মাছ হইল।
0: আইনাল মিয়া
1: যে কম,
0: কচুরি গুলা অল্প অল্প করে সব খাড়ির মধ্যেই দাও।
1: আচ্ছা,
0: পাইকার আসার সময় হয়ে উঠছে। কিরে মাইনকা কত কেজি হইল?
3: এই ছোট বড় মিলাইয়া মোট 145 কেজি হইছে।
0: তাহলে গড়ে 170 টাকা হিসাবে 145 কেজির দাম মবলগে 24,650 টাকা হয়।
3: মাতবর সাহ, আপনারা ডরেও কই না ভয়েও কই না, একটা কথা জিগাই আইসা, এক পুকুরে এক খেপ দিয়াই 24,000 টাকার বেশি কামাইলেন, আর সবগুলো পুকুরে মিলে সারা বছরে প্রায় 2 লাখ টাকা তো পাইবেনি নাকি?
0: তা তো, তুই মনে হয় কিছু কইতে চাস?
3: হ এতদিনে বুঝলাম, করলে পরে মাছের চাষ পূরণ হয় মনে রাস।
0: বাহ সুন্দর কথা কইলি তো বাইনকা।
4: তো আমরা আমন ধানের মাজরা পোকা ও পামরি পোকার আক্রমণ ও প্রতিকার বিষয় শুনলাম, আর সেই সাথে খামারে মাছ চাষের ব্যাপারেও আমরা
5: অনেক কিছু জানলাম, তাই না?
4: তো আরেকটা বিষয়, শুধু তো মাছ চাষ করলে হবে না, সবজি চাষ করলে হবে না, এই যে আমার গবাদি পশু হাঁস মুরগি এগুলো ব্যাপারে একটু বলো না সাজুভাবে, খালি সাজি আসলি হবে
5: না। হোন জরি নাব, এই যে জ্বর বৃষ্টি হইতাছে, গবাদি পশু হাঁস মুরগি কিন্তু উঁচু জায়গায় রাখতে
6: হবে,
5: আবার দিনের বেলা গবাদি পশুর এই যে মশারি টানাই রাখতে হইব,
6: মশারি না কামড়ায়,
5: আর যত্ন আদি একটু বেশি করতে
6: হবে, যাতে ওদের পাটা কাদাটা না লাগে।
4: খুব সুন্দর কথা
7: বলছো, খালি মশারি টাঙিয়ে লইব না, গবাদি পশুরও রাত্রে বেলা
5: মশারি টানাই রাখতে,
4: কারণ হচ্ছে যে ওদেরও তো মশা কামড়ায়, সেদিক থেকে ওদের নিরাপদ রাখতে হবে। যাই হোক, আমার কিন্তু হাতে আর সময় নাই, যাওয়ার আগে একটা বিষয় আবারও বলি, সেটা হচ্ছে যে গাছ লাগাইছি সেই গাছে যত্ন করলি লাভ। আর এই যে তাল পাকা গরম পড়েছে, আবার বৃষ্টি হচ্ছে, তাল গাছ কিন্তু এবার অনেক করে লাগাতে হবে যাতে বজ্রপাত থেকে আমরা রক্ষা পাই, বুঝতে পারিস? তো যাই হোক, আমরা কথায় কথায় অনেক দূর চলে আসলাম, যাওয়ার সময় হয়ে গেল। যাওয়ার আগে জানাই দেই, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। তো চলো উঠা যাক,
7: হ্যাঁ চলো যাই।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি দুর্বার অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি সাঈদ মল্লিক
1: এবং আমি সেলিনা আক্তার শেলি। সৈনিক ভাইদের অংশগ্রহণে আজ রয়েছে বিনোদনমূলক অনুষ্ঠান কিছুক্ষণ, পরিবেশনায় বাংলাদেশ সেনাবাহিনী সিলেট অঞ্চলের শিল্পীবৃন্দ।
2: সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে সিলেট অঞ্চলের পরিবেশনায় বিনোদনমূলক অনুষ্ঠান দুর্বার কিছুক্ষণে আপনাদের সবাইকে আমি ক্যাপ্টেন আরাফাত খান জিম জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের জাতির গর্ব, আস্থা ও শক্তির প্রতীক। স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর সদস্যরা বীরত্ব, আত্মত্যাগ এবং দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই গৌরবময় ইতিহাস আজও জাতিকে অনুপ্রাণিত করে। স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা, মানবিক সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রেও বাংলাদেশ সেনাবাহিনী অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড়, মহামারী কিংবা জাতীয় সংকটের সময় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সৈনিকের জীবন, ত্যাগ, শৃঙ্খলা ও কর্তব্য নিষ্ঠার এক অনন্য উদাহরণ। দেশপ্রেম, পেশাদারিত্ব এবং আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী আজও দেশের উন্নয়ন, নিরাপত্তা এবং আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রিয় শ্রোতা, সামরিক জীবনের কঠোর দায়িত্ব, নিয়ম শৃঙ্খলা ও কর্মব্যস্ততার মাঝেও বিনোদন মানুষের মনকে করে প্রাণবন্ত ও কর্মোদ্যমী। সেই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই আমাদের আজকের এই আয়োজন। সবাইকে সঙ্গে থাকার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান দুর্বার কিছুক্ষণ। সুপ্রিয় শ্রোতা, আমাদের জন্ম, বেড়ে ওঠা, স্বপ্ন, ভালোবাসার সঙ্গে জড়িয়ে আছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। মোহাম্মদ রফিকুজ্জামানের কথা এবং আলাউদ্দিন আলীর সুরে সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তও তুমি গানটি পরিবেশন করবেন সৈনিক বাঁধন ও তার দল।

শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন হাসন রাজায়ের কথা ও সুরে বাউলা কে বানাইলো রে। গানটি পরিবেশন করবেন সার্জেন্ট সাদেকুর রহমান সুমন।

এবার লালন শাহের কথা ও সুরে পরিবেশিত হবে তার কালজয়ী গান মিলন হবে কত দিনে। গানটি নিয়ে আসছেন ল্যান্স কর্পোরাল ফোরকান উদ্দিন।

শ্রোতা বন্ধুরা, এবার শুনবেন বাংলা লোকসঙ্গীতের কালজয়ী গান আব্দুল লতিফের কথা ও সুরে জীবনের নশ্বরতার গভীর বাণী সমৃদ্ধ এই গানটি পরিবেশন করবেন সৈনিক জালালউদ্দিন।

শ্রোতা বন্ধুরা, এবার শুনবেন হাসন রাজায়ের কথা ও সুরে কালজয়ী লোকসঙ্গীত, আধ্যাত্মিক ভাবনা ও বৈরাগ্যের আবেদনময় এই গানটি পরিবেশন করবেন সৈনিক রনি বাবু।

শ্রোতা বন্ধুরা, এবার শুনবেন প্রেম ভালোবাসা আবেগে ভরপুর একটি জনপ্রিয় লোকসঙ্গীত, তোরে গলার মাদুলি বানাইমু। এই হৃদয় ছোঁয়া গানটি পরিবেশন করবেন ল্যান্স কর্পোরাল লাসেল মিয়া।

0: এবার শুনুন কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের বহুল পঠিত ও হৃদয়স্পর্শী কবিতা কেউ কথা রাখিনি। কবিতাটি আবৃত্তি করবেন সৈনিক ইশতিয়াক আহমেদ ওপি।
1: কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিনে অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্র ভূক অমাবস্যা কেটে গেল, সেই বৈষ্ণবী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদেরালি বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। নাদেরালি, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তবে আমাকে তিন প্রহরের বিল দেখাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি, লাঠি লজেন্স দেখে দেখে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিকারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধে হাত ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে ওইরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্যে আমি হাতের মুঠোই প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম, তবু কথা রাখিনি পারো না। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ, কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখে না।
0: প্রিয় শ্রোতা, ভালোবাসা আর স্মৃতির আবেগে ভরা একটি জনপ্রিয় আধুনিক গান কে বাঁশি বাজায় রে, গানটি পরিবেশন করবেন সৈনিক বাঁধন।

0: ধন্যবাদ প্রিয় শ্রোতা মণ্ডলী। সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবেশনায় আজকের বিনোদনমূলক অনুষ্ঠান দুর্বার কিছুক্ষণ এবারের মতো এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
1: দুর্বার অনুষ্ঠানটি পরিবেশনায় ছিলেন বাংলাদেশ বেতার সিলেট, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, প্রযোজনায় মাহফুজুল ইসলাম।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: যারা ইমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমা ও মহাপুরস্কারের। আল কোরআন বাংলাদেশ বেতার। এখন প্রচার হবে পবিত্র এশার নামাজের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: হে মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আল কোরআন। সত্যকে নিজের করে নাও, মিথ্যাকে পরিহার করো। আল হাদিস।
4: বাংলাদেশ বেতার। একটু পরে শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম রেফাউল হক। অস্ট্রেলিয়ায় টপ অ্যান্টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আগামীকাল বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির মোকাবেলা করবে। ডারুইনে বাংলাদেশ সময় সকাল 6:30 ম্যাচটি শুরু হবে। সকাল 7:00 দ্বিতীয় সেমিফাইনালে এডিলেড স্ট্রাইকার্স নিউজিল্যান্ড এ দলের মুখোমুখি হবে। দুপুর 12:30 টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এদিকে দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে আজ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত শ্রীলঙ্কার মোকাবেলা করবে। বাংলাদেশ সময়

লর্ডসে দ্বিতীয় ক্রিকেট টেস্টের আজ তৃতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 4 উইকেটে 99 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা ইংল্যান্ড 290 ও 4 উইকেটে 99, পাকিস্তান 110। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল 4টায় চতুর্থ দিনের খেলা শুরু হবে। 3 ম্যাচ সিরিজে ইংল্যান্ড 1-0 এগিয়ে রয়েছে। এদিকে আগামীকাল 25 স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এ এবং বাংলাদেশ এ দলের মধ্যে দ্বিতীয় 4 দিনের ক্রিকেট ম্যাচ শুরু হবে। বাংলাদেশ সময় বেলা 1:30টায় খেলা শুরু হবে। 2 ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা 1-0 এগিয়ে রয়েছে। এই সফরে দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দল 3টি ওয়ানডে ম্যাচও খেলবে। জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল আজ রাতে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। আগামী 14 থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত চীনের মুচিতে অনূর্ধ্ব-20 জুনিয়র হকি দল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বি গ্রুপে মালয়েশিয়া, পাকিস্তান, স্বাগতিক চীন এবং কাজাকিস্তানের সঙ্গে খেলবে। 14 সেপ্টেম্বর স্বাগতিক চীনের বিপক্ষে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে। এছাড়া 6 সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার, 8 সেপ্টেম্বর কাজাকিস্তানের এবং 9 সেপ্টেম্বর বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে। দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন করি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। আগামী মাস থেকে শুরু হওয়া 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। দেশের 4,500-এর বেশি ইউনিয়নে নতুন করি স্পোর্টস এর দ্বিতীয় আসর খেলা অনুষ্ঠিত হবে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে আন্তঃ সার্ভিসের সাইক্লিং প্রতিযোগিতা শুরু হবে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবি এবং বাংলাদেশ আনসার ও ভিডিপিকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজনের কথা জানিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী 10 সেপ্টেম্বর থেকে শুরু হবে উন্মুক্ত প্রাইজ মানি র্যাঙ্কিং টুর্নামেন্ট। 4 দিনব্যাপী এই প্রতিযোগিতা জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি দেশের উদীয়মান খেলোয়াড়দের অংশ নেবেন। টুর্নামেন্টে অনূর্ধ্ব-19 বালক ও বালিকা, পুরুষ ও নারী এই 4টি বিভাগে অংশ নেবেন। ইতিমধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা 3 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আগামী মাসের 19 তারিখ থেকে 14 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এতে বাংলাদেশের 200-এরও বেশি ক্রীড়াবিদ ফুটবল, ক্রিকেট, হকি, আর্চারি, অ্যাথলেটিক্স, শুটিং, সাঁতার সহ 22টি ইভেন্টে অংশ নেবে। ইতিমধ্যে এই গেমসকে ঘিরে বাংলাদেশের ক্রীড়াবিদরা তাঁদের অনুশীলন শুরু করেছেন। এদিকে গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এই গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল এবং সেরা 2টি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এদিকে এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 8 দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ 8-এর ম্যাচ জিতলে সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলতে হবে তাঁদের। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুখী সংসার গড়তে আমরা সবাই চাই, আর প্রতিটি সংসার সুখী ও সুন্দর হতে ভালোবাসা ও সম্মান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্কের ভিত্তি মজবুত হয় ভালোবাসা ও সম্মানের উপর। খোলামেলা ও সুস্থ যোগাযোগ সুখী সংসারের মূল চাবিকাঠি। মতভেদ হলে শান্তভাবে আলোচনা করা উচিত, একজন আরেকজনের প্রয়োজন, অনুভূতি ও সমস্যা বুঝতে চেষ্টা করা উচিত, এতে সম্পর্কের গভীরতা বাড়ে। পরিবারের সদস্যদের জন্য সময় বের করা জরুরি। একসঙ্গে সময় কাটালে সম্পর্ক আরও মজবুত হয়। যে কোনো সমস্যায় পরস্পরের পাশে থাকা এবং যৌথভাবে সমাধান খোঁজা গুরুত্বপূর্ণ। ধৈর্য এবং সহনশীলতা বজায় রাখলে অনেক সমস্যার সমাধান সহজে হয়। সংসারের অর্থনৈতিক দিক ঠিক রাখা এবং বাজেট মেনে চলা সংসার

0: পরিবারের শান্তি বজায় রাখে। এগুলো মেনে চললে সংসার সুখী ও সুস্থির হতে পারে। আসুন সবাই এগুলো মেনে চলি, সুখী ও সমৃদ্ধ সংসার গড়ি। এমন আহ্বানে শুরু করছি আমাদের আজকের সুখী সংসার অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, তরুণদের নানা কথা নিয়ে আমাদের প্রথম আয়োজন তারুণ্যের কণ্ঠ, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে বহিধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণ সঞ্চালনায় রয়েছেন সজীব দত্ত। চলুন তবে শুনে আসি।
1: দূরে কাছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। আমি এই মুহূর্তে রয়েছি যশোর জেলার চৌগাছা উপজেলায়। উপজেলা পরিষদের হলরুমে এবারে তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে। আমরা বাল্যবিবাহ প্রতিরোধে সারা দেশে সচেতন করে চলেছি শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনেরও একটি নিবিড় সংযোগ আমরা ঘটিয়ে চলেছি। আমরা চাই বাল্যবিবাহ প্রতিরোধে আজকের তরুণ প্রজন্ম জেগে উঠবে এবং তারাই বাল্যবিবাহ প্রতিরোধ করবে, আর আজকের তরুণরাই গড়বে স্বপ্নের সোনার বাংলাদেশ। আর কথা বাড়াবো না, চলে যাবো আজকের শিক্ষার্থী বন্ধুদের কাছে। তোমার নাম, কোথায় পড়ো, কিসে পড়ো?
2: আমার নাম মোসাম্মদ সুমায়া জান্নাত ছিমু। আমি চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে পড়ি। আমি দ্বাদশ শ্রেণীর একজন ছাত্রী।
1: আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়ে তোমার কেমন লাগছে?
2: অবশ্যই ভালো লাগছে, কারণ আমি নিজেও একজন কন্যা এবং আমি বাংলাদেশের সকল কন্যার প্রতিনিধি হিসেবে কিছু বলতে পারছি বাল্যবিবাহের বিরুদ্ধে। তো অবশ্যই তো ভালো লাগবে।
1: অনেক ধন্যবাদ, খুব ভালো লাগছে। তোমার চোখে মুখে একটা আশা রয়েছে, একটা সম্ভাবনা রয়েছে। ঠিক এটির সঙ্গে আমরা পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সারা দেশের বন্ধুদের সঙ্গে। আর তুমি জেনে আনন্দিত হবে, বাংলাদেশ বেতার এখন শুধুমাত্র রেডিও সেটে নয়, বাংলাদেশ বেতার আধুনিক মিডিয়ায় প্রবেশ করেছে, যার ফলে মোবাইল ফোনের মাধ্যমে, ফেসবুকে অডিও ভিডিও লাইভের মাধ্যমে বাংলাদেশ বেতার পৌঁছে যাচ্ছে সবার কাছে। বাল্যবিবাহ বলতে আমরা কি বুঝি?
2: একজন মেয়ের 18 বছর বয়স হওয়ার আগে এবং একজন ছেলের 21 বছর বয়স হওয়ার আগে যদি তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় তাহলেই সেটাকে বাল্যবিবাহ বলা হয়।
1: অনেক ধন্যবাদ তোমাকে। তোমার বাড়ির আশেপাশে কোথাও যদি দেখো বাল্যবিবাহের আয়োজন চলছে, তুমি তখন কি ভূমিকা রাখবে?
2: আমি প্রথমেই আমাদের ইউনিয়ন মহোদয় আছে, আমাদের উপজেলা চেয়ারম্যান আছে, চৌগাছা থানা আছে।
1: বাহ, চমৎকার। এর পরের বন্ধু কে রয়েছে আমাদের সঙ্গে? তোমার নাম, কোথায় পড়ো, কিসে পড়ো?
3: আমার নাম মোসাম্মদ মুনিয়া সুলতানা মিম। আমি চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে পড়ি, দ্বাদশ শ্রেণী।
1: মিমের আজকে এই অনুষ্ঠানে অংশ নিয়ে অনুভূতি কেমন?
3: আমার আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে আমি খুবই আনন্দিত।
1: অনেক ধন্যবাদ তোমাকে। বাল্যবিবাহের কি কি কারণ রয়েছে বলে তোমার কাছে মনে হয়?
3: বাল্যবিবাহের কারণ আমি মনে করি সচেতনতার অভাব, দারিদ্রতা, ইফটিজিং এর ভয়, প্রবীণদের বাল্যবিবাহ সম্পর্কে প্রবল ইচ্ছা।
1: এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যেটি যে আমাদের পরিবারে যারা সদস্যরা রয়েছেন, প্রবীণরা রয়েছেন, বৃদ্ধ হয়ে যান যারা, অনেক সময় তারা চান যে হয়তো মারা যেতে পারি, আমরা যদি নাজ জামাই দেখে যেতে পারি। শ্রোতা বন্ধুরা, এটি প্রকৃতির নির্মম সত্য যে আমাদের সবাইকে চলে যেতে হবে, কেউ আগে কেউ বা পরে। কিন্তু আমাদেরকে এটিও বুঝতে হবে একটি জীবন যেন আমাদের নষ্ট না হয়, আমরা এই যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের স্বপ্ন পূরণে সহযোগিতা করব, তাদেরকে কখনোই বাল্যবিবাহ আমরা দিব না, কারণ বাল্যবিবাহ আমাদের জন্য অভিশাপ স্বরূপ। তোমাকে যারা শুনছে এখন, আমাদের বন্ধুরা সারা দেশে, সবার প্রতি কি বলবে?
3: আমি বলবো সবাই বাল্যবিবাহ সম্পর্কে সচেতন হোক এবং অন্যদের সচেতন করুক।
1: অনেক ধন্যবাদ। আমরা পরের বন্ধুর কাছে যেতে চাই। তোমার নাম, স্কুলের নাম এবং কোন ক্লাসে পড়ো?
4: আমার নাম ফাল্গুনী আক্তার। আমি ABCD কলেজে পড়ি, দ্বাদশ শ্রেণীর।
1: ফাল্গুনী, আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়ে কেমন লাগছে?
4: আমার খুবই ভালো লাগছে, কারণ আমি মনে করি যে আমার এই কথার দ্বারা আমি আমার মতো এক মেয়েদের কাছে এই বাল্যবিবাহ সম্পর্কে অনেক বার্তা পৌঁছে দিতে পারবো।
1: তুমি স্কুল পেরিয়ে কলেজে উঠেছো, এখন যারা স্কুলে পড়ছে, তোমার থেকে যারা ছোটরা রয়েছে, তারা যদি বাল্যবিবাহের কোথাও শিকার হতে যায়, তখন তুমি কি পরামর্শ দেবে তাদেরকে?
4: আমি অবশ্যই তাদের সাথে পরামর্শ করব, যেহেতু আমি বড়, সেহেতু আমি তাদেরকে একটা পরামর্শ দিয়ে তাদেরকে এই পথ থেকে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করব। তাদের পরিবারেও আমি কথা বলবো এবং আমাদের আরো বিভিন্ন পর্যায়ে আমরা তাদেরকে সচেতন করব।
1: বাল্যবিবাহ একটি মেয়ের কি ধরনের ক্ষতি করে থাকে?
4: বাল্যবিবাহের ফলে একটি মেয়ের স্বপ্ন নষ্ট হচ্ছে, সেই মেয়ে স্কুলে যেতে পারছে না এবং তার অল্প বয়সে বিয়ের ফলে অল্প বয়সে সে গর্ভধারণ করছে, ফলে তার যেমন জীবন ঝুঁকি থাকছে, তার সন্তানেরও জীবন ঝুঁকি থাকছে, এছাড়া যে সন্তান ভূমিষ্ঠ হচ্ছে সেও প্রতিবন্ধী হচ্ছে, পাশাপাশি মা ও শিশু অপুষ্টিতে ভুগছে।
1: আমরা বাল্যবিবাহ প্রতিরোধ সবাই মিলে কিভাবে করতে পারি?
4: আমরা সবাই মিলে সচেতন হব, আমরা আমাদের গ্রামে, শহরে যাই হোক, আমরা সেমিনার তৈরি করব যেখানে বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন কাজ করব।
1: অনেক ধন্যবাদ। আমরা একজন ছোট্ট বন্ধুকে পেয়েছি আজকের অনুষ্ঠানের সবশেষ বন্ধু, চলুন কথা বলি। তোমার নাম এবং কিসে পড়ো?
5: আমি মিস প্রভা খাতুন, আমি অষ্টম শ্রেণীতে পড়ি।
1: প্রভার জীবনে কি স্বপ্ন আছে?
5: আমি ভবিষ্যতে ডক্টর হতে চাই।
1: অনেক ধন্যবাদ। কয় ভাই বোন তোমরা?
6: আমরা দুই বোন।
1: এখানে কেউ কি এসেছেন তোমার সঙ্গে?
6: জি, আমার শিক্ষক এসেছেন।
1: অনেক ধন্যবাদ। শিক্ষক এবং তোমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত?
6: বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত অবশ্যই।
1: তোমাদের স্কুলে কি এমন সম্পর্ক রয়েছে?
6: জি অবশ্যই আছে।
1: তুমি তোমার শিক্ষককে নিয়ে যদি একটি বা দুটি লাইন বলতে বলি তোমাকে, কি বলবে?
6: আমার শিক্ষক হচ্ছে চরম শ্রদ্ধার পাত্র। তিনি আমাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকেন। তিনি আমাদেরকে ভবিষ্যতে বড় হওয়ার স্বপ্ন দেখান।
1: যথার্থই বলেছ, শিক্ষকরা হলেন স্বপ্ন গড়ার কারিগর। আমাদের পরিবার হচ্ছে আমাদের সর্বোত্তম বিদ্যাপীঠ। পরিবারের পরপরই আমরা সম্মানিত শিক্ষকদের কাছে যাই, তারাই কিন্তু আমাদের গুরুজন। এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক এমনটাই হতে হবে, এবং শিক্ষকদেরও যেমন করণীয় রয়েছে, শিক্ষার্থীদেরও তাদের প্রতি সেরকম আন্তরিক হয়ে একটি চমৎকার মেলবন্ধনের মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তুমি একটু ছোট করে বলবে যে বাল্যবিবাহ প্রতিরোধে কিভাবে আমরা কাজ করতে পারি?
6: বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের প্রথমত জনগণকে সচেতন করা উচিত। অবশ্যই সচেতনতার মাধ্যমে তারা বাল্যবিবাহ প্রতিরোধ করতে পারবে। আমি, আপনি, সবাই, আমরা সবাই বাল্যবিবাহ প্রতিরোধে জনগণকে সচেতন করব বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মাধ্যমে, বিভিন্ন সামাজিক কাজকর্মের মাধ্যমে, বিভিন্ন নাটিকার মাধ্যমে আমরা বাল্যবিবাহ প্রতিরোধ করতে পারি।
1: আন্তরিক ধন্যবাদ। আমরা একজন শিক্ষকের সঙ্গে কথা বলতে চাই। আপনারা কিভাবে শিক্ষার্থীদের সচেতন করছেন বাল্যবিবাহ প্রতিরোধে, খুব সংক্ষেপে বলবেন?
7: আমরা সাধারণত ক্লাস এবং সেমিনারের মাধ্যমে আলাদা আলাদা ইউনিট করে, যাতে বাল্যবিবাহ সম্মুখীন না হয় এবং বাল্যবিবাহ হলে সাথে সাথে যাতে প্রশাসন এবং অন্য অন্য যারা বন্ধ করতে পারে তাদের সাথে যোগাযোগ করতে পারে, এই ধরনের মোবাইল নাম্বার এবং সেমিনারের মাধ্যমে আমরা বুঝিয়ে থাকি, যাতে বাল্যবিবাহ তারা সম্মুখীন না হয়।
1: আমরা রয়েছি যশোর জেলার চৌগাছা উপজেলায়। তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে এই পর্যায়ে কথা বলবো একজন সাংবাদিকের সাথে। চলুন কথা বলি, আপনি আপনার পরিচয় দেবেন।
8: আমার নাম আজিজুর রহমান, আমি স্থানীয় সাংবাদিক।
1: বাল্যবিবাহ প্রতিরোধে আপনারা কিভাবে আরো কাজ করতে পারেন, খুব সংক্ষেপে বলবেন?
8: অভিভাবকদের সর্বপ্রথম সচেতন করা বা উৎসাহিত করা, বাল্যবিবাহ যেন না দেন এই ব্যাপারে উৎসাহিত করা। বাল্যবিবাহ হলে মেয়েটার কি ক্ষতি হতে পারে বা তার অনাগত সন্তানের কি ক্ষতি হতে পারে, এটা নিয়ে উৎসাহিত করা বা সতর্ক করা। এরপরে আমরা বাল্যবিবাহ নিয়ে লেখালেখি, তারপরে প্রশাসনের বক্তব্য তাদের কাছে পৌঁছায় দেওয়া বা আইনগুলো সম্পর্কে তাদেরকে অবহিত করা, এগুলো করতে পারি।
1: আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা অনুষ্ঠানের সব শেষে এই পর্যায়ে একটু বিশদে জানার চেষ্টা করব যে প্রশাসন কিভাবে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছেন, বাল্যবিবাহ প্রতিরোধে তিনিও কি বার্তা আমাদের দিতে চান। চলুন আমরা জানি। এ পর্যায়ে কথা বলবো উপজেলা নির্বাহী অফিসার চৌগাছা যশোরের সাথে। আপনাকে আন্তরিক ধন্যবাদ অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করার জন্য। আপনার উপস্থিতিতে শিক্ষার্থীরা খুব নান্দনিকভাবে কথা বলেছে, আপনার কেমন লেগেছে?
9: জি, আমার খুবই অসাধারণ লেগেছে যে শিক্ষার্থীরা এখানে আসার সুযোগ পেয়েছে এবং তারা তাদের মতামত জানাতে পেরেছে।
1: বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন চৌগাছা আপনারা কিভাবে সচেতন রয়েছেন?
9: জি, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বাংলাদেশ সরকার বাল্যবিবাহ নিরোধায়ন 2017 পাশ করেছে এবং এটি বাস্তবায়ন হচ্ছে। এছাড়া বাংলাদেশ সরকার 2018 সালে হটলাইন 333 চালু করেছে। দেখা যায় যে অনেক সময় আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী কিংবা যার বাল্যবিবাহ হচ্ছে সে ছেলে কিংবা মেয়ে নিজেই 333 ফোন করে আমাদেরকে বাল্যবিবাহ সম্পর্কে তথ্য দেয় বা অভিযোগ জানায়। তো সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে থানা পুলিশের মাধ্যমে অথবা স্থানীয় যে ইউপি চেয়ারম্যান বা মেম্বার আছে তাদের মাধ্যমে বাল্যবিবাহটা বন্ধ করার চেষ্টা করি এবং আমরাও সহযোগ নিয়ে সেখানে যাই।
1: বাল্যবিবাহ প্রতিরোধে আপনারা যেমনটি কাজ করছেন, পাশাপাশি আজকের তরুণ প্রজন্ম যারা, তারাও অনেক স্বপ্নবাজ হচ্ছে। এই যে তরুণদের অগ্রযাত্রা, আপনি কিভাবে দেখছেন?
9: জি ধন্যবাদ। আমরা যখনই ফিল্ডে যাই কিংবা কোনো বিদ্যালয় পরিদর্শনে যাই, তখন তাদের সাথে এইসব বিষয় নিয়ে কথা বলি, তাদেরকে সতর্ক করার চেষ্টা করি যে বাল্যবিবাহ কেন দেওয়া যাবে না, বাল্যবিবাহের কুফলগুলো কি, সে সম্পর্কে তাদেরকে আমরা জানাই।
1: আপনাকে এই মুহূর্তে আমাদের শ্রোতা বন্ধুরা শুনছে সারা দেশে, তাদেরকে আপনি একটু 333-র মাধ্যমে আপনারা যে বাল্যবিবাহ বন্ধ করে থাকেন বা হটলাইন নম্বরগুলোর মাধ্যমে একটু প্রক্রিয়াটা বলবেন?
9: জি ধন্যবাদ। প্রশাসনকে বাল্যবিবাহ সম্পর্কে অভিযোগ কিংবা তথ্য দেওয়ার জন্য জাস্ট মোবাইলে 333 উঠায় যদি কেউ কল দেয়, তাহলে তাৎক্ষণিকভাবে সেখানকার যে স্থানীয় প্রশাসন তাদের কাছে সেই বার্তা পৌঁছে যাবে যে কোথায় এবং কার বাল্যবিবাহ হতে চলেছে।
1: আপনি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, চৌগাছার পক্ষ থেকে, একজন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে শুধু নয়, এদেশের একজন সচেতন নাগরিক হিসেবে সবার প্রতি কি আহ্বান রাখবেন বাল্যবিবাহ প্রতিরোধে?
9: নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে, সামাজিকভাবে সম্মানিত করতে বাল্যবিবাহ নিরোধের কোনো বিকল্প নেই। সবাই বাল্যবিবাহকে না বলি এবং বাল্যবিবাহ প্রতিরোধে সবাই এগিয়ে আসি।
1: আপনাকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার উপজেলার জন্য, আপনার উপজেলার সকল শিক্ষার্থী বন্ধুদের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা।
9: বাংলাদেশ বেতারকে অসংখ্য ধন্যবাদ।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কথা বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৌগাছা যশোর। ওনার কথার রেশ ধরেই আমার কথার শেষ টানতে চাই। আমরা আসুন বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখি, বাল্যবিবাহ মুক্ত দেশ গড়ি। আমি আগামী সপ্তাহে আবার দেশের অন্য কোনো জেলা, অন্য কোনো উপজেলা শিক্ষার্থী বন্ধুদের নিয়ে আপনাদের মুখোমুখি হব ইথারে ইথারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর আসুন সকলে মিলে বাল্যবিবাহ মুক্ত দেশ গড়ে তুলি।
0: শুনছিলাম আমাদের তরুণদের নানা কথা তারুণ্যের কণ্ঠ পর্বে। প্রিয় শ্রোতা, তরুণরা আজ গড়ে চলেছে আমাদের আকাঙ্ক্ষিত সাম্য, ঐক্য, সম্প্রীতি, মানবিকতাপূর্ণ, বৈষম্যহীন বাংলাদেশ। তারা আমাদের ভবিষ্যৎকে আলোকিত করবে, আমাদের দেখাবে নতুন আলোর দিশা, যা আমরা পারিনি। তরুণরা তা করে আমাদের সব অপূর্ণতা দূর করে চলেছে, তারা আমাদের অহংকার, সাহস আর উদ্দীপনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে শুনবো একটি জনসংখ্যার গান। কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নি।

0: জনসংখ্যার গান শুনছিলাম। সংসারের সুখের জন্য জনসংখ্যার নিয়ন্ত্রণ করতেই হবে, না হলে মাশুল গুনতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ করে পরিকল্পিত পরিবার গড়ে তুলতে পারলে প্রত্যেকটি পরিবার হবে সুখী পরিবার। বন্ধুরা, পারিবারিক মূল্যবোধ ও নৈতিকতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া সুখী সংসারের জন্য অপরিহার্য। মাঝে মাঝে একসঙ্গে বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করলে পারিবারিক বন্ধন আরও দৃঢ় হয়। শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখা দরকার। পরিবারের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা সুখী সংসারের জন্য সহায়ক।
1: বজলা
2: যে দাদা,
1: তোর কি আর কোন কাম নাই রে?
2: মেলা কাম দাদা,
1: কামে তো যাস না। আর দিন দেখি বউ এর আসরের নিচে ফরিয়া
2: নিচে কই?
1: আবার কথা
2: না, হের শরীর
1: শরীর বাধা থাকবো কেমনে? একটার পর একটা হোয়াইটে থাকলে
2: আমি তো কিছুই
1: জানোস না। কোলের দার বয়স তো মাত্র ছয় মাস, কিছু বুঝি না ভাবছ
2: না? মানে ওই স্বাস্থ্য আফায়,
3: বজল ভাই
2: এই যে, আমি কিছু কই নাই দাদা, স্বাস্থ্য আফায় নিজেই আইছি।
1: আসেন আসেন।
3: হ্যাঁ আইছি তো। জরি কই?
2: ওই তো জরি, জরিমণি এইদিকে একটু আসো তো। সোনা
1: বেলা যা, জরিমণি আসো তো। সোনা, এই ফ্যামিলিতে এইরকম বেলা যা পড়া জন্মাইলো কেমনে বুঝি না।
3: ও হোনার ওরে বৈকা কোনো লাভ নাই, যা হনের হইয়া গেছে।
2: হ্যাঁ হইয়া গেছে,
3: হইয়া গেছে বললে তো আর হবে না। আপনারে বলছিলাম দুধ সইয়া খান পদ্ধতি নেন, শুনলেন না তো কথা?
2: আই দিলুম
1: ছাগল কোন হানের, আইস পদ্ধতি নিলে কি কাম হইব?
3: হয় ঠিকই তো।
4: আফাগো, আমি তারে বারবার কইছিলাম যে ব্যবস্থা এখন লও, শুনে না কারো কথা।
3: আপনি জানেন না বজলা ভাই, শেষ সন্তানের জন্ম আর পরের বার গর্ভধারণের মাঝখানে কমপক্ষে দুই বছরের যদি ব্যবধান না থাকে, তাহলে বাচ্চা ও মা দুইজনেরই স্বাস্থ্যের ঝুঁকি থাকে, এই মরণেরও ভয় থাকে। তাছাড়া নতুন সন্তান আসনের পর মা তো আগে সন্তানের বুকে দু সারাইয়া দিতে বাধ্য হয়, তুমি জানো না জরি?
4: আমার জানি না আর কি হইব, সব তো হ্যাঁই জানে।
3: তুমি যাই না কি হইব মানে? এখন দুইডারে সামাল দিতে তোমার কত কষ্ট হইব একবার ভাইব্বা দেখো।

0: এর সাথে সাথে আজকের আয়োজন শেষ করব আমরা। শেষ করার আগে বলব সময়ের কিছু গুরুত্বপূর্ণ কথা। বন্ধুরা, এডিস মশার কামড়ে যেহেতু ডেঙ্গু জ্বর হয়, তাই এডিস মশার বিস্তার রোধ করা জরুরি। আসুন সচেতন হই, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ে তুলি। এই আহ্বানে শেষের কথাগুলো জানিয়ে দিই। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনে ছিলাম মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সুরাইয়া ইয়াসমিন। শুরুতেই শিরোনাম। গুম খুনের শিকার এবং জুলাই শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের চাকরি নিয়োগপত্র হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণের প্রত্যয় ব্যক্ত। রাজধানীর যানজট নিরসন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে তারেক রহমানের নির্দেশনা। লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ 2,00,000 টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। দেশে সারের কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, জানালেন কৃষিমন্ত্রী। মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার, বললেন আইনমন্ত্রী। ভেনেজুয়েলার 6,500 কোটি ব্যারেলেরও বেশি তেলের মজুদ নিয়ন্ত্রণে কারাকাসের সঙ্গে ওয়াশিংটনের চুক্তি। এবং ডারউইনে টপ অ্যান্ড টি-20 ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আগামীকাল ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির মোকাবেলা করবে বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ। শুনছিলেন শিরোনাম।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার পুরোপুরি অঙ্গীকারাবদ্ধ। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে গুম খুনের শিকার পরিবার এবং জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত শহীদ পরিবারের 74 জন সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে চাকরি নিয়োগপত্র প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুম খুনের শিকার এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত 74 পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিয়োগপত্র পেয়ে সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি জানান।
3: সেই জীবনটা হয়তো আমরা পাবো না, কিন্তু এই জীবনটা করার জন্য যারা দায়ী তাদের হয়তো বিচারটা হবে, আমরা সেই বিচারটা দেখতে পাবো।
4: আমরা আসলে অনিশ্চিত ভাবে ছিলাম যে কি করব কি করব না, তো আমাদেরকে সুন্দর একটি চাকরির সুযোগ করে দেওয়ার জন্য আমি বর্তমান সরকার সহ তারেক রহমান স্যারকে ধন্যবাদ জানাচ্ছি।
2: প্রধানমন্ত্রী কিছুটা আবেগতাড়িত কণ্ঠে বলেন, এই ধরনের অনুষ্ঠান কষ্ট বয়ে আনে, তবে যাদের স্মরণ করা হচ্ছে সেই মানুষগুলোর আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে।
5: দেশের জন্য বা এই দেশের মানুষের জন্য যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, দেশ এবং জাতিকে ঘিরে যে লক্ষ্য উদ্দেশ্য ছিল ওই মানুষগুলোর, সেই লক্ষ্য বা উদ্দেশ্য যাতে সরকার বাস্তবায়ন করতে পারে বা সেই আত্মত্যাগকারী যে মানুষগুলো তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য উৎসাহনীয় উদ্দীপনা নিয়ে সরকার কাজ করছে।
2: বিভিন্ন বাস্তবতার কারণে সময়মতো প্রত্যাশা অনুযায়ী অনেক কিছু বাস্তবায়ন করা সম্ভব না হলেও জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যে কোনো পরিস্থিতিতে সরকার পিছিয়ে আসবে না বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
5: গণতান্ত্রিক এমন মানুষ যারা বিভিন্ন ভাবে হারিয়ে গিয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, শহীদ হয়েছেন, এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্নভাবে, তাদের যে আকাঙ্ক্ষা ছিল এই সরকার বদ্ধপরিকর সেই আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়ন করতে। আমরা আপনাদের সাথে ছিলাম, আছি, ইনশাআল্লাহ থাকবো।
2: তারেক রহমান বলেন, সবার সহযোগিতা আছে বলেই সরকার পূর্ণ উদ্যমে কাজ করে যাচ্ছে। টেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: বিশ্বের অন্যান্য স্থানের মতো আগামীকাল দেশে পালিত হবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী গুমের শিকার ব্যক্তিদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, তাঁদের স্মরণ এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে 2011 সাল থেকে প্রতি বছর 30 আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়ে আসছে। দিবসটির মূল উদ্দেশ্য গুমের মতো মানবতাবিরোধী অপরাধকে বিশ্বমঞ্চে তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে রাষ্ট্রগুলোকে তাগিদ দেওয়া। দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে। দিবসটি উপলক্ষে সরকার ও বিভিন্ন মানবাধিকার সংস্থা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আগামীকাল রাজধানীর শের-ই-বাংলানগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। এদিকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ভেনু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, বর্তমান সরকার গুম, খুন, অত্যাচার ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে। ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আজ প্রধানমন্ত্রী তারিক রহমানের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন ETC সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে টোল আদায় ব্যবস্থা আরও আধুনিক ও দ্রুত হবে। এ লক্ষ্যে একটি অ্যাপ ডেভেলপমেন্টের সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে এ কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে যাত্রাবাড়ী গুলিস্তান ফ্লাইওভারের যানজট নিরসনে আগামী 15 দিনের মধ্যে বুয়েটকে প্রয়োজনীয় সুপারিশ সহ একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জ স্থানান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং যানবাহন ব্যবস্থাপনা আরও কার্যকর লক্ষ্যে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণ, কারওয়ান বাজারের কাঁচা বাজার গাবতলিতে স্থানান্তর এবং সচিবালয়ের চারপাশে যানজট নিরসনে বিকল্প পার্কিং ব্যবস্থা নির্ধারণ নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। ঢাকা শহরে অটো রিক্সা চলাচলকে আরও সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করতে একটি পৃথক নীতিমালা প্রণয়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এছাড়া তিনি অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাস চলাচলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য পুরস্কারের পরিমাণ পুনর্নির্ধারণ করে সর্বোচ্চ 2 লাখ টাকা ঘোষণা করেছেন। তিনি আজ রাজধানীর রাজারবাগে পুলিশ হেডকোয়ার্টার্সের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সম্মেলন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন।
6: একটা ইউনিট গঠন করেছি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে তারা ইতিমধ্যে কাজে নেমে গিয়েছে। আরও জোরদার করার জন্য আমরা পরামর্শ দিয়েছি। আমরা সময়সীমা বেঁধে দিয়েছি যে সমস্ত কর্মকর্তা এই চাঁদাবাজ, সন্ত্রাসী এবং মাদক নিয়ন্ত্রণের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে অগ্রগতি দেখাতে পারবে না এবং তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।
0: কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, দেশে পর্যাপ্ত সারের মজুদ রয়েছে। কেউ সারের কৃত্রিম সংকট তৈরি করলে কিংবা কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দাম নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের মোট চাহিদার চেয়ে 15 লাখ টন বেশি সার আমদানি করা হয়েছে, কাজে ঘাটতির কোনো সম্ভাবনা নেই। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, মক্কা চুক্তির সব দিক বিবেচনা করে সরকার এই চুক্তিতে যোগ দেবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। আইনমন্ত্রী বলেন, ভারত ও তার পররাষ্ট্র নীতি অনুযায়ী কাজ করবে আর বাংলাদেশ তার নিজস্ব নীতি অনুযায়ী কাজ করবে। এদিকে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা প্যাক্ট নামে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। তাতে যোগদান করা গেলে সামরিক সক্ষমতার পাশাপাশি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত হবে বলে মনে করেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক নিরাপত্তা বিশ্লেষক আবু রশিদ। বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মক্কা প্যাক্টের যোগদানের কৌশলগত নানা দিক তুলে ধরেন। আরও শুনুন প্রতিবেদনে।
7: আমেরিকান নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট নেটোর আদলে গড়া মক্কা প্যাক্টে মিশর ও মালয়েশিয়া সহ আরও বেশ কয়েকটি দেশের যোগদানের বিষয়টি আলোচিত হচ্ছে। সেই আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের নামও। এমন বাস্তবতায় এই জোটে যোগদানের বিষয়ে আমন্ত্রণ পেলে বাংলাদেশ ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে সম্প্রতি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান।
8: আমরা এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্য, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব।
7: চলমান বৈশ্বিক ভূ রাজনীতিতে চলছে নানা মেরুকরণ। এমন বাস্তবতায় মক্কা প্যাক্টে যোগদানের আমন্ত্রণ পেলে সেটি বাংলাদেশের জন্য খুবই ইতিবাচক হবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক ও বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ।
9: মক্কা জোট হচ্ছে একটা প্রমিসিং একটা জোট। এতে আপনার দেখা যাচ্ছে যে মালয়েশিয়ার সাথে হয়তো তারা কথা বলছে, তারা মিশরের সাথেও কথা বলছে, কাতারের সাথে কথা বলছে। এইগুলো চলতে থাকবে, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের এই জোটটাতে যোগ দেওয়াটাই যুক্তিসঙ্গত হবে যদি আমরা আমাদের মাথা উঁচু করে চলতে চাই।
7: বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা আবু রুশদের মতে, মক্কা জোটে যোগদান নিশ্চিত হলে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাও অনেকাংশেই নিশ্চিত হবে। বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মক্কা প্যাক্টে যোগদানের কৌশলগত নানা দিক তুলে ধরে বলেন,
9: বাংলাদেশের আমাদের এই নিরাপত্তাটা আমাদের শুধুলেন সামরিক খাত ছাড়াও আমাদের অনেক কিছু নিরাপত্তার বিষয় আছে। এই রোহিঙ্গা ইস্যুতে আপনি হয়তো ভবিষ্যতে এমনও দেখতে পারেন যে এই জোট থেকে আমরা হয়তো সহায়তা পেতে পারি রোহিঙ্গাদের ব্যাপারে।
7: এই জোট গঠনের অন্যতম লক্ষ্য হল চুক্তিতে স্বাক্ষরকারী কোনো একটি দেশ আক্রান্ত হলে অন্য দেশ তাদের সহযোগিতায় এগিয়ে যাবে। অর্থাৎ এই চুক্তি বা জোটভুক্ত দেশগুলো একীভূত হয়ে তারা তাদের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতাকে একত্রে কাজে লাগাবে। ফলে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের জন্য বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, বিদ্যমান বিশ্ব ব্যবস্থা ক্রমেই ভেঙে পড়ছে। আঞ্চলিক শক্তিগুলো সবাই এখন পরস্পরকে আঁকড়ে ধরে টিকে থাকার পথ খুঁজছে। তারই ধারাবাহিকতা এই মক্কা প্যাক্ট। মোহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
10: খবরের বাকি অংশ পড়ছি সাইম রায়হান। নয়নাভিরাম সৌন্দর্য, সমৃদ্ধ জীববৈচিত্র আর রূপালী ইরিশের দ্বীপ জেলা ভোলাকে সড়কপথে দেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই ঐতিহাসিক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা মহাসড়ক নির্মিত হলে এই অঞ্চলের অর্থনীতি ও যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করবে। এ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
11: নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য আর জীববৈচিত্র্যে সমৃদ্ধ দ্বীপের রানী ভোলা। মেঘনা, তেঁতুলিয়া আর বঙ্গোপসাগরে ঘেরা ধান, সুপারি ও রূপালী ইলিশের এই জনপদের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন সড়কপথে দেশের মূল ভূখণ্ডের সাথে সরাসরি যুক্ত হওয়া। অবশেষে পূরণ হতে চলেছে দ্বীপবাসীর সেই প্রতীক্ষিত স্বপ্ন। ভোলাকে জাতীয় সড়ক নেটওয়ার্কের আওতায় আনতে রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা মহাসড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত এই প্রকল্পে প্রায় 11.5 কিলোমিটার নতুন সড়ক নির্মাণের পাশাপাশি বিদ্যমান 36 কিলোমিটার সড়ক 18 থেকে 34 ফুটে প্রশস্ত করা হবে। সেই সাথে ইলিশা চ্যানেল সহ হিজলা ও মেহেন্দিগঞ্জে নির্মিত হবে 3টি ছোট সেতু। আমূল পরিবর্তন আসবে নৌনির্ভর যোগাযোগ ব্যবস্থায়। এতে উচ্ছ্বসিত ভোলার সর্বস্তরের মানুষ।
12: প্রধানমন্ত্রী ধন্যবাদ দেওয়া উচিত যে উনি আমাদের এইটা আমল এনেছেন বা আমাদের সড়কের সাথে যোগাযোগ হইলে আমাদের অনেক উন্নতি হবে,
13: আমাদের অনেক উপকার হবে। তাড়াতাড়ি আমরা যাইতে পারবো, আমরা ঢাকা তাড়াতাড়ি গ্যাস নিয়ে চলে যেতে পারবো, এটাই আমাদের সুবিধা।
14: সব বিচ্ছিন্ন, সব জায়গা থেকে আমরা ব্যবসা বাণিজ্য বলেন, মানুষ যাতায়াতের বলেন, সবকিছুতে বিচ্ছিন্ন। প্রধানমন্ত্রী ঘোষণার জন্য আমরা অনেক খুশি ব্যাপারটা নিয়ে, যে জিনিসটা হয় এটা আমাদের জন্য অনেকটা উপকার হবে বলার জন্য।
11: দেশের মোট ইলিশ উৎপাদনের প্রায় 33% আসে ভোলা থেকে। গ্যাস, কৃষি ও মৎস্য সম্পদে সমৃদ্ধ হলেও শুধু পরিবহন ব্যবস্থার সীমাবদ্ধতায় থমকে ছিল জেলার শিল্পায়নের সম্ভাবনা। নতুন এই মহাসড়ক ভোলার অর্থনৈতিক চিত্র বদলে দেবে বলে মনে করছেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম নবী আলমগীর।
15: আমাদের প্রধানমন্ত্রী সমস্ত বাংলাদেশকে রোডের হাইওয়ে নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন, এটা অত্যন্ত আনন্দের কথা। আমরা দক্ষিণবঙ্গের মানুষ বহুদিন থেকে রাস্তা থেকে বঞ্চিত, এই মুহূর্তে উনি যে রাস্তার কথা বলছেন, বরিশালের বিভিন্ন অঞ্চলের রাস্তার যোগাযোগ হওয়াটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার এবং অর্থনৈতিক উন্নয়নের যে এটা কাজে আসবে আগামীতে আমাদের দেশ আর এগিয়ে যাব।
11: মেঘনা তেঁতুলিয়ার কোল ঘেঁষে গড়ে ওঠা এই দ্বীপ জেলাটি মূল ভূখণ্ডের সাথে যুক্ত হলে দেশের সার্বিক অর্থনীতিতে যুক্ত হবে নতুন এক মাত্রা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
10: চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে আগামীকাল শুরু হচ্ছে লালদিয়া কন্টেইনার টার্মিনালের নির্মাণ কাজ। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জাতীয় সংসদের বৈঠক আগামীকাল বেলা 3:30 আবার বসবে। এর আগে গত বৃহস্পতিবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন। দেশে আজ সকাল 8:00 পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 963 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট 943 শিশু। এদিকে দেশে 24 ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে 996 জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
16: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
17: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
16: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
10: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ভেনিজুয়েলার 6,500 কোটি ব্যারেলেরও বেশি তেলের মজুদ নিয়ন্ত্রণের জন্য দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছেছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে তেলের সরবরাহ বাড়বে এবং তা জ্বালানির দাম কমাতে সহায়ক হবে। ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, এটি তার দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গুদামে রাশিয়ার ড্রোন হামলায় প্রচণ্ড বিস্ফোরণে অন্তত 37 জন নিহত হয়েছে। কিয়েভ ও তার আশপাশের এলাকায় টানা তৃতীয় দিনের মতো রুশ বিমান হামলায় গত রাতে মাইলা গ্রামে এই প্রাণহানি ঘটে। খারাপ আবহাওয়ার কারণে নেপাল দুর্যোগ পরবর্তী অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা স্থগিত করার কথা জানিয়ে বলেছে, তিব্বত সীমান্তের এই ধ্বংসাত্মক বন্যা মোকাবেলায় তাদের বিদেশি কারিগরি সহযোগিতা প্রয়োজন। দেশটির অর্থমন্ত্রী জানান, দুর্যোগ পরবর্তী পুনর্নির্মাণ কাজের জন্য তাদের 400 থেকে 500 কোটি মার্কিন ডলারের প্রয়োজন হতে পারে। গত বুধবার হিমবাহ ধসের ফলে সৃষ্ট এই বন্যায় পাথর, বরফ, কাঁদা ও ধ্বংসাবশেষ পাহাড়ি নদীগুলো বেয়ে নেমে আসে। এই দুর্যোগে নেপালে অন্তত 626 জন এবং চীনের তিব্বতে 7 জন প্রাণ হারিয়েছে। এখনও প্রায় 3,000 মানুষ নিখোঁজ রয়েছে। খেলার খবর, ক্রিকেট। অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আগামীকাল বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির মোকাবেলা করবে। ডারউইনে বাংলাদেশ সময় সকাল 6:30 ম্যাচটি শুরু হবে। এদিকে আগামীকাল পচেফস্ট্রমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এ এবং বাংলাদেশ এ দলের মধ্যে দ্বিতীয় 4 দিনের ক্রিকেট ম্যাচ শুরু হবে। বাংলাদেশ সময় বেলা 1:30 খেলা শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1:00 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। গুম খুনের শিকার এবং জুলাই শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণতান্ত্রিক আন্দোলনের শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণের প্রত্যয় ব্যক্ত। রাজধানীর যানজট নিরসন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে তারেক রহমানের নির্দেশনা। লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ 2,00,000 টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। ভেনেজুয়েলার 6,500 কোটি ব্যারেলেরও বেশি তেলের মজুদ নিয়ন্ত্রণে কারাকাসের সঙ্গে ওয়াশিংটনের চুক্তি। এবং ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আগামীকাল ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির মোকাবেলা করবে বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ। খবর শেষ হলো।
0: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি সেলিনা আক্তার শেলি। বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী দেশের সবচেয়ে বড় শক্তি, যেখানে প্রতিবছর 20,00,000-এরও বেশি তরুণ কর্মশক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের একটি উল্লেখযোগ্য অংশের কর্মসংস্থান হচ্ছে না বা যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছে না, কারণ বর্তমান চাকরির বাজারের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবহারিক ও কারিগরি দক্ষতা সম্পন্ন কর্মীর অভাব রয়েছে। এখানে একাডেমিক যোগ্যতা ও বেকারত্বের বাস্তবতার মধ্যে ফারাক খুবই স্পষ্ট। এদিকে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটধারীদের অধিকাংশেরই চাকরি জুটছে না। অন্যদিকে শিল্প প্রতিষ্ঠানগুলোতে রয়েছে দক্ষ কর্মীর অভাব। এই বাস্তবতায় প্রয়োজনীয় উপযুক্ত পেশাদারী প্রশিক্ষণকে একটি সময়োপযোগী এবং কার্যকর সমাধান হিসেবে বিবেচনা করা যায়, কেননা এটি তরুণদেরকে নির্দিষ্ট চাকুরির জন্য প্রস্তুত করবে এবং নিয়োগকর্তাদের চাহিদা পূরণ করবে। সহজ অর্থে উচ্চশিক্ষা গ্রহণ করেননি, উচ্চশিক্ষা নেওয়ার সুযোগ পাননি, অথবা অনগ্রসর গ্রামীণ তরুণদের জন্য কারিগরি প্রশিক্ষণ একটা সুযোগ বা তাদেরকে স্বনির্ভর করবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতার পথ তৈরি করবে। একটি ক্রমবর্ধিষ্ণু জ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সমান গতিতে এগিয়ে যেতে হলে পেশাদার কারিগরি শিক্ষার মান উন্নয়নের কোনো বিকল্প নেই, কারণ এটি ব্যক্তির পাশাপাশি দেশকেও একটি সমৃদ্ধ অর্থনীতির দিকে এগিয়ে নেয়। এই প্রেক্ষাপটে সম্প্রতি বাংলাদেশ ও চীন ভোকেশনাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত করেছে। সফররত বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম ইহসানুল হক মিলনের উপস্থিতিতে গতকাল শুক্রবার চীনের জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নর্মাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত চীন বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলনে এই সমঝোতা স্মারক সই হয়। প্রধানমন্ত্রী শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদি আমিনও সেখানে উপস্থিত ছিলেন। চীন বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলনে জিয়াংসি প্রাদেশিক সরকার এবং চীনের জিয়াংসি বিজ্ঞান ও প্রযুক্তি নর্মাল ইউনিভার্সিটির সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত মেমোরান্ডম অনুযায়ী এই লক্ষ্যে তিনটি প্রধান সহযোগিতার প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা হবে। সেগুলি হল চীন বাংলাদেশ পেশাদার শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ পেশাদার শিক্ষা গবেষণা কেন্দ্র এবং বাংলাদেশ চাইনিজ ভাষা দক্ষতা উন্নয়ন কেন্দ্র। জিয়াংসি প্রদেশের 19টি বিশ্ববিদ্যালয়, প্রযুক্তিগত প্রতিষ্ঠান এবং শিল্পের প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত ছিলেন, যেখানে উভয় পক্ষ শিল্প শিক্ষা সংযোগ, শিক্ষক প্রশিক্ষণ, যৌথ গবেষণা এবং ছাত্র বিনিময়ের মাধ্যমে একটি স্থায়ী অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। অস্বীকার করার উপায় নেই যে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কারিগরি প্রশিক্ষণ তরুণ সমাজের পেশাগত জীবনে সরাসরি পরিবর্তন আনতে পারে। গত 2 দশক ধরে বাংলাদেশ প্রযুক্তিগত ও পেশাদার শিক্ষা এবং প্রশিক্ষণকে তার উন্নয়ন কৌশলের একটি মূল ভিত্তি হিসেবে উপস্থাপন করেছে। বাংলাদেশ এখন একটি উচ্চ মধ্যমায়ের অর্থনীতিতে পরিণত হওয়ার চেষ্টা করছে এবং এই লক্ষ্য অর্জনে প্রযুক্তিবিদ, ইলেকট্রিশিয়ান, মেকানিক, প্রোগ্রামার, স্বাস্থ্য সহকারী, কৃষি প্রযুক্তিবিদ এবং দক্ষ কর্মীর বিকল্প নেই। বলা বাহুল্য, দেশের শ্রমবাজারে এই দক্ষতা সম্পন্ন তরুণদের প্রয়োজনীয়তা বর্তমান প্রজন্মের স্নাতক ডিগ্রিধারীদের চেয়ে বেশি। আধুনিক অর্থনীতিতে এরা অনেক বেশি অবদান রাখতে সক্ষম গতানুগতিক বিশ্ববিদ্যালয় স্নাতকদের থেকে। বিশ্বের প্রায় সব দেশে দেখা যায় পেশাদার স্নাতকদের তুলনায় কারিগরি খাতে দক্ষদের কর্মসংস্থানের সুযোগ বেশি। চীনের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তরুণ জনগোষ্ঠীকে কর্মসংস্থানের উপযোগী করা, দক্ষতা উদ্যোক্তা হতে উৎসাহিত করা ও তাদেরকে বিদেশি ভাষা রপ্ত করতে সহায়তা করবে। একই সঙ্গে এটি দেশের পোশাক প্রস্তুতকারক, শিল্প, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্যসেবা খাতে কাজ করতে সক্ষম একটি দক্ষ জনশক্তি গড়ে তুলবে। এই সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশ চীন নিজেদের মধ্যে পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব, আধুনিক প্রযুক্তির ব্যবহার, ব্যবহারিক শিক্ষা ও কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে সক্ষম হবে। শিক্ষামন্ত্রী এই সম্মেলনে তার বক্তব্যে বাংলাদেশের শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তিনি মানসম্মত কারিগরি শিক্ষা, ব্যবহারিক প্রশিক্ষণ ও আধুনিক দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের তরুণ জনগোষ্ঠীকে বিশ্বমানের প্রতিযোগিতামূলক কর্মশক্তিতে পরিণত করে তোলার আশাবাদও ব্যক্ত করেন। চীন বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের মধ্যে কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা হল। শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ চীন যৌথ অংশীদারিত্ব দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
18: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবি হলে আয়োজিত গুম খুনের শিকার এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ এখন প্রচার করা হচ্ছে।
19: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানটি আমাদের জন্য কিছুটা কষ্ট বয়ে নিয়ে আসে বইকে, কারণ আমরা এই অনুষ্ঠানে এমন কতগুলো মানুষকে স্মরণ করছি যে মানুষগুলো হয়তো আজকে এখানে থাকার কথা ছিল কিন্তু আমাদের মাঝে নেই মানুষগুলো। কিন্তু এই যে মানুষগুলো আজকে আমাদের মাঝে নেই, তাদের অনুপস্থিতির যে কারণ, সেই কারণের ভেতর দিয়ে সমগ্র বাংলাদেশের 20 কোটি মানুষ একটি ফ্যাসিস্ট অবস্থা থেকে মুক্তি পেয়েছে। সেজন্যই আমাদের প্রথম কাজটি হবে সে মানুষগুলো যারা আজকে আমাদের মাঝে অনুপস্থিত কোথায় কি অবস্থায় আছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমাদের উচিত হবে দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করা যে সেই মানুষগুলোকে যাতে আল্লাহ যে অবস্থাতেই আছে সেই অবস্থাতে সর্বোচ্চ ভালো অবস্থায় আল্লাহ যাতে তাদেরকে রাখেন। সেই মানুষগুলোর পরিবারের সদস্যরা আজকে এখানে উপস্থিত হয়েছেন। স্বাভাবিকভাবেই আপনাদেরকে সামনে দেখে আমিও কিছুটা ইমোশনাল বোধ করছি, তারপরেও এতটুকু আমি বলতে চাই, আমরা আপনাদেরকে আগে বলেছিলাম স্বাভাবিকভাবেই বড় কিছু অর্জন করতে গিয়ে আমাদেরকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে মানুষগুলো ত্যাগ স্বীকার করেছেন যারা আমাদের মাঝে আছে, যারা আমাদের মাঝে নেই, সব রকম মানুষ যারা ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে এতটুকু বলতে চাই যে আপনারা যেই লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে, আপনার পরিবারের যে সদস্য যারা আজকে হারিয়ে গিয়েছে তারা যে লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে এই দেশের জন্য বা এই দেশের মানুষের জন্য যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, বা যারা বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যে ত্যাগ স্বীকার আপনারা করেছেন, বর্তমান সরকার তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে যাতে করে সেই লক্ষ্য বা উদ্দেশ্য, দেশ এবং জাতিকে ঘিরে যে লক্ষ্য উদ্দেশ্য ছিল ওই মানুষগুলোর, সেই লক্ষ্য বা উদ্দেশ্য যাতে সরকার বাস্তবায়ন করতে পারে। হ্যাঁ, বিভিন্ন বাস্তবতার কারণে অনেক সময় হয়তো প্রত্যাশা অনুযায়ী অনেক কিছু সময় মতন বাস্তবায়ন করা সম্ভব হয় না, কিন্তু তারপরেও আমরা সেখান থেকে ইনশাল্লাহ পিছিয়ে আসব না এবং আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব সেই আকাঙ্ক্ষাগুলো, যে আকাঙ্ক্ষা 1971 সালে শহীদ মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধারা করেছিলেন, আকাঙ্ক্ষার প্রকাশ করেছিলেন, যে আকাঙ্ক্ষা দেশ স্বাধীনের পর থেকে বিভিন্ন সময় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বহু মানুষ, বহু গণতান্ত্রিক এমন মানুষ যারা বিভিন্নভাবে হারিয়ে গিয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, শহীদ হয়েছেন, এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্নভাবে, তাদের যে আকাঙ্ক্ষা ছিল এই সরকার বদ্ধপরিকর সেই আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়ন করতে। আজকে হয়তো কেউ কেউ বলতে পারে যে সরকার এই নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে। আমি কথাটা একটু ঘুরিয়ে অন্যভাবে বলতে চাই। আমি বলতে চাই, এই মানুষগুলো বা এই পরিবারগুলোর সহযোগিতা বা সমর্থন আছে বলেই সরকার পূর্ণ উদ্যোগে সেই শহীদ বা সেই আত্মত্যাগকারী যে মানুষগুলো তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য উৎসাহ নিয়ে উদ্দীপনা নিয়ে সরকার কাজ করছে। কাজেই আমরা না বরং আপনারাই হচ্ছেন আমাদের উৎসাহ, উদ্দীপনা এবং শক্তির উৎস। আমি আশা করব যতদিন পর্যন্ত এদেশের মানুষ আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে

0: অবদান আত্মত্যাগের গণতন্ত্র করার জন্য সরকারের চেষ্টা থাকবে, যত লিমিটেশনে থাকুক তার মধ্যে চেষ্টা থাকবে এই মানুষগুলোর পাশে থাকার জন্য, এই পরিবারগুলোর পাশে থাকার জন্য। পরিশেষে আবারও আমি আপনাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেই ক্ষতি হয়তো কোনোভাবেই পূর্ণ করা বা সম্ভব নয়, তারপরেও এতটুকু বলবো আমাদের অবস্থান থেকে আমরা আপনাদের সাথে ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকব। আমরাও চাই আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে উৎসাহ দেবেন, যাতে আমরা শহীদ সহ সকল আত্মত্যাগী গণতান্ত্রিকামী যোদ্ধা যারা আছেন তাদের যে প্রত্যাশা দেশকে নিয়ে, জাতিকে নিয়ে, সেই প্রত্যাশা পূরণে যাতে আমরা কাজ করতে পারি সেই সমর্থনও প্রত্যাশা করে আপনাদের সামনে আমার বক্তব্য শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ সিন্দাহ।
1: আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত গুম খুনের শিকার এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ এতক্ষণ প্রচারিত হল। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান, কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, গীতিকার জাহিদুল হক, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সমীপেশু।

0: শুভকামনায় শুরু করছি আজকের সমীপেশ অনুষ্ঠান। চিঠি ও ইমেল পাঠে রয়েছি আমি জান্নাতুল ফেরদৌস তমা এবং উত্তরদানে রয়েছেন
1: আমি মোহাম্মদ আব্দুল হক।
0: আজ আমরা শুরু করব চিঠি দিয়ে। শুরুতেই পড়ছি আব্দুল ওয়াহাব প্রধান সম্রাটের পাঠানো চিঠি। রেডিও শ্রোতা বন্ধন ক্লাব কুকি বাজিত বড়িয়াহাট মোকামতলা বগুড়ার বন্ধু লিখেছেন বেতার ম্যাগাজিন দর্পণ গত 12/8/2026 তারিখের প্রিয় মানুষ প্রিয়জন পর্বে নন্দিত অভিনেতা আবুল হায়াতের মতো গুণী অভিনেতার সাক্ষাৎকার প্রচার করেছে। এমন জনপ্রিয় লোকদের সাক্ষাৎকার নিয়মিত প্রচার করা হোক। এছাড়াও গত 11/8 প্রচারিত মহানগরের আয়োজন খুব ভালো লেগেছে। রাতের ম্যাগাজিন উত্তরণের দুটি পর্ব বিহঙ্গ ও আপনার লেখা, এর জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ করা হোক, কেননা অনেক সময় স্বল্পতার কারণে বা অজুহাতে পর্ব দুটিতে শ্রোতাদের লেখা বাকি রেখেই পর্ব শেষ করা হয়, যা খুবই খারাপ লাগে।
1: ভাই আব্দুল ওহাব প্রধান সম্রাট, আপনার যে খারাপ লাগার বিষয়টি বলেছেন এটা আমরাও একমত, কিন্তু আমাদের সময় যেটা ফ্রেম দেওয়া আছে ফ্রেম মেনটেন করতে গিয়ে মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর এছাড়া আপনি আমাদের গুণীজনদের সাক্ষাৎকারের ব্যাপারে যে কথা বলেছেন, আমরা তো চেষ্টা করি সমস্ত ভালো গুণীজনদেরকে নিয়ে এসে আপনাদের কাছে উপস্থাপন করতে। ভবিষ্যতে আপনাদের নিয়মিত অনুষ্ঠানের মতামত দিবেন, আপনার পত্রের জন্য আবারও ধন্যবাদ।
0: শিকদার ইসহাক আলী আড়াইসিধা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছেন, গত 1/8 প্রচারিত সমীপেশু অনুষ্ঠান মন দিয়ে শুনছিলাম, পুরো আয়োজন খুব ভালো লেগেছে। চিঠি আর ইমেলগুলো যত্ন সহকারে পাঠ করে মূল্যায়নপূর্বক উত্তর প্রদান করা হয়েছে, সেজন্য ধন্যবাদ। একটু কথা না বলা হলে বিষয়টির অবতারণা অসমাপ্ত থেকে যাবে। আমার কাছে মনে হল সমীপেশুর সেদিনের আসরটি পুনঃপ্রচার করা হয়েছে, কারণ বিগত মাসে যে সম্মানিত শ্রোতাকে সেরা পত্রলেখক ঘোষণা করা হয়েছে, এ মাসে এসে একই শ্রোতাকে সেরা পত্রলেখক ঘোষণা করা হয়েছে। আমার ধারণা কি অমূলক? এমনটি কেন হল? আমি প্রতিদিন ভোরবেলা হামদ ও নাত নিয়মিত শুনে থাকি। আমার দুটি হামদ ও নাত রেকর্ড করা হলেও প্রচারে আনা হচ্ছে না কেন?
1: ভাই শিকদার ইসহাক আলী, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার মনের বক্তব্যটি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তবে বিষয়টি হল, আপনার পত্রের ভিতরে কিন্তু দুই মুখিতা আছে। একদিকে আপনার অনুষ্ঠান ভালো লেগেছে, মূল্যায়ন করা হয়েছে, আবার অন্যদিকে মনে হইল পুনঃপ্রচার। এটা কেন মনে হইল আমি জানি না, তবে আমার কাছে আপনাদের অবগতির জন্য বলছি, আমরা কি ঘোষণা দিয়েছি যে একবার যে শ্রেষ্ঠ পত্রলেখক হবেন তিনি আর দ্বিতীয়বার পত্রলেখক হবেন না? আমাদের শর্ত হয়েছে ওই মাসের যিনি ভালো পত্র লেখেন তিনি শ্রেষ্ঠ পত্রলেখক হবেন। এবং একই সাথে আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি যে কোনো মাসে যদি আমরা ভালো কাউকে না পাই, কারো পত্র যদি আমাদের পছন্দ না হয়, আমরা যেন তেনভাবে শ্রেষ্ঠ পত্রলেখক কাউকে ঘোষণা করব না। হামনাতের ব্যাপারে যেটা বলা হয়েছে এটা রেকর্ড করা হয়েছে, কিন্তু কর্তৃপক্ষের মানদণ্ডে এটা প্রচারের ক্ষেত্রে এখনও বিবেচনায় আছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন, আপনার পত্রের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ শরীফ উদ্দিন বৈশাখী বেতার শ্রোতা ক্লাব মহির খারুয়া গফরগাঁও ময়মনসিংহ থেকে লিখেছেন, আমি বাংলাদেশ বেতারের একজন একনিষ্ঠ শ্রোতা হিসেবে শতব্যস্ততার মাঝেও বাংলাদেশ বেতারের বিভিন্ন কেন্দ্র সহ ঢাকা কেন্দ্রের জনপ্রিয় ও শ্রোতানন্দিত বিভিন্ন অনুষ্ঠান নিয়মিত শুনে থাকি। সমীপেশুতে আমি চিঠি ও ইমেল করে থাকি, এর মাঝে চিঠি পড়া হলেও এখন পর্যন্ত কোনো ইমেল পড়া হয়নি। আর একটি বিষয় তা হল কম্পিউটার কম্পোজ করে চিঠি পাঠালে তা পড়া হচ্ছে না, লক্ষ্য করা যাচ্ছে। আশা করি বিষয়টি পরিষ্কার করবেন। আমরা ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের শ্রোতারা মিলে বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রে শ্রোতারা কর্তৃক আয়োজিত ময়মনসিংহ শ্রোতা মিলন মেলা 2026 নামে একটি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি। এতে বাংলাদেশ বেতার ময়মনসিংহ কর্তৃপক্ষ সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। আশা রাখি বেতার শ্রোতা কর্তৃক আয়োজিত আঞ্চলিকভাবে আমরা সফল একটি আয়োজন সম্পন্ন করতে পারব। বাংলাদেশ বেতার ঢাকার অন্যতম জনপ্রিয় অনুষ্ঠানে গত 14/8 সকল আয়োজন আমার কাছে ভালো লেগেছে। উত্তরণের নন্দিত জনপর্বে প্রিয় চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক আলমগীরের সাক্ষাৎকার শুনতে চাই। সমীপেশুতে প্রায় প্রতি পর্বেই এআই নির্ভর চিঠি নিয়ে কথা হচ্ছে। বাংলাদেশ বেতারের বর্তমান শ্রোতারা অনেক মেধাবী ও সৃজনশীল বলে আমি মনে করি, তবে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কেন? একটা সময় ছিল যখন শুধুমাত্র চিঠি ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম, এখন ইমেইল যুক্ত হয়েছে, তবে চিঠির প্রয়োজন ফুরিয়ে যায়নি। আমি সকল শ্রোতাদের আহ্বান জানাই

0: এআই এড়িয়ে যাওয়ার জন্য।
1: ধন্যবাদ মোহাম্মদ শরীফউদ্দিন, আপনি শ্রোতাদের উদ্দেশ্যে যে আহ্বান করেছেন সেজন্য। কতগুলো বিষয় আপনি এখানে তুলে ধরেছেন, একটা হয়েছে যে আপনার চিঠি পড়া হয়, ইমেল পড়া হয় না। আমাদের সমস্ত ডকুমেন্ট প্রমাণ করতেছে যে আপনার কোনো ইমেল আমাদের কাছে পৌঁছেনি। আমরা অনুষ্ঠানের শেষে যে ইমেল ঠিকানা বলে থাকি এটাকে চেক করে আপনি পরবর্তীতে ইমেল পাঠাবেন। আপনাদের ময়মনসিংহ শ্রোতা মিলন মেলা 2026-এর আমরা সাফল্য কামনা করছি। আর আপনি যে উত্তরণে সাক্ষাৎকার শুনতে চেয়েছেন অভিনেতা ও প্রযোজক আলমগীরের, আমরা সেটা আয়োজন করব অবশ্যই। আপনার পত্রের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ আরমান মোল্লা, স্বাধীন বেতার লিসেনার্স ক্লাব, এম পাঁচগাঁও, 2500 নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, ড্যাফোডিল ফুলের শুভেচ্ছা নেবেন। ঢাকা কেন্দ্রে প্রচারিত প্রতিটি অনুষ্ঠান যেমন শিক্ষণীয় তেমনি সচেতনতামূলক, জ্ঞানের ভাণ্ডার। গত 11 আগস্ট প্রচারিত ইসলাম ও জীবন ফোন ইন অনুষ্ঠানটিতে সুদ সম্পর্কে অনেক কিছুই জানলাম, ভালো লেগেছে। এছাড়াও সাপ্তাহিক নাটক ভালো লেগেছে, ধন্যবাদ।
1: ভাই মোহাম্মদ আরমান মোল্লা, আপনার পত্রের জন্য ধন্যবাদ, নিয়মিত লিখবেন।
0: মাসুদ কামাল, পিলখানা, ঢাকা থেকে লিখেছেন, আমি বাংলাদেশ বেতারের একজন গুণমুগ্ধ শ্রোতা। 1990 সাল থেকে বেতারের সাথে আমার পথ চলা শুরু। তখন রেডিও বাংলাদেশ ঢাকা নামে বেতার পরিচালিত হতো। বর্তমানে ইন্টারনেটের যুগে টিভি যেখানে অসহায় আর টিভির কারণে বেতার শ্রোতায় ভাটা পড়েছিল, সেই আলো ঝলমলে রমরমা যুগেও বেতারকে আমি সঙ্গী করেছি। সমীপিশু এক সময় প্রয়াত আশফাকুর রহমান উপস্থাপন করতেন, জলদ গম্ভীর কণ্ঠস্বর যেন কোন ধর্মযাজক কথা বলছেন।
1: ভাই মাসুদ কামাল, আপনার পত্রের জন্য ধন্যবাদ। আর আপনি একই সাথে উল্লেখ করেছেন সমীপিশু অনুষ্ঠানে আমাদের প্রয়াত আশফাক স্যার উত্তর দিয়েছেন। আশফাক স্যার আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং উনি অনেক বড় মাপের একজন শিল্পী, কলাকুশলী, সব দিক থেকে ওনার যোগ্যতা ছিল, তার কথা মনে করেছেন। আমরাও তার জন্য দোয়া করি, নিয়মিত লিখবেন। আপনার পত্রের জন্য আবারও ধন্যবাদ।
0: এবারে আপনাদের পাঠানো ইমেইল থেকে পাঠ করছি। অসিত চক্রবর্তী অনেক, হরিরামপুর, মানিকগঞ্জ থেকে লিখেছেন, অনেকদিন পর চলে এলাম সমীপেশুর দুয়ারে, জানি না ভালোবাসা পাব কিনা। স্যার থাকাতে সমীপেশু আয়োজন অনেকটা ভালো লাগছে। নিবেদন আয়োজনে ইমেইল বাতিল করে শুধু চিঠির অনুরোধ করা, গান প্রচার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
1: অসিত চক্রবর্তী অনেক, আপনার মতামতটি আমরা সংশ্লিষ্ট শাখায় জানিয়ে দিলাম, তবে আপনার অবগতির জন্য জানাচ্ছি বর্তমান এই প্রেক্ষিতে ইমেইল এখন অপরিহার্য, এটা থাকা উচিত।
0: মোবারক হোসেন ফোনি, দিঘি বেতার শ্রোতা সংঘ, আকন্দের বাইদ, সাগর দিঘি চাঙ্গাল থেকে লিখেছেন, আমার অভিযোগ, বাংলাদেশ বেতারের ওয়েবসাইটে লাইভ রেডিওতে জনপ্রিয় FM 92 মেগাহার্স বাংলাদেশ বেতার ঢাকার লিংক অন্তর্ভুক্ত নেই, সে কারণে শুনতে পারি না। আশা করছি 92 মেগাহার্স অন্তর্ভুক্ত করবেন। নাটক গোনাই বিবি শুনতে চাই।
1: ভাই মোবারক হোসেন ফোনে, আপনার অবগতির জন্য জানাচ্ছি নাটক গোনাই বিবি কিছুদিন আগেও প্রচারিত হয়েছে, তারপরও এটা ভবিষ্যতের জন্য আপনার চাহিদা আমাদের কাছে থাকলো, নিয়মিত লিখবেন। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: আব্দুর রউফ, রেডিও শ্রোতা বন্ধন ক্লাব, রশিদপুর, বালুয়াহাট, সোনাতলা থেকে লিখেছেন, বাংলাদেশ বেতার ঢাকা কতে সপ্তাহে 6 দিন দর্পণ ম্যাগাজিন প্রচারিত হতো এবং প্রতি রবিবার চিঠিপত্রের জবাব দেওয়া হতো, কিন্তু দর্পণ এখন তো সপ্তাহে 3 দিন হয় এবং মহানগর অনুষ্ঠান 3 দিন হয়, যা শ্রোতাদের জন্য শোভনীয় নয়। মহানগর অনুষ্ঠানে শুধুমাত্র ঢাকা শহরের বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরা হয় আর দর্পণ ম্যাগাজিন বিভিন্ন বিষয় নিয়ে প্রচার করা হয়, যা শ্রোতাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমরা বেতার কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন করছি দর্পণ ম্যাগাজিন আগের মতোই সপ্তাহে 6 দিন প্রচার করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন।
1: ভাই আব্দুর রব, আপনার অবগতির জন্য জানাচ্ছি এই বিষয়গুলো আসলে অনেক আলোচনা পর্যালোচনা করে কর্তৃপক্ষের পক্ষ থেকে সিদ্ধান্ত গৃহীত হয়, সেভাবেই এখন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তারপরও আপনার মতামত আমরা কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করলাম, নিয়মিত লিখবেন। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: মেহেদি হাসান মামুন, আপন বেতার শ্রোতা সংঘ, জিয়নপুর, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে লিখেছেন, গত 7 আগস্ট ছিল সর্বস্তরের বেতার শ্রোতাদের উদ্যোগে বেতার শ্রোতা মিলন মেলা 2026, যা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বেতার অডিটোরিয়ামে। চমৎকার একটি দিন ছিল। অনুষ্ঠান অলঙ্কৃত করেছিলেন বাংলাদেশ বেতারের সম্মানিত মহাপরিচালক মহোদয় এবং সেই সাথে বেতারের গুণী কর্মকর্তা ও উপস্থাপকবৃন্দ। চমৎকার একটি দিন ছিল। দূর দূরান্ত থেকে বহু শ্রোতা এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল। যারাই অংশ নিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা রইল। সবাই নিশ্চয়ই দিনটিকে অনেক বেশি উপভোগ করেছে। কিছু ত্রুটি ছিল আমাদের, সেসব ক্ষমার দৃষ্টিতে দেখবার অনুরোধ রইল। সবাইকে আরও একবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। একই বিষয়ে মতামত জানিয়েছেন গাজী মমিনউদ্দিন, সাতক্ষীরার বন্ধু। লিখেছেন, গত 7ই আগস্ট বাংলাদেশ বেতার ঢাকায় অনুষ্ঠিত বেতার শ্রোতা মিলন মেলা হয়ে গেল। আমি ছিলাম এখানে। অসাধারণ একটা আয়োজন ছিল। সবাইকে ধন্যবাদ।
1: ভাই মেহেদী হাসান মামুন এবং গাজী মমিনউদ্দিন, আপনাদের দুজনকে ধন্যবাদ এই বিষয়ে মতামত দেওয়ার জন্য। এবং আমারও সৌভাগ্য হয়েছিল যে অনুষ্ঠানে থাকার এবং আপনাদের দুজনের সাথেই কথা বলার। আমরা মাঝে মাঝে এরকম অনুষ্ঠান আয়োজন করব এবং শ্রোতাদেরকে সম্পৃক্ত রাখব। আপনাদের উভয়কে আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ মুনিরুল হাসান লিটন, রাজাপুর দাখিল মাদ্রাসা, দক্ষিণ গোবিন্দপুর, চাঁপাপুর হাট, আদমদিঘি, বগুড়া থেকে লিখেছেন, আমি বেতারের একজন নিয়মিত শ্রোতা। যদিও শিক্ষকতা পেশায় থাকার কারণে নিয়মিত চিঠি লেখা হয় না, কিন্তু বেতারের অনুষ্ঠানগুলো শুনতে ভুল করি না। আমার পছন্দের অনুষ্ঠানগুলোর মধ্যে হল উত্তরণ, দর্পণ, সমীপেশু, ডাকবাক্স, নিবেদনসহ আরও অনেক অনুষ্ঠান। আমার প্রস্তাব হল জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে আবারও নিহার বানুর মতো নাটক প্রচার করা হোক, তাতে কুইজ থাকবে, তাহলে আমার মনে হয় শ্রোতা সংখ্যা বৃদ্ধি পাবে, পাশাপাশি বেতারের মানও বেড়ে যাবে। ভালো থাকবেন।
1: ভাই মোহাম্মদ মনিরুল হাসান লিটন, আপনারা বিষয়টি জানেন অবশ্যই যে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের বাজেট এখনো আসেনি, যে কারণে আমরা নতুন কোনো নাটক তৈরিতে আমরা মনোযোগ দেওয়ার সুযোগ পাচ্ছি না। আপনার মতামত আমাদের কাছে জমা থাকলো, নিয়মিত লিখবেন। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: মোহাম্মদ রাসেল শেখ, পূর্ব আরপাড়া, আমডালা, শিবালয়, মানিকগঞ্জ থেকে লিখেছেন, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার দেশের দুটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় গণমাধ্যম। বাংলাদেশ টেলিভিশনের একটি নিজস্ব ও স্বতন্ত্র লোগো রয়েছে। সেই লোগোতে 80 ও 90 দশকের টেলিভিশনের প্রতিচ্ছবি সুন্দরভাবে ফুটে উঠেছে, যা প্রতিষ্ঠানটির পরিচয়কে আরও সমৃদ্ধ করেছে। অন্যদিকে বাংলাদেশ বেতারের নিজস্ব কোনো স্বতন্ত্র লোগো নেই। বর্তমানে বাংলাদেশ বেতার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় প্রতীক ব্যবহার করে থাকে। অনুরোধ রাখছি, বাংলাদেশ টেলিভিশনের মতো বাংলাদেশ বেতারের জন্য একটি স্বতন্ত্র লোগো প্রণয়ন করা হোক। লোগোটিতে রেডিও বা বেতার সম্প্রচারের প্রতীকী উপাদান অন্তর্ভুক্ত করা হলে তা বাংলাদেশ বেতারের নিজস্ব পরিচয় ও ঐতিহ্যকে আরও সুস্পষ্টভাবে তুলে ধরবে।
1: ভাই মোহাম্মদ রাসেল শেখ, আপনার তথ্যটি সঠিক নয়। বাংলাদেশ বেতারেরও নিজস্ব লোগো আছে, যেহেতু টেলিভিশন আপনার চোখে দেখার সুযোগ হচ্ছে, এই জন্য লোগোটাও দেখছেন, বাংলাদেশ বেতারেটা দেখছেন না। বাংলাদেশ বেতারের লোগো দেখার জন্য বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে যাবেন, অবশ্যই আপনি লোগো দেখতে পাবেন। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: আশিকুল ইসলাম নাইম, বদরখালী, চকরিয়া, কক্সবাজারের বন্ধু, লিখেছেন, ঢাকার কোলাহল, ট্রাফিকের হর্ন, বৃষ্টির শব্দ, সবকিছুর মাঝেও একটি ফ্রিকুয়েন্সি আছে যেটা থামে না। যখন সকালের খবর পড়া হয় তখন মনে হয় পুরো দেশটা একসাথে চা খাচ্ছে। যখন গান বাজে তখন রিকশাওয়ালা থেকে অফিসের বস সবাই একই সুরে মাথা দোলায়। আর যখন এর ঘোষণা আসে তখন মনে হয় দেশের সবচেয়ে বড় পরিবারটি এক জায়গায় বসেছে। আপনারা শুধু অনুষ্ঠান করেন না, আপনারা সঙ্গ দেন, রাত জাগা ছাত্রটার পাশে থাকেন, প্রবাসী ভাইয়ের একাকিত্বে কথা বলেন, গ্রামের মার জ্বরের চিকিৎসা বুঝিয়ে দেন, আর হারিয়ে যাওয়া মানুষটাকে সাহস দেন আবার শুরু করো বলে। একটা সময় টিভি, ইন্টারনেট সব এসেছে, কিন্তু রেডিওর ওই ছোট্ট বাক্সটা আজও বন্ধ হয়নি, কারণ ওর ভেতরে আপনাদের কণ্ঠ আছে, ওর ভেতর বাংলাদেশ আছে। গ্রাম থেকে শহর, দেশ থেকে বিদেশ, আপনাদের তরঙ্গ যেখানেই যায় সেখানেই একটা ঘর তৈরি হয়ে যায়। বাংলাদেশ বেতার ঢাকা মানে শুধু স্টেশন না, এটা অভ্যাস, এটা ভরসা, এটা নিজের মানুষ। আপনাদের জন্য দোয়া রইল। আপনারা এভাবেই কথা বলে যান প্রজন্মের পর প্রজন্ম ধরে, কারণ যতদিন আপনারা আছেন ততদিন আমরা একা না। রোগ জিজ্ঞাসা অনুষ্ঠানে ফেসবুক পোস্টের মাধ্যমে শ্রোতাদের মতামত এবং কমেন্ট নিয়ে তার উত্তর দিলে আরও ভালো হবে। ইউফোনি অনুষ্ঠানে শিল্পী হাবিব ওয়াহিদের সাক্ষাৎকার শুনতে চাই।
1: ভাই আশিকুল ইসলাম নাইম, আপনার দীর্ঘ মেইলের জন্য ধন্যবাদ। আপনি অনেক মতামত দিয়েছেন। রেডিও সবাই সাথে থাকে, রাত জাগা যিনি রিক্সা চালান তিনিও রেডিওকে সাথে নিয়ে রিক্সা চালান। আমি এরকম একজন রিক্সা চালকের সাথে কথা বলার সুযোগ হয়েছে, তিনি বলেছেন যে রেডিও পাশে থাকার কারণে আমি সাহস পাই। তো রেডিও সবসময় আছে, আপনার মতামতের জন্য ধন্যবাদ। আর শিল্পী হাবিব ওহিদের সাক্ষাৎকারের ব্যাপারে আমরা অবশ্যই উদ্যোগ নেব, আবারও লিখবেন।
0: মোহাম্মদ আজমাইন হোসেন, পলাশতলী, মঙ্গলবাড়ী, জয়পুরহাট সদর থেকে লিখেছেন। গত 6 আগস্ট বৃহস্পতিবার বেলা 11:55 বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অফিসিয়াল টেলিফোন নম্বর থেকে আমার কাছে একটি ফোন কল আসে। ফোনে আমাকে জানানো হয় যে আমি আপনাদের জনপ্রিয় সঙ্গীত অনুষ্ঠান ইউফোনির একজন বিজয়ী। পুরস্কার গ্রহণের জন্য আমাকে 7 আগস্ট 2026 শুক্রবার বেতার ভবনে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু ব্যক্তিগত কিছু সমস্যা থাকায় আমার পক্ষে সরাসরি উপস্থিত হওয়া সম্ভব হয়নি। সে সময় আমি ফোনে অনুরোধ করেছিলাম যেন আমার পুরস্কারটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এতদিন পার হয়ে গেলেও কাঙ্ক্ষিত পুরস্কারটি এখনও আমার কাছে আসেনি। অতএব কর্তৃপক্ষের নিকট আমার আকুল আবেদন, বিষয়টি একটু বিবেচনা করে আমার পুরস্কারটি উল্লেখিত ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা করলে অত্যন্ত কৃতজ্ঞ হব। একইভাবে নুরুল ইসলাম নির্জন, নবীন প্রবীণ রেডিও লিসেনার্স ক্লাব, ইমামগঞ্জ, চর ফ্যাশন, ভোলার বন্ধু লিখেছেন, গত 13 মে ইউফোনি অনুষ্ঠানে আমি কুইজ বিজয়ী হয়েছি। গত 7 আগস্ট অনুষ্ঠিত বাংলাদেশ বেতার শ্রোতা মিলন মেলায় এসে আমাকে পুরস্কার নেয়ার জন্য বেতার থেকে ফোন করা হয়েছিল, কিন্তু আমার ব্যস্ততার কারণে অনুষ্ঠানে এসে আমি পুরস্কার গ্রহণ করতে পারিনি। তাই আমার পুরস্কারটি ডাকযোগে কিংবা অন্য মাধ্যমে পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল।
1: ভাই মোহাম্মদ আজমাইন হোসেন, মোহাম্মদ নুরুল ইসলাম নির্জন, আপনাদের দুজনের বিষয়টা একই রকম। আপনারা এ ব্যাপারে সংশ্লিষ্ট টেলিফোন নম্বরে যোগাযোগ করতে পারেন, এবং টেলিফোন নম্বর তো আপনাদের কাছে অবশ্যই আছে। আর ডাকযোগে পাঠাবে কিনা এটা কর্তৃপক্ষ আসলে সিদ্ধান্তের বিষয়, টেলিফোনে আলাপ করলে বুঝতে পারবেন। আপনাদের মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ জাহিদুল ইসলাম, ভুরুলিয়া, ডুয়েট, জয়দেবপুর, গাজীপুর থেকে লিখেছেন, বাংলাদেশ বেতার থেকে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বাকপটুতা, যুক্তিভিত্তিক চিন্তাধারা, প্রমিত ভাষার ব্যবহার এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে দারুণ ভূমিকা রাখছে। এই অনুষ্ঠানটি শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক গভীর জ্ঞান অর্জনের সুযোগ দেওয়ার পাশাপাশি তাদের স্বাধীন ও গঠনমূলক চিন্তা ভাবনায় উৎসাহিত করে চলেছে। তৃণমূল পর্যায় থেকে শহরের মেধাবী শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্মে এনে যুক্তি নির্ভর সমাজ গঠনে অবদানের জন্য বাংলাদেশ বেতারের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার অনুরোধ থাকবে এই অনুষ্ঠানটি বেতারের প্রচারের পাশাপাশি ফেসবুক লাইভ দেয়া হোক, যদিও এটি রেকর্ড করে তা পরবর্তীতে ফেসবুক পেজে দেয়া হচ্ছে। তবুও ফেসবুক লাইভ দেয়া হলে শ্রোতা দর্শক বাড়বে এবং পেজের রিচও বাড়বে বলে আমি মনে করি। আশা করছি ভেবে দেখবেন।
1: ভাই মোহাম্মদ জাহিদুল ইসলাম, আপনার মতামতটি আমাদের বিবেচনায় থাকলো। আপাতত যেহেতু আমরা ফেসবুক পেজে দিচ্ছি, সেখান থেকে সবাই দেখুক এবং মতামত দিক, নিয়মিত লিখবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: ফরহাদ হোসেন টুটুল, বন্ধু বেতার শ্রোতা সংঘ, দক্ষিণ গোবিন্দপুর, চাঁপাপুর, আদমদীঘি, বগুড়া থেকে লিখেছেন, চলো বদলে যাই অনুষ্ঠানটি কবে কখন প্রচার করা হয়। ঢাকা কেন্দ্রে আগের মতো কুইজের অনুষ্ঠান চালু করার অনুরোধ করছি।
1: ভাই ফরহাদ হোসেন টুটুল, আপনার অনুরোধটি আমাদের কাছে থাকলো, নিয়মিত লিখবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: নাইমুর রহমান নোবেল, কইজুরি, শাহজাদপুর, সিরাজগঞ্জ থেকে লিখেছেন, অনুষ্ঠান শুনে গঠনমূলক চিঠি ইমেল পাঠালেও শ্রেষ্ঠ শ্রোতা করা হচ্ছে না, কিন্তু অনুষ্ঠান না শুনেও প্রশংসা করে লিখেই শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত।
1: ভাই নাইমুর রহমান নোবেল, আপনার মেইলের জন্য ধন্যবাদ। আর এই সংশ্লিষ্ট বিষয়ে আমরা শুরুতেই উত্তর দিয়েছি একজনের চিঠি জবাবে, আমার মনে হয় সেখান থেকে বিষয়টা বুঝতে পেরেছেন, নিয়মিত লিখবেন। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: এছাড়াও শ্রীদীপক চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাব, হাজরাডাঙ্গা, সুন্দর দীঘি, দেবীগঞ্জ, পঞ্চগড়ের বন্ধু, আপনি জানতে চেয়েছেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী নিয়ে বাংলাদেশ বেতার থেকে কি কি অনুষ্ঠান প্রচার হতে পারে।
1: শ্রী দীপক চক্রবর্তী, আপনার অবগতির জন্য জানাচ্ছি, রাত ১০টায় গীতি আলোক্য প্রচারিত হবে এই দিবসটাকে সামনে রেখে। এছাড়া সকাল থেকে সারাদিন বিভিন্ন অনুষ্ঠানে এই দিবসের তাৎপর্য এবং এর বিভিন্ন বিষয় উল্লেখ করে অনুষ্ঠান প্রচার করা হবে। আশা করে শুনে থাকবেন। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: এবারে আপনাদের পাঠানো কিছু চিঠি ও ইমেইলের প্রাপ্তি স্বীকার করছি। মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ, রেফ্লেশিয়া বেতার শ্রোতা ক্লাব, পূর্ব ইসদাইর, ফতুল্লা, নারায়ণগঞ্জ থেকে লিখেছেন। শাহা আলম বন্ধ টেকি, চন্দ্রকোনা, নকলা, শেরপুর থেকে লিখেছেন। আবুল কাশেম বুলনপুর, রাজপাড়া, রাজশাহী থেকে লিখেছেন। হীরামন শেখ, রবিন্দা ও রেহানা শেখ, গোংরা, রানাবন্ধ, চাপড়া, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে লিখেছেন। মোহাম্মদ শহীদুল আলম শেখপাড়া, সোনাপুর, বাগাতিপাড়া, নাটোরের বন্ধু। মোহাম্মদ জুয়েল মিয়া ভাটগাঁও, রাংচাপড়া, ভালুকা, ময়মনসিংহ। মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু বেলকুচি, হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ, গাবগাছি, চন্দনগাতি, বেলকুচি, সিরাজগঞ্জ। মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া দক্ষিণ টুটপাড়া, তালতলা হাসপাতাল রোড, খুলনা। মোহাম্মদ সেলিম হোসেন বিএসসি মেরিন ওয়ার্কশপ, সল্টগোলা রোড, বন্দর, চট্টগ্রাম। মোহাম্মদ তানভীর সাফি বিদ্যাধরপুর, দারিয়াপুর, মুজিবনগর, মেহেরপুর। আলী আহমেদ আরিফ জননী বেতার শ্রোতা সংঘ, তিলনা, সাপাহার, নওগাঁ। শ্রীবিথি চক্রবর্তী ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাব, হাজরাডাঙ্গা, সুন্দরদীঘি, দেবীগঞ্জ, পঞ্চগড়। সৈকত কুমার দাস, ত্রিবেণী রানী দাস, বিশ্বনাথ দাস বিশু। গছাহার বেতার শ্রোতা ক্লাব, রানীর বন্দর, চিরির বন্দর, দিনাজপুর। নিশিতা জাহান তৃষা, মাস্টারপাড়া, ওচখালি, হাতিয়া, নোয়াখালী। মোহাইমিনুর রহমান স্টুডেন্ট এ আর লিসেনার্স ক্লাব, একতারপুর, কানাইডাঙ্গা, মহেশপুর। তাবারাকা, হাজি ইসমাইল লিংক রোড, সিদ্দিকিয়া মহল্লা, সোনাডাঙ্গা, খুলনা এবং মনোজিৎ কুমার মণ্ডল, জোনা, পাংশা, রাজবাড়ির বন্ধু। এবারে জেনে নিন আমাদের কাছে লিখবার ঠিকানা। চিঠি লিখুন সমী পেশু, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা, শেরে বাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেল করুন esamipeshu@gmail.com esomipeshu@gmail.com এই ঠিকানায়। আজকের মতো শুভরাত্রি।
1: শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সমীপেশু। চিঠিপত্র ও ইমেইল পাঠিয়েছিলেন জান্নাতুল ফেরদৌস তমা, উত্তরদানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন ইংরেজি খবর।
2: আসসালামু আলাইকুম। 9:30 PM, দিস ইজ বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই আখতারুজ্জামান। ফার্স্ট দ্য হেডলাইন্স। Prime Minister pledges to fulfill aspirations of freedom fighters, victims of democratic movement and July martyrs. Tariq Rahman directs to modernize traffic system and restore order in transport sector in Dhaka. Home Minister announces financial rewards up to 2 lakh Dhaka for information on looted and illegal firearms. Agriculture Minister warns of strict action if artificial crisis of fertilizer is created. Bangladesh to decide on joining Mecca Pact, considering all aspects, says Law Minister. US reaches deal with Venezuela to control more than 65 billion barrels of oil reserves of Caracas. And Bangladesh high performance team will face Victoria Cricket Academy 11 in first semi-final of top end T20 cricket tournament in Darwin tomorrow. You have just heard the headlines. Now I move on to the details. Prime Minister Tariq Rahman has pledged to make utmost efforts to fulfill the aspirations of freedom fighters, victims of enforced disappearances, and fighters and martyrs of July mass uprising. He said this after handing over job appointment letters to 10 members of families affected by enforced disappearances and killings and families of July martyrs at a ceremony at his office at Tejgaon in the capital today. Total of 74 people received appointment letters. The Prime Minister said, despite its limited capacity, the government will stand by the families of the victims of disappearances and those of injured and martyred in the July uprising. He said, due to the great sacrifices of the martyrs of the July uprising, people of Bangladesh have been freed from the fascist regime. Mentioning that the sacrifices of the fighters are the great source of motivation, Tariq Rahman said his government would continue to strive to fulfill the hopes and expectations of July mass uprising as long as the people entrusted his party with the responsibility of running the country. In this regard, he also sought everyone's full support. The International Day of Victims of Enforced Disappearances will be observed in the country tomorrow like elsewhere in the globe. The United Nations has designated 30th August as the International Day of Victims of Enforced Disappearances since 2011. The main objective of this day is to highlight the inhuman crime of enforced disappearances on the global stage and to exert pressure on states to be held accountable. Government and human rights organizations have chalked out elaborate programs marking the day. As part of the program, Liberation War Affairs Ministry has organized a program at Bangladesh-China Friendship Center at Sheribangla Nagar in the capital tomorrow. President Mirza Fakhrul Islam Alamgir will attend the program as the chief guest. Bangladesh Betar will air the program live. Meanwhile, visiting the program spot ahead of the day, Liberation War Affairs Minister Ahmed Azam Khan has said, the government is working to build a country free from enforced disappearances, killings, tyranny and torture. Prime Minister Tariq Rahman has directed the authorities concerned to resolve traffic congestion in capital, modernize traffic system and restore order in transport sector. He gave the direction while presiding over a meeting at his office at Tejgaon in the capital today. the meeting decided to launch the electronic toll collection ETC system at the toll plazas of expressways and flyovers. The Prime Minister has directed the concerned authorities to complete this work within next 4 months. The meeting directed Bangladesh University of Engineering and Technology, BUET, to submit a report with necessary recommendations within next 15 days to resolve the traffic congestion on the Jatrabari-Gulistan flyover. Besides, the meeting discussed the relocation of the Phulbaria bus terminal to Karaniganj to make Dhaka's public transport system more orderly, the expansion of the back part of the Gabtoli bus terminal to increase capacity and make vehicle management more effective, the relocation of the Karan Bazaar kitchen market to Gabtoli, and alternative parking arrangements to reduce traffic congestion around the Secretariat building. The Prime Minister ordered the formulation of a separate policy to make the movement of auto rickshaws in Dhaka city more orderly and regulated. He also directed the concerned authorities to take necessary measures against the movement of unauthorized double-decker sleeper buses. Home Minister Salahuddin Ahmed has announced increased cash rewards for people providing information leading to the recovery of looted and illegal firearms. He made the announcement while briefing newsmen after addressing the quarterly crime review conference at the Bangladesh Police Auditorium at Rajarbagh in the capital today. The Home Minister said informants will receive from 10,000 taka to maximum 2 lakh taka for providing information of light to heavy weapons. He also warned police officials of strict action if they fail to curb terrorism, extortion and drug trafficking within the set deadlines. Agriculture, Fisheries and Livestock Minister Mohammad Aminur Rashid has said the country has sufficient fertilizer supplies and warned of strict action against those found creating an artificial shortage of charging farmers excessive prices. He said this at a meeting with government officials at the Deputy Commissioner's office in Faridpur today. Law, Justice and Parliament Affairs Minister Mohammad Asaduzzaman has said the government will decide whether Bangladesh will join the Mecca Pact after considering all aspects of the matter. He made the remarks while responding to questions from journalists after attending a reception from meritorious students of Jinaidah Collectorate School and College today. The Law Minister said India would act according to its foreign policy while Bangladesh would follow its own. This is Bangladesh Better giving the news. Donald Trump, the US president, has announced the US reached a deal with Venezuela to develop more than 65 billion barrels of the country's proven oil reserves. Donald Trump says the deal will increase US oil supplies and help lower fuel prices. Venezuela's interim president, Delcy Rodriguez, welcomed the agreement, saying it could help revive the country's economy. Cricket and Bangladesh High Performance 11 will take on Victoria Cricket Academy 11 in the first semi-final of the top end T20 series at Darwin tomorrow. The match is scheduled to start at 6:30 a.m. Bangladesh time. Dhaka Meteorological Office says a low-pressure area has formed over Northwest Bay and joining West Bengal, North Odisha coasts. It is likely to move west-northwestwards. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Kokrajhar, Monglanpara have been advised to hoist local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice. Meanwhile, Forecast Valley Till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram, and Cox's Bazar. River ports in these areas are to west cautionary signal number 1. And now to end the news, the headlines once again. Prime Minister pledges to fulfill aspirations of freedom fighters, victims of democratic movement, and July martyrs. Tariq Rahman directs to modernize traffic system and restore order in transport sector in Dhaka. Home Minister announces financial rewards up to 2 lakh taka for information on looted and illegal firearms. Agriculture Minister warns of strict action if artificial crisis of fertilizer is created. Bangladesh to decide on joining Mecca Pact, considering all aspects, says Law Minister. U.S. reaches deal with Venezuela to control more than 65 billion barrels of oil reserves of Caracas. And Bangladesh High Performance Team will face Victoria Cricket Academy 11 in first semi-final of top end T20 cricket tournament in Darwin tomorrow. And that's the end of the news. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
3: Now here is the news commentary written by Alhamra Islam and read by Kandakar Musarat Malika Isha. The young population of Bangladesh is the country's greatest strength, as the country is home to over 2 million young people who are entering the workforce yearly. Against the fact, a significant portion of this population remains unemployed or underemployed, often lacking the practical skills demanded by today's job market. While education remains vital, the gap between academic qualifications and unemployment realities is becoming increasingly evident. In many cases, a university degree does not translate into a job. On the other hand, employers across industries report a shortage of skilled workers. Given the reality, vocational training presents a timely and effective solution. It equips young people with specific job-ready skills, what job market requires. Additionally, it creates pathways to self-reliance and economic resilience, particularly for those who have not pursued higher education or live in underserved rural areas. If Bangladesh wants to compete in an increasingly knowledge-based and technology-driven global economy, rescuing the quality of vocational education is no longer optional. It is an economic imperative. Keeping it in mind, Bangladesh has signed a Memorandum of Understanding, MOU, to establish the China-Bangladesh Vocational Education, Training and Research Center during our Education Minister's visit to China. Under the MOU signed at the China-Bangladesh Education Exchange Conference organized by the Jiangxi Provincial Government and Jiangxi Science and Technology Normal University of China, three major cooperation platforms will be established. Those are China-Bangladesh Vocational Teacher Training Center, Bangladesh Vocational Education Research Center, and Bangladesh Chinese Language Skill Development Center. Representatives of 19 universities, technical institutions and industries from Jiangxi province attended the conference, where both sides pledged to build a sustainable partnership through industry education linkages, teacher training, joint research and student exchanges. It is no denying from the global context that vocational training can make first-hand life-changing impact on youth. For more than two decades, Bangladesh has presented technical and vocational education and training as a cornerstone of its development strategy. The ambition is understandable as the country strives to become an upper-middle-income economy. It needs technicians, electricians, mechanics, programmers, health assistants, agro-technicians and skilled workers far more than it needs another generation of graduates holding degrees that bear little relevance to the labor market. Modern economies depend on highly skilled technicians every bit as much as they depend on university graduates. In many countries, vocational graduates enjoy strong employment outcomes and competitive earnings because their skills directly match labor market demand. In brief, vocational training has the power to address several social challenges simultaneously. It reduces poverty, discourages early marriage, empowers women, and promotes community development. Signing MOU with China by linking training programs directly with employment opportunities or entrepreneurship support, teaching on training and language skill will be of great benefit for transforming a skilled youth generation. As Bangladesh becomes a middle-income country, its industries from garments to ICT to healthcare will increasingly depend on a skilled workforce. While signing the MOU, Bangladesh called for stronger Bangladesh-China cooperation in curriculum development, teacher training, institutional partnerships, modern technology, practical education, and employment-oriented education. Bangladesh thinks the signing of the MOU marks the beginning of a new chapter in cooperation between the two countries in technical education, with the main objective to transform education into skills, skills into employment, and employment into economic opportunities. It is important to note that technical and vocational education must remain closely aligned with the real needs of industry and employment. China is rich in modern technology and its technical and vocational educational standard is much advanced. So with the assistance of Chinese quality education and modern technological training, Bangladeshi youth can be transformed into a world-class workforce. Side by side, Bangladesh's vocational education sector will reach new heights. That is the end of the news commentary.
4: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
5: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা। গুম খুনের শিকার এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, দেশের প্রথম এআই গভর্নেন্স সামার স্কুলের উদ্বোধন, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস 2026 পালন উপলক্ষে সংবাদ সম্মেলন, ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ, পরবর্তী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির ব্রিফিং। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে গুম খুনের শিকার এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। চাকরির নিয়োগপত্র পেয়ে গুম খুনের শিকার এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের কয়েকজন অভিব্যক্তি প্রকাশ করে বলেন,
6: আমি ইশফাক আহমদ, সিলেটের গুম ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ দিনারের ছোট ভাই। ফ্যাসিস্ট পলাতক হাসিনা সরকার আমাদেরকে যত বেশি আঘাত করেছে, ঠিক তার বিপরীতে বিএনপি শত প্রতিকূলতা সত্ত্বেও গত 17টা বছর আমাদের পাশে এবং আমাদেরকে আগলে রেখেছিলেন, এবং আমরা আসলে অনিশ্চিত ভাবে ছিলাম যে কি করব কি করব না। তো আমাদেরকে সুন্দর একটি চাকরির সুযোগ করে দেওয়ার জন্য আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।
7: আমি গুম খালেদা হোসেন সোহেলের স্ত্রী। আমার স্বামী 2013 সালের 28 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম হয়। তখন থেকেই আমাদের আসলে জীবনে একরকম যুদ্ধ চলছে। সেই যুদ্ধে বিএনপি পরিবার এবং তারেক রহমান স্যার, উনি সবসময় আমাদের পাশে ছিলেন, এবং গুম যারা করেছে তাদের যেন যথাযথ বিচার করা হয়। আমরা প্রতিশোধ না, আমরা বিচার চাই। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই পরিবারগুলো পাশে থাকার জন্য, এবং আমি আশা করি এভাবে সবার পাশে উনি থাকবেন, আমাদেরকে সাহস যোগাবেন সামনের পথগুলো এগিয়ে যাওয়ার জন্য।
8: আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছিলেন, জুলাই অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে আজকে আহত শহীদ এবং গুম খুনের পরিবারকে একজন করে, এবং যারা তীব্র আহত তাদেরকে, এবং প্রধানমন্ত্রীও নিজে বিভিন্ন জনের খোঁজ খবর নিয়েছেন। প্রতিটা কাজ মানবিক কাজ, প্রশংসনীয় কাজ, এর জন্য আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে চিরকৃতজ্ঞ থাকব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজকের এই আমার পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার জন্য।
5: আজ সকালে রাজধানীর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ মিলনায়তনে দেশের প্রথম এআই গভর্নেন্স সামার স্কুলের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেন,
9: দেশ বা সমাজ, রাষ্ট্র বা সংবিধান কার জন্য? মানুষের জন্য। আপনি এআই দিয়ে যাই করেন আর নাই করেন, রায় লিখতে পারবেন না। এটা হবে অনুচিত, মেবি নট বেআইনি, বাট সার্টেনলি ইমপ্রপার অ্যান্ড সার্টেনলি আনএথিক্যাল, অনৈতিক। কারণ হচ্ছে, রায় লিখতে হয়, এটা যারা বিচারক আছে তারা বুঝবে, রায় লিখতে হয় তিনটা জিনিস দিয়ে। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, প্রথম হচ্ছে অন দ্য ফ্যাক্টস, কি বিষয়ের উপর মামলাটা হয়েছে, দেন সেই ফ্যাক্টটাকে, সেই ফ্যাক্টের উপরে প্রযোজ্য আইনটা আপনি প্রয়োগ করবেন, কোন আইন এই মামলার ক্ষেত্রে প্রযোজ্য, বা আইনের কোন ধারা প্রযোজ্য, বা ধারার উপধারা, আইন অনেক ব্যাপক, সো প্রথমে হচ্ছে ফ্যাক্ট, তারপর হচ্ছে আইন, লাস্টলি আপনি যখন সিদ্ধান্ত নিবেন আপনি কিন্তু এই ফ্যাক্ট আর আইনের সাথে যে জিনিসটা আমি ব্যবহার করি বা আমি মনে করি প্রত্যেকটা বিচার সেটা হচ্ছে আপনার বিবেক, এটা কি সঠিক, দ্যাট ইজ এথিক্স, বিবেক। এই বিবেক কিন্তু আপনি এআই দিয়ে কন্ট্রোল করতে পারবেন না, বিবেক একটা মানুষের নিজের থেকে, এটা আপনার একটা স্বপ্রণোদিত, এটা আপনার একটা চিন্তা শক্তি, মানুষ যখন চিন্তা শক্তি হারিয়ে ফেলবে তখন কিন্তু সে আমি মনে করি অনেক ছোট হয়ে যাবে। এআই আমরা ইউজ করবো আমাদের কাজের সুবিধার জন্য, আমাদের কাজটাকে আরো এক্সপিডাইট করার জন্য, কাজকে আরো সুন্দর করার জন্য, আরো স্বচ্ছ করার জন্য। বাট এর জন্য আমি যেটা মনে করি দুইটা জিনিস, ট্রেনিংটা খুব জরুরি, আমি কিভাবে এআই ব্যবহার করব, এক, দুই, এআই should never be a substitute for writing or judgment. Judgments আপনার নিজের লিখতে হবে, নিজের ওই যে বুদ্ধি বিবেক আইন ব্যবহার করে, সেখানে আমি মনে করি এআই ব্যবহার করা একটু বোধ হয়। রিসেন্টলি বিলাতে একটা হচ্ছে, যেটা বললাম যে রায় লিখেছে, পরে দেখা গেল এআই ইউজ করে সেই যে জাজমেন্টটা রেফারেন্স দিয়েছে সেই জাজমেন্টের কোন অস্তিত্ব ছিল না। তো এইখানে আমাদের একটু সজাগ থাকতে হবে।
5: আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস, এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ভুক্তভোগী প্রথম এখনই পদক্ষেপ। দিবসটি উপলক্ষে আজ দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আজম খান এমপি বলেন,
10: আগামীকাল 30 আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস, এটা সারা বিশ্ব যেমন পালন করছে, আমরা আমাদের নির্বাচিত গণতান্ত্রিক সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরাও কালকে এই আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস সারা দেশে পালন করছি। আর সেই লক্ষ্যেই আগামী কালকে সকাল 10টায় এই চীন সম্মেলন মৈত্রী কমপ্লেক্সে আমরা আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আয়োজনে ব্যাপকভাবে একটি সমাবেশের আয়োজন করছি, যে সমাবেশে গুমের শিকার যারা আমরা সকলকেই স্মরণ করব, এবং কালকের সম্মেলনে এবং সমাবেশে প্রধান অতিথি হিসেবে এমন একজন আমাদের মাঝে উপস্থিত হবেন যিনি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যে তিনি গত 18 বছরে এই গুম খুন নির্যাতন বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিএনপি এই দেশে একটা প্রতিষ্ঠিত মানবাধিকার নিয়ে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে গুম নামে কোনো শব্দ থাকবে না, অত্যাচার নির্যাতন নামে কোনো শব্দ থাকবে না। আর সেজন্যেই সেই অঙ্গীকার থেকেই আমরা আগামী কালকে এই আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে সভার আয়োজন করেছি। আমাদের পুরো দায়িত্বকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেমনি আপনাদের সকলের সহযোগিতা চান, শুধু সাংবাদিক কুল নয়, সারা দেশের মানুষের সহযোগিতা চান একটি গণতান্ত্রিক সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে, রাষ্ট্র গড়ে তুলতে, ঠিক তেমনি যাতে কখনোই আর গুম না হয়, যাতে আর কখনোই নির্যাতন না হয়, আর যাতে কখনো মানবাধিকার লঙ্ঘিত না হয় তা প্রতিষ্ঠিত করবার জন্যই জনগণের ভোটে নির্বাচিত সরকার, আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজেও এই গুম খুনের বিরুদ্ধে এবং তিনি নিজে নির্যাতনের শিকার, দৃঢ়তার সাথে বলবো বর্তমান নির্বাচিত দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার একটি জনগণের সরকার, কোনো গুম খুন কোন ধরনের অত্যাচার নির্যাতনে এই সরকার বিশ্বাস করে না।
5: সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি জানান,
11: আগামীকাল অর্থাৎ 30 আগস্ট ইন্টারন্যাশনাল ডে ফর দ্য ভিকটিমস অফ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সেস, যেটা জাতিসংঘ কর্তৃক গৃহীত একটি কর্মসূচি এবং সারা বিশ্বে এটি পালিত হয়ে থাকে। বাংলাদেশে যেটাকে আমরা গুম প্রতিরোধ দিবস হিসেবে বিগত বছরগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন বিরোধী দলে আমরা ছিলাম, আমাদের বহু নেতাকর্মীদের গুম করে ফেলা হয়েছিল, আমরা এই দিবসটি পালন করতাম। গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর আমরা এই প্রথমবার সরকারি দল হিসেবে এই দিবসটিকে পালন করছি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশক্রমে আমরা এই দিবসটি পালন করব। আমরা এখানে যে বিগত দেড় দশকের ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে বিএনপি এবং অন্যান্য ব্যক্তিবর্গ যারা গুমের শিকার হয়েছেন তাদের পরিবারবর্গকে দাওয়াত করেছি এবং অবশ্যই রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রোটোকল অনুযায়ী অন্যান্যরা উপস্থিত থাকবেন। আমরা এই বার্তাটি দিতে চাই যে বাংলাদেশে গুমের দিন শেষ হয়ে গিয়েছে এবং ভয়াবহ যে একটি অধ্যায় ছিল কালো অধ্যায় সেটিকে অতিক্রম করে আগামী দিনে একটি ন্যায় বিচারের বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই এবং এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেখানে জোরপূর্বক গুম অথবা বলপূর্বক অন্তর্ধান যে ভাষাতে আমরা বলি না কেন এই ধরনের ঘৃণিত মানবতা বিরোধী অপরাধ আর কোনোদিন বাংলাদেশে সংঘটিত হবে না। আমরা জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার, আমরা জনগণের প্রতি দায়বদ্ধ, তাই বিগত দিনে এই যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোরও বিচার আমরা করব এবং সেই লক্ষ্যে সরকার কাজ করে চলেছে।
5: আজ সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এমপি বলেন,
12: যেটা রেগুলার মিটিং হয় বছরে চারবার, এখানে সমস্ত জেলার এসপিগণ, ডিআইজি, পুলিশ কমিশনার, এডিশনাল আইজিপি, সব ডিপার্টমেন্টের প্রধানগণ থাকেন। আমরা ক্রাইম রিপোর্ট নিয়ে আলোচনা করি, পুলিশের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি এবং কিভাবে সমাধান করা যায় আর বিভিন্ন উন্নয়ন প্রকল্প যেগুলো আছে এগুলো বাস্তবায়ন সম্পর্কিত আলোচনা হয়। তো দীর্ঘ আলোচনা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য এবং দেশের পুলিশ বাহিনী যাতে জনপ্রত্যাশিত জনবান্ধব বাহিনীতে পরিণত হয়, ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়, আশা করি ইনশাআল্লাহ আমরা ক্রমান্বয়ে জনপ্রত্যাশা অনুযায়ী এগিয়ে যেতে পারবো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নত করতে পারবো আশা করি। আজকে একটা বিষয়ে আমি আপনাদের সামনে ঘোষণা দিতে চাই, লুট হওয়া অস্ত্র পুনরুদ্ধারের জন্য এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আমরা বিশেষ একটা ইউনিট গঠন করেছি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে তারা ইতিমধ্যে কাজে নেমে গিয়েছে, আরও যে উদ্ধার করার জন্য আমরা পরামর্শ দিয়েছি। এক্ষেত্রে আমরা কিছু পুরস্কার ঘোষণা করেছি, যারা হেভি ওয়েপন্স উদ্ধার করার জন্য সহযোগিতা করবে, খবর দিবে, তাদেরকে আমরা সর্বোচ্চ 2,00,000 টাকা পর্যন্ত পুরস্কৃত করব। যারা পিস্তল, রিভলভার, শর্টগান এই জাতীয় অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করবে তাদেরকে আমরা 50,000 টাকা পর্যন্ত পুরস্কৃত করব। এর বাইরে সাউন্ড গ্রেনেড লুণ্ঠিত হওয়া, টিয়ার গ্যাস শেল, অন্যান্য যেগুলো লুট হয়েছে এগুলো পুনরুদ্ধারের জন্য যারা সহযোগিতা করবে, সংবাদ দিবে, তাদেরকেও আমরা 10,000, 15,000, 20,000 টাকা করে ক্ষেত্র মতে পুরস্কৃত করব। আর সারা দেশে আমাদের অবৈধ অস্ত্র উদ্ধার, লুণ্ঠিত হওয়া অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চলছে, পাশাপাশি মাদক, চোরাচালান, সন্ত্রাসী, চাঁদাবাজি ধরার জন্য আমরা বিশেষ অভিযান পরিচালনা করব এবং গোয়েন্দা সংস্থাগুলোর ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে আমরা সেই কার্যক্রম পরিচালনা করব। এটা চালু আছে, এগুলো জোরদার করার জন্য আমরা আজকে আরো পরামর্শ দিয়েছি এবং কিছু কৌশল প্রণয়ন করেছি। আমরা সময়সীমা বেঁধে দিয়েছি যে সমস্ত কর্মকর্তা এই চাঁদাবাজ, সন্ত্রাসী এবং মাদক নিয়ন্ত্রণের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে অগ্রগতি দেখাতে পারবে না, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং সেই সময়সীমা এখনো শেষ হয়নি।
5: আজ সকালে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীরশাহে আলম এমপি রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন,
13: বিরোধী দল তারা গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণ আন্দোলন করলে ব্যাপারে সরকার সহযোগিতা করবে, যেটা গণতান্ত্রিক সরকার। তবে আমি এইটুকুই বলবো যে মঞ্চের পিছনে বিদ্যুতের ফ্যান চালিয়ে আপনি যদি বলেন যে বিদ্যুৎ নাই দিতে হবে, এই জিনিসটা সাধারণ মানুষকে বিবেচনা করতে হবে। আজকে যে কর্মসূচি নিয়ে লং মার্চে বিরোধী দল যাচ্ছে, কর্মসূচি তাদের এরকম হতে পারে যে গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানি। আমরা হিসাব করে দেখেছি তারা 5 তারিখের পর যে লং মার্চে যাবে এবং লং মার্চে যে পরিবহন ব্যবহার করবে সেখানে 1,00,000 লিটার তেল তারা ব্যবহার করবে। তাহলে জ্বালানির যদি সমস্যায় হয় তাহলে বিরোধী দল 1,00,000 লিটার তেল কোথায় পাবে? নিশ্চয়ই তেলের সমস্যা নাই এবং তেলগুলো তারা গাড়িতে উঠিয়েই তারা লং মার্চে যাবে। আমি বিরোধী দলকে অনুরোধ করবো যে জনপ্রিয়তা নিবার জন্য জনগণকে বিভ্রান্ত করবেন না। বিদ্যুৎ এবং জ্বালানির জন্য সাময়িক যে অসুবিধা ছিল এ ব্যাপারে আমরা সরকারের পক্ষ থেকে জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছি, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি এবং সরকার বিদ্যুৎ এবং জ্বালানির বিষয়ে স্বল্প মেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি আমাদের কর্মসূচি আছে এবং চলমান সংসদে মাননীয় প্রধানমন্ত্রী সংসদের মাধ্যমে জাতির সামনে বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টর নিয়ে সরকারের স্বল্প মধ্য এবং দীর্ঘমেয়াদী কি পরিকল্পনা, এটা আমরা প্রকাশ্যে মাননীয় প্রধানমন্ত্রী জাতির সামনে উপস্থাপন করা হবে। তখনই জাতির কাছে পরিষ্কার হয়ে যাবে যে বর্তমান গণতান্ত্রিক সরকার, মানুষের ভোটে নির্বাচিত সরকারের পরিকল্পনাটা কি।
5: সংবাদ প্রবাহ শেষ হলো। বর্ণনায় চমচমি দেওয়ান, সম্পাদনায় মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে। শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বাংলাদেশের ঐতিহ্যভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান আবহমান বাংলা। গ্রন্থনা ও উপস্থাপনায় রৌনক জাহান।

0: আগুন পাটের শাড়ি কবে দিবে না নিয়া, আশপড়শির বাড়ি যাম ঘুমুর করিয়া। প্রিয় শ্রোতা, নুরুলদিনের সারা জীবন কাব্যনাট্যে আম্বিয়া চরিত্রের মুখে ছিল এই সংলাপ, যেখানে শাড়ির জন্য নারীর এই যে বাসনা তা অনেকটাই সহজাত। একটি মনের মতো শাড়ি চায় না এমন দর্পিত নারী খুঁজে পাওয়া দুষ্কর। শাড়ি বিশ্বের অন্যতম প্রাচীন এবং দীর্ঘকাল ধরে টিকে থাকা পোশাকগুলোর মধ্যে একটি। আজ আমরা যে শাড়ি দেখি বা পরিধান করি তা কিন্তু একদিনে তৈরি হয়নি, এটি হাজার হাজার বছরের সাংস্কৃতিক বিবর্তনের ফল। বাঙালি নারীর পরিচয়ের অন্যতম প্রধান প্রতীক হল এই শাড়ি। কিন্তু এ কেবল একটি পোশাক নয়, এটি বাংলার ইতিহাস, শিল্প, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতির ধারক। বাংলার রাজনৈতিক পরিবর্তন, ধর্মীয় প্রভাব, বাণিজ্য, তাঁত শিল্প এবং নান্দনিক রুচির সঙ্গে সঙ্গে শাড়িও বদলেছে। আজকের জামদানি, মসলিন, টাঙ্গাইল, তাঁত, কাতান বা বেনারসি সবকটির শিকড় সেই দীর্ঘ ইতিহাসে নিহিত। সমাজ বিকাশের এক পর্যায়ে মানুষ তার অনাবৃত শরীর ঢেকে রাখার প্রথম আচ্ছাদন পেয়েছে প্রকৃতির কাছেই। শ্রোতাবন্ধুরা, ইতিহাসের এইসব তথ্য জানতে আমাদের প্রতিনিধি সজীব দত্ত মুখোমুখি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শহীদুল হাসানের।
1: সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আবহমান বাংলা অনুষ্ঠানে আমরা কথা বলছি বাংলার শাড়ি নিয়ে। এ পর্যায়ে আমি এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কথা বলছি ডক্টর শহীদুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আবহমান বাংলা অনুষ্ঠানে।
2: আপনাকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে সম্পৃক্ত করার জন্য।
1: এই যে শাড়ি, শাড়ির উৎপত্তি এবং ইতিহাস একটু সংক্ষেপে আপনার কাছে জানতে চাই।
2: বাংলা অতি প্রাচীন ভূখণ্ড এবং এই প্রাচীন ভূখণ্ডের পোশাকের ইতিহাসটা অতি প্রাচীন, যদিও আমরা সেদিকে খুব একটা নজর দেইনি। ইতিহাস তো প্রমাণের ভিত্তিতে কথা বলে, ফলে এখন যেভাবে আমরা নানা রকম ছবি, ভিডিওগ্রাফি এগুলোর মাধ্যমে পোশাকের চরিত্র বুঝতে পারি, বাংলার অতীতকালে এরকম কিছু দৃষ্টান্ত আমাদের আছে যার মাধ্যমে বুঝতে পারি যে এখন যেভাবে শাড়ি পরছি সেটা না পরলেও এক প্রস্থ কাপড় যে বাঙালি নারীরা পরত তার প্রমাণ রয়েছে। এর প্রথম প্রামাণ্য প্রমাণ আমরা পাই পাল সম্রাটদের সময় গড়া সোমপুর মহাবিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহারের গায়ে যে টেরাকোটা ফলকগুলো আছে, সেই টেরাকোটা ফলকে বেশ কিছু ফলকচিত্রে দেখা যাচ্ছে বাঙালি কিছু নারী তারা এক প্রস্থ কাপড় গায়ে পেঁচিয়ে আছে। ফলে আমরা বলতে পারি যে অষ্টম থেকে দ্বাদশ শতকের মধ্যে বাংলার নারীরা এই শাড়ি যে পরেছে তার প্রমাণ আমাদের আছে।
1: আমাদের দেশে তো অনেক প্রকারের শাড়ি রয়েছে, একটু যদি বলেন।
2: এটা তো অবশ্যই আমাদের দেশের অনেক ধরনের শাড়ি এবং অঞ্চল ভেদে শাড়ির যে বৈচিত্র্য সেটা আমাদের দেশের জন্য খুবই একটা চমৎকার বিষয়। তবে আমি বলতে চাই যে এই বৈচিত্র্যটার সাথে সাথে আবার ওই যে এলাকার তাঁতিরা যেই ধরনের বুননে অভ্যস্ত তারা তাদের ডিজাইনে সেটা এনেছে। যেমন আমরা টাঙ্গাইলের শাড়িগুলোর একটা প্যাটার্ন জানি, এমনকি এখনও আমরা এই যে ঢাকার পাশে রূপগঞ্জে, রূপসি, নারায়ণগঞ্জের এই এলাকাটায় জামদানি সেটার একটা প্যাটার্ন জানি। এর পাশাপাশি সিরাজগঞ্জে সেখানে আর এক ধরনের শাড়ি হচ্ছে, অথবা বিয়ের জন্য কাতান শাড়ি আমাদের মিরপুরের বেনারসি পল্লীতে গেলে আমরা যেটা দেখছি। ফলে এই ভেরিয়েশনটা অঞ্চল ভেদে যেমন, ঠিক তেমনই ওই শাড়িটাকে কিভাবে আমরা পরবো, কোন অনুষ্ঠানে পরবো সেই অনুযায়ী। তবে এখন যেভাবে ব্র্যান্ডিং করা হচ্ছে, হয়তো আমাদের এই উপনিবেশিক আমলের আগে ব্র্যান্ডিংটা এরকম ছিল না, হয়তো একটা প্যাটার্নই ছিল। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আমাদের শাড়িতে যে ডিজাইনগুলো ফুটে উঠছে সেখানেও কিন্তু আমাদের এই জলজ আবহাওয়া, প্রকৃতি, যেখানে লতা পাতা পান এই চিহ্নগুলোই খুব দারুণভাবে ফুটে উঠছে।
1: আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
0: সেলাইবিহীন একখণ্ড বস্ত্র কালক্রমে শাড়িতে রূপ নিয়েছে, কিন্তু শাড়ি শব্দটি তখন প্রচলিত ছিল না। শব্দটি এসেছে সংস্কৃত শব্দ শাড়ি থেকে। শাড়ির রূপ আরও সুস্পষ্ট হয় ইলোরা অজন্তার ক্যানভাসের চিত্রকর্ম এবং সাঁচি স্টুপারের ভাস্কর্যগুলোতে শাড়ির মতো পোশাকে আবৃত দেখে। চৌদ্দ শতকে এসে মেয়েদের শাড়ি পরিধানের অজস্র প্রমাণ আমরা পাই কল্পকাহিনী, গল্পগাঁথা ও গীতি কবিতায়। এ সময়ের কবি চণ্ডীদাস লিখেছেন, নীল শাড়ি মোহনকারী উচ্ছলিতে দেখি পাশ, কি আর পরাণে সপিনু চরণে দাস করি মনে আস। শ্রোতা বন্ধুরা, শাড়ি কেন পছন্দ করেন, কিভাবে ধারণ করেন, শাড়ি পরার ধরন এবং শাড়ি নিয়ে বাঙালি নারীর ভাবনা, এই বিষয়গুলো নিয়ে এবারে শুনব একজন কর্মজীবী নারীর কথা।
3: আমার নাম আয়েশা জাহান। শাড়ি তো আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এই সব কিছুর একটা আইডেন্টিটি আসলে। আর যদি শাড়ি নিয়ে কথা বলতে যাই, আমি শাড়ির দুটো বিষয় নিয়ে একটু কথা বলবো, মানে আমার জায়গা থেকে বলবো। প্রথমত শাড়ির আমার কাছে হচ্ছে, শাড়ি একটা এমন পোশাক যেটা বারো হাত দৈর্ঘ্যের একটা কাপড়, এবং এই কাপড়টাতে আর কিছু নেই। কিন্তু আপনি ইন্টারেস্টিং

0: আপনি এই শাড়িটাকে বিয়ের কনের সাজ হিসেবে নিতে পারেন, আপনি এই শাড়িটাকে একটা ফর্মাল অনুষ্ঠান করবেন যে জায়গায় হয়তো আপনার খুব একাডেমিক বা গভর্নমেন্ট কোনো একটা প্রোগ্রাম হবে, সে জায়গাও কিন্তু আপনি শাড়িটাকে একটা ফর্মাল ড্রেস কোড হিসেবে আপনি পরে যেতে পারবেন।
1: একটু জানতে চাই, বাংলাদেশে তো বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে, কোন শাড়িগুলো বেশি পছন্দের আপনার পছন্দের তালিকায় থাকে?
0: বেশি পছন্দের তালিকায় থাকে অবশ্যই সুতি শাড়িগুলো, কারণ এটা হচ্ছে একদম রেগুলারলি ইউজ করা যায়। এর ভিতরে অবশ্যই মণিপুরি শাড়ি একটা বলবো, টাঙ্গাইল শাড়ি একটা বলবো, তাঁতের শাড়ি বলবো।
1: এই শাড়ির আলাদা বিশেষত্ব কি?
0: কারণ আমি বলবো যে শাড়িটাকে তো আমি আমার ব্যক্তিত্বকে প্রকাশ করতে পারি শাড়ির ভিতর দিয়ে, যেটা আমি সালোয়ার কামিজটাকে আমি যখন যেভাবেই পরি ওটা আমার একই লুক দেয়, তো শাড়ি আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লুক দেয়।
1: আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
2: ভৌগোলিক, ভাষিক ও সাংস্কৃতিক পরিচয়ে যে জনগোষ্ঠীকে আমরা বাঙালি এবং যে ভূখণ্ডকে বাংলাদেশ বলে জানি তা আধুনিক কালের, কিন্তু শাড়ির মতো বসন পূর্ব, দক্ষিণ ও পশ্চিম ভারত জুড়েই ছিল। শাড়ির জন্ম এ মাটির বুকেই, শাড়ির বর্ণালী বিকাশ ও বর্ণাঢ্য প্রকাশও এই আলো হাওয়াতেই। এবারে বন্ধুরা, আমরা কথা বলবো শাড়ি ব্যবসায়ীদের সাথে, আসুন শাড়ি নিয়ে তাদের কথা শুনি। সাথে আছেন সজীব দত্ত।
1: আপনার নাম পরিচয় বলবেন।
3: আসসালামু আলাইকুম, মোহাম্মদ করিম।
1: আপনাদের এখানে শুধু কি টাঙ্গাইলের শাড়ি পাওয়া যায় নাকি অন্যান্য শাড়িও আপনারা বিক্রি করে থাকেন?
3: আমাদের এই অঞ্চলটা হলো দেশি প্রোডাক্টের জন্য, টাঙ্গাইল শাড়ি ঢাকায় জামদানি, এই ধরনের শাড়িগুলো আমাদের এখানে সেল বেশি।
1: এই শাড়িগুলো আপনারা নিজেরা তৈরি করেন নাকি অন্যান্য জায়গা থেকে নিয়ে আসেন?
3: আমরা নিজেরাও তৈরি করি, পাশাপাশি আমাদের কিছু কালেকশন বাইরে থেকে করতে হয়, সব তো আর একের পক্ষে সম্ভব হয় না। এখানে বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন জায়গায় তৈরি হয়, সেখান থেকে আমরা কিছু সিলেকশন করে নিয়ে আসি, চুজ করি।
1: কোন কোন জায়গা থেকে আপনারা আনেন?
3: এটা টাঙ্গাইল থেকে আনি, সিরাজগঞ্জ থেকে আনি, কিছু রাজশাহী থেকে আসে, আর জামদানিগুলো আসে সোনাগাঁ থেকে, ডামরা থেকে।
1: আপনাকে অনেক ধন্যবাদ।
4: নাম দেলার হোসেন, বেলি রোড, বিপি তো অনেক বছর ধরে, 20-22 বছর ধরে আসছে এই দোকানে। আর টাঙ্গাইলের আমাদের বেলি রোড অতীত টাঙ্গাইলের শাড়ির উপরে কোনো শাড়ি নেই, এগুলো খুব এখন ফেমাস।
1: আপনার নাম পরিচয় বলবেন।
5: আমার নাম জাহিদ হাসান, আমি আছি 2010 সাল থেকে, 17 বছর রানিং আমার।
1: এই যে শাড়ির সঙ্গে জীবনযাপন, জীবন জীবিকা কেমন লাগে?
5: না, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে, আসলে ভালো লাগে দেখে এটা এতদিন আসি, আলহামদুলিল্লাহ এটাই।
1: আর নারীদেরকে শাড়ি পরার জন্য কিভাবে উৎসাহিত করবেন?
5: নারী তো শাড়ি পরবে ইনশাল্লাহ, কারণ শাড়িতেই তো তাদের অনেক সুন্দর লাগে, এক নম্বর। আর দ্বিতীয়ত আসলে শাড়ি একটা পার্টি প্রোডাক্ট, পার্টি ওয়্যার এটা। সাধারণত অনুষ্ঠান টনুষ্ঠানে গেলে নারীরা কিন্তু কখনো থ্রি পিস পরে যায় না, তারা শাড়িই পরে।
1: আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
2: শাড়ি পরার ধরন সব জায়গায় একরকম নয়। কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু কিংবা বাংলাদেশ, এসব জায়গায় শাড়ি পরার কায়দায় নিজ নিজ এলাকার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। ধাপে ধাপে এগিয়েছে শাড়ি, রূপ পাল্টেছে যুগে যুগে। কালিদাসের শকুন্তলার শাড়ি আর বিদ্যাসুন্দরের বিদ্যার শাড়ি এক নয়, আবার রবীন্দ্রনাথের চারুলতা ও নজিবুর রহমানের আনোয়ারের শাড়িও এক নয়। তবে বাঙালিকে শাড়ি পরা শেখালো কে? বাঙালি মেয়েরা আজ যেভাবে শাড়ি পরেন, 200 বছর আগেও সেভাবে পরতেন না। তখন একখানা শাড়ি কোনো রকমে গায়ে জড়িয়ে রাখতেন। 19 শতকে দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্রবধূ জ্ঞানদানন্দিনী দেবী আধুনিক শাড়ি পরার একটি নতুন ধরন জনপ্রিয় করেন, যা আজও বহুল প্রচলিত। বর্তমানে শাড়ি শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই দক্ষিণ এশীয় সংস্কৃতির প্রতীক। শ্রোতা বন্ধুরা, সজীব দত্ত কথা বলেছেন বিভিন্ন শ্রেণী পেশার নারীদের সাথে, জানব তাদের অভিব্যক্তি।
6: আসসালামু আলাইকুম, আমার নাম নাবিলা মাহজাবিন প্রাপ্তি।
1: নাবিলা, শাড়ির প্রতি অনুভূতি বা আকর্ষণ কি বলবেন?
6: শাড়ির প্রতি অনুভূতি বলতে গেলে আমার কাছে মনে হয় যে বাঙালি নারী হিসেবে যখন পরিচিতি পেতে হয়, সবার আগে শাড়ি শব্দটি মাথায় আসে, কারণ শাড়িতে আমাদের বাঙালিয়ানা প্রকাশ পায় নারী হিসেবে। আর প্রথমে যখন ছোট ছিলাম তখন শাড়ি পরতে একদম অত ভালো লাগতো না, আস্তে আস্তে যখন বিভাগে ভর্তি হলাম।

0: বিভাগে বিভিন্ন অনুষ্ঠানে পরীক্ষায় শাড়ি পরতে হতো। তো প্রথম প্রথম একটু কেমন যেন লাগতো, যেহেতু আমার অত অভ্যাস ছিল না। যখন শাড়ি পরি তখন শাড়ি মনে হয় যেন আর খুলতে ইচ্ছে করে না, শাড়ি পরে হাঁটতে, শাড়ি পরে মাঝে মাঝে শাড়ি পরে কোনো একটা জায়গায় বসে পা দুলাই বা পুকুর পাড়ে শাড়ি পরে পা দুলাই, অন্যরকম অনুভূতি লাগে।
1: কোন শাড়ি পছন্দ বেশি?
0: সুতি আর জামদানি বেশি পছন্দ।
1: আপনাকে অনেক ধন্যবাদ।
2: আমি জাকিয়া আহমেদ ঝুমা। শাড়ি আসলে আমাদের বাঙালি নারীর সাথে শাড়ি কথাটাই আমার মনে হয় অতপ্রতভাবে জড়িত এবং ভীষণ পছন্দের একটি পোশাক। আপনি যদি বলেন এক বাক্যে বলবো যে সবচেয়ে পছন্দের পোশাক হচ্ছে শাড়ি এবং দেশীয় শাড়ি।
1: আপনার পছন্দের তালিকায় কোন শাড়ি প্রাধান্য পাবে?
2: আমার পছন্দের তালিকায় এক নম্বর যদি আমি বলি জামদানি, আমাদের ঢাকাই জামদানি আমার ভীষণ পছন্দ। এবং আমি সবসময় যেটা করি, আমি কখনোই বেশি দাম দিয়ে কোনো দিন বিদেশি কোনো শাড়ি কিনি না। এটা আমি ছোটোবেলা থেকে, মানে যখন থেকে শাড়ি পরতে শিখেছি তখন থেকেই আমি নিজের টাকায়ও যদি শাড়ি কিনি বা বাবা যখন গিফট দিয়েছে তখন আমি বলেছি আমাকে একটা জামদানি শাড়ি কিনে দাও। এবং এখন পর্যন্ত একটু দামি কিছু কিনতে চাইলে আমি আমার দেশীয় জামদানি কিনি আমার টাকায়।
1: আপনাকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে যারা শুনছেন সবার উদ্দেশ্যে শাড়ি নিয়ে কি আহ্বান রাখবেন?
2: শাড়ি আমাদের দেশের জাতীয় একটি পোশাক নারীদের জন্য। নারীর সাথে শাড়ি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। তবে আমি সকলের উদ্দেশ্যে, আমার প্রিয় দেশবাসীদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে শাড়ি আমাদের দেশীয় পোশাক, আমাদের দেশীয় পোশাককে বাঁচিয়ে রাখতে হবে, সেই সাথে আমাদের দেশীয় তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে, আমাদের তাঁতিদের বাঁচিয়ে রাখতে হবে। তাই দয়া করে বিদেশি পণ্য না কিনে, বিদেশি শাড়ি না কিনে আমাদের দেশীয় অনেক সুন্দর শাড়ি, জামদানি, মণিপুরী তাঁতের শাড়ি, সুতি শাড়ি, বিভিন্ন ধরনের শাড়ির ভ্যারাইটি আছে আমাদের দেশে। আপনি আপনার আভিজাত্যের পরিচয় তুলে ধরতে পারেন আপনার দেশীয় কোনো শাড়ি দিয়ে।
1: আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারের পক্ষ থেকে।
3: বাংলার শাড়ির স্বর্ণযুগ হল মোগল যুগ। এ সময় ঢাকা, সোনারগাঁ, রূপগঞ্জ ও আশেপাশের অঞ্চলে বিশ্বের শ্রেষ্ঠ সূক্ষ্ম বস্ত্র মসলিন উৎপাদিত হতো। এই মসলিনের উপর হাতে বোনা নকশাই পরবর্তীকালে জামদানি নামে পরিচিতি লাভ করে। বাংলার মসলিন ইউরোপ, আরব ও পারস্যে রপ্তানি হতো। নবাব ও রাজপরিবারের নারীরা মসলিনের সাথে সাথে ব্যবহার করতেন জামদানি। জামদানি আজ জিআই পণ্যের স্বীকৃতি প্রাপ্ত। সামাজিক গুরুত্বের দিক বিবেচনা করলে দেখা যায় শাড়ি বাঙালির জন্ম থেকে বিয়ে পর্যন্ত নানা আচার অনুষ্ঠানের অংশ হয়ে গেছে। ঈদ, পূজা, পহেলা বৈশাখ সহ বিভিন্ন উৎসব ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে শাড়ি একটি মর্যাদার পোশাক। আবার এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে লোকগান, কবিতা, চলচ্চিত্র ও চিত্রকলার।

বাংলা শাড়ির ইতিহাস কেবল পোশাকের ইতিহাস নয়, এটি বাংলার কৃষি, তাঁত শিল্প, নদীপথের বাণিজ্য, নারীর সামাজিক অবস্থান, নান্দনিকতা এবং সাংস্কৃতিক পরিচয়ের ইতিহাস। আজ সেই শাড়ির ঐতিহ্য বজায় রাখা, এর উন্নয়নে আরও বেশি মনোযোগী হওয়া, তাঁত শিল্পের বিকাশে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরিয়ে আনার সাথে সাথে মসলিন পুনরুদ্ধারের প্রচেষ্টা চালানো আমাদের আজকের প্রত্যয়। শ্রোতা বন্ধুরা, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের আবহমান বাংলা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

0: ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বাংলাদেশের
1: ঐতিহ্যভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান আবহমান বাংলা এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন রৌনক জাহান, সম্পাদনায় মোহাম্মদ মিজানুর রহমান, তত্ত্বাবধানে ফারজানা এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ সারোয়ার মোর্শেদ। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে শ্রোতাদের অনুরোধের পল্লীগীতির অনুষ্ঠান পরাণের গান।

শরতের মিষ্টি মায়াবী রাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন পরাণের গানে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আনন্দে আছেন, সুন্দর আছেন। প্রতিবারের মতো আজও আপনাদের অনেকগুলো পছন্দের গান নিয়ে সাজিয়েছি আমাদের আজকের আয়োজন। আশা করব যে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় বন্ধুরা, মানুষ কখনো কখনো ভালোবাসার মানুষটিকে নিজের কাছ থেকে দূরে রেখে চলে আসে, কিন্তু মন থেকে তাকে কোনোভাবেই দূরে সরিয়ে দিতে পারে না। বাহ্যিক দূরত্ব তৈরি হলেও মনের ভিতর সেই মানুষটির উপস্থিতি আরও গভীর হয়ে ওঠে। প্রিয়জনকে ছেড়ে আসার পর চারপাশের প্রকৃতি, বাতাস, পথ সব কিছুতেই যেন সেই মানুষটির স্মৃতি জড়িয়ে থাকে। বাতাসের সঙ্গে যেন তার কথা, তার গন্ধ, তার স্পর্শ ও পুরনো দিনের স্মৃতিগুলো বারবার ফিরে আসে। তাই প্রিয় মানুষটিকে কাছে না থাকলে তার স্মৃতি মনের মধ্যে সারাক্ষণ বেজে থাকে। এই স্মৃতি একদিকে ভালোবাসার অনুভূতি জাগায়, অন্যদিকে বিচ্ছেদের কষ্টকে আরও তীব্র করে তোলে। শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতেই এমন একটি গান, যে গানে আছে বিরহ, বিচ্ছেদ, ভালোবাসা, স্মৃতি ও প্রিয় মানুষকে হারানোর গভীর বেদনার কথা। গানটির গীতিকার জসিমউদ্দিন, সুর করেছেন আলতাফ মাহমুদ। গানটি শোনার জন্য আমাদেরকে যারা লিখেছেন তারা হচ্ছেন বিল্লাল শেখ, দিলু শেখ, কলম শেখ, সাজেদা, আরিফা, মেরি, তুয়া, তাবা ও মিসকিন আলী শেখ, সিএনবি পাড়া, চুয়াডাঙ্গা থেকে। তাহলে চলুন বন্ধুরা, আমরা শুনে আসি আব্দুল আলীমের কণ্ঠে, যারে ছেড়ে এলাম

প্রিয় বন্ধুরা, পরনের গান অনুষ্ঠানটি মূলত আপনাদের ভালোবাসার এক মিলন মেলা, তাই আপনাদের পছন্দের শিল্পী ও প্রিয় গানের কথা জানাতে একদম ভুলবেন না। পছন্দের গানটি শোনার জন্য আজই আপনারা লিখতে পারেন এই ঠিকানায়: প্রযোজক পরনের গান, বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আমাদেরকে ইমেল করতে পারেন, ইমেল করার ঠিকানা হচ্ছে poranergaan.bb@gmail.com। এই ঠিকানাতে আপনাদের প্রতিটি অনুরোধ আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করার এক একটি অনুপ্রেরণা। এবারে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় গানটিতে লালন দেখিয়েছেন, মানুষের এই দেহটা যেন একটা খাঁচা আর তার ভিতরের প্রাণটা এক অচিন পাখি। কখন যে সে ডানা মেলে উড়ে যাবে কেউ তা জানে না। জীবনের এই পরম মরমী সত্যটি ফুটে উঠেছে আমাদের এবারের গানে। ফকির লালন শাহের কথা এবং সুরে গানটি কণ্ঠে তুলেছেন শফি মণ্ডল। গানটি শোনার জন্য আমাদেরকে লিখেছেন ঢাকা থেকে এম আলম, শামীম আকন্দ, সাবিহা কায়সার ইমা, খুরশেদ আলম সরকার গাজীপুর থেকে। তো চলুন বন্ধুরা, শুনে আসি আপনাদের পছন্দের গানটি শফি মণ্ডলের।

প্রিয় বন্ধুরা, প্রিয় মানুষ যখন কাছে থাকে না, তখন চারপাশের সবকিছুই যেন অর্থহীন শূন্য মনে হয়। তার স্মৃতি বারবার মনে পড়ে এবং হৃদয়ে জন্ম নেয় এক ধরনের অস্থিরতা, আকুলতা। আর প্রিয় মানুষকে ঘিরে গভীর ভালোবাসা ও মমতা, তাকে হারানোর বেদনা, দূরত্বের কষ্ট এবং তাকে ফিরে পাওয়ার আকুল আকাঙ্ক্ষাই আমার সোনার ময়না পাখি গানটিতে ফুটে উঠেছে। গানটি মোহাম্মদ ওসমান খানের কথায় ও সুরে কণ্ঠ তুলেছেন শিল্পী নীনা হামিদ। গানটি শুনবার জন্য আমাদেরকে যারা লিখেছেন তারা হচ্ছেন এম এস হোসেন ওয়াবদা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে, কাশিয়ানি গোপালগঞ্জ থেকে আব্দুর রহমান, আশিস বসাক ও মাসুদ, মেহেদী হাসান মামুন জিয়নপুর চুরিডাঙ্গা, দৌলতপুর মানিকগঞ্জ থেকে।

প্রিয় বন্ধুরা, শুনছেন আপনাদের প্রিয় আয়োজন পরাণের গান, যা সরাসরি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারের পরিবেশনা ভাওয়াইয়া গান। ও কেও বন্ধু কাজল ভ্রমরারে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও কয়া যাও রে। এই গানে একজন প্রিয় বন্ধুর বিচ্ছেদ বেদনা ও তাকে হারানোর আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। প্রিয় মানুষটি যখন দূরে চলে যেতে চায়, তখন তাকে না জানিয়ে বা নীরবে চলে না গিয়ে অন্তত বলে যেতে অনুরোধ করা হয়েছে। কারণ হঠাৎ করে প্রিয়জন হারিয়ে গেলে মনে গভীর শূন্যতা, কষ্ট ও একাকিত্ব তৈরি হয়। গানের কথায় বন্ধুর প্রতি গভীর ভালোবাসা, মায়া, টান ও অভিমানের প্রকাশ পেয়েছে। প্রিয় মানুষটি চলে গেলেও তার স্মৃতি থেকে যায়, তাই বিদায়ের আগে তার মুখ থেকে বিদায়ের কথা শুনতে চায় মন। আর এই ভাওয়াইয়া গান শোনার জন্য আমাদের কাছে ইমেল করেছেন মোহাম্মদ ইকবাল হোসেন নরসিংদী থেকে, শ্রী গোপীনাথ পাল চন্দনী আফরা রাজবাড়ি থেকে। গানটির গীতিকার এবং সুরকার পল্লীকবি জসিমউদ্দিন আর শিল্পী রথীন্দ্রনাথ রায়। তাহলে চলুন বন্ধুরা শুনে আসি এই গান।

প্রিয় বন্ধুরা, অনেক সময় আমরা এমন কিছু চাই যা আমাদের জন্য ভালো নয়, আবার এমন কিছু হারাই যাকে ছাড়া জীবন অসম্পূর্ণ মনে হয়। কিন্তু সৃষ্টিকর্তা আমাদের চাওয়ার চেয়েও ভালো জানেন কোনটা কখন আমাদের প্রয়োজন, কোনটা আমাদের জন্য কল্যাণকর আর কোনটা থেকে দূরে থাকাই আমাদের জন্য মঙ্গল। তাই সবকিছু নিজের ইচ্ছে মতো না হলেও হতাশ হবার কিছু নেই। হয়তো আজ যে দরজাটি বন্ধ হয়ে গেছে তার পেছনেই লুকিয়ে আছে আরো সুন্দর কোনো পথ, সুন্দর কোনো স্বপ্ন। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা যে গানটি শুনব, আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়, লালন শাহের কথা এবং সুরে, গানটির শিল্পী ফরিদা পারভিন। গানটি শোনার জন্য আমাদেরকে মেইল করেছেন গাজীপুর থেকে আরিফ মাহমুদ পরশ, মোহাম্মদ মামুন শেখ মাহমুদপুর বীরুনিয়া ভালুকা ময়মনসিংহ থেকে, এম জামাল আহমেদ সুবর্ণ আলো আহমেদ বাড্ডা ঢাকা থেকে।

প্রিয় বন্ধুরা, পরাণের গান আপনাদের ভালোবাসার এক মিলন মেলা। আপনাদের পছন্দের গান শুনতে চাইতে হলে আমাদের কাছে লিখতে পারেন। লেখার ঠিকানা হচ্ছে প্রযোজক পরাণের গান, বাংলাদেশ বেতার, ঢাকা, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আমাদেরকে ইমেল করতে পারবেন। ইমেল করার ঠিকানা হচ্ছে পরাণের গান @gmail.com। এই ঠিকানাতে যাব পরের গানে। হলুদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়ি লোকে, এই গানটি মূলত একটি লোকসঙ্গীত। সোনার পিঞ্জিরা বা খাঁচা হল মানব শরীর, আর হলুদিয়া বা সোনালী রঙের পাখিটি হল মানুষের অবিনাশী আত্মা। আমাদের মৃত্যু কখন কিভাবে এসে জীবন প্রদীপ নিভিয়ে দেয় এবং দেহ থেকে প্রাণ পাখি উড়ে যায় তা আগে থেকে কেউ বুঝতে পারে না। আর এই সোনালী রঙের পাখি অর্থাৎ আত্মা যখন গান শুনিয়ে বা আশা জাগিয়ে হঠাৎ চলে যায়, তখন জাগতিক জীবনে প্রিয়জনের শূন্যতা ও তীব্র হাহাকার সৃষ্টি করে। শ্রোতা বন্ধুরা, এই গানটি শোনার জন্য আমাদেরকে লিখেছেন মোহাম্মদ শরীফ উদ্দিন, সাথে মিসেস সোমা শরীফ, ইকবাল আহমেদ, সজীব, সামিয়া, সাদিয়া প্রান্ত, গফরগাঁও ময়মনসিংহ থেকে। আরও শুনতে চেয়েছেন এম জুলফিকার আলী ভুট্টু, আফসানা আক্তার তারিন, ওসমান পল্লী, মানিকছড়ি, খাগড়াছড়ি থেকে। তো গানটির গীতিকার এবং সুরকার কবি সিরাজুল ইসলাম, আর শুনব আমরা আবু বকর সিদ্দিকের কণ্ঠে।

প্রিয় বন্ধুরা, যারা একেবারে শেষ মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। একটু ঠিকানাটা আবারও বলে দিচ্ছি, লিখতে পারেন আমাদেরকে আপনাদের পছন্দের গান শুনবার জন্য। লেখার ঠিকানা হচ্ছে প্রযোজক পরাণীর গান, বাংলাদেশ বেতার, ঢাকা, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেল করতে পারেন পরাণের গান @bb@gmail.com এই ঠিকানাতে। আপনার মনের মাধুরী মিশিয়ে কোন গানটি শুনতে চান, সবকিছু লিখে কেমন লাগছে আয়োজন আমাদেরকে পাঠিয়ে দিন। এবারে ভাওয়াইয়া গান। ভাওয়াইয়া গান হল বাংলাদেশের উত্তরাঞ্চলের গ্রামীণ জীবনের সুখ দুঃখ ও প্রেমের এক অনন্য লোকসঙ্গীত। আমাদের আজকের অনুষ্ঠানের শেষ পরিবেশনা ভাওয়াইয়া গান। গানটির কথা ওকি গাড়িয়াল ভাই, গানটির গীতিকার আব্দুল করিম, সুর করেছেন আব্বাসউদ্দিন আহমদ। আর এই গানটি শোনার জন্য আমাদেরকে লিখেছেন পি রাব্বি সরকার, সরাতুইল, এনায়তপুর, সিরাজগঞ্জ থেকে। সরকার শাহীন, আয়শা জান্নাত সিথি, মাহতাব সরকার তাকবীর, ফাতেমা ই জান্নাত মিশু, শিলকুড়িয়া, জামালপুর সদর থেকে। ফারুক আহমেদ, লাকি, লাবিব ও দিশা, উলিপুর কুড়িগ্রাম থেকে। ফকির শফিক হাসান টুটুল, ভাঙা ফরিদপুর থেকে। হোসেন মোসা, আবুল কালাম, নরসিংদী থেকে। তো চলুন বন্ধুরা, আমরা গানটি শুনে আসি প্রখ্যাত শিল্পী ফেরদৌসী রহমানের কণ্ঠে।

ফেরদৌসী রহমানের কণ্ঠে ভাওয়াইয়া গানটি শুনতে শুনতে আমাদের আয়োজনের শেষ কথাগুলো বলবো। আজকের পরনের গান অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন পপি দাস, উপস্থাপনায় ছিলাম আহসান হাবিব বাপ্পি, সম্পাদনা করেছেন আব্দুল আওয়াল, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা করেছেন মনিরুজ্জামান। আগামী শনিবার আবারও আপনাদের পছন্দের গানগুলো নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শুভরাত্রি।

এতক্ষণ শুনলেন অনুরোধের পল্লীগীতির অনুষ্ঠান পরাণের গান। বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নেসারউদ্দিন আয়ুব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার পুরোপুরি অঙ্গীকারবদ্ধ। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে গুম খুনের শিকার পরিবার এবং জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের ৭৪ জন সদস্যের হাতে আনুষ্ঠানিকভাবে চাকরির নিয়োগপত্র প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সীমিত সামর্থ্য সত্ত্বেও সরকার গুম খুনের শিকার এবং জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারগুলোর পাশে থাকবে। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের মহান ত্যাগের বিনিময়েই বর্তমানে দেশের ২০ কোটি মানুষ ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে। সংগ্রামীদের আত্মত্যাগ সরকারের মূল প্রেরণা উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আত্মোৎসর্গকারী শহীদদের দেশ ও জাতি নিয়ে যে প্রত্যাশা ছিল তা বাস্তবায়নে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে সরকার। বিশ্বের অন্যান্য স্থানের মতো আগামীকাল দেশে পালিত হবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী গুমের শিকার ব্যক্তিদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, তাদের স্মরণ এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে ২০১১ সাল থেকে প্রতিবছর ৩০শে আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়ে আসছে। দিবসটির মূল উদ্দেশ্য গুমের মতো মানবতা বিরোধী অপরাধকে বিশ্বমঞ্চে তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে রাষ্ট্রগুলোকে তাগিদ দেওয়া, রাষ্ট্রগুলোর ওপর জবাবদিহিতার চাপ সৃষ্টি করা। দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করবে, বিচার কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে ভবিষ্যতে গুমের মতো মানবতা বিরোধী অপরাধ বন্ধে পৃথক আইনি কাঠামো প্রণয়ন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। দিবসটি উপলক্ষে সরকার ও বিভিন্ন মানবাধিকার সংস্থা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এক্সপ্রেস ওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কানেকশন ইটিসি সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে টোল আদায় ব্যবস্থার আরও আধুনিক ও দ্রুততর হবে। এ লক্ষ্যে একটি অ্যাপ ডেভেলপমেন্টের সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ৪ মাসের মধ্যে এ কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে যাত্রাবাড়ী গুলিস্তান ফ্লাইওভারের যানজট নিরসনে আগামী ১৫ দিনের মধ্যে বুয়েটকে প্রয়োজনীয় সুপারিশ সহ একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য পুরস্কারের পরিমাণ পুনর্নির্ধারণ করে সর্বোচ্চ ২ লাখ টাকা ঘোষণা করেছেন। তিনি আজ রাজধানীর রাজারবাগে পুলিশ হেডকোয়ার্টার্সের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সম্মেলন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন। কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, দেশে পর্যাপ্ত সারের মজুদ রয়েছে। কেউ সারের কৃত্রিম সংকট তৈরি করলে কিংবা কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দাম নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, মক্কা চুক্তির সব দিক বিবেচনা করে সরকার এই চুক্তিতে যোগ দেবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। আজ ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-20 ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আগামীকাল বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির মোকাবেলা করবে ডারউইনে। বাংলাদেশ সময় সকাল ৬:৩০ ম্যাচটি শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন কারি শফিউল আজম। পথ ও পাথে অনুষ্ঠানে অমুসলিম মরিশিদের দৃষ্টিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলবেন মাওলানা এ আর এম মহিউদ্দিন খান ফারুকী। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3:30। সংসদ অধিবেশন কার্যক্রম মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজে বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও শুনতে পাবেন। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে প্রচার হবে। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমসে সকাল 7:45। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার 2026 আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল 9:05। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। শিল্পী, গীতিকার ও সুরকারের জীবনভিত্তিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সুরের ভুবন বেলা 2:20। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উচ্চারণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00। এছাড়া FM 90 মেগাহার্সে রাত

FM 90 MHz, FM 102 MHz ও FM 106 MHz এ সকাল 6টা থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমক অথবা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 71%, সন্ধ্যে 6টায় 74%। আগামীকাল ঢাকা সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 39 মিনিটে, সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা বেজে 19 মিনিটে। এবারে আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগর, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা এবং ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবার সতর্কবার্তা শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজ, FM 102 ও FM 90 মেগাহার্টজে। পবিত্র কুরআন তেলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।

Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bangladesh Betar, Dhaka. আমাদের নিশ্চিত অধিবেশন শুরু হলো।

শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আপনাদের সবার জন্য। অনুষ্ঠান প্রচার হচ্ছে এফএম 90 মেগাহার্টজ। অনুষ্ঠান উপস্থাপনা রয়েছে আমি শেখ নজরুল ইসলাম এবং কে এম মনির হুসাইন। প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্রগুপ, মোহাম্মদ সোহাইল আনোয়ার, আতিকুর রহমান পরেশ, শামীম আহমেদ এবং শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মেহেদী হাসান।

বাংলাদেশে পেসার টাকা শ্রোতা বন্ধুরা জানিয়ে দিচ্ছি নিশ্চিতই অধিবেশনে আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি রাত 12:10 দেশের গান নিশ্চিতই নাটক রাত 12:15 রাত 1:15 আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী রাত 1:40 মিশ্র গানের অনুষ্ঠান রংধর রাত 2 রয়েছে আকাশ ভরা সুরের ধারা দেশ বিদেশের রকবারি গানের অনুষ্ঠান রাত 2:50 নজরুল সঙ্গীত এবং রাত 2:55 আবহাওয়া অধীনের অনুষ্ঠান পরিচিতি শুনলেন নিশ্চিতই অধিবেশনের আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি বাংলাদেশ পেসার টাকা একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত ১২টা, বাংলাদেশ বেতার ঢাকা। খবর পড়ছি মোহাম্মদ শহীদুল্লাহ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনের শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার পুরোপুরি অঙ্গীকারবদ্ধ। তিনি আজ রাজধানী তেজগাঁওয়ে তার কার্যালয়ে গুমখুনের শিকার পরিবার এবং জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত শহীদ পরিবারের ৭৪ জন সদস্যের হাতে আনুষ্ঠানিকভাবে চাকরির নিয়োগপত্র প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সীমিত সামর্থ্য সত্ত্বেও সরকার গুমখুনের শিকার এবং জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারগুলোর পাশে থাকবে। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের মহান আত্মত্যাগের বিনিময়ে বর্তমানে দেশের ২০ কোটি মানুষ ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে। সংগ্রামীদের আত্মত্যাগ সরকারের মূল প্রেরণা উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আত্মোৎসর্গকারী শহীদদের দেশ ও জাতি নিয়ে যে প্রত্যাশা ছিল তা বাস্তবায়নে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে সরকার। বিশ্বের অন্যান্য স্থানের মতো আগামীকাল দেশে পালিত হবে আন্তর্জাতিক ঘুম প্রতিরোধ দিবস। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী ঘুমের শিকার ব্যক্তিদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, তাদের স্মরণ এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে ২০১১ সাল থেকে প্রতিবছর ৩০শে আগস্ট আন্তর্জাতিক ঘুম প্রতিরোধ দিবস পালিত হয়ে আসছে। দিবসটির মূল উদ্দেশ্য ঘুমের মতো মানবতা বিরোধী অপরাধকে বিশ্বমঞ্চে তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে রাষ্ট্রগুলোকে তাগিদ দেয়া, রাষ্ট্রগুলোর উপর জবাবদিহিতার চাপ সৃষ্টি করা। দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকার ঘুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে। দিবসটি উপলক্ষে সরকার ও বিভিন্ন মানবাধিকার সংস্থা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল ও প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন ইটিসি সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে টোল আদায় ব্যবস্থা আরও আধুনিক ও দ্রুত হবে। এই লক্ষ্যে একটি অ্যাপ ডেভেলপমেন্ট সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ৪ মাসের মধ্যে এ কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে যাত্রাবাড়ী গুলিস্তান ফ্লাইওভারের যানজট নিরসনে আগামী ১৫ দিনের মধ্যে বুয়েটকে প্রয়োজনীয় সুপারিশ সহ একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, লুণ্ঠিত এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য পুরস্কারের পরিমাণ পুনর্নির্ধারণ করে সর্বোচ্চ ২ লাখ টাকা ঘোষণা করেছেন। তিনি আজ রাজধানীর রাজারবাগে পুলিশ হেডকোয়ার্টার্সের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সম্মেলন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন। কৃষি এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, দেশে পর্যাপ্ত সারের মজুদ রয়েছে। কেউ সারের কৃত্রিম সংকট তৈরি করলে কিংবা কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দাম নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, মক্কা চুক্তির সব দিক বিবেচনা করে সরকারি চুক্তিতে যোগ দেবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ঢাকা আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকো ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল গতকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই আশিকুজ্জামান। Prime Minister Tariq Rahman has pledged to make utmost efforts to fulfill the aspiration of freedom fighters, victims of enforced disappearances and fighters and martyrs of July mass uprising. He said this after handing over job appointment letters to 10 members of families affected by the enforced disappearances and killings and families of July martyrs at a ceremony at his office at Tejgaon in the capital today. Total of 74 people received appointment letters. The Prime Minister said, despite its limited capacity, the government will stand by the families of the victims of disappearances and those of injured and martyred in the July uprising. He said, due to the great sacrifices of the martyrs of the July uprising, people of Bangladesh have been freed from the fascist regime. Mentioned that sacrifices of fighters are the great source of motivation, Tariq Rahman said his government would continue to strive to fulfill the hopes and expectation of July mass uprising as long as the people entrusted his party with the responsibility of running the country. In this regard, he also sought everyone's full support. The International Day of the Victims of Enforced Disappearances will be observed in the country tomorrow, like elsewhere in the globe. The United Nations has designated 30th August as the International Day of Victims of Enforced Disappearances since 2011. The main objective of this day is to highlight the inhuman crime of enforced disappearance on the global stage and to exert pressure on states to be held accountable. Government and human rights organizations have chalked out elaborate program marking the day. Prime Minister Tariq Rahman has directed the authority concerned to resolve trouble.

বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশুতির অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم اللہ الرحمن الرحیم، السلام علیکم، بنگلہ دیش بیتار ڈھاکہ، سکال چھٹا، آج رویوار پنروئی بھادر چودہ تینتیس بنگابد، ষোলই ربیع الاول چودہ اٹچلس ہجری، ترسے آگست دو ہزار چھبیس خریسٹابد، ارون راگا شارد پراتے شروت ہمارے پران ڈھالا بھالوباسا অনেক অনেক প্রীতি আর শারদীয় শুভেচ্ছা। শুরু হলো আমাদের আজকের অধিবেশন।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, এফএম 90, এফএম 106 মেগাহার্টজ এবং এফএম 102 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্তারপান ও কুমিল্লা কেন্দ্র থেকে এ অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি মোহাম্মদ আব্দুল্লাহিল মাহমুদ সেতু এবং আমি তানিয়া সুলতানা। প্রকৌশল দায়িত্বে উত্তম চন্দ্র গুপ, সৈয়দ মোহাম্মদ সোহেল আনোয়ার, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, শামীম আহমেদ, শাকিল আহমেদ। এছাড়াও আমাদের সঙ্গে অধিবেশন তত্ত্বাবধায়কের দায়িত্বে রয়েছেন রৌনক জাহান।
2: অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত। সূরা নাহাল এর 61 আয়াত থেকে 63 আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি শফিউল আজম।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।